আকাশবাণী মুর্শিদাবাদ, আজ বৃহস্পতিবার 1948 শকাব্দ, তেসরা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 18 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আজকের অধিবেশন।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন অমৃতবাণী।

কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ, কিন্তু একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি, বলেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

মানের উচিত শিক্ষা অপমান নয়। তুমি এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায়, বলেছেন ডক্টর এ পি জে আব্দুল কালাম। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না, বলেছেন মাদার টেরেসা। তুমি যদি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল, আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়ে উঠবে, বলেছেন স্বামী বিবেকানন্দ। শুনলেন অমৃতবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিগীতি। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানব কেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। তিনি গতকাল G7 শীর্ষ সম্মেলনের এক অধিবেশনে বক্তব্য রেখেছেন। ফ্রান্সের এভিয়ান শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে বিশ্বের 13টি হটস্পট তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কবার্তা রাষ্ট্রসংঘের। ফিফা ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। প্যারিসের এভিয়ান শহরে গতকাল AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে এই AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশগুলির সহযোগিতা বৃদ্ধির কথা বলেন শ্রী মোদী। তিনি দায়িত্বপূর্ণ পদ্ধতিতে AI এর ব্যবহারের ওপর জোর দিয়েছেন। গ্লোবাল সাউথের সমস্ত দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলেই মত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বলেন, বিশ্বজুড়ে নাগরিকদের সুরক্ষা বর্তমানে দেশগুলির অগ্রাধিকার হওয়া উচিত।
1: জানতে হ্যাঁ কি ম্যারিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সিফার

0: मुझे पूरा विश्वास है कि समझौते में सिंक्योरिटी की सुरक्षा भी सुनिश्चित होगी और उसको प्राथमिकता मिलेगी।
1: ফ্রান্সের এভিয়া শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলোর নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাবালকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ঘোষণায় অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি। অন্যদিকে লিথিয়াম, নিকেল ও বিরল খনিজ পদার্থের নিরাপদ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে G7 ক্রিটিক্যাল মিনারেল অ্যালায়েন্স গঠনের কথা বলা হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল, নির্বিঘ্নে রফতানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের কথাও এই বিবৃতিতে বলা হয়। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামেও পরিচিত তাও একই দিনে কার্যকর হবে। DCC-র আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক আরও উল্লেখ করেছে। এই চুক্তিকে অর্থনৈতিক কূটনীতির এক বড় সাফল্য হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, সেটা এবং DCC-র কার্যকর হওয়া ভারতের রফতানির ক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে, কারণ ভারত 90% ক্ষেত্রে অবিলম্বে শুল্কমুক্ত রফতানি করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধিতে এটি সাহায্য করবে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, এই চুক্তিটি ভারতের কৃষক, শ্রমিক, MSME, স্টার্টআপ এবং উদ্ভাবকদের জন্য প্রচুর সুযোগ তৈরি করবে এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের মধ্যপ্রদেশ ও ওড়িশা সফর শুরু করবেন। মধ্যপ্রদেশের বেতুলে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তার ওমকারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উদযাপনে অংশ নেওয়ার কথা। ওড়িশার এইমস ভুবনেশ্বরের দ্বারা আয়োজিত একটি মেডিকেল শিবিরও আগামীকাল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাহাড়পুরের কিছু বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বাচ্চাদের সঙ্গে। 21 তারিখ মধ্যপ্রদেশের জবলপুরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীমতী মুর্মু। দিল্লি পুলিশের বিশেষ সেল পাকিস্তানের ISI-এর এজেন্ট শাহজাদ ভাট্টির নেতৃত্বাধীন 8 সদস্যের সন্ত্রাসবাদী গোষ্ঠী আরও 5 জনকে গতকাল গ্রেফতার করা হয়েছে। এর আগে অপারেশন গ্যাং বাস্ট 2.0 চলাকালীন এই গোষ্ঠীর 3 জনকে গ্রেফতার করা হয়েছিল। তারা পুলিশকে লক্ষ্য করে নাশকতামূলক কাজ চালানোর চক্রান্ত করছিল। তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান গোষ্ঠী ও পাকিস্তানের সন্ত্রাসবাদী কাজগুলি তুলে ধরার লক্ষ্যে তারা নানা ধরনের প্রচারমূলক কাজ চালাচ্ছিল বলেও জানা গিয়েছে। তল্লাশি অভিযান চলাকালীন বেশ কিছু মারাত্মক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মাওবাদী জঙ্গি সংগঠনের নেত্রী পুষ্পা মাহাতো। তার নামে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের মাওবাদী মুক্ত প্রচারের অংশ হিসেবে ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযানে নাজিম হয়ে আত্মসমর্পণ করেছে পুষ্পা। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ সাংবাদিক বৈঠকে জানান, এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড পুলিশের বড় সাফল্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএমএল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি সতর্ক করে বলেছে, সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের 13টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ায় নাইজেরিয়া ও সোমালিয়াকেও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়লেও 2022 সাল থেকে খাদ্য সহায়তার জন্য তহবিলের পরিমাণ প্রায় 60% কমে গেছে। WFP-র ভারপ্রাপ্ত কার্যনির্বাহী নির্দেশক কার্ল স্কাউ সতর্ক করে বলেছেন, অবিলম্বে পদক্ষেপ না নিলে আরও লক্ষ লক্ষ মানুষ তীব্রতর ক্ষুধার সম্মুখীন হতে পারেন। রাষ্ট্রসংঘের সংস্থাগুলো আরো সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবং পূর্ব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ফলে মানুষের জীবিকা ও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরো ব্যাহত হচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি মহানির্দেশক অনুরাগ গর্গ গতকাল ভারতের নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিয়া জেরার্ডস এর নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে ড্রাগ বাজারের বিরুদ্ধে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে আলোচনা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ গতকাল নতুন দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত এক বৈঠকে মিলিত হন। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আজ। সকাল ১১টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার ১৯ জুন শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার ২২ জুন রাজ্য বাজেট পেশ করা হবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে গত রাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 হারিয়ে দেয়। ইংল্যান্ড নিয়ে 12 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন হ্যারি কেন, 36 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে গোল পরিশোধ করেন মার্টিন বাথোরিনা। হ্যারি কেন আবার 42 মিনিটে গোল করলে প্রথমার্ধের সংযুক্ত সময় ক্রোয়েশিয়ার হয়ে তা আবার শোধ করেন পিটার মুসা। এরপর দ্বিতীয়ার্ধে

0: জুড বেলিংহাম 47 মিনিটে ও মার্কাস র্যাশফোর্ড 25 মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করে ব্যবধান বাড়ান। অন্য খেলে পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। পর্তুগালের হয়ে জোয়াও নেভেস 6 মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্ত সময়ে কঙ্গোর হয়ে ইয়োয়ানে উইসা গোল শোধ করেন। অন্যদিকে আজ গ্রুপ এ এর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ঘানা 1-0 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গ্রুপ কে এর ম্যাচে উজবেকিস্তান কলম্বোর বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গতরাত লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 209 রান করে। জবাবে নেদারল্যান্ডস 17.3 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। তিনি গতকাল G7 শীর্ষ সম্মেলনের এক অধিবেশনে বক্তব্য রেখেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। ফিফা ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 7-2 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। আজকে প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

সঙ্গীত শুনছেন। এবারের শিল্পী অভিরূপ গুহ ঠাকুরতা।

সঙ্গীতের অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন নজরুল গীতি। নজরুল গীতি প্রথম গানটি শুনুন হৈমন্তী শুক্লার কণ্ঠে।

কৃষি পরামর্শ, ফসল বিষয়ে বিশেষ পরামর্শাবলী, ধান, ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী দুই তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন, উদ্যান পালন বিষয়ে বিশেষ পরামর্শাবলী, আম, বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফল দ্রুত সংগ্রহ করুন, আবহাওয়ার সতর্কবার্তা, ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে যেতে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা অথবা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি কার্যক্রম যেমন স্প্রে করা, সার প্রয়োগ করা ব্যাহত হতে পারে, প্রভাব ভিত্তিক পরামর্শাবলী, সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি অথবা সমর্থন দিন যাতে গাছ হেলে না পড়ে, জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়, পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন, ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন, নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ। আকাশবাণী মুর্শিদাবাদ। এবারে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আজ থেকে আগামী 23 জুন পর্যন্ত জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আজ থেকে আগামী 21 জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে জেলার দু একটি অঞ্চলে বয়ে যেতে পারে। 22 এবং 23 জুন তেমন কোনো সতর্কবার্তা নেই। চাষী ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আজ থেকে আগামী 21 জুন পর্যন্ত জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন আবহাওয়ার খবর।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি, শিল্পী লোপামুদ্রা মিত্র।

মানুষ বাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

বাজে পরে অর্থাৎ 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 7:45। সকাল 8টায় শুভ সকাল। আজকের বিষয়, বর্ষা এলো বৃষ্টি এলো না। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05। বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 9:10। সকাল 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। দুপুর 1টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 1:30 আবার আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। দুপুর 2:20 লাইভ ফোন ইন অনুষ্ঠান না বলা বাণী। বিকেল 3টে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 3:05। 3:10 বিশেষ অনুষ্ঠান যোগা। আজকের বিষয়, প্রাণায়াম করব কেন, লাইভ ফোন ইন অনুষ্ঠান। বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে 3:40 থেকে রিলে করে শোনানো হবে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিকেল 5টায়। 5:15 নজরুল গীতি। কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী বিকেল 5:30। সন্ধ্যে 6টায় আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। সন্ধ্যে 6:05 সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে একটি সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান। বিষয়, পারিবারিক ভাগ্যোদয় ও অর্থনৈতিক কল্যাণের উন্নয়ন। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডক্টর ইন্দ্রাণী বসু, অধ্যক্ষ বহরমপুর কমার্স কলেজ। সন্ধ্যে 6:30 জীবিকার জন্য। 6:35 গ্রামীণ সংবাদ, ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সন্ধ্যে 6:40। সন্ধ্যে 7:10 আজ সন্ধ্যায়। 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। রাত 8টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রাত 8:05। বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 8:40। রাত 8:50 অ্যাসেম্বলি রিভিউ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রাত 9টায়। রাত 9:15 সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এনএসডি এবং আকাশবাণী কর্তৃক বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রাত 10টায়। 10:10 কথা ও গানে, লাইভ ফোন ইন অনুষ্ঠান। রাত 11টায় আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী

রাজধানী মুর্শিদাবাদ। একটু পরে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং ঠিক তারপর পরে আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

কোশ্চেন, প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি

সেটা কিন্তু সেভাবে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি, ঘানা পানামাকে 100 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে তার ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। হোটেলে তিনি শান্তিলাহাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। আজ প্যারিসে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন প্রমণ্য ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। G7 শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা, নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধি থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআইয়ের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। গতকাল প্যারিসের ইভিয়া শহরে এআই সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে এই এআইয়ের ব্যবহার, তবে ভুল তথ্য, বিকৃত ও সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলো মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশগুলির সহযোগিতা বৃদ্ধির কথা বলেন শ্রী মোদী। তিনি দায়িত্বপূর্ণ পদ্ধতিতে এআইয়ের প্রয়োগের উপরও জোর দিয়েছেন। তিনি এই সংকটপূর্ণ বিশ্বে নাগরিকদের সুরক্ষাকে

ফ্রান্সের এভিয়া শহরে জেরুজালেম শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলোর নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্যে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিহীন খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাগরিকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি।

0: বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত তাও একদিনে কার্যকর হবে। ডিসিসির আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক আরও উল্লেখ করেছে। এই চুক্তিকে অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, সেটা এবং ডিসিসির কার্যকর হওয়া ভারতের রপ্তানির ক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে, কারণ ভারত 99% ক্ষেত্রে অবিলম্বে শুল্কমুক্ত রপ্তানি করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধিতে এটি সাহায্য করবে। সহযোগিতার বার্তায় তিনি উল্লেখ করেন, বিদেশে ভারত 2047-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই চুক্তি। ঝাড়খণ্ডে আজ রাজ্যসভার 2 আসনের জন্য ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএনএম এর বৈদ্যনাথ রাম, কংগ্রেস প্রার্থী প্রণব ঝা এবং নির্মল প্রার্থী পরিমল মাথওয়ানি। ঝাড়খণ্ড বিধানসভায় সকাল 9 থেকে বিকেল 4 পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং বিকেল 5 শুরু হবে ভোট গণনা, তারপরে ফলাফল ঘোষণা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
1: উদ্দেশ্যে প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প ব্যক্তিগতভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে এবং উভয় পক্ষই এতে স্বাক্ষর করেছে বলে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন। তিনি জানান,

বিভিন্ন দেশের সঙ্গে বিশ্বসম্মুখে আলোচনা চলছিল এবং হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে অধিকাংশ শর্তে ঐক্যমত এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ওই সমঝোতা স্মারকপত্রে লিখিত রূপ প্রকাশ করেছে। চলতি দফা চুক্তির মধ্যে রয়েছে লেবানন সহ সব এলাকায় সামরিক কার্যকলাপ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করা এবং সাত দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা। এই সাংবাদিক সরকার আয়তনে যুক্তরাষ্ট্রীয় কারণে অবরোধ ও সংশ্লিষ্ট বিমানের তুলে নেবে। অন্যদিকে ইরান প্রাথমিক স্বার্থের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলি অবাধ ও নিরাপদ চলাচল।

সত্ত্বেও আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রসংঘ খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের 13টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুদ্র পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য ও কৃষি সংস্থা ফাও এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং প্যালেস্তাইনকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ায় নাইজেরিয়া ও সোমালিয়াকেও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়লেও 2022 সাল থেকে খাদ্য সহায়তার জন্য তহবিলের পরিমাণ প্রায় 60% কমে গেছে। রাষ্ট্রসংঘ সংস্থাগুলি আরও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবং পূর্ব ভারতে ইবোলা প্রাদুর্ভাবের ফলে মানুষের জীবিকা ও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও ব্যাহত হচ্ছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

পরিষদ করেন। এছাড়া দুটি ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 আটলান্টা স্টেডিয়ামে চেক পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, রাত 11:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে গ্রুপ বি ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং রাত 3:30 ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে গ্রুপ বি ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গতকাল লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত গ্রুপের ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 15 ওভারে 5 উইকেটে 209 রান করেন। শ্রীকান্ত 74 এবং শেফালি বর্মা 55 রান করেন। জয়ন নেদারল্যান্ডস 17.3 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে 4 উইকেট নেন শ্রীচরণী। ম্যাচের সেরা হন স্মৃতি মান্ধানা। লখনৌতে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আফগানিস্তানকে 170 রানে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নামে সুমন গুলি 154 এবং ঈশান কিশানের 125 রানের সুবাদে ভারত 49.5 ওভারে 6 উইকেট হয়ে 402 রান করে, যাতে আফগানিস্তান 44.3 ওভারে 232 রানে অল আউট হয়ে যায়। নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত ইনফাইনাল হকি প্রো লিগের ম্যাচে ভারতের পুরুষ হকি দল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 3-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং, শিবানন্দ লাকা, নীলকান্ত শর্মা। জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন রাফাল হার্কফ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

থেকে বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের পরের জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরান রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান মার্চের 14 সন্ত্রাস আরোপ করতে মূল স্বাক্ষর করেছেন। খবর শেষ হলো একটি পরিসংখ্যান সংবাদ।

0: নমস্কার প্রিয় কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে মামা বাবু সুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। বিরোধী দল নেতা নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। রাজ্য বিধানসভার ফলাফল প্রকাশের থেকে এক মাসের বেশি সময় কেটে যাওয়ার পর পশ্চিমবঙ্গ মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার সর্বাধিক ডব্লিউবিসিএস আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে। এবছরের জয়েন্ট এন্ট্রান্স এর ফল আজ প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্প সহ টলিউডের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার একটি নতুন উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া আরও কিছুদিন বজায় থাকবে। খবরে রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। সকাল 11টায় রাজ্যপাল আরএন রবি অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। আগামীকাল সব প্রস্তাব গ্রহণে আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 তারিখ রাজ্যপালের অভিভাষণের উপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। পরবর্তী 2 দিন বাজেটের উপর 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই। এদিকে বিরোধী দল নেতা স্থির হল তা নিয়ে বিতর্ক রয়েই গেছে। একটি প্রতিবেদন
1: সাক্ষী হতে চলেছে

সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক বিতর্কব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলের নেতা নিযুক্ত করা স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওই দলের বিধায়ক শোভনদীপ চট্টোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত কয়েকদিন ধরেই চলছিল মামলার শুনানি। গতকাল শুনানি শেষে আদান স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাও। কোন রাজনৈতিক দলের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের প্রস্তাব গ্রহণ করা যায় কিনা তা নিয়ে বিচারপতি প্রশ্ন তোলেন। প্রথম প্রস্তাব দেখেও কেন সিদ্ধান্ত হল না তাও জানতে চান বিচারপতি। জবাবে অধ্যক্ষের তরফে আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল বিন্দুবন ভট্টাচার্য জানান, প্রথম যে চিঠি তার কাছে এসেছিল তাতে বিরোধী দলের বৈঠকের কোন উল্লেখ নেই। পরে বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জানার অভিযোগ ওঠে। তিনি জানান, বিরোধী দল নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোন আইন নেই। বিধানসভায় সংখ্যায় সবচেয়ে বড় বিরোধী দলকেই এই স্বীকৃতি দেওয়া হয়। মামলার বক্তব্য শোনার পর বিচারপতি গতকাল রায়দান স্থগিত রেখেছেন। বিপুল জনসমাগমের কারণে সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আজও রাজ্যের বেশিরভাগ জেলা চলবে জনকল্যাণ শিবির। গতকাল এই শিবির শেষ হওয়ার কথা থাকলেও পরে তার মেয়াদ একদিন বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় এই ঘোষণা করেন। এদিকে গত তিন দিনে 42,64,000-এর বেশি রেজিস্ট্রেশন হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। রাজ্য বিধানসভার ফল প্রকাশের থেকে এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়া হল। ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যের বিভিন্ন জেলায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। গতকাল থেকে তা কমিয়ে 150 কোম্পানি করা হয়েছে। কলকাতার জন্য 18 এবং হাওড়ার জন্য 6 কোম্পানি রাখা হচ্ছে। বাকিরা বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত থাকবেন। রাজ্যে আইনশৃঙ্খলা পরিকাঠামো আধুনিকীকরণ ও তাকে প্রযুক্তি নির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নগরীর গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর কল্পেশ এইচ বাংলা এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি আয়োজনে রাজ্য কলকাতা পুলিশের কর্মীদের জন্য সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল ফরেন্সিক, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি, সন্ত্রাস দমন, উপকূলীয় নিরাপত্তা, মানব পাচার বিরোধী অভিযান এবং ড্রোন পুলিশিং এর মতো

0: বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। পুলিশের ক্ষমতাকে বিগত সরকার নিজেদের স্বার্থে খর্ব করেছিল।
1: পশ্চিমবঙ্গের পুলিশের দক্ষতা একটা সময় অনেক ভালো জায়গায় ছিল, উচ্চতায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের অনেক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা পর্যন্ত করা, ধীরে ধীরে পুলিশের উচ্চতা এবং তার দক্ষতা সেটাকে বিগত দিনের সরকার কাজে।

0: হয়েছে। গতকাল স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তর, মহকুমা পরিষদ, জেলা পরিষদ ও নবান্নের একাধিক গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করা হয়েছে। বেশ কয়েকজন অতিরিক্ত জেলা শাসককে বিভিন্ন দপ্তরের যুগ্ম সচিব পদে আনা হচ্ছে। একই সঙ্গে একাধিক জেলা পরিষদের সচিব, প্রকল্প আধিকারিক এবং ওএসডিদের নতুন জেলায় বা নতুন প্রশাসনিক দায়িত্বে পাঠানো হয়েছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের কাজের গতি বাড়াতে এই রদবদল বলে জানা গেছে। বিজেপি বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস যথাযোগ্য মর্যাদা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা বলেন, এই দিনটি কোন রাজনৈতিক দলের নয়, সমগ্র পশ্চিমবঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ঐতিহাসিক অবদানের ফলে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তাই বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস, 23 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস এবং 6 জুলাই তার জন্মজয়ন্তী পালনের জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পাশাপাশি শ্রী সিনহা আন্তর্জাতিক যোগ দিবস সফলভাবে পালন করারও আবেদন জানিয়েছেন। শ্রেণীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
1: সেগুলো আমরা চেয়ে পাঠিয়েছি, কিছু পেয়েছি, কিছু পেতে বাকি আছে। কিছু অনুসন্ধানকারী সংস্থা, কেন্দ্রীয় সরকারের স্বশাসিত, রাজ্য সরকারের স্বশাসিত কিছু কিছু সংস্থা আছে, তারা ফাইল নিয়ে গেছে। অভয় কেন মারা গেল এই উত্তর আমরা সবাই খুঁজছি, ক্যামেরার এপারেও খুঁজছি, ক্যামেরার ওপারেও। এই আন্দোলন সবার

0: দেখবে বেশি। এদিকে শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আনলাম। রাজ্যের নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্য সরকার শতাধিক বিভিন্ন বিশেষ আধিকারিক বদলির নির্দেশ জারি করেছে। এবছরের জয়েন্ট এন্ট্রান্স এর ফল আজ প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়া শিবির গান। আজকে প্রথম গানটি শুনুন আশ্রিতা ছায়া শিবির থেকে, শিল্পী কিশোর কুমার।

0: অভিজ্ঞতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলি লয় টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে ছবির নাম ছুটি, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বুডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: বাংলাদেশের ছবিগুলো অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। শ্রোতবন্ধু ঘড়ির কাঁটা বলছে এখন সময় হয়ে গেছে শুভ সকালের। আজকের বিষয় আপনারা জানেন, তবু একবার জানিয়ে দিই, বর্ষা এলো বৃষ্টি এলো না। হ্যাঁ, ক্যালেন্ডারের পাতায় আজ আষাঢ় মাসের 3 তারিখ। আমরা জানি যে আষাঢ় শ্রাবণ এই দুটো মাস হচ্ছে বর্ষা ঋতুর মাস। তাই বর্ষা এই শব্দটার সঙ্গে আমাদের বারবার করে মনে পড়ে আরেকটি শব্দের কথা, সেটা হচ্ছে বৃষ্টি। অর্থাৎ বর্ষার সহোদর সহোদরা বৃষ্টি, বা বৃষ্টির সহোদরা বর্ষা। হ্যাঁ, বর্ষা মানে আমাদের কাছে আমাদের চোখের সামনে একদম স্পষ্ট হয়ে ওঠে মেঘলা আকাশ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, জল থই থই মাটি, মাঠের সবুজ ধান আর পুকুরে মাছ, নতুন মাছ, এটা নিয়েই তো বর্ষা। অথচ দেখেন, বর্ষার 3 তারিখ আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কিন্তু দেখা নেই। যদিও এর মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হালকা হয়েছে, তবুও বর্ষা মানে যে বৃষ্টি, এই কথাটা আমরা কেমন ভুলতে বসেছি। কারণ এই সবগুলো কথার মধ্যে ফিরে আসে একটি কথাই, একটা দিক, সেটা হচ্ছে পরিবেশের দিক। আমরা অনেক বিষয়ে কথা বলি, অনেক কিছু বিষয়ে, যার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো পরিবেশ ভিত্তিক। আজকের বিষয়টা দেখুন, বর্ষা ঋতু, বৃষ্টি তার সঙ্গে, কিন্তু এর গভীরে প্রবেশ করতে গেলে, আলোচনা করতে গেলে কিন্তু পরিবেশের কথা আসবে, গাছপালার কথা আসবে, আমাদের দৈনন্দিন জীবনে চলার পথের কথা আসবে। যাই হোক, দেখি আমাদের কোন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন মোবাইলে। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল।
1: হ্যাঁ নমস্কার দাদা।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি বীরভূমের বিদ্যার্থী থেকে অমিতাভ ঘোষ কথা বলছি। বলছি যে দেখুন, বৃষ্টি এই যে বর্ষার কালো মেঘ, কিন্তু মেঘটা কিন্তু জল ভরা নয়, সামান্য হাওয়া দিলে উড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি যে বিষয়টা দিয়েছেন, মেঘ এলো বৃষ্টি এলো না, হ্যাঁ, তো তার কারণটা হচ্ছে বলুন, এই যে আমরা প্রকৃতির উপর এত অত্যাচার করছি, গাছ কেটে নিচ্ছি।
0: ওই যে বললাম, আমাদের অনেক কিছু আলোচনার বিষয় বস্তু কিন্তু পরিবেশ, প্রকৃতি, গাছপালা, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, তাই না?
1: হ্যাঁ, তো প্রকৃতির এই যে গাছ আপনার পুকুরকে আমরা এই যে বন্ধ করে দিচ্ছি, তাতে জলীয় বাষ্পটা হচ্ছে তো সাইড তৈরি, আর জলীয় বাষ্প তো তৈরি না হয়, আর জল ধরা যদি না সৃষ্টি না হয়, তাহলে বৃষ্টি কিন্তু কমই হবে। এই যেমন ধরুন পরশু দিনের কথা বলি, আকাশ কালো করে যখন মেঘটা এলো, মনটা একটু খুশি হয়েছিল যে যাক দুপুরটা বৃষ্টি পাবো, তারপর পাখির মতো অপেক্ষায় ছিলাম বৃষ্টি, কিন্তু একটু সামান্য আওয়াজ নেই, সে মেঘ কোথায় চলে গেল, বৃষ্টি আর হলো না। তো এই যে আমরা এইভাবে যদি পুকুরকে বরাট করে, বনভূমিকে ধ্বংস করে, শুধু শুধু বিশ্ব উষ্ণায়নটা দায়ী করে তো লাভ নেই, আমরাও তো তার জন্য দায়ী। আর আমাদের সচেতন হতে হবে জল ভরা মেঘকে।
0: বর্ষার মেঘ কিন্তু হাওয়াতে উড়ে যাওয়ার মতো মেঘ নয়, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, বর্ষার মেঘ যখন হবে,
0: ঝুলে যাবে,
1: ঝুলে যাবে যে মেঘটা, সেই মেঘে কিন্তু বৃষ্টিটা হয়, আর এই মেঘটা কি হচ্ছে হালকা করে কালো করে আসছে ঠিকই কিন্তু হাওয়াতেই উড়ে যাচ্ছে, মানে ভারী কোনো ইয়ে নেই সেখানে, মানে বৃষ্টিপাতের মতো অনুকূল পরিস্থিতিটা সেই মেঘ কিন্তু তৈরি করতে পারছে না নিজের থেকে।
0: দেখি ল্যান্ডলাইনে কি অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
2: রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আজ এমন একটা বিষয় দিয়েছেন, সেটা হচ্ছে এই ব্যবসা গরমের পর হঠাৎ যদি আকাশে মেঘ জমে বৃষ্টি হয় কি শান্তি, তাই এই আজকের বিষয় সত্যি বর্ষা চলে আসছে, বর্ষা আসতে আর দেরি নেই, তবে এই বর্ষা আসলে যেমন খুব শান্তি পাওয়া যায়, বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, তাই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ফুটবল খেলেছি খুব।
0: বর্ষার
2: সময় এমন অবস্থা হয় মাঠে ঘাটে উদ্ভিদ অর্থাৎ ঘাস এবং উদ্ভিদ অর্থাৎ এগুলো খুব বাড়ে, এগুলো খুব উন্নতি হয়, আর এই সময় বৃষ্টির সময় চাষিরা ফসলের জন্য ফসল উৎপাদনের জন্য সঠিক সময় তখন তারা সার বীজ এগুলা রোপণ করে, আর এই বর্ষাকালটা চাষিরা অপেক্ষা করে থাকে যে কখন বৃষ্টি আসবে, তাই বৃষ্টির সময়টা চাষিদের পক্ষে খুব ভালো, আর এই বৃষ্টির সময় মাঝে মাঝে যদি ছেড়ে যাবে তখন এই ভ্যাপসা গরমে যতই কারেন্টের হাওয়া থাক না কেন তবুও এই ব্যবসা গরম সহ্য করা মুশকিল, একটু সুখ পেতে হলে একটু কষ্ট করতে হয়, যে প্রাকৃতিক নিয়ম। তবে এইটুকুই বললাম, ভালো থাকবেন। আমি রানীনগর ভারত থেকে রফিকুল মন্ডল বলছি।
0: ভালো থাকবেন, সুখ সঙ্গে থাকুন।
2: হ্যাঁ, সঙ্গে আছি।
0: শ্রোতা বন্ধু, একটা বিষয় আপনাদেরকে বলি, যে বর্ষায় কি হয় এটা আমরা জানি, অনেকেই জানি, কিন্তু বর্ষা এলো বৃষ্টি এলো না এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। বর্ষা কেন এলো আর কেন বৃষ্টিটা এলো না, এর পেছনে কারণগুলো নিয়েই আজকের বিষয়বস্তু। তাই বর্ষাতে কি হয়, বর্ষাতে কি করতে হয়, বর্ষায় কি কি করে থাকি, এগুলো আমরা অনেকেই জানি, আমাদের আজকের বিষয়। তাই আপনাদের কিছু অনুরোধ করছি, বিষয়ে গভীরে যান। বর্ষা এলো বৃষ্টি এলো না, কিন্তু কেন? অথচ বর্ষার সঙ্গে সঙ্গে বৃষ্টি আসা উচিত, আসার কথা। যাই হোক, দেখি আবার টেলিফোনে কি অপেক্ষা করছেন, ল্যান্ড না মোবাইলে। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার দাদাভাই, শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
3: পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল দাদাভাই।
0: হ্যাঁ বলুন।
3: আমরা গাছ লাগাচ্ছি না, গাছ কেটে দিচ্ছি, প্লাস্টিক ভরে দিচ্ছি সব জায়গায়, এবং তারপরে আমার নদী নালা সব কেটে

0: কারণ আমরা প্রাকৃতিক যে পরিবেশ, যে পরিবেশে বৃষ্টি স্বাভাবিক ভাবে হয়, যে পরিবেশ সৃষ্টি করলে, প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করলে আমাদের ঋতু ঘুরে যে ঘূর্ণন ভাবে আসে তার রূপ নিয়ে এই ঋতুগুলো পরিবর্তন হয়ে যায়।
1: পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু তার চরিত্র পাল্টে যাচ্ছে, ঋতুগুলো পরিবর্তন ঘটছে কিন্তু তার চরিত্রটা পাল্টে যাচ্ছে। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি? আমি শুনতে পাচ্ছি, বলুন।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এই আমার বয়স যখন 90 বললেন, 90 বছর দিকে, তো এখন আমি বলি আগেকার আগেকার দিনের যে বর্ষাগুলো হতো আর কি, সেই বর্ষা লাগাতার ভালো হতো। সেই বর্ষাগুলো মানে 5 দিন, 7 দিন, 10 দিন, এমনকি 15 দিন পর্যন্ত লাগাতার বৃষ্টি হতো, আর ঝমঝম করে বৃষ্টি হতো, নদী নালা ভরে ভরে উঠতো। কিন্তু মানে বন্যাটা সেইভাবে হতো না, যার কারণ নদী নালাগুলো ঠিক মতন প্রবাহিত হতো, জল নেমে যেত। এখন নদী নালাগুলো হচ্ছে এবং নানান ভাবে মানে পুকুর পুকুর
1: আমাদের কিরকম রূপ দেখা যায় সেই রূপটা আমরা আর এখন দেখতে পাচ্ছি না, এই তো বিষয়। ভালো থাকুন। একটা মেসেজ পড়ে ফেলি, বর্ষা এলো, বৃষ্টি এলো না। লিখেছেন সৌভিক সরকার, ঢাকুরিয়া থেকে। ক্যালেন্ডার বলছে বর্ষা এসে গেছে, কিন্তু আকাশে এখনো অপেক্ষায়, মেঘ আসে আবার ভেসে যায়, বাতাসে বর্ষার গন্ধ থাকলেও মাটিতে পড়ে না বৃষ্টির ফোঁটা। গরমে অতৃষ্ট মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে, কখন নামবে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। কৃষকের চোখে চিন্তা, শুকিয়ে যাচ্ছে জমির মাটি, শহরে ধুলে উঠছে, গ্রামের পুকুরে জলের স্তর কমছে। বর্ষা শুধু ঋতুর নাম নয়, সে স্বস্তির বার্তা, জীবনের নবজাগরণ। তাই বর্ষা এলেও যখন বৃষ্টি আসে না, তখন অপেক্ষাটা আরো দীর্ঘ আর ব্যাকুল হয়ে ওঠে। প্রকৃতি যেন নীরবে জানিয়ে দেয় সবকিছুরই একটি নির্দিষ্ট সময় আছে, তাই মানুষ আশায় বুক বাঁধে। আজ না হোক কাল, কালো মেঘ একদিন নিশ্চয়ই ভেঙে পড়বে, আর তৃষ্ণার্ত মাটির বুকে নেমে আসবে প্রাণের বৃষ্টি। সৌভিক সরকার, ঢাকুরিয়া থেকে। তারপরের মেসেজটা পাঠিয়েছেন চাঁদপুর বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। বর্ষা এসেছে কিন্তু বৃষ্টির দেখা নেই, আকাশে মাঝে মাঝে মেঘ জমলেও মন ভরে বৃষ্টি হচ্ছে না। ছেলেবেলায় বর্ষা মানেই ছিল টিপ টিপ বৃষ্টি, কাদামাটি আর কাগজের নৌকা। এখন বর্ষা আসে কিন্তু সেই আগের মতো বৃষ্টি আর আসে না। তবুও বিশ্বাস করি প্রকৃতি তার কথা রাখবে, আজ না হয় কাল সেই কাঙ্ক্ষিত বৃষ্টি ঠিকই আসবে, যখন মাটির সুন্দর গন্ধে ভরে উঠবে চারপাশ, আর সত্যিকারের বর্ষার আগমন সম্পূর্ণ হবে। রজত বিশ্বাস, চাঁদপুর বানপুর নদিয়া থেকে। আর একটা মেসেজ পাঠিয়েছেন, দেখি কি পাঠিয়েছেন। মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। বর্ষা এলো, বৃষ্টি এলো না, রাগ হয়েছে তো?

0: রাগ হয়েছে হয়তো, হয়তো বৃষ্টি কোথাও না কোথাও আসার জন্য মেঘের খোঁজে বেরিয়েছে বোধ হয়। বৃষ্টি নিজে থেকে না আসলে দায়ীকে বর্ষা না মেঘ? গুমোট গরমের বিড়ম্বনা, বৃষ্টি না হলে অস্বস্তিকর হয়েই থাকে, তখন শুধু একটাই আফসোস হয়, বর্ষা এলো অথচ দেখো বৃষ্টি নেই। হয়তোবা মেঘ পিয়নের ডাকটি তার কাছে পৌঁছয়নি। বর্ষা সে তো আপন নিয়মেই পৌঁছেছে, চুপি চুপি বৃষ্টিকে সাথে নাওনি বুঝি? সোনা ব্যাঙগুলো এখনো কলরব করেই চলেছে, আমার নীল রঙের ছাতাটা রৌদ্র স্নাত। ঘড়ির কাঁটা ঠিকই বলছে, পরনের হলুদ শার্টটা জ্যাপঝেপে ঘামে সিক্ত, বিভিন্ন কোয়ালিটির আইসক্রিম, কুলফি, স্যাকারিন বরফ, কোল্ড ড্রিঙ্কস পান করছি, আকাশের দিকে কতবার তাকিয়েছি, নীল আকাশে কয়েকটা মেঘ এসে কিছুটা ভিড় করলেও সেই একটাই প্রশ্ন, বৃষ্টি তুমি তো আসো নি, তুমি তো এলে না। বর্ষা তুমি দেখেছ কি তাকে নীল নদীর দুই ধারে? আমার সারাটা বিকেল বর্ষা তোমায় দিলাম, ডাক পিয়নের নাম খামটি বৃষ্টির বিলম্ব ঠিকানায়। বর্ষাকালের সাথে বৃষ্টির সম্পর্ক অটুট বন্ধনের মতো, কিছু মৌসুমে বায়ুর পরিবর্তনের কারণে বৃষ্টি আসতে বা আকাশে বৃষ্টির মেঘ জমতে বিলম্ব হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে আবহাওয়া বিজ্ঞপ্তি আমাদের তো প্রায়শই বলে থাকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব রাজ্য জুড়ে কোথাও না কোথাও বৃষ্টি হওয়ার সংবাদগুলো পেয়ে থাকি, ঘাবড়ানোর কিছু নেই, বৃষ্টি তো আসবেই, এই ভাবনায় থাকুক আজকের এই শুভ সকালে। মনোজ কুমার পাল, তেঁতুলিয়া, মুর্শিদাবাদ থেকে। আবার দেখি কে আছেন মোবাইলে। নমস্কার, শুভ সকাল।
1: হ্যালো দাদা, আমি
0: হ্যাঁ বলুন।
1: আজকে 40 বছর আগে কথা বলছি আমি, তখন প্রচন্ড পরিমাণে বর্ষা হইতো এবং এত ঝড় হয়েছে, সেই ঝড়ে তখন গাছপালা কম দিতে দিতে খুব অসুবিধা হইতো, তখন এমনকি রান্না বান্না করে খাওয়ানোর পরিস্থিতিটা খুব খারাপ হতো ঝড়ের দাপতে। সেই দিনগুলোকে মনে পড়ার তো মনে হয় যেন সেই দিনগুলো কোথাও গেলে বর্ষা আসলে তখন ভয় লাগতো, কিন্তু দেখলাম বৃষ্টি হচ্ছিল মাঠে, খুব আমাদের চাষি মানুষ রাতে করে আমাদের খুব জলের দরকার, জল টল দেয় খুব বৈদ্যের জন্য, গর্বে প্রচন্ড গর্বে তারা খুব অস্বস্তি বোধ হচ্ছে আমাদের, কিন্তু কিছু করে না, এটা ভগবানের আশীর্বাদ, মেনে নিতে হবে, আমাদের কিছু করে না, এইটুকু বললাম দাদা ভাই, নমস্কার।
0: হ্যাঁ, ভালো থাকবেন, সঙ্গে থাকুন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
2: আমরা দায়ী, কারণ আমাদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা বন জঙ্গল থেকে ভেবে বংশীদের জঙ্গল তৈরি করছি, কিন্তু এই যে মেঘ বা বৃষ্টির যে একটা সম্পর্ক গাছের সঙ্গে,
0: পরিবেশের উপর আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে অত্যাচার করছি,
2: অত্যাচার করছি, এই যে মেঘ বৃষ্টি টানার যে প্রক্রিয়াটাকে আমরা আজ নষ্ট করে ফেলছি, আমরা বসবাস করার জন্য আমরা জায়গা তৈরি করছি গাছ কেটে এবং সেখানে আমরা বাড়ি তৈরি করে দিচ্ছি, কিন্তু সেই গাছগুলো কিন্তু আর নতুন ভাবে আমাদের আমাদের মানে লাগানো হচ্ছে না, তার জন্য নিজের পরিবেশের যে প্রক্রিয়াটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই পরিবেশের প্রক্রিয়াটাকে ফিরিয়ে নিতে গেলে
0: গাছ লাগান মায়ের নামে,
2: এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের আবার ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে প্রত্যেককে। দেখুন বর্ষার সময় কিন্তু আমরা যদি কিছু কিছু বীজ সংগ্রহ করি, নিয়ে গিয়ে যদি রাস্তার ধারে কোথায় হয়তো বেড়াতে যাচ্ছি, সেই সময় হয়তো বর্ষায় যদি আমরা রাস্তার ধারে বীজগুলো ফেলে দিই, তারা কিন্তু ওই বর্ষার একটু জল ফেলে কিন্তু মানে গাছ
0: বেরিয়ে নিজেই বেড়ে উঠবে।
2: হ্যাঁ, এবং তখন কিন্তু দশটা ফেললে কিন্তু একটাও মানুষ হবে। এইভাবে যদি আমরা পরিবেশটাকে একটু প্রক্রিয়াটা ফিরিয়ে আনি পরিবেশে, তাহলে কিন্তু আমরা আবার সেই আগের মতো বর্ষা দেখতে পাবো। এবং বর্ষাটা এলে পরে আমরা কিন্তু এই বৃষ্টির যে অভাবটা বোধ করছি, যে গরমটা বোধ করছি, সেটা কিন্তু আমরা অনেকটাই রোধ করতে পারবো। এটুকুই বললাম, থাকবেন অবস্থান।
0: হ্যাঁ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আমরা বর্ষার কথা বলছি, বৃষ্টির কথা বলছি, তাদেরকে সঙ্গে নিয়ে চলার কথা বলছি, কিন্তু আমরা অনেকেই বলছি না বর্ষা এবং বৃষ্টি এই সহোদরা দুজনকে পৃথক করল কে? কেন পৃথক হল? আজ বৃষ্টি যখন আসছে তখন বর্ষা নেই, আর যখন বর্ষা আসছে সঙ্গে বৃষ্টি আসার কথা ছিল বা বৃষ্টি আসার কথা আছে, তখন অনেক সময় বর্ষা বৃষ্টিকে সঙ্গে করে আনতে পারছে না। এটা নিয়ে আমাদেরকে কিন্তু গভীরভাবে ভাবতে হবে। এখন একটা গান শুনে নিই।

0: বিষয়ে যাওয়ার আগে একটু আবহাওয়ার খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আজ থেকে আগামী 23 জুন পর্যন্ত জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ থেকে আগামী 21 জুন পর্যন্ত জেলার দু একটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। আগামী 22 এবং 23 জুন তেমন কোনো সতর্কবার্তা নেই। চাষি ভাইদের উদ্দেশ্যে আজ থেকে 21 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। এখন একটি ভালো খবর জানিয়ে দিই। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে দাপটে হারানোর পরে বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে 95 রানে জিতল ভারতের মেয়েরা। এদিন হেডিংলিতে প্রথমে ব্যাট করে হরমনপ্রীত কৌররা তুলেছিল 209 5 উইকেট। জবাবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয়ে যায় 17.3 ওভারে 114 রানে। দলের বড় রানের ভিত গড়ে শ্রুতি মান্দানা ও শেফালি বর্মার ওপেনিং জুটি। 71 বলে 115 রান ওঠে তাঁদের জুটিতে। শ্রুতি 47 বলে 77 রান এবং শেফালি 38 বলে 55 রান করেন। ইনিংসের শেষ দিকে রিচা 8 বলে 1টি এবং 8 বলে 1টি চার ও 2টি ছক্কার সাহায্যে করেন 20 রান এবং দীপ্তি শর্মা 2 বলে করেন 10। ভারতের সবচেয়ে সফল বোলার শ্রী চরণী, তিনি 19 রানে 4টি উইকেট নেন। তবে বল হাতেও সফল শেফালি, তিনি নেন 20 রানে 3টি উইকেট। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে পড়ল ভারত। 2 ম্যাচে ভারতের পয়েন্ট 4, অস্ট্রেলিয়ারও পয়েন্ট 4, তবে রান রেটে এগিয়ে ভারত। এবং জীবিকার জন্য ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। শূন্য পদের সংখ্যা 420টি। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, অ্যারোনটিক্যাল ইলেকট্রিক্যাল বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ইলেকট্রনিক্স ও পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি ও 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরীক্ষা হবে আহমেদাবাদ, ভোপাল, চেন্নাই, দিল্লি, দিশপুর, গুজরাট, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, পোর্ট ব্লেয়ার, রাঁচি এবং বিশাখাপত্তনমে। আবেদনের জন্য বয়স হতে হবে 35 বছরের মধ্যে, তবে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে। বেতনক্রম লেভেল 10 অনুযায়ী আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। আবেদনের জন্য ফি দিতে হবে 25 টাকা। তবে এসসি এসটি পিডব্লিউডি ও মহিলাদের জন্য কোনো ফিজ লাগবে না। আবেদনের শেষ তারিখ আগামী 3রা জুলাই 2026। আবার বলছি, আবেদনের শেষ তারিখ আগামী 3রা জুলাই 2026। বিশদ জানতে লগ অন করুন https://upsc.gov.in এই ওয়েবসাইটে। শুনলেন জীবিকার জন্য। ফিরে আসি এবার বিষয়ে। হ্যাঁ, যে কথা বলছিলাম, বৃষ্টি ও বর্ষা, সহদরা। অথচ সেই সহদরা আমাদের কাছে কখনো কখনো বা বেশিরভাগ সময়েই একসঙ্গে ধরা দিচ্ছে না। আমরা যেভাবে পরিবেশের ওপর অত্যাচার করে চলেছি, পরিবেশকে নিয়ে ছেলে খেলা করছি, তার প্রতিদান পরিবেশ আমাদেরকে দিচ্ছে। কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল। সত্যি তো, আমরা যেভাবে প্রকৃতির ওপর প্রভাব বিস্তার করব, প্রকৃতিও তো আমাদেরকে সেটা ফেরত দেবে। তাই আমরা এখন সেই প্রকৃতির ফেরত দেওয়া প্রভাবটাই উপলব্ধি করছি। আমরা যারা দূরের কথা ভাবছি, আমরা যারা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবছি, তারা কিন্তু একটা অসমী সংকেত কিন্তু দেখতে পাচ্ছি যে আগামী প্রজন্ম এই পরিবেশে টিকে থাকবে কি করে, আগামী প্রজন্ম এই পরিবেশে বেড়ে উঠবে কি করে। এই নিয়ে আজকের বিষয়, বর্ষা এলো বৃষ্টি এলো না। দেখি মোবাইল ফোনে কে আছেন। নমস্কার, শুভ সকাল।
1: আগেও দেখেছি যে কিভাবে বর্ষা হতো, এক নাগারে বর্ষা, দিন ধরে তারপরে বন্ধ হয়ে ঘুমোট একটা গরম, মানে অস্বস্তিকর গরম আবহাওয়া তৈরি হচ্ছে। তো এর জন্য কিন্তু আমরাও অনেকটা অংশেই দায়ী। প্রকৃতি আপনি
0: আমরা পুরোটাই দায়ী বলা যেতে পারে।
1: সেটা ফেরত দিচ্ছেন, তাই আমাদেরকে সবুজ মানে বেশি করে গাছপালা লাগিয়ে যার বাড়িতে যতটুকু জায়গা আছে অন্তত পক্ষে একটা করে গাছ,
0: আমাদেরকে সুন্দর সুষ্ঠু ভাবে আমি যেমন বাঁচবো, আর একজনকেও কিন্তু সেই সুন্দর সুষ্ঠু ভাবে বেঁচে থাকতে হবে,
1: বেঁচে থাকতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকেও বাঁচিয়ে রাখতে হবে, তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে।
0: আমরা যদি সেই নিয়ম শৃঙ্খলা গুলো মেনে চলার চেষ্টা করি সুন্দরভাবে বাঁচার জন্য, তাহলে পরিবেশের তো একটা নির্দিষ্ট নিয়ম, প্রকৃতির একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে, সেটাকেও তো বাঁচিয়ে রাখতে হবে। তবেই তো আমরা সুন্দরভাবে আগামী প্রজন্মের জন্য সুষ্ঠু সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো।
1: একদম সত্যি কথা দাদা ভাই, তো এটুকুনি বললাম, ভালো থাকবেন।
0: আপনি ভালো থাকবেন, সঙ্গে থাকুন।
2: প্রকৃতির যে গভীর অসুখ সেই কথা বন্ধু তোমরা জানো না। বাসভূমি তৈরি করার প্রাককালে নগর সভ্যতা গড়ে ওঠার কেন্দ্রবিন্দুতে যেভাবে আজ বনভূমি নিঃশেষ হয়ে গেছে, 30 বছরের আগেকার কোনো

0: গাছপালা আপনি দেখাতে পারবেন না, যে গাছগুলো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দেয়। মানে 30 ফুট লম্বা, তারপরে বড় বড় তেঁতুলের গাছ, 3টে 4টে তেঁতুলের গাছের তেঁতুল ফুটতে গোটা পাড়াটা খাওয়া পাড়াটা, আর সেই রকম 30 ফুট 40 ফুট করে লম্বা সেইসব বড় বড় গাছ, আমের গাছ, বড় বড় গাছ, গবাদি পশু চলাচল ব্যবস্থা নাই, আজ মানে বাসভূমি ছোট হওয়াতে মানুষ
1: গবাদি পশু চারণভূমিটাও চলে গেছে, নষ্ট হয়ে গেছে।
0: হ্যাঁ, এই কারণে নাই তো কথা হলো,
1: ভালো থাকো, সঙ্গে থাকো। নমস্কার, শুভ সকাল,
2: তপন গাছ ওড়াহার
1: বলুন।
2: এই সময় কিন্তু উপযুক্ত গাছ লাগান, পরিবেশ বাঁচান। সেদিনকে দুয়ারে সরকার দিয়েছিলেন, পরশুদিন আমাকে চারখানা গাছ দিয়েছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বাড়িতে এনে গাছ লাগালাম, মেহগিন, জাম, হ্যাঁ, আর একটা পেয়ারা গাছ। হ্যাঁ, এইভাবে যদি আপনারা গাছ লাগান না, পরিবেশ বাঁচবে, আর পরিবেশ না বাঁচলে আমরা প্রজন্মের জন্য কি রেখে যাবো? আমরা তো চিরদিন থাকবো না, চাইছে না।
1: অর্থাৎ প্রকৃতিকে বাঁচাতে গেলে একমাত্র উপায় আমাদের পরিবেশকে সুস্থ সুন্দর করতে হবে। গাছ নয়, আমরা যে দৈনন্দিন জীবনে যেসব অনেক কাজ করে থাকি, অনেক জিনিস ব্যবহার করে থাকি যা প্রকৃতি বিরুদ্ধ, সেই সব কাজ এবং সেই সব ব্যবহার করা জিনিসপত্র যেগুলো প্রকৃতি বিরুদ্ধ সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে, তবেই আমরা বর্ষার সঙ্গে বৃষ্টিকে পেয়ে যাব।
2: এটাই উপযুক্ত সময়। হ্যাঁ, গাছ লাগালে হবে না, তার সঙ্গে জাফরি আমরা ব্যাঘা যেটা বলি,
1: হ্যাঁ, মানে তার পরিচর্যা করতে হবে, যাতে গাছটা সুস্থ সুন্দর ভাবে প্রকৃতির বুকে নিজেকে মেলে ধরতে পারে। ভালো থাকুন, সঙ্গে থাকুন,
2: ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ধন্যবাদ।
1: দেখি ল্যান্ডলাইনে কে আছে। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ বলুন।
3: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস। হ্যাঁ দেখুন, এর জন্য কিন্তু আমরাই দায়ী। পৃথিবী যেভাবে দূষিত হচ্ছে, হ্যাঁ, সেভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এত গুমর আরম্ভ হচ্ছে কিন্তু বৃষ্টি নেই, মেঘ আসছে প্রচন্ড কিন্তু বৃষ্টি হচ্ছে না। আগেকার দিনে আমরা দেখেছি একটু বড় মাটালেই প্রচন্ড হারে বৃষ্টি হতো, এবং তার সাথে বাতাসি তো একদম শীতল হয়ে যেত, কিন্তু এখনকার দিনে মেঘ প্রচন্ড আসছে কিন্তু মেঘ উড়ে যাচ্ছে, 2-4 ফুটে বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড গুমটা যাচ্ছে। হ্যাঁ, পৃথিবী এত দূষিত হয়েছে, তার জন্য আমাদেরকে শোধরাইতে হবে, নয়তো ভবিষ্যতে কিন্তু আরো খারাপ হবে।
1: বর্ষা এবং বৃষ্টি সহ দ্বারাকে তাহলে আমরা আর কোনোদিন যদি আমাদের ব্যবহারটা না পাল্টাই একসঙ্গে পাবো না, তাই তো?
3: পাবো না, হ্যাঁ ঠিক।
1: ভালো থাকুন, সঙ্গে থাকুন।
3: হ্যাঁ নমস্কার।
1: একটা মেসেজ পড়ে নি, মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে। কথায় আছে, যত গর্জন তত বর্ষণ নয়। মাঝে মাঝে এরকম পরিস্থিতির উদ্রেক হয়, আকাশ জুড়ে কালো মেঘ, মানুষের সতর্ক দৃষ্টি, বৃষ্টি আসার আগেই রোদে দেওয়া সমস্ত জিনিস উঠিয়ে নেওয়া হয়, কিন্তু হায়, একটু বড় বাতাস এসে মেঘ কোথায় উড়িয়ে নিয়ে যায়। বর্ষাকাল অথচ বৃষ্টি হয় না, ভেকের ডাক স্তব্ধ হয়, চাতক পাখি ডেকে ডেকে উড়ে যায়, কৃষক বৃষ্টির আশায় দিন গোনে, মাঝি নৌকায় আলকাতরা মাখিয়ে বৃষ্টির আশায় বসে থাকে, পাট চাষিরা পাট জাগ দেওয়ার জন্য বৃষ্টির দিকে চেয়ে থাকে, অথচ বৃষ্টি আসে না, গ্রামের দিকে রেওয়াজ আছে রাত্রে বাড়ি বাড়ি গিয়ে মাটির চুলো ভেঙে দেওয়া, তাহলে নাকি বৃষ্টি হয়। বাচ্চারা সমস্বরে বলে, আয় বৃষ্টি ছেপে ধান দেব ভেপে। এখনকার বাচ্চাদের মধ্যে বোধ হয় সেই ছড়াগুলো এখন আর তেমনভাবে শোনা যায় না। যাই হোক, লিখেছেন মনিরা বেগম বহরমপুর কোড়াবাজার থেকে। এবারের চিঠি কে লিখেছেন একটু দেখে নি। অদিতি ও অনুদাস, ওড়াহাড় ভগবান গোলা, সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে। বর্ষা এলো, বৃষ্টি এলো না। খুব দামি কথা বলেছেন, প্রতিদিন খবরে বলছে যে বর্ষা ঢুকে গেছে, কিন্তু বৃষ্টি কোথায়? উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি হবে না, ভ্যাপসা গরম চলবে দক্ষিণবঙ্গে। এই গরমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৃদ্ধ মানুষ ও শিশুরা। জানেন, আমার একমাত্র মেয়ে গভীর রাতে উঠে বলছে যে মামা জল দাও। তাই তো আমার সকল শ্রোতাদের কাছে বিনীত অনুরোধ, বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ান, এই সময়ে তাদের একজন সাথী দরকার। আর এই বৃষ্টির আশায় বুক বেঁধে চাষিরা মাঠে নামেন, বৃষ্টির খুব খুব প্রয়োজন। বীজ বপন শুরু হয়ে গেছে, বৃষ্টি না হলে চাষিরা মাঠে মারা যাবেন। অদিতি ও অনুদাস, ওড়াহার ভগবান গোলা, সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে। মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল, তালপুকুর হাড়ি ভাঙা, মুর্শিদাবাদ থেকে। আজকের শুভ সকালের বিষয় হল, বৃষ্টি এলো না, বর্ষা এলো কিন্তু বৃষ্টি এলো না। প্রাকৃতিক নিয়ম মেনে জুন মাসে বর্ষার আগমন ঘটে, আর বর্ষার বৃষ্টি সকলের কাছে খুব প্রয়োজন। মাঠে কৃষকদের জন্য বিভিন্ন ফসলের এই বৃষ্টির অতি প্রয়োজনীয়। তাই আমি প্রয়োজনে সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রাখব, অতি প্রয়োজন ছাড়া যাতে না বাইরে বেরোয়। খোরশেদ আলী মন্ডল, তালপুকুর হাড়ি ভাঙা থেকে। এবারে চিঠিটা লিখেছেন আধার মানিক থেকে, দেবদা মহাদেব। ক্যালেন্ডারের পাতায় বর্ষা এলো, আকাশে মেঘের ঘনঘটা এলো, কিন্তু বৃষ্টি এলো না। এটাই আজকের বাস্তবতা। বর্ষা মানে শুধু ঋতু নয়, এটা আশা, কৃষকের আশা, নদীর আশা, তৃষ্ণার্ত মাটির আশা। বর্ষা এলো মানে নতুন জীবনের ডাক, কিন্তু বৃষ্টি না এলে সেই ডাক অপূর্ণ থেকে যায়। মাঠ ফাটে, পুকুর শুকায়, মানুষের চোখে নামে হতাশার ছায়া, প্রকৃতি যেন কথা দিয়ে কথা রাখেনি। তাই শুধু বর্ষাকে স্বাগত জানালেই হবে না, বৃষ্টিকে ধরে রাখার দায়িত্ব আমাদের। গাছ লাগাই, জল বাঁচাই, প্রকৃতির নিয়ম মানি, নইলে প্রতি বছর শুধু বর্ষাই আসবে, সঙ্গে বৃষ্টি আসবে না। প্রিয় রেডিও প্রেমী বন্ধুগণ, তাই মেঘ দেখে আনন্দ নয়, মাটি ভেজার আনন্দই আসল বর্ষা। আধার মানিক থেকে দেবদা মহাদেব।

0: আকাশে কালো মেঘ দেখছি, আর বর্ষা চলে এসেছে তবুও বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে যদি একটু বৃষ্টি না হয় তাহলে প্রাণী জগৎ ও উদ্ভিদ জগৎ একটি স্বস্তি বোধ করবে না। এইটুকু বললাম প্রবীণ শ্রোতা মন্টালি দে বিরাটি থেকে। অনেক মেসেজ পড়া হলো, এবারে দেখি টেলিফোনে কোন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন মোবাইলে। নমস্কার, শুভ সকাল।
1: কাদা করতাম, করে কাদা মুখে বেড়াতাম, আর পায়েস রান্না করতাম, যে সবাইকে বিলি করতাম। এইটুকু বলে আপনাকে নমস্কার।
0: হ্যাঁ, ভালো থাকবেন, সঙ্গে থাকুন। দেখি, নমস্কার,
2: অনেকক্ষণ পর লাইন পেলাম, আমি শিখুন।
0: হ্যাঁ বলুন।
2: বলছি, নমস্কার।
0: হ্যাঁ বলুন,
2: ভালো আছেন তো?
0: আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই ভালো আছি।
2: জন্য কাঁদলে হবে, ধানের চারা বড় হয়নি, কি মাঠে কি করবো, মাঠে চাষ দেওয়া হয়নি, বড় বড় ঘাস আকাশ ঘিরে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টির জন্য শিব ঠাকুরের বিয়ে যাচ্ছে না। এক কন্যে রাঁধেন বলেন, এক কন্যে খান, এক কন্যে রাগ করে টোটেই চেপে যান।
0: আমরা এগুলো ছোটবেলায় বলতাম, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান।
2: টাপুর টুপুর এখন ছেলেপুলেরা কেউ বলে না। আর এই সাত দিন আট দিন দশ দিন বৃষ্টি, সেগুলো বৃষ্টি নয়, সেগুলো বৃষ্টিকা। আমরা 2000 সালে দেখেছি বন্যা, কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে কষ্ট, সেগুলো বিপর্যয় বলতে পারে। গরমটা সহ্য করুন, গরমটা সহ্য করতে হবে।
0: দেখি কে আছেন মোবাইলে। নমস্কার, শুভ সকাল।
3: হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
0: হ্যাঁ বলুন।
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
3: আসলে দেখুন, আপনি যে বৃষ্টি নিয়ে কথা বলছেন, আসলে যে বর্ষা এসেছে আজ বোধ হয় আষাঢ় মাসের তিন তারিখ,
0: তাই
3: তো? হ্যাঁ, আজকে 3 তারিখ, কিন্তু দেখুন যে একটা ঝাপসা গরম, বসে এসেছে কিন্তু তবু বৃষ্টি নেই, এটা এর জন্য কিন্তু দায়ী একেবারে আমি। এখন কাহারের কথা বলবো না, মানে আমি বা আমরা বলা যায়, আমরা মানুষেরা, জানেন আমরা মানুষেরা বড্ড বেশি কি বলবো, মানে এক কথা স্বার্থপরই বলা যায়।
0: বলা যায় না, আমরা স্বার্থপরই
3: সত্যি তাই। এই যে পৃথিবীতে এত রকমের প্রাণী আছে, তার মধ্যে সব থেকে বুদ্ধিজীবী মানুষ, মানে বুদ্ধিজীবী প্রাণী হচ্ছে মানুষ, আমরা সকলে জানি।
0: আর সবচেয়ে ক্ষতিকারক, কিন্তু
3: ক্ষতিকারক একদম তাই। কিন্তু এই যে পৃথিবীর এই যে প্রতিনিয়ত ক্ষতি করে চলেছি, আমরা কি একবার ভেবেছি আমাদের পিছনের মানুষগুলোর কথা, মানে যারা আসছে নতুন প্রজন্মের কথা, তাদের জন্য আমরা কি রেখে যাবো, কি রাখছি? কেন বলুন তো, এই যে বৃষ্টি হচ্ছে না, এমন একটা দিন আসবে আমরা নাকি শুনছি যে হয়তো বা শীত থাকবে না, হয়তো বা কেন সত্যি সত্যি শীতও থাকবে না, এবং বর্ষা কিছু থাকবে, শুধু গরমটাই নাকি থাকবে। এইভাবে ভারসাম্য যেভাবে নষ্ট হচ্ছে, সেখানে আমরা কি একটুখানি পারি না যে আমরা পৃথিবীটাকে একটু সুন্দর করার, আমরা একটুখানি গাছ লাগাবো? হয়তো বা আমরা যখন দেখেছিলাম, পড়েছিলাম যে আরণ্য উপন্যাসে রাজু পাড়ে, সেখানে কিন্তু সে এনার সাহায্যে গাছ লাগিয়েছিল বিনাশ একটা অনেকে তবে পাগল ভেবেছিল ঠিকই কিন্তু তবু সেখান থেকে আমরা তো কিছুটা হলে শিখতে মানে জেনেছি যে না গাছ আমাদের প্রাণ, গাছ না থাকলে কিন্তু পৃথিবী থাকবে না। আর আমরা যে বাজারে যাচ্ছি হয়তো আমরা নানান রকমের সবজি কিনছি রঙিন রঙিন, সেখানে কিন্তু সেই সবজি আমরা মানে হাতে ঝুলিয়ে দেখাতে দেখাতে নিয়ে আসছি, হ্যাঁ যে আমরা কত রকমের সবজি কিনেছি। এটা আমি তাই বলবো এখন দাঁড়িয়ে কেনা বলা যায় প্লাস্টিকে একবারে সাদা প্লাস্টিকে অনেক রকমের সবজি কিনে নিয়ে আসছি বাড়িতে, কি ক্ষতি
0: করছে ওই প্লাস্টিকটা যে আমাদের কতটা ক্ষতি করছে সেটা আমরা কিন্তু ভাবছি না চলে যাচ্ছে না, আমার ঘরেই থেকে যাচ্ছে বা আমার বাড়ির মধ্যেই ড্রেনের মধ্যে থেকে যাচ্ছে। তার কারণটা কিন্তু ওই আমি যে ব্যবহার করেছি নিজের সুবিধার্থে খালি হাতে গেছি বাজারে প্লাস্টিক ভরে বাজার নিয়ে এসেছি, এই প্লাস্টিক গুলো মানে বাজারটা বের করে প্লাস্টিক গুলো ছুঁড়ে ফেলে দিয়েছি ড্রেনে, তবে ড্রেনের গুলো গেছে বন্ধ হয়ে।
3: আপনাদেরও অজানা নয়, তো আমরা চাইবো যে রেডিও যেন মানুষ আরো বেশি বেশি করে শোনেন। রেডিও কিন্তু সবসময় একটা সুস্থ অনুষ্ঠান দেওয়ারই চেষ্টা করে যে সবকিছু যেন শুভ হয়, শুভবৃত্তি মানুষ সম্পন্ন হয়।
0: আমরা না শুনি সব বুঝি সবটাই জানি সবটা শুনিও আত্মস্থ করার চেষ্টাও করি, কিন্তু ওই যে কথায় আছে না আমরা হচ্ছে জ্ঞান পাপী, কি করলে কি হবে এটা আমরা জানি
3: আমাদের তাও চেষ্টা করতে হবে। এই যে আপনারা বারবার অনুষ্ঠান গুলো করেন প্লাস্টিক গুলো পৃথিবীর যাতে ভারসাম্য নষ্ট না হয়, হ্যাঁ তো এইগুলো কিন্তু রেডিও থেকে একমাত্র করা হয়, তার জন্য রেডিও কিন্তু সত্যি একটা ভালো মাধ্যম। আমরা চাই যে রেডিও আরো মানুষের শুনুক, সবাই যেন রেডিও প্যাকের আগে ধরুন, সেটা আপনারা চেষ্টা করছেন। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম, যদি
0: সঙ্গে থাকুন।
3: হ্যাঁ নামটা বলে যায় মিডিয়া থেকে রাজীব হয়ে গেল।
0: হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
4: শুভ সকাল,
0: বলুন।
4: আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে। আজকের বিষয় অত্যন্ত সম্মানীয় উপযোগী। আমরা চাষি মানুষ, আমরা চেয়ে আছি সে বৃষ্টির দিকে, কিন্তু প্রকৃতির এমনই অবস্থা, আমরা কষাই নামক যে বস্তুটি আছে অর্থনৈতিক লাভের জন্য, কিন্তু অর্থনৈতিক লাভ করতে গিয়ে আমরা যে আমাদের জনজীবনকে কতটা বিকৃত এবং ধ্বংস করে ফেলছি সেইটা কিন্তু আমাদের বোধ বুদ্ধিতে নেই। আমাদের চেতনা থাকা দরকার, আমরা যেন আমরা মানুষ শুধু অক্সিজেন নয় আরো অনেক কিছু গাছ থেকে পাওয়া যাবে বা বৃক্ষরোপণ সপ্তাহ আমরা যে পালন করি মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার, তার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে একটা জনচেতনা জাগানো দরকার যে গাছ লাগান। আর একটা গাছ লাগানো মানে একটা বড় গাছ তৈরি হবে সেটা। যেমন আমাদের শ্রোতাদের মধ্যে এমন কেউ কেউ আছে তার বাবার নামে একটা গাছ লিখেন, তার মায়ের নামে একটা গাছ পোতেন, এইরকম ধরনের। আমরা প্রত্যেকে যদি আমাদের ওই রকম একটা স্মৃতিসৌধ রূপে একটা গাছ লাগাই তাহলে অনেক গাছ হবে। অবশ্য আমার বাড়িতে অনেক গাছ আছে, জায়গা আছে, গাছও আছে অনেক, আমরা গাছও লাগাইও। কিন্তু যে কথাটা বলতে চাইছি যে আমরা কৃষক মানুষ, চাষ করতে হবে। বৃষ্টি বর্ষা এসে গেল, কাগজে কলমে বর্ষা এসে গেল, কিন্তু প্রকৃত অর্থে যে বর্ষা আসার যে গুণগুলো তা কিন্তু এখনো এলো না। ওই মাঝে মাঝে ঝুপঝাপ বৃষ্টি আসছে, কাদা করে দিচ্ছে, ব্যাস এই হয়ে গেল। কিন্তু এখন আমাদের প্রথম উদ্দেশ্য হোক, আমাদের বিশেষ করে বেতার যারা শুনি, বেতার শ্রোতা পরিবারের সকল বন্ধুদের কাছে আমার আবেদন, আপনারা গাছ লাগান, বৃষ্টি যাতে ত্বরান্বিত হয়, বৃষ্টি যাতে আসে তার জন্য আমরা ব্যবস্থা করব, এবং সকলে মিলে একক প্রচেষ্টায় কোনো কাজ সফল হবে না। সুতরাং সকলে মিলে আমরা এই যে বর্ষা এলো কিন্তু বৃষ্টি এলো না, এর বিরুদ্ধে বৃষ্টি যাতে আসে, বৃষ্টির আকর্ষণটা যাতে বাড়ে তার জন্য আমরা প্রচেষ্ট হব। এইটুকু বললাম, ধন্যবাদ, ভালো থাকবেন।
0: সঙ্গে থাকুন, বর্ষা আসে বৃষ্টি আসে না, কেমন অদ্ভুত।

0: লাগে শব্দটা শুনতে। দেখি কে আছেন টেলিফোনে। নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং। জলবায়ুর বৈচিত্র্যে বর্ষা এলো, বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টি হলে বর্ষা আসে না, এই বৈপরীত্যে সবাই ভুগছি। সবটাই প্রাকৃতিক ব্যাপার। আসলে মানুষ যতই অন্যায় করছে, প্রকৃতি ক্ষমা করেনি, করছেও না, করবেও না। প্রকৃতিকে জেনেও জয় করতে পারছে না বিজ্ঞান। অতএব বিজ্ঞানের উপরে রয়েছে প্রকৃতি, সেই সব কিছু নিয়ন্ত্রক।
0: নমস্কার, শুভ সকাল।
2: শুভ সকাল দাদা ভাই।
0: হাতে আর সময় নেই, হ্যাঁ আমরা অল্প ছোট্ট করি।
2: মানে খাল হয়ে যেত, মানে সেই নদীর ভালো, তার নদীর জল একদম ঘোলা হয়ে যেত।
0: আগের যে ছবিটা আমরা দেখতে পেতাম সেটা আর এখন দেখা যায় না।
2: সেটা এখন নেই, এখন মানে বৃষ্টি যা হচ্ছে মানে কাজ ভালো হচ্ছে না। তবে এখন ডুবাগুলা পুকুর গুলা যদি ভর হয়ে যায় বৃষ্টিতে, তবে কিন্তু বৃষ্টিটা কিন্তু আবহাওয়া ঠান্ডা থাকে, নদীর জল থাকে, সেই আবহাওয়া আসে কিন্তু
0: যাওয়া
2: ভাই। নমস্কার ম্যাডাম।
0: শ্রোতা বন্ধু, হাতে আর সময় নেই তাই শুভ সকালের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আশিস ভৌমিক এবং কারিগরি সহায়তায় ছিলেন মন্দার গোস্বামী। এই গানটি শুনতে শুনতে আপনাদের শুভ সকালের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং ঠিক তারপর পরই আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

প্রথার শেষ পর্ব আকাশ মানে কলকাতা দীপাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মডেল মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ। এখন লাইভ ফোন অনুষ্ঠান

শ্রেষ্ঠ দুর্ঘটনা সকাল 10টা বেজে 6 মিনিট হয়ে 23 সেকেন্ড। আর চ্যানেল যদি আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি হয়, তার মানে অবশ্যই আজ আমাদের এই সময়টায় লোকগীতির গানের ভেনায় শোনার সময়। এই সময়টায় এই এক ঘন্টা বাংলার লোকগীতের যে বিস্তৃত এক অঙ্গন, সেইগুলি ছড়িয়ে থাকা নানান স্বাদের লোকগীতির রস আস্বাদন করে আমরা এই সময়টুকুতে আজ তাই করবো। তবে রসের গানের রস আস্বাদন বলা যেতে পারে। আসলে রসবোধী লোকগান জানিতে হয়েছে বারবার, বুঝেছে বারে বার। বাংলার লোকগানে আমরা জানি জারি সারি ভাঙাইয়া ভাদু টুসু নানান ধারার গান রয়েছে, কিন্তু এই বিভিন্ন ধারের গানের মধ্যেও বাঙালির যে রসবোধ কখনো কখনো তা রীতিমতো চমকে উঠেছে। আর রসবোধে জারিত সেসব গান নেহাতই মজার গান হয়ে গিয়েছে। আসুন না আজকের এই গানের ভেলায় একটু সেসব মজার গানের মজাটুকু নেওয়া যাক। এমন গান যার মধ্যে জীবনের নানান কথা, কখনো প্রেম কখনো খুনসুটি কখনো ভালোবাসা নানান কিছু উঠে আসে, কখনো বা নেহাতে নিজের পেশাটুকুকে নিয়েও মজা করা। শব্দ মিলেই কিন্তু রসবোধে জারিত লোকগানের সংখ্যা নেহাত কম নয়। একটু খুঁজে নিতে হয় বটে, খুঁজে পেতে হয় বটে, কিন্তু খোঁজটুকু পাওয়া গেলে রসটুকু মেলে। তাই আসুন তেমনি বেশ কিছু মজার লোকগান রসবোধে একেবারে জড়িয়ে মরিয়ে রয়েছে এই সকল গানগুলি, সেসব গান নিয়ে সাজাই আজকের গানের ভেলা। আপনাদের সঙ্গে আমি রয়েছি শর্মিষ্ঠা সরকার, আর রেডিও সেটের অপপ্রান্ত জানা আছেন, জানি অনেকেরই অনেক গানের কথা মনে পড়ছে। ডায়াল করুন 2213124 2313134, সৌদি কোড 033, আবারও বলি 0332213134।

Anna.

এবং সেই সময় ঝড় উঠেছে, সেই সময় নিরাপদ স্থানে যেতে হবে। তার মধ্যেও কত সুন্দর করে, কত সরলীকৃত এক সুরে, কত সরল মনে গান বাঁধা যায়। চলে চল জোরে চল, সেটুকুই কত সুন্দর করে, কত মজা করে বলা যেতে পারে। আসলে বাংলা লোকগীতের কিন্তু এখানে তার স্বাতন্ত্র্য বলা যেতে পারে। বাংলা লোকগীতিতে একেবারে মাটির সঙ্গে সংযোগ থাকা যে সকল মানুষের, মাটির কাছাকাছি থাকা যে সকল মানুষ, তাদের জীবনের কথা, তাদের গান, তাদের জীবনের গল্পগুলো, তাদের অনুভব অনুভূতি, তাদের কষ্ট ভালো লাগা উৎসব আমেজ সবটা ফুটে ওঠে। কিন্তু শুধু ফুটে ওঠে তাই নয়, সহজ কথায় সরল সুরে, যে কারণে বাংলার লোকগীতি এভাবে মনকে ছুঁয়ে ছুঁয়ে যায়। আর সেই লোকগীতির মাঝে ছুঁয়ে থাকা যে সকল রসবোধে জড়িত গানগুলি সংখ্যায় খুব বেশি না হলেও রয়েছে, বেশ কিছু রয়েছে। কারণ মানুষের মনের আনন্দ বলুন অথবা রসবোধ বলুন, তা তো আলাদা করে সময়, যুগ, পেশা, লিঙ্গ কোনোটাই দেখে না। রসবোধ থাকে যাদের, তাদের যে কোনো পরিস্থিতিতেই মুক্তি নেই, নিস্তার নেই, ঠিক সে রসবোধ নাড়াচাড়া দিয়ে উঠবেই মনের ভেতরে। আর তেমনি বেশ কিছু গান নিয়ে সাজানো আজকের

শুরুতে স্বপন বসুর কণ্ঠে গান শুনেছি, আর তারপর শুনলাম অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। একটু পিছন ফিরে তাকানো যাক সেই সময়টায় যখন পরপর জীন চক্রবর্তী অথবা বুদ্ধদেব রায়রা, শান্তিদেব বাবুরা গান গাইছেন, যখন আব্বাস উদ্দিন আহমদরা গান গাইছেন, সেই সময়ে বুদ্ধদেব রায় বেশ কিছু এমন ধরনের গান গিয়েছেন কিন্তু। আর এ কথা কেউ বা না জানি যে আমরা আমাদের যে নানান পূজা অর্চনা গ্রাম বাংলায় সে সকল পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সময় নানা ধারার গান তৈরি হয়েছে। আর শিব ঠাকুরকে তো একেবারে ঘরের ঠাকুর, আপন ঠাকুর বলে আমরা মনে করেছি, সে কারণে শিব ঠাকুরকে কেন্দ্র করে যে সকল গান, কখনো তা গাজন হতে পারে, চড়ক হতে পারে, নীল ষষ্ঠী হতে পারে, শিব পুজোর গান, শিব পুজোর গানে কিন্তু বারে বারে শিব ঠাকুর আমাদের একেবারে ঘরের আপনার জন্ম হয়ে উঠেছেন। তেমন বেশ কিছু মজার গান রয়েছে কিন্তু বাংলার লোকগানের ঝুলিতে, চলুন শোনা যাক।

I'm not going to be able to do that.

তাই জুট এমনি জামাই মেয়েদের, কিন্তু সে আবার এমন মুকুট পরেছে, এলসা মুকুট পরেছে যে সে আর জটা বেশ দেখা যাচ্ছে না। ভারি খুশি হয়েছে শ্বশুরবাড়ির লোকজন, মানুষ হলে শরীর তোমার একই মোহন বেশ, এমন এক মাথায় মুকুট পরেছে যে তোমার জটা জুটো কিচ্ছু দেখা যাচ্ছে না, এবার আমাদের মেয়ের পাশে বানাবো বেশ। ঠিক এরকম করে বারে বারে গান বাঁধা হয়েছে, কখনো তার ছাই ভস্য মাথাকে নিয়ে, কখনো এসব মাছ ছাই পুরো টুরে ঘুরে বেড়ানো, আমাদের মেয়ে এত সুন্দরী তার পাশে তোমার না নাচছে না, বাবা শিব তুমি একটু সাহায্য। এই নিয়ে কত না গান কত না মজা, বলে বেশ ভালো তো মজা। দেখ দেখ শিবের চ্যানেল, ভারী সুন্দর একখানি গান, আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনেছেন তারা মনে করতে পারবেন। চলুন শুনে যাক মধু দাসের কণ্ঠে।

राजा।

혹시 듣고 오는 것 아픈 우리 아픈 마음을 숨어뜨친 나의 나는 저를 젊은 수수대장은 아마 수능학조 땅기겐 적으로 보러 오셨을 공기라간 সেখানে বাড়ির বড় কর্তার মতন কখনো বা পঞ্চায়েতের প্রধানের মতন তাকে মাঝখান থেকে বসিয়ে আমার জীবনে এত কষ্ট কেন, এই ঘটলো কেন, আর তুমি তো কিচ্ছুটি করলে না বাবা, এইগুলো তাকে ইতিমধ্যে দোষারোপ করা। আর সেই নিয়ে ভারী মজার মজার গান রচনা। শুধুমাত্র শিব ঠাকুরকে কেন্দ্র করে কিন্তু বাংলার লোকগানে এমন রসে মজার রসে জারিত গান তৈরি হয়েছে কত না। কখনো কখনো বাংলা ছবিতেও ব্যবহার করা হয়েছে বা ছবির স্বার্থে তৈরি হয়েছে এমন অনেক লোকগীতি। আমরা তো জানি প্রচলিত লোকগীতি যেমন রয়েছে, তার পাশাপাশি বাংলা ছবিতে এমন সুন্দর কিছু লোকগীতি ছবির প্রয়োজনে তৈরি করা হয়েছে যেমন শুনলে বোঝা যায় না এই গান প্রচলিত নয়, এই গান কি বরং ছবির প্রয়োজনে তৈরি হয়েছে। নতুন ফসল বলুন বা নিমন্ত্রণ বলুন, বারে বারেই কিন্তু আমরা এমন অনেক গান পেয়েছি। মিন্টু দাশগুপ্তের এই গানটি যেমন ছিলেন নতুন ফসল, রায়চন্দ্র বড়াল শুরু করলেন।

কহেছি বাবু ছাত্র ছাত্রীকে আর তীর সম্মুখে গিয়া আলো বাতে কাটিবে মন্দ তোমার মাহেলে রবে মাহেলে রবে ভালতে হবে তোমারে ভালতে হবে ভালতে হবে আহারে হইল তোহাজি রাজার নন্দিনী আহ রাজার নন্দিনী

0: কি বিপদে পড়েছেন বলুন দেখি আমাদের শিব ঠাকুর। রীতিমত অস্তিত্ব সংকট, বাবুছাড় ছাড়তে হবে, আলবাট কাটতে হবে, ওই বাগছাল ছিঁড়ে দুনিয়াখালি জামদানির ধুতি পরতে হবে, তার সঙ্গে পায়ে আবার জুতো পরে মোচড় মোচড় করে হাঁটতেও হবে, এমনকি শর্টটুকুকে পর্যন্ত ছেড়ে তাকে রেলের গাড়ি চড়তে হবে। এমনটা কতটা আপনার ভাবিয়ে, কতটা নিজের ভাবিয়ে কোনো দেবতাকে কোনো দেবীকে কেউ বলতে পারে? ঠিক সেই জায়গাটাতে আসলে শিব ঠাকুরকে এমনভাবেই বাঙালিয়ানায় মরে নিয়ে নিজেদের মানুষ করে তুলেছে বাঙালি, একেবারে ঘরের মানুষ তিনি। সে কারণে তাকে নিয়ে তৈরি হলো এত এত গান। সে সকল গানে দিব্যি দেবাদিদেব মহাদেবকে নিয়ে দিব্যি ঠাট্টা তামাশা চলতে লাগলো। হ্যাঁ, মজার গান শুনছি, রসবোধে জারিত লোকগান শুনছি আজকের এই গানের ভেলায়। কে রয়েছেন টেলিফোনে? 2213142।
1: দিনের এইখানে যদি পারেন তো দিবেন না।
0: সত্যি তো আমাদের সকল শ্রোতা বন্ধুরা ভালো থাকুন, এটুকুই আমাদের চাওয়া, আপনাদের সুস্থতা, আপনাদের শারীরিক মানসিক ভালো থাকা, সেই লক্ষ্যেই তো সারাদিনের নানান অনুষ্ঠান আমাদের সাজানো, কখনো বিনোদনের জন্য, কখনো স্বাস্থ্য সংক্রান্ত নানান ধরনের। বাঁকুড়ার মাটিকে প্রণাম করি দিনে দুপুরে। এই গানখানি যদিও আলাদা করে মজার গান নয়, রসবোধে জারিত যে ধরনের গান আজ শোনাচ্ছি তা নয় বটে, কিন্তু আমাদের 70 বছরের প্রবীণ এক শ্রোতা বন্ধু তিনি যখন যা শুনতে চাইছেন কি করে না শোনাই বলুন দেখি। গানখানি ভারী সুন্দর, চলুন শোনা যাক। সুভাষ চক্রবর্তী।

চন্ডীদাস সুনাম ক্ষীণ মনোহর দাস আর মহোৎসবের বাউল বুদার গায়ন শুনে লাগে যাবে তার চন্ডীদাস সুনাম ক্ষীণ মনোহর দাস আর মহোৎসবের বাউল।

0: আমাদের অনুরোধে শুনলাম এই গানখানি। যদিও আজকের এই গানের ভেলায়, লোকগীতের গানের ভেলায় আমরা শুনছি সেসব গান যার মধ্যে একেবারে রসভরে টৈটুম্বর যে সকল গান বাঙালির লোকগীতিতে ছড়িয়ে আছে মজার সেসব গান নিয়ে আজকে গানের ভেলা। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। নমস্কার, বলুন। বলুন বলুন।
1: আজকে অনুষ্ঠান যে লোকগীতির যে হচ্ছে খুবই ভালো লাগছে, অনেক নতুন অনেক গান শুনতে পাচ্ছি, আমরা যেগুলো কোনোদিন শুনিনি অনেক তথ্য জানতে পারছি। তবে বাবা কালের মতো গান যদি একটা হয় তো ভালো লাগবে।
0: শুনতে থাকুন একদম। আজ কিন্তু অনেকগুলি গানই আমরা শিব ঠাকুরের গান পরপর শোনালাম, গাজলের গান, চরকের গান, নীলষষ্ঠীর গান, অনেকগুলো পরপর সবই ওই বাবাকে নিয়ে মজা করে তাকে হলিয়ে করে দেন পুজো সেই উপলক্ষে। সুতরাং শিব ঠাকুরের পুজোর গান না হয় আজ থাকুক, আরও অন্য কিছু গান শুনি নি, কারণ খানতিনের গান শোনানো হয়েই গিয়েছে ইতিমধ্যে। বলুন, আসুন এবার একটু কৃষ্ণলীলার দিকে চোখ ফেরানো যাক। আমরা জানি শ্রীকৃষ্ণলীলা কীর্তনের মধ্যে নানান ধারার যে লীলা, আর সেই লীলাকে কেন্দ্র করে বাংলা লোকগীতিও তৈরি হয়েছে কত না। তার ধারা ভিন্ন ভিন্ন, তার চলন ভিন্ন ভিন্ন, কিন্তু তৎসত্ত্বেও সেই কৃষ্ণলীলাই কিন্তু সেখানে তার মূল উপজীব্য। সুখসারীর দ্বন্দ্ব কথা ভারী মজা করে কৃষ্ণ আমার আর রাধা আমার কে বড়, তাই নিয়ে বেশ দ্বন্দ্বযুদ্ধ। চলুন শোনা যাক সুখসারীর দ্বন্দ্ব কথা। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বিপন্নতা।

0: আপনি টেলিফোন নম্বরে কি বলছেন? আমাদের সঙ্গে নমস্কার। কিছু মনে করবো না, কি বলছেন?
1: আমি বলতে যাচ্ছি অরিন্দম গাঙ্গুলির যে গানটা শুনলেন দ্বিতীয় গানটা আর কি, আমার দুবারই বেড়াতে গেছি, আমার তখন সত্তরে বাড়ি আছে, আমাদের সত্তরে ঘোড়া বাড়ি আছে, সেখান থেকে গেছি। এখন আমি চাকদাই বাস করি, তখন 12 বছর বয়স, আমি একা একা
0: তারপরে
1: সেই যখন ফিরে আসছি দিদি বাড়ির থেকে আসার রাস্তার মধ্যে হাতি সমান কাদার মধ্যে থেকে আসছি আমি, এর মধ্যে একটা গরু গাড়ি যাচ্ছে, কাদায় টাকা দিয়ে হয়ে গেছে। এখন আমার দিদি গাড়ির থেকে ফিরে আসার ইচ্ছা নাই, কিন্তু আমি তো রওনা দিয়ে চলে আসছি, আবার ফিরে কি করে যাই? আমি চিন্তা করলাম একটা শুধু ওই টাকা টাকা দিয়ে আমি ফেলে দিই, কাদা কাদা গায়ে লাগবে, আবার আমি দিদি গাড়ি রিটার্ন দিতে পারবো। তারপরে আমি ওই টাকাটা আর তুই পেয়েছি, আর যে গাড়িটা চালাচ্ছিল সেই কারণ ভাই, হ্যাঁ সে জুড়ো কাটা আর কি বলছে, আরে খোকা তুমি পারবে না, তুমি পারবে না, তুমি ছেড়ে দাও। আমি বললাম পারবো, আমার দিদি বাড়ি তো আমার ফিরে দিতেই হবে, আমার কিচ্ছু হবে না। তাহলে তোমরা তুমি যে সাজাও যে গানটা যদি যেকোনো কণ্ঠে
0: বেশ বেশ শুনতে থাকুন ফণীবাবু। এটাই পাম না যে 464 বছর বয়সে এক শ্রোতা বন্ধুকে তার 12 বছরে ফিরিয়ে নিয়ে যাওয়া টাইম মেশিন ছাড়াই, সুতরাং সত্যি এটাই তো পাওনা। আসলে গান পারে, গান পারে, পারে বলে এই গানের কাছে ফিরে যাওয়া, তার আশ্রয় যাওয়া। বিষ্ণুপদ দাসের কাছে এই গানখানি আমরা প্রায় শুনে থাকি দুর্গা পুজোর সময়টুকুতে, আগমনী গান হিসেবে ঠিক নয়, কিন্তু ওই মা দুর্গাকে কেন্দ্র করে যে গানগুলি তৈরি হয় বাংলার লোকগীতি হিসেবে, তার মধ্যে অন্যতম এই গান। মা দুর্গার এই যে রকম সকম এবং তার যে সঙ্গে যারা রয়েছে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তাদেরকে নিয়ে তাদের রূপ, তাদের বাহন শব্দ নিয়ে ভারী মজা করে এই গানখানি বাঁধা। চিলিং শোনা যাক।

এর দুই পাশে দুই আছেন যিনি তেনটা বড় বিলাসিনী, দুই পাশে দুই আছেন যিনি তেনটা বড় বিলাসিনী, ও তেনরা পান্তু কাস্তু মুখে দিছেন, পান্তু কাস্তু মুখে দিছেন ঠোঁটে ঠিক পৌঁছা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখ

ব্যাটা দুম্বার মতো ব্যাটা তার হাড়ির মতো এক ব্যাটা দুম্বার মতো ব্যাটা তার হাড়ির মতো ওই আবার কান দুইটা তার কুলার মতো তার দুইটা তার মুলার মতো মাথা ডালা পাপো সব দুঃখে দেখলাম চাচা একই দুঃখে দেখ।

0: kata, ik doe je dek van mijn kata, ik doe je dek van mijn kata. ময়ূর পরাচিনে দিনি তেনার বড় টিকটি কানি ময়ূর পরাচিনে দিনি তেনার বড় টিকটি কানি ও কানে জুতা মোজা পায়ে দিয়েছেন জুতা মোজা পায়ে দিয়েছেন কাপড়ে মারতেন কোথা দুঃখী দেখলাম চাচা একই দুঃখী দেখলাম চাচা একই দুঃখী দেখলাম চাচা একই দুঃখী দেখলাম চাচা আরেকটার গলা কাটা ওটারে চিনবে কেটা আরেকটার গলা কাটা ওটারে চিনবে কোটা আরে বের হইয়াছে লসুর বেটা বের হইয়াছে লসুর বেটা দেখতে কেমন মজা একই দুঃখে দেখলাম চাচা একই দুঃখে দেখলাম চাচা একই দুঃখে দেখলাম চাচা একই দুঃখে দেখলাম চাচা সেই একটা কলা গাছে কাপড় দিয়া বউ বানাইছে পাশে একটা কলা গাছে কাপড় দিয়া বউ বানাইছে ও তার মাথায় একটা বেলবেন গাছে মাথায় একটা বেলবেন গাছে বেল দাদা বার কাঁচা একই দুঃখী দেখলাম চাচা একই দুঃখী দেখলাম চাচা একই দুঃখী দেখলাম চাচা একই দুঃখী দেখলাম চাচা
1: কে বলছেন টেলিফোনে কথা বলে যাক নমস্কার হ্যালো
2: বিশেষ কিছু বলবো না সময় নষ্ট আপনার করবো না আপনি এত সুন্দর বাড়ি সাজিয়েছেন এরপর কিছু বলার থাকে না তবে মনে হলো একবার আপনার সঙ্গে কথা বলতে পারলে বলে ভালো আমার এই মনের ভাবটা প্রকাশ করতে পারলে আমি আরো ভালো ভাববো এর জন্য ফোনটা করলাম
1: বেশ বেশ বেশ
2: সুন্দর অনুষ্ঠান হচ্ছে আপনার উপস্থাপনা দারুণ সুন্দর
1: রাখুন অনেক ধন্যবাদ আনন্দ আসবেন সবসময় যে গানের অনুরোধ থাকতেই হবে তেমনটা নেই তো আসলে লাইভ ফোনের অনুষ্ঠান কিন্তু এই জন্যই করা পারস্পরিক ভাব বিনিময়ের জন্য একটি গান আমি সাজিয়ে রেখেছিলাম আমার মনে হচ্ছিল আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই করবেন ঘড়ি কাটা বলছে 48 পেরিয়ে গিয়েছে সুতরাং আর ফোনের জন্য অপেক্ষা না করে বরং গানখানি শুনিয়ে দিই অনুসরণ রায়ের কণ্ঠে এই গানটি আমি জানি অনেকেই যেন ফোন করেন না শুধুই অনুষ্ঠান শুনেন ভাবছেন যে ইগান কেন শুনছি না এখনো

ভাই পছন্দের একটি গান, তেমনি আরেকটি গান নিন্দিতা নিশিন্দাতিতা আমরা পেয়েছি নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে, আবাসুদ্দিন আহমদের কণ্ঠেও। আবার এই সময় শিল্পী স্বাগত দেও কিন্তু ভারী সুন্দর গিয়েছেন, চলুন শোনা যাক।

যদি আমরা একটু নজর ঘুরাই তাহলে কিন্তু একেবারে রসভারে ডগমগ ও নারায়ণ গান আমরা খুঁজে পেতে পারি, যেখানে ভারী সুন্দর পান মিশে রয়েছে, ভারী সুন্দর ফান মিশে রয়েছে। আসলে সেই মজাটুকু, এই মজাটাই তো আমাদের বাঁচিয়ে রাখে। বাকি সকাল থেকে রাত সেই তরবারি খেলার জীবনে চলতে থাকা যে প্রত্যেক দিনের যুদ্ধ লড়াই, জীবন যুদ্ধ শব্দ আছে, তার মধ্যে আনন্দটুকু যদি হারিয়ে যায় তাহলে জীবনে আর রইল কি। তাই সেসব নিয়ে সাজানো লোকগান আমরা বাড়ি বাড়িয়ে খুঁজে পাই লোকগীতি রাঙ্গনায়, তাদের মধ্যে থেকে কিছু নিয়ে সাজালাম আজকের গানের ভেলা। একটু আগে কৃষ্ণ লীলার কথা বলছিলাম, কৃষ্ণলীলার নানান যে লীলা তার নানান খণ্ড, নৌকাখণ্ডের মধ্যে আমরা সেখানে দেখেছি শ্রীরাধার নৌকা পারাপার নিয়ে, দধির ভাণ্ড নিয়ে কত রকমের বাকযুদ্ধ চলেছে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের মধ্যে, তাকে ভারী সুন্দর মজার ছলে গানে বাঁধাও হয়েছে কখনো কখনো। শোনা যাক আজকের শেষ গান লালন বাজের পরিবেশনে, শেষ করবো এই গানের সঙ্গে আজকের গানের ভেলা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে, নমস্কার।

0: सफर छोटा सही पर मंजिल कमाल है। सफर छोटा सही पर मंजिल कमाल है। पहाड़ों की चोटी पर खड़ा हर मुसाफिर खुशहाल है। वहाँ की खामोशी में एक अलग ही सुकून है, जिसे देखते ही दिल बोले यही मेरा जुनून है। তার জন্য একটা যদি সুন্দর শায়রি না থাকে তাহলে কি জমে বলো? কারণ দেখো পাহাড় যেতে গেলে না মানে পাহাড়ের মধ্যে মৌসুম চাই, একটা মনে হয় যে সেই মৌসুমটা বোধ হয় গানে আর শায়রিতেই থাকে।
1: একেবারে ঠিক কথা বলেছো, সত্যি আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে তো গান শায়রি সবটা মানে আড্ডা জমজমাট তো হবেই, তো তোমরা বুঝতেই পারছো।
0: একদম একদম, অলরেডি আমাদের যুবনী ফেসবুক পেজে পোস্ট দেখিয়ে নিয়েছো, আমরা অলরেডি আজকে ভিডিও পড়তে যাচ্ছি তোমার সঙ্গে। এই মুহূর্তে রয়েছি ঘড়ি সময় বলছি ঠিক এখন 11:02, তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে স্টুডিও থেকে আমি শৌরিক, আমার সঙ্গে রয়েছে
1: আমি অন্বেষা,
0: আজকালি অন্বেষার জন্য একটা
1: থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো এখনো বন্ধুরা জানে না, বন্ধুরা জানে আমরা ভূস্বর্গের
0: অভিযানে যাচ্ছি। এবং এই ভূস্বর্গের অভিযানে যাচ্ছি কোন ভূস, এবং দেখো এই পৃথিবীতে ভূস্বর্গ কিন্তু একটাই আছে, একটাই।
1: হ্যাঁ মানে দেখো একে তো এই কলকাতার প্যাচপ্যাচে গরমটা, আমরা সবাই চাইছি এই গরম থেকে এই যে ঘেমে যাচ্ছি কোথাও বেরোলে একটুখানি শান্তি পেতে, আমরা তো একটু চলে যাচ্ছি আজকে ভূস্বর্গের অভিযানে। আর আমরা যাচ্ছি আজকে কাশ্মীর,
0: কাশ্মীর কাশ্মীর। এবং অন্বেষা আজকে আমাকে বলছিল যে জানো শরীরদা আমার না কাশ্মীর যাওয়া হয়নি, এখন তো আমি প্ল্যান করলে কি করে, এই জন্য তো প্ল্যানটা করেছি যদি যেতে পারি। এবং তোমার যারা এখনো কাশ্মীর যাও তোমার জন্য ফুল প্রুফ প্ল্যান নিয়ে আমরা চলে এসেছি। তোমরা কতদিন ওখানে থাকবে, কিভাবে যাবে, কতদিন স্টে করবে, কি খাবে এবং কত টাকা লাগবে তোমাদের বাজেট, এরকম সবকিছু নিয়ে তোমাদের সঙ্গে আজকে বেরিয়ে পড়তে যাচ্ছি আমরা কাশ্মীর। আমি শৌরিক, আমার সঙ্গে অন্বেষা। তবে এই জার্নিতে যাওয়ার আগে তোমরা আমাদের সঙ্গে ঝটপট যোগাযোগ করতে পারো, সরাসরি আমাদের ফোন নাম্বার 03322131342 নাম্বার চলে এসো। আর যদি
1: আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতার যে পোস্টারটা আছে যে ভূস্বর্গের অভিযানে, তো সেইখানে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কাশ্মীর আগে গিয়েছো কিনা, আর তোমরা কি তোমাদের যাওয়ার প্ল্যান রয়েছে সেটাও জানাতে পারো আমাদের, আমরা তো তোমার সঙ্গে গল্প করার জন্য
0: তোমাদের জন্য ফিরছি বেরিয়ে পড়ি আড্ডায়, জটপট চলে এসো আমাদের ফোন লাইনে এবং আমাদের যুবমানে কলকাতার ফেসবুক পেজে।

0: জানো কি সুন্দর গানের পর এবং এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছে আমি আমি মানে ভাবছিলাম রীতিমতো ওই রাস্তা দিয়ে গাড়িটা ছুটছে দুধারে দুটো পাহাড় এবং আমরা জাস্ট যাচ্ছি মানে মঞ্জিলটাকে আমরা যাচ্ছি এবং এই যে কাশ্মীর আমরা যাওয়ার প্ল্যান করছি আজকে তো কাশ্মীর যাওয়ার প্ল্যান যেতে গেলে প্রথমত দুটো জিনিস মাথায় আসে যে আমরা যাবোটা কিভাবে আর গিয়ে থাকবোটা কোথায়। ঠিক আছে, তো কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার প্রথমত দুটো রাস্তা হয়েছে,
1: ঠিক আছে, সেগুলো একটু বলে দিই।
0: বলে দাও,
1: দেখ যদি তুমি ট্রেনে যেতে চাও তাহলে কি করতে হবে, না তাহলে তোমাকে প্রথমে হিমগিরি এক্সপ্রেস, মানে দেখো তিনটে এক্সপ্রেস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে হিমগিরি এক্সপ্রেস যেটা রাত 11:55 হাওড়া থেকে ছাড়ে, আর এটা হচ্ছে 37 ঘন্টায় তোমাকে জম্মু তাওয়ি স্টেশনে পৌঁছে দেয়, আর এর স্লিপার ভাড়া হচ্ছে 760 টাকা। আর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে হামসফর এক্সপ্রেস, এটা শিয়ালদহ থেকে ছাড়ে 1:10, আর এটা মোটামুটি ধরো 34 ঘন্টা 15 মিনিট টাইম নেয় দিয়ে জম্মু পৌঁছে দেয়, আর এটা স্লিপার ভাড়া হচ্ছে 770 টাকা। আর এছাড়া তুমি যদি কলকাতা স্টেশন থেকেও যেতে চাও তাহলেও তোমার জন্য অপশন রয়েছে, অপশন কিন্তু অনেক, হ্যাঁ সেটা কিছুই না, সকাল 11:45 ছাড়ে এবং পৌঁছতে সময় লাগে 45 ঘন্টা আশেপাশে, তো এটার ভাড়া হচ্ছে 755 টাকা। আর এর তো গেল স্লিপারের ভাড়া, কিন্তু তুমি যদি একটু আরাম খেতে খেতে ফার্স্ট ক্লাস এসিতে ট্রাভেল করতে চাও তাহলে তোমার ভাড়া মোটামুটি 2000-এর আশেপাশে পড়বে। আর এছাড়াও তোমার বাজেট যদি একটু বেশি থাকে আর তুমি যদি একটু উড়ে উড়ে যেতে চাও সেক্ষেত্রে কি করবে, অবভিয়াসলি ফ্লাইট, আর ফ্লাইট মোটামুটি 8-12 হাজার টাকা নেয় আর মোটামুটি 6 ঘন্টা তোমাকে পৌঁছে দেবে শ্রীনগর।
0: এই যে অন্যসারে সুন্দর যাওয়ার প্ল্যান বলে দিল অলরেডি, এবার তার কিছু অভিজ্ঞতা আমি কোথায়,
1: এবার সুন্দর বলো,
0: এবার তুমি যদি ব্যাগটা প্যাক করতে শুরু করো না কি কি লাগবে আমি বলে দিচ্ছি, জামা কাপড় লাগবে আর কিচ্ছু না, ব্যাস।
1: আচ্ছা আর একটু বলি,
0: আমার সঙ্গে কথা বলবো

0: এরকম হয়ে যায়, আমি বুঝতে পারছি না
1: মানে তোমার সঙ্গে কথা বলার পরেই তো এরকম হচ্ছে।
0: অলরাইট, হ্যাঁ হ্যাঁ,
1: বলতে তো দাও,
0: একদমই তাই।
1: আর যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তোমরা জানো যে মেডিসিন অবশ্যই নিয়ে যাওয়া ভালো। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু

0: করতো দাদা, প্লিজ প্লিজ ওষুধ রেখো। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার তো যাওয়ার প্ল্যানটা খুব বলে দিলাম যে তোমার কীভাবে যাবে, ঠিক আছে, এবারে গিয়ে স্কেডিউলটা তোমার কী হবে, মানে একটা প্রপার শেডিউল না থাকলে তুমি ঘুরতে পারবে না, মানে কতদিন থাকবে, কোন কোন জায়গা ঘুরবে, চিন্তার কোনো কারণ নেই, আমরা তো আছি আজকে নাকি।
1: আর আমরা যখন আছি তখন আমরা বলে দিই যে আমাদের মোটামুটি 7 রাত এবং 8 দিনের একটা দুর্দান্ত প্ল্যান রয়েছে,
0: মানে তোমরা সম্পূর্ণ করতে পারবে না এটা, মানে তোমাকে কাশ্মীর দেখতে গেলে ইউ নিড প্রপার 1 সপ্তাহের একটা প্ল্যান, আই গেস।
1: একদমই তাই। আর দেখো মোটামুটি 1 সপ্তাহ তুমি তো ঘুরে নেবে, কিন্তু ওই যে বললাম ট্রেনের টাইমটা বাদ রেখে, মানে ওটা ধরলে আর একটু বেশি পড়বে। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম শ্রীনগর, মানে
0: আমরা এখন ট্রেনে এখন যাচ্ছি, সবে আমরা জম্মুতে নামলাম, নেমে আমরা সেখান থেকে গাড়ি করে চলে গেলাম শ্রীনগর। প্রথম ডেস্টিনেশন আমাদের সবসময় হওয়া উচিত শ্রীনগর, বিকজ শ্রীনগরটা হচ্ছে আমাদের এপি সেন্টার। তুমি যদি কাশ্মীর ঘুরতে চাও তাহলে তোমাকে শ্রীনগরটা হল্ট করতেই হবে, সেখানে তোমাকে রাত কাটাতেই হবে, সেখানে তোমাকে মানে নামতেই হবে, কিছু করার নেই, অন্য কোথাও তুমি যে থাকতে পারবে না, চেষ্টা করো না সেখানে থাকার, কোনো সেখানকার অভিজ্ঞতা খুব একটা ভালো হবে না। তো প্রথম দিন তোমরা যখন শ্রীনগর পৌঁছাবে, ফ্লাইটই হোক ট্রেনে হোক, সেদিন বেশি ধকল দিও না, সোজা চলে যাও তোমাদের প্রি বুকড হোটেলে আর হাউস বোটে। তবে একটা কথা, যেখানে থাকবে সেটা আগে থেকে বুক করে নেবে, কারণ যাতে পরে গিয়ে খুব কোনো ঝামেলা না হয়, সিজন হোক অফ সিজন হোক বুক করে যেও, কারণ আনবুকিংয়ে তোমরা ওখানে যেও না, বিকজ চান্সেস অনেক হতে পারে যে কোনো টার্ময় হলো বা কোনো একটা সমস্যা দেখা গেলো যেখানে, যে কারণে তুমি ওখানে গিয়ে থাকতে পারলে না। সুতরাং বুকিং নিয়ে যেও, বুকিং করে যেও, রিসর্ট হোক, হোটেল হোক, ভালো হাউস বোট হোক, তোমরা প্লিজ বুকিং করে যেও এবং সেখানে তোমরা চলে যেও। এটা কি বলতো, শান্তিতে তোমরা যেতেও পারবে, থাকতেও পারবে এবং কিছুটা সময় জিনিস নিতে পারবে, বিকজ জার্নির পর না আর বেরোতে ভালো লাগে না, তাই না?
1: একেবারে। আর দেখো তুমি যে ঘুরতে যাচ্ছ, এবার প্রি বুকড কেন করবে, কারণ ওই যে তুমি গেলে তারপর সেই ক্রুজবে একটা ঝামেলা সৃষ্টি হবে, তোমার বেড়ানোর মুডটা জাস্ট চলে যাবে, সেটা বেটার তুমি 1 মাস আগে থেকে বুক করে নাও। দেখো এখন কিন্তু মৌসুম চলছে আর কাশ্মীর কিন্তু সবসময় অন স্পট, সবসময় ওখানে মৌসুম চলতেই থাকে, মানে 1 সময় 1 রকম। হ্যাঁ, তো তার জন্য অন্তত 1 মাস আগে সমস্ত কিছু বুক করে নাও। আর আমরা তো বললাম শ্রীনগর চলে এলাম, শ্রীনগরে আমরা তো নাইটস্টে করলাম, তাই তো?
0: একদম তাই।
1: পরে আমরা কি বলবো, অর্থাৎ ডে 2 আমাদের আসল
0: অভিযান। ডে 2 তে যাওয়ার আগে দাঁড়াও, তোমরা তো স্টে করো, তোমাদের প্রায় ধরো নামবে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, ঠিক আছে? রাতটা কি করবে
1: তোমরা, কি করবে
0: রাতটা বলো, কি করবে? আমি সাজেস্ট করবো একটা ভালো কোনো হাউস বোটে কাটানোর জন্য, কারণ হাউস বোটে ফ্রেশ হয়ে বিকেলটা তোমরা মানে সুন্দরভাবে কাটাও, এবং তোমরা শিকারা রাইডের জন্য প্লিজ যেও, মানে শান্ত জলে বুক ছিঁড়ে যখন শিকারা এগিয়েছিল তখন দূর সূর্যাস্ত মনে হয় যে ইটস এ ক্যানভাস, ইটস এ বিউটিফুল ক্যানভাস। তো শিকারে অবশ্যই তোমার শিকারে একদম ছোট ছোট বোটিং, এবং শিকার তুমি যদি অবশ্যই চড়ো, তাহলে আমার দেখতে হবে যে ওখানে অনেক বাজার রয়েছে, ফ্লোটিং মার্কেট যেটাকে বলা হয়, তো সেটা কিন্তু উপভোগ করতে পারবে শ্রীনগরে। সো প্লিজ রাত্রেবেলা যে রাত্রেবেলায় এত সুন্দর লাগে শ্রীনগর, ওহো অসাধারণ অসাধারণ, তাই একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে উঠে একটু প্লিজ ঘুরে নিও রাতটা, কারণ তার পরের দিন থেকে না আসল জার্নি শুরু হচ্ছে।
1: তো দেখো রাতটা তো তোমরা ভালোভাবে কাটালে, আর তার পরের দিন যেমনটা বললাম অভিযান শুরু। তো এরপরে তোমরা শ্রীনগরের লোকাল সাইট সিং করতে পারো, এর জন্য আমি সাজেস্ট করবো হাঁটা পথই বেটার। আর দেখো টুকটুক গাড়িও নিতে পারো, ওগুলো বেশ কিউট দেখতে হয়,
0: কিউট দেখতে, না টুকটুক গাড়ি নিও, কিংবা বলবো আমরা বন্ধু রাখছি।
1: শালিমাবাগ
0: মাথায় রেখো, শ্রীনগর থেকে আমরা সাইড থেকে বেরিয়ে যাচ্ছি শালিমাবাগ।
1: হ্যাঁ, আর তারপরে এটা দেখার পরে আমরা যেতে পারি নিশাতবাগ। আর এই দেখো এখানে কিন্তু একটা ছোট গল্প আছে, এই নিশাত বাগান মানে নিশাত বাগ, এটাকে আসলে বলা হয় আনন্দের বাগান। মানে দেখো এই যে বাগানটা, গার্ডেন থেকে না ডাল লেকের ভিউটা জাস্ট অসাধারণ, ওজি পুরো, ঠিক আছে? আর যদি তোমরা এই যে মার্চ এপ্রিল মে মাস করে যাও বা এই এখনকার সময় পর্যন্ত যাও, তাহলে তো কোনো কথাই নেই, ভিউটি তোমাকে নিজে এসে ঘোরা দেবে তোমার কাছে।
0: আমাদের ফোন লাইন কিন্তু

0: একদমই তাই। আর যেহেতু এখন ঘড়ির সময় একটু একটু করে এগোচ্ছে এবং এখনো অনেকটা সময় তোমাদের সঙ্গে থাকবো,
1: আর বলতে না বলতে ফোন চলে এসেছে, তাহলে দেখা যাক বন্ধু কি বলছে।
0: শুনি বন্ধু কি বলছে।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে? বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অলরেডি।
0: ঠিক আছে, চিন্তা কোনো কারণ নেই বন্ধু, আমাদের নিশ্চয়ই ফোন লাইনে না পেলে আমাদের যে পোস্টার রয়েছে পোস্টারের কমেন্ট সেকশনে নিশ্চয়ই কমেন্ট করতে পারো। আর যেহেতু এখন জার্নি প্রায় শুরু হয়ে গেছে, অলরেডি আমার সেকেন্ড দিনে চলে এসেছি, যেটা অন্বেষা বললো শালিমাবাগ আর নিশাতবাগে অলরেডি আমরা ঘুরে নিয়েছি, এরপর ডে থ্রি। শালিমাবাগে কাটাতে কাটাতে তোমার রাত হয়ে যাবে, রাতে এসে একটু ভালো মন্দ খেয়ে খাওয়াটা আমরা আসবো। দাও আমি যখন বসেছি খাওয়া দাওয়া আসবো, এখানে হয় খাওয়া নিয়ে আসবো, আমি চিন্তা করার কারণ নেই, আর খাওয়া দাওয়া ভালো করে করো না, তারপর আমার
1: গানের পর সঙ্গে রয়েছে অন্বেষা আর সৌভিক।

0: পেলাম একটা সুন্দর গান শুনে। শুনছি আজকে অন্বেষা আর শৌরিক, আর আজকে আমরা বেরিয়ে পড়ি, তো কোথায় যাচ্ছি সেটা তো তুমি জেনে গেছোই বন্ধু। আজকে আমরা কাশ্মীর যাচ্ছি। আর দেখো, কাশ্মীর মানে আমাদের সত্যি এটা একটা ইটস অনলি পেয়ার, তো মানে নামের সঙ্গে গান একদম দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি আর কিছু বলতে পারছি না। যাই হোক, আমরা হ্যাঁ আমরা বলতে পারছি না কি, আমরা তো এখন তৃতীয় দিনে আছি,
1: আমরা একদম মানে মানে শ্রীনগর ভালো করে ঘুরে শিকারা রাইড করে একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে টুমিয়ে সকালে ফ্রেশ হয়ে উঠেছি, উঠে আবার চলে গেছি সোমবার। সোমবার খুব সুন্দর জায়গা, এবং এটাকে বলা হয় যে মিড অফ কোল্ড, সোনার তৃণভূমি। কেন বলা হয়, বিকজ মানে সূর্যের রশ্মিটা এত সুন্দর ভাবে ওই জায়গাটায় পড়ে, দেখেন মনে হয় যে সোনার শহর ওটা একটা, মানে সত্যি ভীষণ ভীষণ সুন্দর। তো শ্রীনগর থেকে সোমবারের দূরত্ব প্রায় 80 কাছাকাছি কিলোমিটার, এবং 3 ঘন্টার মতো সময় লাগবে শ্রীনগর থেকে। তো এবার হ্যাঁ, এবার তোমরা এই 3 ঘন্টা জার্নিটা করবে, তোমরা কিন্তু দুটো কাজ করতে পারো। তোমরা আপ অ্যান্ড ডাউন করতে পারো, কি তোমাদের ধকল নিতে পারো তোমরা, তো আমরা তোমরা আপ অ্যান্ড ডাউন করতে পারো। যদি না করতে পারো, তোমরা কিন্তু সোমবার দিয়ে কোনো রিসর্ট নিতে পারো, বুক করতে পারো, এখানে তোমরা থেকে গিয়ে পরের দিন আবার বেরিয়ে আসতে পারো। ওখানে একটা প্ল্যান রয়েছে।
0: আচ্ছা, আর আমরা যে সোনমার্গ চলে এসেছি, আর আমরা এখানে কি কি দেখবো একটু বলে দিই। সেটা হচ্ছে এখানকার মেইন অ্যাট্রাকশন হচ্ছে থাজিবাস গ্লেশিয়ার, ঠিক আছে। আর এটা একদম মানে তোমরা যখন যাবে না ওই মানে জায়গাটায়, তোমরা দেখতেই পাবে সেখানে ওই অ্যাডভেঞ্চার মুহূর্তটা, আর তোমরা ওই পরিবেশের সঙ্গে যদি যখন কানেক্ট করবে তখন মনে হবে এই তো তুমি জীবনে কোথাও তো একটা দাঁড়িয়ে আছো, বস, তাই না বলো?
1: একদম।
0: আর দেখো এই যে গ্লেশিয়ার আমি বললাম, কিন্তু এখানে আমার মনে হয় শৌরিকের একটা মানে কোনো ফ্যান্টাসি আছে জীবনে।
1: আমার আমার স্লেজিং করা খুব ফ্যান্টাসি রয়েছে, ঠিক আছে। মানে ওই যে একটা সুন্দর মানে ওই যে স্লেজ গাড়িগুলো তো উঠে জাস্ট ওই মানে পিছলে পড়ার যে আনন্দটা, অসাধারণ।
0: আমি একটু কাটছি, এক মিনিট সরি, আমি জানি তোমার খুব আনন্দ হচ্ছে, তুমি আত্মহারা হয়ে গিয়েছো, কিন্তু তারপরে তুমি জাস্ট পিছলে পড়ে যাবে।
1: আরে আরে বরফে পড়ে যাওয়ার কথা বলছি না আমি, যে ওই যে গাড়িটা মানে চলে যায়, তো সেইটা আমার মনে করছে খুব আনন্দদায়ক হয়। তো ওইটা আমি একটা এক্সপিরিয়েন্স করতে চাই, ওই যে সোনমার্গে, বিকজ ওখানে বরফ তুমি পাবে, আই গেস ওটা ওদের বছরে তুমি পাবে, তো এখন গেলে হয়তো একটু কম পাবে, বা শীতকাল তুমি যদি যা, প্লিজ প্লিজ আই সাজেস্ট, তোমার প্লিজ স্লেজিং করো ভালো, ওটাতে কোনো রিস্ক নেই, ঠিক আছে। এখানে আমি যখন বলছি রিস্ক নেই, তো রিস্ক নেই, কারণ আমি নিজে করবো ওটা, আমার তো খুব প্ল্যান হচ্ছে। আমি যদি পিছলে পড়ে যেটা ব্যাপারটা আমি বললাম, অনেক অচেনা মানুষের সঙ্গে তোমার দেখা হয়, স্পেশালি তুমি যদি পাহাড় যাও, পাহাড়ে কিন্তু অচেনা মানুষের মানে কি বলবো আর। এবং আমার মনে হয় পাহাড়ি মানুষ বেশি ভালো লাগে আমার, যদি কোনো পাহাড়ি মানুষ আসে আমার প্রতিবেশী,
0: বা বাবা ও কোনো কিছুতেই আপত্তি
1: নেই, না জীবনে পাহাড় পাহাড়ি মানুষের সাথে আমি প্রায় যেতে পারবো, তাই না?
0: হ্যাঁ ঠিক ঠিক।
1: তাই যদি সেইভাবে যদি পিছলে পড়ি কাউকে দেখে বা কারোর জন্য বা কারোর সঙ্গে, তো আই এম হ্যাপি উইথ ইট।
0: বাহ, এটাই তো দরকার জীবনে।

0: তাই না?
1: এটা যত হ্যাঁ অ্যাডভেঞ্চার শুনে তো প্রেম ভালোবাসাটা দরকার না,
0: হ্যাঁ মানে সত্যি কথা একটা ঘুরতে গেলে আমার প্রেম হলো না কেমন একটা ব্যাপার হবে না?
1: সোনমার্গে তোমরা এটা এনজয় করতে পারো এবং এটাতে করতে তোমাকে বলে দেবো যে সারাদিন কেটে যাবে, বিশ্বাস করো সারাটা দিন কেটে যাবে। শ্রীনগর থেকে সকাল 8টা বা 9টায় বেরো, 3 ঘন্টা মানে 12টা আর 1টা বেজেই যাবে তোমাদের, ঠিক আছে? সুতরাং তোমরা আরামসে ওখানে সময় কাটা, বোটে দুপুরটা এনজয় করো। এনজয় করে আমি সাজেস্ট করবো প্লিজ তোমরা সোনমার্গে কোনো রিসর্টে বা ছোটো ছোটো যে ওদের হোটেলগুলো রয়েছে সেখানে তোমরা সময় কাটতে, বেশি ভাড়া নয়, খুব একটা বেশি নেবে না, আই গেস 800 থেকে 1000 মধ্যে ওখানে তোমরা ভাড়া পাবে। সেখানে থাকতে পারো, সেখানে থেকে তোমরা রাস্তা কাটি। রাস্তা আমি কেন কাটাতে বলছি, বিকজ রাস্তা ওইখানে না অনেকে বলে যে একটু রিস্ক আছে, অনেকে বলে যে বিপদ আসতে পারে, তো সেরকম ওখানে ওখানকার লোকদের সঙ্গে কথা বলে আলোচনা করে তোমরা দেখো প্ল্যান করো, বাট আমি সাজেস্ট করবো যে প্লিজ থেকো। আর যদি একান্তই থাকতে না হয় তোমাদেরকে আবার কিন্তু 3 ঘন্টা জার্নিটা ফেস করতে হবে, আবার তোমরা শ্রীনগর ব্যাক করতে হবে, কিছু করার নেই।
0: আর দেখো ও যেটা বললো যে পাহাড়ের রাত, সেটা শুধুমাত্র সোনমার্গ বলে বলবো না, পাহাড়ের যে কোনো রাতই কিন্তু মায়াবী একদম চাঁদের রাতই হয়ে যায়। মানে তুমি যখন থাকবে তখন বুঝবে, নিচের থেকে যখন তাকাবে সুন্দর জায়গাটা, মানে জাস্ট ইমাজিন একটা দারুণ, মানে কি বলতো যদি তুমি ফটো তোলো তাহলে দেখতে পাবে যে একদম একটা ব্ল্যাক এর কভারের মধ্যে জাস্ট লাইটিং, মানে একটা অদ্ভুত। এরকম ভাবে কিন্তু তোমরা ব্যাপারটা এনজয় করতে পারো। আর দেখো সোনমার্গ তো আমরা ঘুরে নিলাম,
1: হ্যাঁ সোনমার্গ ঘুরে নিলাম আমরা, এরপর যাবো কোথায় আমরা?
0: কোথায় যাবো বলো?
1: আরেকটা মার্গ আছে,
0: হ্যাঁ গুলমার্গ,
1: গুলমার্গ, হ্যাঁ সোনমার্গ থেকে খুব একটা বেশি দূরত্ব নেই, গুলমার্গ ওই 20-30 কিলোমিটারের মধ্যেই রয়েছে। তো আমি আরো কাজ সাজেস্ট করছি সোনমার্গ থেকে তো গুলমার্গ যেতে তাড়াতাড়ি সময় লাগবে, যেতেও পারবে খুব তাড়াতাড়ি, তো প্লিজ সোনমার্গে তোমরা থেকো। গুলমার্গ তোমাদের পরের ডেস্টিনেশন হওয়া উচিত, ডে 4 যেটা চতুর্থ দিন, এবং সেখানে তোমরা আরাম করে তোমরা ঘোরো, মজা করো। এবং ওখানে একটা সুন্দর জিনিস হয়েছে, কি আছে বলতো?
0: তোমাকে সমুদ্র পৃষ্ঠ থেকে 8000 সামথিং উপরে নিয়ে যাবে, ভিউটা এনজয় করবে। আর একটা ফেজ আছে, সেটা হচ্ছে তোমাকে সমুদ্র পৃষ্ঠ থেকে 13000 ফিট উপরে নিয়ে যাবে, ঠিক আছে? তুমি বুঝতে পারছো তোমার অ্যাডভেঞ্চারটা জীবনে আরো বেশি বেড়ে যাবে।
1: এই আমি একটা ছোট্ট কথা এখানে বলে রাখি, এটা হচ্ছে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ কেবল কার রাইড। তো এখানে রিস্ক যেরকম আছে সেরকম অভিজ্ঞতা তো ডেফিনেটলি আছে। তো প্লিজ তোমরা যদি গুলমার্গ যাও ওই কেবল কার রাইডটা তোমরা প্লিজ নিও, কারণ এক্সাইটিং ব্যাপার হচ্ছে কি বলতো, পাহাড়ের মধ্যে দিয়ে যখন ছোট্ট কেবল কারটা যাবে এপার থেকে ওপার, মনে হবে যে তুমি না পৃথিবীতে নেই, পৃথিবীর স্বর্গে আছো, পৃথিবীর মতো সেটাই মনে হবে। এবং ওই জন্যই বলা হয়েছে কাশ্মীর ইজ এ ল্যান্ড অফ প্যারাডাইস। তো তোমরা বলো, তোমরা প্লিজ এসো আমাদের ফোন লাইনে, ফোন নম্বর আমাদের খোলা হয়েছে 0332131314 নাম্বারে। আর যদি ফোন নাম্বারে না পাও, আমাদের লাইভ চলছে, আমরা ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছি, লাইভে চলে আসতে পারো। আর আমাদের সুন্দর যে পোস্টারটা রয়েছে ভূস্বর্গের অভিযানে, সেই পোস্টারে কমেন্ট করতে পারো। তো সবাই তো ডে 4 হলো, এখনই কিন্তু অনেকটা সময় বাকি।
0: হ্যাঁ একদম।
1: এবার আমি বলবো যে এই গুলমার্গে কিন্তু তোমরা থেকে যেতে পারো, গুলমার্গে অনেকটা সেফ। এবং গুলমার্গ তোমরা যদি থাকতে চাও ওখানে তুমি ছোট ছোট রিসর্ট রয়েছে, একই হবে কিন্তু একটু কস্টলি হবে। তো এটা তোমার গুলমার্গে থাকতে পারো, সোনমার্গ ব্যাক করতে পারো, বা সোনমার্গ থেকে বা সোনমার্গে না থেকে গুলমার্গেই তোমরা স্টে করে যেতে পারো। কারণ পরের দিনটা হচ্ছে পহেলগাঁও,
0: আরো স্পেশাল,
1: আরো স্পেশাল আসছে সেটা নিয়ে। আর সুন্দর একটা গান নিয়ে ফিরছি তোমাদের সঙ্গে আড্ডা এই মুহূর্তে রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে
0: অন্বেষা। তাহলে শুনতে থাকো, ফিরে আসছি একটা ছোট্ট গানের পর
1: একদম। আর গান তো বলছি, কার গান?
0: একদম, আমি তো মনে হয় যেটা আমি ভাবছি তুমি সেটাই।
1: একদম অরিজিৎ সিং এবং মধুমতি বাগচির কণ্ঠে এগিয়ে দিয়ে গানটা হলো তোমাদের জন্য। ফিরছি বেরিয়ে পড়ি আড্ডা তোমাদের সঙ্গে, এই মুহূর্তে রয়েছে আমি সৌরিক, তোমার সঙ্গে অন্বেষা।

0: আধা ঘন্টা গানের পর ফিরে এলাম এবং অলরেডি যেখানে আমরা গেছি গুলমার্গ সেখানে এরকম একটা গান যদি আমাদের কানে হেডফোনে বাজে থাকে, বস আমি তো ফিরছি না, আমি ওইখানেই থেকে যাব। গুলমার্গ থেকে যাওয়া দূরত্ব মাত্র 140 কিলোমিটার, সময় লাগবে অনেকটাই, ঘন্টা চারেক মতো লাগবে। মানে আরেকটা প্যারেগাঁও কিন্তু আরেকটা জিনিসও বলা হয়, প্যারেগাঁও কে বলা হয় ভ্যালি অফ শেপার্ডস,
1: মানে রাখালদের উপত্যকা,
0: রাখালদের উপত্যকা। এবং কেন বলছি, অনেক ভেড়া দেখতে পাবে, ঠিক আছে, এবং মানে যে সেই ভেড়া নয়, প্রিমিয়াম ভেড়া,
1: ও প্রিমিয়াম ভেড়া,
0: প্রিমিয়াম ভেড়া দেখতে পাবে। এবং সেই ভেড়া দেখে মনে হয়েছে একটা নিয়ে চলে যায়, প্লিজ, মানে তোমার যারা অ্যানিমেল লাভার হয় ডেফিনেটলি তোমার দেখে মনে হবে যে ওইখানেই তোমার থাকো, ওদের সঙ্গে তোমার কথা বলো, কারণ এত মিষ্টি হয় ওরা। এবং তুমি যদি আমি তোমার ভিউটা বলছি, তুমি প্যাহেলগাঁটা ওই খাঁকা মাঠের উপর দাঁড়িয়ে রয়েছে, দুধারে পাহাড়, কনিফারাস ট্রিজ, এবং ওই ভেড়ারা দৌড়ে বেড়াচ্ছে, আর তুমি দেখছো যে সূর্যাস্ত হচ্ছে, আর তুমি এনজয় করছো সেটাকে, তুমি ওইখানে মনে হবে তুমি অলরেডি না, তুমি নেই পৃথিবীর মধ্যে, তুমি বেরিয়ে গেছো, তুমি অ্যাচিভ করে নিয়েছো।

0: অ্যাচিভ করে নিয়েছো।
1: হ্যাঁ, তো এই যে পেহেলগাঁও এক সুন্দর দৃশ্য আমরা দেখলাম, ঠিক আছে। তো এরপরে সেটা হচ্ছে, দেখো পেহেলগাঁও যেমন যাবো তাই সেটা ঠোকার মুখে কিন্তু তোমাকে একজন ওয়েলকাম করবে,
0: কি করবে?
1: যদি পরিবারের সঙ্গে যাও তাহলে গল্প করতে পারো, আর যদি স্পেশাল মানুষের সঙ্গে যাও তাহলে সেটা আমার
0: সঙ্গে যাবে, তারা প্লিজ কিন্তু মার্কেটিং করো, বিকজ ওখানে ফ্লাওয়ার মার্কেট রয়েছে প্রচুর, এবং ওখানে ফ্লোটিং মার্কেট রয়েছে, পাহাড়ে গিয়ে কোন পাহাড়ি মানুষের সঙ্গে ভালোবাসায় আবদ্ধ হবো, আমি এসেছি না
1: সঙ্গেই হতে হবে তার তোমার
0: না, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, বাট আই আই ইউ নো সামটাইমস ইউ নো প্রেফারেন্সেস আর লাইক ওকে, সো আমরা খুব খুব বাজে আমরা কথা বলছি, আমরা প্যান্ডেমিক থেকে ছুটি গিয়ে আমরা
1: নিজেদের রিলেশনশিপ ঠিক আছে, ঠিক আছে,
0: হ্যাঁ হ্যাঁ একদম মৌসুমে ঢুকে গেছি। হ্যাঁ, তো পেহেলগাঁওতে সময় কাটানোর পর, রাত কাটানোর পর তোমরা প্লিজ ওখানেই থেকে যেও, কারণ না ব্যাক করো না, চার ঘন্টা ব্যাক করা বোকামি কাজ হবে। এরপর পেহেলগাঁওয়ের সকালটা কিন্তু খুব সুন্দর হয়, তাই সকালটা কিন্তু মিস করো না, তুমি যখন পৌঁছেও অলরেডি তোমাদের দুপুর বা বিকেল হয়ে যাবে, তাই সকালটা উপভোগ করা, যেটা আমি বললাম যে মানে সূর্যোদয় তুমি দেখতে চাও পেহেলগাঁওতে, প্লিজ স্টে দেয়ার, থাকো তোমরা ওখানে। এবং সিক্স দিনে আমরা পেহেলগাঁও থেকে আসার পর কোথায় যাবো এবার আমরা?
1: এরপর আমরা দেখতে পারি সেটা হচ্ছে পেহেলগাঁওয়ে কিন্তু দারুণ দারুণ দেখার জায়গা,
0: তিনটে জায়গা রয়েছে,
1: আরু ভ্যালি, তারপর হচ্ছে বেতাল ভ্যালি, আর হচ্ছে চন্দ্রবাড়ি, এগুলো কিন্তু আমরা ঘুরে নিতে পারি, বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হবে। আর এগুলো দেখার পরে তুমি যদি চাও তাহলে একটু ঘোড়ায় চড়ে বেতাল ভ্যালি থেকে ঘুরে আসতে পারো, আর একেই কিন্তু বলা হয় সুইজারল্যান্ড, একদম। তো সেখান থেকে ঘুরে আসতে পারো, আর পাহাড়ে ঘেরা চারিদিকটা, মানে আমি জাস্ট বলছি তোমাকে, সেটা হচ্ছে পাইন গাছগুলো ওখানে এমন ভাবে দাঁড়িয়ে থাকে না, মনে হয় যেন পাইন গাছগুলি পাহাড়কে পাহারা দিচ্ছে।
0: যারা পাহাড়ি উপত্যকায় যারা মানুষ রয়েছে তাদের কথায় বলা হয় যে তারা আজও মানুষদেরকে ওই পাহাড়কে বাঁচিয়ে আসছে ওই পাইন গাছগুলো।
1: আমরা সেই সব দেখে তিলচিল করে তো চলে যেতে পারি, কিন্তু দেখো সেখানে আমার একটা কথা বলার রয়েছে,
0: বলো
1: পেহেলগাঁওতে তুমি তো এই দিনটা কাটালে,
0: পেহেলগাঁওতে আমাদের কমপ্লিট সব দুদিন আমাদের লাগবে পেহেলগাঁওতে, যেদিন তোমার যাচ্ছ সেদিন রাতটা আর পরের দিনটা।
1: হ্যাঁ, তো এরপরে সপ্তম দিন, হ্যাঁ একটু তো মন খারাপ করছে, কারণ আবার পেহেলগাঁও থেকে তোমাকে শ্রীনগরে
0: ব্যাক করতে হবে, কারণ আর সেইভাবে দেখো সোনমার্গ, গুলমার্গ এবং পেহেলগাঁও, এই তিন হচ্ছে মেন, এই তিনটা তোমার প্লিজ ঘোরো, এবং এই তিনটে লোকালিটিস গুলো তোমার প্লিজ ঘোরো। লোকালিটিস এর মধ্যে তোমরা অনেক বিচিত্র জিনিসপত্র দেখতে পাবে, বিচিত্র গল্প পাবে, বিচিত্র মানুষও পাবে,
1: একদম।
0: তো তোমরা সেগুলো অবশ্যই উপভোগ করো, এবং তারপর আর কি তারপর তোমরা ব্যাক করো আর কি, মানে ব্যাক করতে হবে।
1: যদি শপিং এর কথা আমরা বলি তাহলে দেখো শ্রীনগরে গিয়েও কিন্তু আমরা শপিং করতে পারি, দেখো শপিং তুমি একদিন দুদিন করলে এনাফ, ঠিক আছে, মানে কোথা থেকে করবে সেটা তোমার উপরে, কিন্তু তুমি যদি চাও যে শ্রীনগরে গিয়ে একভাবে বসে থাকবে সেটা না করে তুমি লোকাল মার্কেট ঘুরতে পারো, একটুখানি বার্গেনিং করতে পারো, শপিং করতে পারো, আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কিন্তু তুমি সেই কাশ্মীরি শাল পাবে যেটা আমরা এই কলকাতাতে বসে ভাবি না, আচ্ছা দাদা এটা কাশ্মীরি শাল তো বা এটা কাশ্মীর থেকে আনা হয়েছে, তো এটা ভাবতে হবে না, তোমরা ডিরেক্ট বাই করতে পারবে, তাহলে তোমরা এই জিনিসপত্রগুলো তো
0: শপিং নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আমাকে বলে দিয়েছে। আর কিছু আছে কি, মানে আর কিছু স্পেশাল কিছু পাওয়া যায় ওখানে?
1: আর দেখো হ্যাঁ একটা তুমি বলতে পারি, সেটা আমি ভুলে যাচ্ছিলাম, আরো একটা ঘোরার জায়গা আছে।
0: আচ্ছা ঘোরার জায়গা রয়েছে,
1: হ্যাঁ সেটা হচ্ছে হযরত বাই মসজিদ রয়েছে,
0: ওকে,
1: এটা হচ্ছে ডাল লেকের একদম তীরে, মানে মানে কি বলবো কোনায় অবস্থিত। তো আরেকটা মানে জায়গাটা একদম শ্বেত পাথরের একদম অনবদ্য স্থাপত্য, মানে এখানে গিয়েও তুমি একটা সুন্দর জিনিস দেখতে পাবে, এটাই তো কাম্য, তাই জন্যই রয়েছে হয়তো।
0: এছাড়া
1: কিন্তু একটা হিস্টোরিক্যাল গল্প রয়েছে, এটা হচ্ছে জামিয়া মসজিদ, তো তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো, মানে এটা বেশ অনেক পুরনো, আর এখানে মিথোলজি তো অনেক কিছু এর ব্যাপারে বলা হয়েছে, ঠিক আছে। আর তোমরা মোটামুটি এইগুলো ভিজিট করে নিয়ে বিকেলবেলাতে চলে যেতে পারো লাল চক বা ক্লক টাওয়ার,
0: ক্লক টাওয়ার দিকে বেশ চলে গেলাম,
1: এখানেও বেশ তুমি ভালোভাবে ঘুরতে পারবে, করে মজা করতে পারবে, আর এই যে বললাম জিনিসপত্র কিনতে পারবে, এখানে মেনলি হচ্ছে মার্কেটটা বসে, তো তুমি এখান থেকে শপিং করতে
0: পারো। বাহ বাহ, ডেট তো শপিং করার পর আমরা চলে যাবো এয়ারপোর্টের দিকে, তাই তো?
1: না
0: আচ্ছা, এয়ারপোর্ট দিকে যাবো আমরা
1: না, সেই রাত তোমাকে কাটাতে হবে, তো দাঁড়াও না, যতদিন থাকা যায় মানে যতক্ষণ থাকা যায়, এরপর তো সেই পুরনো
0: চেনা ছন্দে আবার ফিরতে হবে, কিছু করার নেই। হ্যাঁ মানে কোথাও একটা ঘুরতে গেলে মনে হয় যে আবার সেই ফেরার দিনটা চলে এলো, মানে অনেকটা কিরম বলতো, এটা সেই পুজো আসছে আসছে মতোই, তুমি একটা কোথাও ঘুরতে যাবে, সেই প্ল্যানটা আসছে আসছে হবে হবে হবে, পৌঁছে গেলে ঘুরলে মজা করলে, আরে বাপরে, ঘুরতে যাওয়ার শেষ রাত আর দশমী এক সমান, কোনো পার্থক্য নেই, যতটা দুঃখ তখন হয় ততটুকু দুঃখ এখানেও হয়, তো এই দুঃখের কোনো কান্তি নেই, কোনো প্রলেপ নেই, কোনো বিচারিতা নেই, এই দুঃখ যখন তুমি ভোগ করছো রাতটা শ্রীনগরে কাটালাম, পরের দিন আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টে নতুন স্টেশন।
1: তবে চিন্তা নেই, তোমার মাথায় আর তোমার ক্যামেরাতে প্রচুর প্রচুর স্মৃতি স্টোর করে থাকবে, চোখে মাথায় মনে সব জায়গায়,
0: একদম একদম। আমরা তো এবার তো ঘুরে নিলাম, এবার বাজেটটা তো নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ বাজেটটা কত, কোথায় কত কি খরচ লাগবে লাগবে আসবো সেটা, তবে তাদেরকে একটা সুন্দর গান দিয়ে আমরা শেষ করি এই জার্নিটা আপাতত, এখন তোমাদের সঙ্গে থাকবো অনেকটা ঘন্টা, তো ফিরে আসছি একটা ছোট্ট গানের পর তোমাদের সঙ্গে, আড্ডা রয়েছি আমি শরীর, আমার সঙ্গে অন্বেষা, দেবরাজের কণ্ঠে ভালো উঠে দাঁড়িয়ে আছে গানটা নিয়ে।

0: গান শুনে তো ফিরে এলাম। অবশ্যই পাহাড়ের কাছে ভালোবাসা জারি থাকবে, এটাই তো মানে কাম্য। তো যাই হোক, আজকে বেরিয়ে পড়িতে তোমাদের সঙ্গে রয়েছে অনেশ্বর এবং সৌরিক। আর এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বাজেট নিয়ে,
1: বাজেট মানে খাওয়া দাওয়া এবং থাকা খাওয়া মিলেও, থাকা খাওয়া দাওয়া এবং ট্রাভেল, এই তিনটে মিলিয়ে বাজেট তোমাদের কিরকম কি হওয়া উচিত। দেখো একটু স্ট্যান্ডার্ড বা একটু মানে একটু স্ট্যান্ডার্ড মানে খুব বেশি থ্রি স্টার বা টু স্টার হোটেল তোমরা যদি অ্যাভেল করতে চাও, তাহলে তোমরা ওই তোমাদের খরচে পড়বে 3,000 থেকে 5,000 টাকার মধ্যে, ঠিক আছে, বেশি কিছু নয়। আর একটু লাক্সারি হোটেল তোমরা যদি চাও

0: তাই তোমাদের পড়বে 10,000 টাকা, 10,000 থেকে 12,000 টাকা। তো তোমার সেগুলো অ্যাভেল করতে পারো তুমি চাও তো। আরেকটা হচ্ছে গিয়ে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে, তোমার যেখানেই যাবে না কেন, যে যেখানে যেখানে ডেস্টিনেশন তোমার গেলে, গুলমার্গ বলো, সোনমার্গ বলো, পহেলগাঁও বলো, সেখানে প্রত্যেকটাতে হোমস্টে রয়েছে, রিসর্টও রয়েছে। হোমস্টে খরচা একটু কম, রিসর্টে খরচা একটু বেশি, একটু বুদ্ধি করে খরচা করবে। একটু একটু অফ সিজনে একটু বেশি খরচা হয়, সিজনে একটু কম খরচা হয়। তো অফ সিজনে যখন আমি সাজেস্ট করবো যে তোমরা হোমস্টেতে থাকো, রিসর্টে থেকো না, হোমস্টেতে অফ সিজনে থাকো, কম খরচে হয়ে যাবে। ওই মাথা পিছু তোমার 4,000 কি 5,000 টাকা করে পড়বে পার পার্সন। এছাড়া খাওয়া দাওয়া চিন্তা করো, কারণ নেই, শ্রীনগর বলো, পহেলগাঁও বলো, প্রত্যেক জায়গাতে যারা যারা বাইরের খাবার ঠিক মতো ভাবে সহ্য হয় না পেটে বা তোমরা খেতে পারো না, চিন্তা কোনো কারণে সুখবর রয়েছে, বাঙালিরা সেখানেও পৌঁছে গেছে, ঠিক আছে, সেখানেও পৌঁছে গেছে। এবং সেখানে তোমাদের বাঙালি খাবার দাবার পাবো, আমি রেস্টুরেন্টও পাবো, এবং আমি সাজেস্ট করবো ওখানে মোমো আর ম্যাগি মাস্ট।
1: আর সেখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে পাহাড়ে তো আমরা যাই মোমো ম্যাগি খাই, কিন্তু কাশ্মীরে গেলে আমার কাশ্মীরের ট্রেডিশনাল ফুড যদি ট্রাই না করি তাহলে আবার কি করলাম? দেখো এখানে কিন্তু টাকা বলার আগে একটু দাঁড়া, ওয়েট, হচ্ছে কাশ্মীরের ট্রেডিশনাল কিছু ফুড রয়েছে যাকে বলা হচ্ছে ওয়াজওয়ান। আর এখানে তোমরা কি পাবে, এখানে তোমরা মাটনের বিভিন্ন রকম রেসিপিস পাবে, তার মধ্যে রয়েছে রোগন জোশ, এটা একটা তোমার মাটনের প্রিপারেশন। আর একটা পাবে হচ্ছে গুস্তাব, মানে মোটামুটি চক দইয়ের গ্রেভিতে একটা চোবানো মাটনের বড়া বলতে পারো, মানে আর আছে রিস্তা, আর তাবাজ মাছ, মানে একটা মুচমুচে মাটন ফ্রাই বলতে পারো। আর দেখো যারা ভেজিটেরিয়ান আছো তোমাদের জন্য সুখবর আছে, তোমাদের জন্য রয়েছে তো চেম্বন দম আলু কি খাবে। দেখো পনিরের দারুণ দারুণ স্পেশাল আইটেম কিন্তু এখানে প্রতিদিন দারুণ ভাবে বিক্রি হচ্ছে, তো এগুলো তোমরা খেতে পারো। আর মোটামুটি খাবারের খরচ ধরো ওই 500 থেকে 800 মধ্যে,
0: হ্যাঁ ওই রকমই বাজেটটা পড়বে। আই এস এক্স্যাক্টলি, তো হ্যাঁ ডেফিনেটলি এগুলো ট্রাই করো, আর মোমো ম্যাগি তো ডেফিনেটলি, আর সঙ্গে তোমরা কিন্তু মিষ্টি রেখো, কারণ বলছি অনেক ক্ষেত্রে কি হবে, যারা পাহাড়ে অতটা অভিজ্ঞতা নেই ওঠা, তারা কিন্তু ডিহাইড্রেশনে তোমরা থাকতে পারো, মিষ্টি গেলে কি জল টেস্টটা পাবে, জল তোমরা পেলে খেতে পারবে। এছাড়াও ট্রাভেল নিয়ে তো অলরেডি আমাদের হয়ে গেছে কথা যে কত টাকা কি ভাড়া লাগবে, তবে হ্যাঁ ওখানকার গাড়ি ভাড়া, মানে এই মাঝখানে যে যাওয়ার জন্য এখানে ওখানে যাওয়ার জন্য টুকটুক গাড়ি বা গাড়ি ভাড়াগুলো কিন্তু মাথা পিছু 3,000 থেকে 4,000 টাকার মতো পড়বে, তো সেগুলো একটু তোমরা বার্গেন করতে পারো, বার্গেন করে তোমরা সেখানে ঘুরে নিতে পারো ডেফিনেটলি। তো এই হয়ে গেল আমাদের বাজেট, তাই তোমাদের মাথা পিছু বাজেট 20,000 আইকে 20,000 থেকে 30,000 মতো হলেই হবে আইকে,
1: আরেকটু বাড়তে পারে
0: কম থাকে। হ্যাঁ তোমার যদি, হ্যাঁ এবার যদি তোমার আরেকটু বেশি করে থাকতে চাও, মানে বেশি ভালো করে এনজয় করতে, তাহলে ওই ধরে রাখো 40,000 ম্যাক্স।
1: হ্যাঁ
0: মাথা পিছু 40,000 ম্যাক্স তোমাদের বাজেট থাকবে। ইতিমধ্যে ঘড়ির সময় এরকম বলছে যে একটু একটু করে বিদায় নিতে হবে,
1: আমাদের 7 দিনের প্ল্যানের মতন আমাদের সময় আমাদের
0: সময় একটু
1: শেষ হয়ে এসেছে।
0: হ্যাঁ শেষ হয়ে এসেছে, আর কোথাও যেও না, কারণ এই মুহূর্তে চলছে ফিফা, রাইট, মানে ফিফা জোরে
2: পর্তুগালকে পয়েন্ট ড্রপ করতে হলো, সেকেন্ড ম্যাচে আমরা গোল উৎসব দেখলাম, আর ঠিক তারপরের ম্যাচেই আমরা লাস্ট মিনিট সুইং দেখলাম। তো শুরু করা যাক আজকের রাউন্ড আপ। শুরুতেই বলা যাক পর্তুগালের ম্যাচটা নিয়ে, 2026 ওয়ার্ল্ড কাপে এইটা কিন্তু তাদের প্রথম ম্যাচ ছিল। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচের আগে কিন্তু অন পেপার পর্তুগালকে ওয়ান অফ দ্য স্ট্রং অ্যান্ড একটা হাইলি ওয়েল ব্যালেন্সড টিম হিসেবেই কিন্তু ধরা হচ্ছিল, কিন্তু গতকাল মাঠের খেলায় যা দেখা গেল তা কিন্তু এক কথায় হতাশাজনক। পর্তুগাল ম্যাচটা 1-1 স্কোরে ড্র করলো, যার ফলে 3 পয়েন্টের জায়গায় তাদের মাত্র 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো, এবং লিগ টেবিলে কিন্তু তারা এই মুহূর্তে সেকেন্ড পজিশনে। আর এই অঘটন ঘটালো কারা? আফ্রিকার সেই ওয়ারাকু দল ডিআর কঙ্গো। ম্যাচটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল পর্তুগাল টিমের মধ্যে কোঅর্ডিনেশনের কিন্তু মারাত্মক অভাব ছিল, প্রত্যেকেই যেন পাসিং গেম খেলার চেয়ে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখানোর জন্য খুব ব্যস্ত ছিল, আর এই টিম গেমের খামতিটাই কিন্তু পর্তুগালকে ডোবালো। বিশেষ করে যদি আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরমেন্স এর দিকে দেখি, গতকাল জাস্ট সিংহাসনের বাইরে ছিল, ম্যাচে তার রেটিং ছিল মাত্র 5.6। কোনোভাবেই রোনাল্ডোর ন্যাচুরাল গেম তো এটা ছিল না, বল রিসিভ করা থেকে শুরু করে বক্সের মুভমেন্ট সব জায়গাতেই রোনাল্ডো।

কে কিন্তু বেশ স্ট্রাগল করতে দেখা গেছে। বয়স নাকি অফসন, কেন তার এত বাজে পারফরমেন্স হলো সেটা নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঝড় উঠে গেছে। অথচ ম্যাচের শুরুটা কিন্তু পর্তুগালের জন্য দুর্দান্ত ছিল। ম্যাচের শুরুতে জাস্ট ফোর্থ মিনিটে জোয়াও নেভেসের একটা ব্রিলিয়েন্ট ফ্যান্টাস্টিক হেডার বলে পর্তুগালকে 1-0 এগিয়ে দেন। আর তোমাদের জানিয়ে রাখি যে 4 মিনিটের মাথায় নেভেসের এই গোলটা কিন্তু এখনো পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপের এডিশনে সেকেন্ড ফাস্টেস্ট গোল হিসেবে রেকর্ড হয়ে গেছে। আর এই গোলের পর কিন্তু মনে হচ্ছিল যে পর্তুগাল এই ম্যাচে কিন্তু গোল বন্যা দেবে, ঠিক সেইভাবেই কিন্তু খেলার চেষ্টা করছিল। ফার্স্ট হাফে আরো গোল করার জন্য মরিয়া হয়ে পড়েছিল, কিন্তু তারা লিড বাড়াতে পারেনি। উল্টে হাফ টাইমে ঠিক আগের মুহূর্তে এক অবিশ্বাস্য কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত এক গোল করে ম্যাচ ইকুয়ালাইজ করে দেন ডিআর কঙ্গোর ফরোয়ার্ড ইউয়াইন মিসা। এরপর সেকেন্ড হাফের পুরো গল্পটা একদম এই ওয়ার্ল্ড কাপে সেই চেনা স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচের মতো ছিল, যেখানে ডিআর কঙ্গোর প্রত্যেকটা প্লেয়ার গোল বক্সের সামনে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিল। আর পর্তুগাল অনবরত অ্যাটাক করে গেছে, কিন্তু তাদের 1-1 পাসিং বা ফাইনাল থার্ডে ক্রিয়েটিভিটির অভাবে পর্তুগাল কোনোভাবে ডিআর কঙ্গোর সেই ডিফেন্সকে লক ব্রেক করতে পারছিল না। তবে সেকেন্ড হাফে কিন্তু একটা ড্রামাটিক গোল হতে হতে হলো না। পর্তুগাল যখন গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই একটা দুর্দান্ত মুভ থেকে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে এক অবিশ্বাস্য চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক শটে বল কিন্তু জালে জড়িয়ে দিয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড পেড্রো নেটো। পুরো গ্যালারি তখন সেলিব্রেশনে মেতে উঠবে, ঠিক তখনই লাইন্সম্যান ইনস্ট্যান্টলি অফসাইডের ফ্ল্যাগ তুলে গোলটা বাতিল করে দেয়। আর কপাল খারাপ পর্তুগালের, এরপর পুরো ম্যাচে তারা কিন্তু আর কোনো লিড নিতে পারলো না। আর এই ড্রটা কিন্তু ডিআর কঙ্গোর জন্য কোনো জয়ের চেয়ে কম নয়, কারণ তারা পুরো 32 বছর পর এবার ওয়ার্ল্ড কাপ খেলছে। জিওগ্রাফিক্যালি যদি দেখি আফ্রিকার এই বিশাল দেশটার পপুলেশন প্রায় 10 কোটির কাছাকাছি হলেও ফুটবলের পরিকাঠামো আর ফিফার র্যাঙ্কিং এর দিক থেকে পর্তুগালের গ্লোবাল স্ট্যান্ডার্ডের সঙ্গে তাদের আকাশ পাতালের ডিফারেন্স রয়েছে। এই ওয়ার্ল্ড কাপে আসার আগে যেই পরিমাণ ইন্টারনাল স্ট্রাগল তাদের করতে হয়েছে, সেখান থেকে এসে পর্তুগালের মতো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড এর বেস্ট টিমের বিরুদ্ধে হার না মেনে 1 পয়েন্ট ছিনিয়ে নেওয়াটা তাদের ফুটবল হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট ডে হিসেবে থেকে যাবে। পর্তুগালের এই ড্রামার পরেই কিন্তু আমাদের চোখ ছিল সেকেন্ড বিগ ম্যাচের দিকে, যেখানে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। আর এই ম্যাচটা জাস্ট গোল বন্যা উপহার দিল ফুটবল ফ্যানদের। ইংল্যান্ড ম্যাচটা 4-0 করে জিতে নিল ঠিকই, কিন্তু ম্যাচের লড়াই ছিল দেখার মতো। ম্যাচের ফার্স্ট হাফেই আমরা 4-4 গোল দেখে নিয়েছিলাম। হাফ টাইমের আগেই স্কোর লাইন ছিল 2-2। ম্যাচের 12 মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে শুরুতে লিড এনে দেন ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেইন। কিন্তু 36 মিনিটে ক্রোয়েশিয়ার তরুণ মিডফিল্ডার মার্টিন বাতুরিনা চমৎকার এক গোল করে ম্যাচ 1-1 সমতায় ফেরান। এরপর 42 মিনিটে নিজের সেকেন্ড গোলটি করে ইংল্যান্ডকে আবার এগিয়ে দেন হ্যারি কেইন। কিন্তু ফার্স্ট হাফে ইঞ্জুরি টাইমে একদম লাস্ট মোমেন্টে ক্রোয়েশিয়ার ফরওয়ার্ড পিটার মুজা গোল করে স্কোর লাইন 2-2 করে হাফ টাইমে ম্যাচ কিন্তু পুরো জমিয়ে দিয়েছিলেন। দুটো টিমে একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়েনি। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পিছনে ছিল ক্রোয়েশিয়ার সেই চেনা ফাইটিং স্পিরিট আর তাদের লিডার লুকা মডরিচ। ফুটবল মহলে মডরিচকে তো আমরা সবাই ক্রোয়েশিয়ার এলেন-10 বলি। তবে মজার ব্যাপারটা কি জানো, এর আগের দিনই আর্জেন্টিনার এলেন-10 অর্থাৎ লিওনেল মেসি একটা দুর্দান্ত হ্যাট্রিক করে নিজের টিমকে একাই 3 পয়েন্ট এনে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই কাল রাতে সবার চোখ ছিল ক্রোয়েশিয়ার এলেন-10 লুকা মডরিচের ওপর, যে তিনি কি ম্যাজিক দেখাবেন। মডরিচ মাঝ মাঠে বেশ কিছু ব্রিলিয়েন্ট পাসিং আর চেনা ক্রিয়েটিভিটি দেখিয়েছেন ঠিকই, কিন্তু আর্জেন্টিনার এলেন-10 এর মতো ক্রোয়েশিয়ার এলেন-10 কালকের ম্যাচে সেই লেভেলের ইম্প্যাক্ট কিন্তু তৈরি করতে পারলেন না। এরপরেই কিন্তু সেকেন্ড হাফের শুরুতেই অর্থাৎ 47 মিনিটে ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম গোল করে স্কোর 3-2 করেন। এরপর 71 মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ম্যাচের 85 মিনিটে গোল করে ইংল্যান্ডের 4-2 ব্যবধানে জয় নিশ্চিত করে দেন মার্কাস র্যাশফোর্ড। তারপরেই 6:30 সময় ম্যাচ শেষ হলো ওয়ার্ল্ড কাপের আরো একটা রুদ্ধশ্বাস ম্যাচ ঘানা বনাম পানামা। 90 মিনিট জুড়ে কখনো পানামা মারাত্মক অ্যাটাক করেছে তো কখনো ঘানা কাউন্টার দিয়েছে। ম্যাচটা এতটাই ইকুয়াল ছিল আর স্কোর লাইন 0-0 থাকায় লাস্ট মিনিট পর্যন্ত কিন্তু আমাদের সবার মনে হচ্ছিল যে কেউই গোল করতে পারবে না।

0: মেসেজ ড্র হবে, কিন্তু না, ইনজুরি টাইমের একদম লাস্ট মিনিট সেই মুহূর্তে যখন সবাই ভাবছে ম্যাচটা 0-0 শেষ, ঠিক তখনই অসাধারণ একটা কাউন্টার অ্যাটাক থেকে পানামার ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে বল জালে জড়িয়ে ঘানাকে 1-0 গোলে জেতালেন তাদের প্লেয়ার ইরেমেকি। ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি দেখো তবে দেখতে পারবে যে পানামা কিন্তু আজ পর্যন্ত তাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে কোনো ম্যাচ জিততে পারেনি, এমনকি তারা একটা পয়েন্টও পায়নি। আর আজকের মতো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এখানেই প্যাক আপ করছি আমি দেখতে। টিল দেন কিপ লাভিং ফুটবল।
1: তাহলে ফুটবল জলে কাঁপতে থাকো আর শুনতে থাকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: এবং ইতিমধ্যে কিন্তু রিসেন্ট একটা ম্যাচ হয়ে গেছে, গ্রুপ কে এর একটা রোমাঞ্চকর ম্যাচ ইতিমধ্যে হয়ে গেছে, সেটা হচ্ছে কি উজবেকিস্তান ভার্সেস কলম্বিয়া। এবং নবাগত উজবেকিস্তানকে 3-1 ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করলো কলম্বিয়া। এবং তার সঙ্গে যেটা বলার বিষয় সেটা হচ্ছে কি কলম্বিয়া যেভাবে খেলেছে কালকে, মানে আজকে সকালে, এবং আজকে ঠিক সকাল 7:30 থেকে যে ম্যাচটা হয়েছিল কলম্বিয়া ভার্সেস উজবেকিস্তান, দুর্ধর্ষ একটা ম্যাচ ছিল। কলম্বিয়ার অ্যাটাক বলো, উজবেকিস্তানের ডিফেন্স বলো, খুব সুন্দর। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে কি ড্যানিয়েল মুনোজ যেটা 40 মিনিটে, মানে হাফ টাইমে একটু আগে যে গোলটা দিল, দারুণ দারুণ অ্যাটাককে এত সুন্দরভাবে সে মানে কর্নার থেকে আপলিফ্ট করে সুন্দরভাবে যেভাবে গোলটা দিল দুর্ধর্ষ ছিল। এর পাশাপাশি ছিল আব্বাস আবেদের একটা সুন্দর গোল, যেটা হাফ টাইমে কিছুক্ষণ পরে 60 মিনিটের মাথায় একটা সুন্দর গোল। এর পাশাপাশি লুইস দিয়াজেরও ঠিক তার 5 মিনিট পরেই আরেকটা গোল। এবং এই 3টে গোল কিন্তু দুর্ধর্ষ, মানে এক কথায় বলতে গেলে ফিফা, আমি বলছি না ফিফা কিন্তু রীতিমতো একটা অন্যরকম চিত্র আমাদের সামনে তুলে ধরছে। এবং কলম্বিয়ার এরকম একটা দুর্ধর্ষ ম্যাচ সেটা দেখার পর মনে হয় যে সেই স্টেডিয়াম এস্তাদিও আজতেকা সাক্ষী থাকলো একটা দুর্ধর্ষ ম্যাচের। এবং তার থেকে বড় কথা যেটা আমাদের ঋত্বিক বললো যে পর্তুগালের যে সঙ্গে যেভাবে একটা ঘটনা ঘটলো সেটা কিন্তু এই ম্যাচেও ঘটতে পারতো, এবং কিছুটা হলেও ঘটলো, কারণ কোথাও না কোথাও গিয়ে দলের মধ্যে একটা ছন্নছাড়া উজবেকিস্তান স্থানে পাওয়া গেছিল। কিন্তু কিন্তু কলম্বিয়া কিন্তু আবারও মিডফিল্ড ডমিনেট করলো। এবং কাল এবং আজকে সকালের ম্যাচ এবং কালকে যে সমস্ত ম্যাচগুলো হলো প্রত্যেকটা নিয়ে আমরা রোজ আসছি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। আর ইতিমধ্যে ঘড়ির সময় বলছে, এবার যেতে হবে, কিছু করার নেই, কি তাই তো?
1: একেবারে তাই। আর আজকের মতো তো আমাদের সাইন অফ করতেই হবে। আর আজকের বেরিয়ে পড়ির আড্ডায় তোমাদের সঙ্গে ছিলাম অন্বেষা আর সৌরিক। আর হ্যাঁ, যদি যাতে একটাই কথা বলবো, তো শুনতে থাকো যুববাণী, আর তোমার মুখের হাসির সঙ্গে মনের হাসিটাও অক্ষত রেখো। তাহলে আজকের মতো বাই।

শুনলেন জীবনের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী সলমা সমাজপতি। আজকের প্রথম গানের গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়, আধুনিক গান শিল্পী সলমা সমাজপতি।

সেলমা সরস্বতী কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন দোতারায় লোকগীতির সুর শিল্পী শর্মেন্দু দাস।

0: শুনলেন দোতারায় লোকগীতির সুর, শিল্পী সৌমেন্দু দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়ামুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: অরণ্য আমাদের সবুজ স্বর্ণভূমি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
0: আকাশবাণী কলকাতা, এখন গ্রামীণ সংবাদ।
4: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। আন্তর্জাতিক যোগ দিবসে আগামী 21 জুন কলকাতায় দেশের মূল অনুষ্ঠানকে ঘিরে উদ্দীপনা ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ওই অনুষ্ঠানে যোগাভ্যাস করবেন। আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, রেড রোডে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ অংশ নেবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবসের সফল উদযাপনের লক্ষ্যে জেলায় জেলায় চলছে যোগ অনুশীলন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আজ সকালে যোগ দিবস উপলক্ষে বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। প্রতিটি থানাতে একই সঙ্গে এই কার্যক্রম পালিত হয়েছে। আয়ুষ মন্ত্রক পরামর্শে জেলায় যোগ ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে বলে জেলা শাসক জানিয়েছেন। মুর্শিদাবাদ জেলার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পৃথকভাবে জেলা শাসক ও জেলা পুলিশ সুপাররাও তাদের দপ্তরের কর্মীদের নিয়ে যোগাভ্যাস করছেন। গতকাল বহরমপুরের লালদিঘিতে জেলা প্রশাসনের কর্মীদের সঙ্গে যোগ অনুশীলন করেন জেলাশাসক আর অর্জুন। আজ সকালে পুলিশ সুপার শচীন মাক্কার জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মীদের নিয়ে যোগাভ্যাসে অংশ নেন। ব্লক অফিস ও মহকুমা অফিসেও চলছে যোগ অনুশীলন। জলপাইগুড়ির ময়নাগুড়ি রোড হাইস্কুলে স্কাউট গাইডদের তত্ত্বাবধানে চলছে যোগ প্রশিক্ষণ। বিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসে প্রায় 1500 ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যোগচর্চায় অংশ নেবেন। এদিকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আগামী শনিবার 20 তারিখ হুগলির তারকেশ্বরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানাতে আজ তারকেশ্বর রাজবাড়ির মাঠে স্বচ্ছতা অভিযান পালন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিধায়ক সন্তু পান সহ পুলিশ ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদের রানীনগরে 352 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ মহির শেখ ও গৌতম সরকার নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নড়িপুর পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে সিরাপগুলি উদ্ধার করা হয়। ধৃতদের গতকাল আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রাজ্য সরকারের উদ্যোগে 30 জুন বাঁকুড়ার মুকুটমণিপুরে পালিত হবে হুল দিবস। রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর নেতৃত্বে গতকাল খাতড়া মহকুমা শাসকের কার্যালয়ে এই ব্যাপারে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সিধু কানহর স্মৃতি এবং সাঁওতাল বিদ্রোহের বীর যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপের মহিষমারী এলাকায় আজ সকালে হুগলি নদীর ওপর জোড়া টর্নেডোর দেখা মেলে। এরপরই এলাকায় দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি শুরু হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। নদীতে থাকা নৌকো ও ট্রলারগুলিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় না থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় আজ বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাব থাকায় আজও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শিলিগুড়ির খড়িবাড়ির গৌরীজোত এলাকায় বাজ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গীতা রায় নামে ওই মহিলা গত রাত 9:30 নাগাদ বাড়ির কলের পাড়ে কাজ করছিলেন। সেই সময় আচমকাই বজ্রপাত হলে তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামীণ সংবাদ শেষ হলে পরের খবর বেলা 12:50।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া জেলার কোথাও কোথাও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়, ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলার কোথাও কোথাও, ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, একই সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কোথাও কোথাও। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বর্তমান থাকবে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
5: গ্রামের শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা মঞ্জু মল্লিক উপস্থিত হয়েছি আজকেও একেবারে একটা অন্যরকম অনুষ্ঠান নিয়ে আজকে কথা বলবার জন্য। অনুষ্ঠানে প্রবেশ করার আগে একটু দু চার কথা আপনাদের, দু চার লাইন আপনাদেরকে শোনায়। নানা গো নানা, দেশে যে চলল কি কিছু বুঝিবার পারিনি, চাকরি নাই বাজার দর আর কি করে বাঁচিনে, কি কষ্টে মাটি এই বুড়ো বয়সে শুনি সব কথা, মাথায় হাত দিয়ে ভাবি মনে লাগে বড় ব্যথা, আরে চালের কেজি ৭০ টাকা, ডাল সেঞ্চুরি, বেকার ছেলেরা ঘোরে কপালে হাত দিয়ে মরে। ভাবছেন আজকে স্বাগত সব কি বলছে তাই না? কেউ কেউ কিন্তু ঠিক বুঝতে পেরেছেন, কারা বুঝতে পেরেছেন বলুন তো? যারা বুঝতে পেরেছেন যে বন্ধুরা আমার একেবারে আমাদের এই লোকায়ত সংস্কৃতি, আমরা বাংলার মাটির যে সংস্কৃতি তার সঙ্গে একেবারে ওতপ্রোত ভাবে যারা মিশে রয়েছেন, গম্ভীরা, টুসু, ভাদু, ভাটিয়ালি, এই সমস্ত যে আমাদের বাংলার মাটির সঙ্গে একেবারে মিলেমিশে রয়েছে, আর যে বন্ধুরা এর সঙ্গে একেবারে ওই আমাদের জল মাটির মতন মিশে রয়েছেন, তাদের কাছে কিন্তু ঠিক এটি কি বলছি বোঝা গেছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, গম্ভীরা গানের এই যে একেবারে এখনকার যে রূপটি সেটি কিন্তু খানিকটা এইরকমই। আজকে আমরা আলোচনা করব বাংলার সংস্কৃতি গম্ভীরা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আজকে যাকে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি তিনি কিন্তু একেবারে এই প্রজন্মের মানুষ, নিয়ে এসেছি একেবারেই নবীন একজন শিক্ষিকা সুচিস্মিতা দাসকে। সুচিস্মিতা পেশায় একজন শিক্ষিকা, কিন্তু তার পাশাপাশি বাংলার লোকসংস্কৃতি, লোকশিল্প নিয়ে চর্চা করা হচ্ছে তার ভালোবাসার জায়গা। সুচিস্মিতা, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
6: ধন্যবাদ
5: সুচিস্মিতা। গম্ভীরা নিয়ে যখন আমরা এই আলোচনায় আজকে বসবো ঠিক হয়েছিল, তখন যখন আমি এই বিষয়টির ভেতরে প্রবেশ করতে চাইলাম বা একটু পড়াশোনা করলাম, তখন দেখলাম যে শিব ঠাকুর মূলত এর বিষয় ছিল যখন গানটি শুরু হয়েছিল, বা এই গম্ভীরা অনুষ্ঠান নিয়ে যখন বিভিন্ন জায়গায় জনপ্রিয়তা অর্জন করেছিল, একেবারে আগের কথা বলছি আমি। কিন্তু আস্তে আস্তে তার সঙ্গে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, মানুষের দৈনন্দিন ধ্যান ধারণা, অভাব অনটন সবকিছুই একে একে এর মধ্যে ঢুকে পড়েছে। কিন্তু মূল বিষয় শিব ঠাকুর, এবং এই যে আমাদের ভারতবর্ষ এটা তো একটি দেবভূমি, তো সেখান থেকে দাঁড়িয়ে শিব ঠাকুর এবং গম্ভীরা গান, এই যে দুটো বিষয় কিভাবে একাকার হয়ে মিশে গেল বা তার তাৎপর্য কি, সেটা যদি একটু আপনি প্রথমে বলেন।
6: গম্ভীরা প্রধানত মালদারি উৎসব, এবং এই উৎসবটি প্রধানত শিব কেন্দ্রিক, আর এখানে শুধু শিবের পুজো হয় তাই নয়, সমস্ত আচার অনুষ্ঠান মেনে শিবের বিয়ে দেওয়া হয়। শিবের বিয়েতে নিমন্ত্রণ করার জন্য সন্ন্যাসীরা হাজরা পুজো করেন। অনেকের মতে বিভিন্ন দেবদেবীকে নিমন্ত্রণ জানানোর জন্যই এই পুজো করা হয়, তাই মালদার লোকজন মনে করেন যে এটাই শিব ঠাকুরের নিজের জায়গা, এই অঞ্চলের বাসিন্দাদের লোকায়ত বিশ্বাস।
5: একেবারে তাই, এবং আমরা শুধু মালদা কেন, আমরা যদি চৈত্র মাসের ওই গাজনের সময়টার কথা ভাবি, তাহলে আমরা দেখব যে ওই সময়ও কিন্তু যারা শিবের পুজো করেন তারা সন্ন্যাসীর বেশ ধারণ করেন, এবং তারা ওই শিবের পার্বতীর বিয়ে দেন চৈত্র মাসের চৈত্র সংক্রান্তিতে, কোথাও বোধহয় সেটার সঙ্গেই একটা গম্ভীরার যোগ রয়েছে, তাই তো? তো সেখান থেকে আমরা যদি একটু গম্ভীরার ইতিহাসটাও জেনে নিই তাহলে খুব ভালো হয়।
6: গম্ভীরা প্রায় 1500 বছর পুরনো ধর্মীয় সংস্কৃতি। প্রথমে একটি ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল, পরে তার সঙ্গে যোগ হয় মুখোশ নাচ। গম্ভীরা মানে শিবের পুজো। তার আগে এটি সূর্য পুজো ছিল, তারপরে এটি শিবের পুজো হলো। পরবর্তীকালে এর সঙ্গে মুখোশ নাচ যুক্ত হলো। তখন বিভিন্ন ঠাকুরের মুখোশ পরে নাচের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা শুরু করতে লাগলো। তারপর গম্ভীরা গান ঢুকতে শুরু করলো অল্প অল্প করে। পাড়ার বা দেশের কোনো ঘটনা, এবার গ্রামের মানুষেরা তো তখন সেভাবে টিভি দেখতো না বা খবরের কাগজ পড়তো না, তখন গম্ভীরা গানের মাধ্যমে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে যেতে লাগলো।
5: বেশ, এবং এই গম্ভীরা শব্দটার উৎপত্তি বোধ হয় গম্ভীর থেকেই এসেছে, এবং গম্ভীর শব্দের অর্থ বোধ হয় শিব, তাই তো? এবার এই গম্ভীরার বিস্তার কি করে একটু একটু করে আমাদের সারা বাংলাকে ছুঁয়ে গেল সে কথা যদি একটু শুনি।
6: গম্ভীরার উৎসস্থল মালদা, অখণ্ড মালদাতেই এর জন্ম। মিরাজপুর, নবাবগঞ্জ, চাপা প্রভৃতি অঞ্চল নিয়ে গম্ভীরার বিস্তার লাভ। গৌরবীতে মূলত সূত্রপাত হয় গম্ভীরার। তখন মালদাতে হিন্দু ধর্মের মধ্যে গম্ভীরার প্রচলন দেখা যেত। যেহেতু এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, তখন এটি ধর্মের বেড়াজালের ঊর্ধ্বে যায়নি। এখন কিছুটা হলেও ধর্মের গণ্ডি পেরিয়েছে ঠিকই। এখন অবশ্য অনেক সময় অন্য ধর্মের মানুষরাও গম্ভীরাকে ডাকছে। পরবর্তীকালে যখন দেশভাগ হলো, তখন গম্ভীরা মালদাতে হিন্দু সমাজের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেল।
5: এবারে আসি এই বাংলাদেশে কিভাবে গম্ভীরা গান ছড়িয়ে পড়লো বা তার সেই যে নতুন রূপটি যেটিকে এখন আমরা দেখতে পাই সেইটি সম্পর্কে একটু যদি বলো।
6: দেশভাগের পরবর্তীকালে মোহাম্মদ সুখী যখন বাংলাদেশে গেলেন, সেখানে গিয়ে মালদার যে অংশটি বাংলাদেশে পড়েছে, যেটি চাটাই নবাবগঞ্জ, সেখানে গিয়ে আবার গম্ভীরার সূত্রপাত করলেন। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে যে যেটা একটা ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের মধ্যে ছিল, সেটি বাংলাদেশে গিয়ে কি হলো? সেখানে গিয়ে এই অনুষ্ঠানটাই পাল্টে গেল।
5: কিরকম হবে সেটা যদি একটু বলো।
6: সেখানে কি করলো? সেখানে প্রধান দুটো চরিত্র রাখা হলো, একটি নানা এবং একটি নাতি। নানা ও নাতির চরিত্র দিয়ে কোনো গল্প বা কোনো নাটক তৈরি করে সেটি মঞ্চস্থ করতে লাগলো। বাংলাদেশে গিয়ে গম্ভীরার কিন্তু সুরটাও কিছুটা পাল্টে গেল।
5: আচ্ছা,
6: ভাষাও কিছুটা পাল্টালো, কিছুটা আঞ্চলিক ভাষাও যুক্ত হলো, এবং পোশাকেও না কিছু কিছু পরিবর্তন আসলো, কিন্তু নামটা গম্ভীরা গানই থেকে গেল। আর বর্তমানে তো বাংলাদেশের গম্ভীরা লোকশিল্পটি বেশ জনপ্রিয়। মালদার গম্ভীরার সাথে বাংলাদেশের গম্ভীরার না একটা পার্থক্য আছে। মালদার গম্ভীরা 3-4 জন অভিনয় করে, 3 জন মতো মিউজিশিয়ান থাকে, মোট 7 জন মতো অংশগ্রহণ করতে পারে। কিন্তু বাংলাদেশের গম্ভীরাতে 2 জন অভিনয় করে, মিউজিশিয়ান 4-5 জন থাকতেই পারে,
5: মানে প্রধান চরিত্র দুটি।
6: হ্যাঁ,
5: এবং এই যে সুজিস্মিতা আপনি বলছিলেন যে 5-6 রকম বাদ্যযন্ত্র ব্যবহার করা যায়, সেক্ষেত্রে বোধ হয় ঢোল, কাশি, বাঁশি, করতাল এবং হারমোনিয়াম প্রধান বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয় এই গম্ভীরা গানের সঙ্গে, তাই তো? এবার একটুখানি আমরা যদি আসি যে এই যে গম্ভীরার অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা ঠিক কোন সময়ে আমরা

0: দেখতে পাই, অর্থাৎ এর সময় কালচারের একটু বলা হয়।
1: কিছু কিছু গ্রামে এখনো সে আগের মতো গম্ভীরাতেই গম্ভীরা পুজো হয়। চার পাঁচ দিন ধরে অনুষ্ঠানটি চলে। চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজো হয়, সংক্রান্তির আগের দিন হয় আহারা পুজো, তার আগের দিন হয় বড় তামাশা, বড় তামাশার আগের দিন ছোট তামাশা, আর তার আগের দিন হয় খট ভরা। এই খট ভরা দিয়েই গম্ভীরা অনুষ্ঠানে শুরু হয়। ওই দিন খট ভরে নিয়ে আসেন সন্ন্যাসীরা, গম্ভীরার সামনে রাখেন এবং সেই গম্ভীরার সামনে তারা সেই বছর কোন ফলন ফলানোর চেষ্টা করবেন তা নির্ধারণ করেন।
0: বেশ, অর্থাৎ কিনা আমাদের এই যে কৃষি প্রধান দেশ, সেই কৃষির একটা অংশ এই অনুষ্ঠানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে রয়েছে।
1: একদমই তাই। এরপর হয় ছোট তামাশা। সেখানে কি হয়, স্থানীয় ছেলেমেয়েরা বিভিন্ন সাজে সেজে নৃত্য অনুষ্ঠান করে থাকে। ছোটখাটো আয়োজনে গ্রামের ভক্তদের নিয়ে এই অনুষ্ঠানটি হয়। তারপরের দিন হয় বড় তামাশা। বড় তামাশায় এক গ্রাম থেকে অন্য গ্রামে নাচের দল নাচ দেখাতে আসে। নাচের দলে ছেলে মেয়ে উভয়ই থাকে। ছেলেরাও সেখানে মেয়ে সেজে নাচ করে। সেখানে নানা রকম পৌরাণিক ঘটনাগুলি দেখানো হয়, যেমন অসুর বধ, রাম সীতার বনবাস, রাধাকৃষ্ণের নাচ, এই সমস্ত দেখানো হতো। এটি মূলত গম্ভীরা গান। আর চতুর্থ দিন থাকে আহারা পুজো। এই আহারা পুজোর মধ্যে দিয়ে গম্ভীরা সম্পন্ন হয়। ওই দিন শিবের পুজো দিয়ে তাকে বিদায় জানানো হয়।
0: বেশ, এতো মোটামুটি আমরা গম্ভীরার অনুষ্ঠানের একটা রূপরেখা পেলাম। তো এই গম্ভীরা গানে তো মুখোশের ব্যবহার হয় শুরুতেই আপনি বললেন, এবং কোথাও কোথাও এটা লোকনাট্যের রূপ ধারণ করেছে এক প্রকার। তো সেখানে লোকনাট্য গম্ভীরা গান, এবং তার যদি দু একটি উদাহরণ, তার কথা বা তার সেই কথা থেকে সেই গান কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে সেটা যদি একটুখানি বলেন।
1: গম্ভীরা গান হলো মাটির গান। এই গানের রচয়িতা, গায়ক, অভিনেতা খুব সহজ সরল, খুব সাধারণ প্রকৃতির হয় এবং উপস্থাপনের জন্য যে সমস্ত সরঞ্জাম লাগে সেগুলো খুবই সহজলভ্য, কিন্তু ভাবনাগুলো থাকে উন্নত মানের। মানুষের জীবনের সুখ দুঃখ, ভালো মন্দ, জ্বালা যন্ত্রণা, ভবিষ্যৎ ভাবনা, আগামীর পরিকল্পনা, এইসব বিষয়ের ওপরই রচনা করা হয় এই গান। গান দিয়েই তৈরি হয় পালা। আগেকার দিনে শতরঞ্চি পেতে খোলা জায়গায় বা গাছের তলায় সমস্ত অভিনেতা, বাদ্যযন্ত্রী, গানের ধোয়া ধরা শিল্পীরা এক জায়গায় বসত। চারদিকে দর্শকের ভিড় থাকত। তখন না কোনো সাজঘর ছিল না, একজনে দু তিনজনের ভূমিকায় অভিনয় করত। ধরুন ধুতি পরে কখনো পুরুষ হচ্ছে, আবার মাথায় চাপা দিয়ে বৃদ্ধার চরিত্র অভিনয় করছে। তখনকার শিল্পীরা অনেকেই ছিল নিরক্ষর, কিন্তু তাদের বাস্তব ঘটনা সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল। কোনো লিখিত সংলাপও সেই সময় থাকতো না, স্বতঃস্ফূর্তভাবে যুক্তিযুক্তভাবে সংলাপ যোগ করে অভিনয় করত পাকা অভিনেতার মতন। দর্শকরাও পরম আনন্দে উপভোগ করত গম্ভীরা গান, মন খুলে হাততালি দিত অনুষ্ঠানের শেষে। সেই সময় না সত্যি যথেষ্ট মনোরঞ্জনের খোরাক ছিল এই গম্ভীরা গান। আচ্ছা, এবারে একটা গম্ভীরা গানের কথাগুলো একটু শোনাই।
0: একদম একদম।
1: ওহে শিব বন ভোলে, ভক্তি দিয়া হামারা, বন্দনা করি চরণ তলে, প্রতি বছর পূজা দিছি, তাও কেন কষ্টে আছি, গরিবের সুখের দিন আসবে কোন কালে, বন্দনা করি চরণ তলে, ওহে শিব তলে, ভাইয়ে ভাইয়ে লাঠা লাঠি, শাশুড়ি বয়ে ছকড়া ঝাঁটি, ঘরে ঘরে দুঃখ জ্বালা, প্রতি পলে পলে, বন্দনা করি চরণ তলে, ওহে শিব তলে। এতক্ষণ যে গানটি শোনালাম তার রচয়িতা হলেন উৎপল দাস।
0: বাহ, মানে এখানেও আমি দেখলাম যে গানটির মধ্যে কিন্তু একেবারে সামাজিক চিত্র ফুটে উঠেছে। রোজকার দৈনন্দিন দুঃখ কষ্ট, তাই নিয়ে যে ঈশ্বরের কাছে প্রার্থনা, সেটাই ফুটে উঠেছে এই গানের মধ্যে দিয়ে একদম। এবং এই গান যদি আমরা একটু শ্রোতা বন্ধুদের শুনিয়ে দিতে পারতাম তাহলে বোধহয় আরো বেশি আজকের অনুষ্ঠানটা জমজমাট হয়ে উঠত। এবার একটু আসি সুচিস্মিতা, এই গানের ভাষা, তার পোশাক আশাক, এই সম্পর্কে একটু যদি শ্রোতা বন্ধুদের কিছু বলেন।
1: গম্ভীরাতে যে ভাষায় গান রচনা করা হয়, সংলাপের যে ভাষাটা, সেটা পুরোপুরি শেরশাবাদিয়া ভাষা। অনেকে আবার এই ভাষাকে মালদাইয়া ভাষাও বলে থাকেন। এই ভাষায় ওখানে সমস্ত মানুষই কথা বলেন। সমস্ত গম্ভীরা শিল্পীরাই শেরশাবাদিয়া ভাষাকে

0: গম্ভীরা ভাষার মান্যতা দিয়েছেন। গম্ভীরাতে নানা অর্থাৎ শিবকে তুই তুই বলে সম্বোধন করা হয়। সাধারণ মানুষের কথ্য ভাষায় যেহেতু এই গানগুলো লেখা না, তাই গানগুলো মানুষকে বেশ টানে। এই গানের জনপ্রিয়তার প্রধান কারণই হচ্ছে এই মাটির ভাষা।
1: বা এবার যদি আমরা একটুখানি পোশাক আশাক সম্পর্কে আসি,
0: আগেকার দিনে না গম্ভীরা শিল্পীরা সাধারণত ধুতি আর হাফ হাতা শার্ট পরতেন, কোমরে তাদের বাঁধা থাকতো গামছা, আর হাতে মাথায় রঙিন ফিতে বাঁধা থাকতো। মূল শিল্পী যিনি আছেন তার বুকে বাঁধা থাকতো এক ধরনের মোটা রঙিন কাপড়, যাতে লাগানো থাকতো মেডেল। এই শিল্পীরা সাধারণত গরিবই হতেন, তাই তাদের পোশাকে থাকতো শত ছিদ্র। যদিও এখনো অনেক গম্ভীরা দলের শিল্পীরাই আগের মতন ছেঁড়া পোশাক পরেন এবং মেডেলও ঝোলান সাথে, কারণ তারা মনে করেন এটা তাদের ঐতিহ্য বহন করে।
1: আচ্ছা, এবারে এই যে বর্তমান প্রজন্মের কাছে এই গান কতটা পৌঁছে যাচ্ছে বা তারা কি গ্রহণ করছে, কোন কোন ক্ষেত্রে মনে হয় যে আমাদের যে লোকসংস্কৃতিগুলো রয়েছে বা আমাদের যে বিভিন্ন লোকসঙ্গীত রয়েছে, লোক পরম্পরা রয়েছে, সেটা বোধহয় একটু একটু করে আমাদের এই নবীন প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এবং সেই জায়গায় চলে আসছে পাশ্চাত্য অনুকরণ। সেখান থেকে আমরা কতটা আমাদের এই প্রজন্মকে বাঁচাতে পারছি বা এই গম্ভীরার যে কথা তাদের কাছে পৌঁছে দিতে পারছি, সেই সুর তাদের মনেও কিভাবে দোলা দিচ্ছে, সেটা যদি একটু বলেন।
0: মাঝে নতুন প্রজন্মের কাছে গম্ভীরা পৌঁছানোর সুযোগটা ছিল খুবই কম, তবে এই অভাবটা পূরণ হয়েছে নিপিট 2020-তে। 2020 সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছে তাতে প্রত্যেকটা কলেজে স্টুডেন্টকে ইন্টার্নশিপ করতে হচ্ছে বা ডিসার্টেশন পেপারে বিভিন্ন কলেজে বিভিন্নভাবে গম্ভীরা বিষয়টি থাকছে। এটি মূলত আর্টসের স্টুডেন্টের জন্যই ধার্য হচ্ছে। এবার বলি কলেজে কিভাবে গম্ভীরাকে রাখা হচ্ছে। কলেজ গম্ভীরা দলকে ডাকলো যে আমাদের ছাত্রছাত্রীদের 50 নম্বরে 4-5 দিনের একটি ওয়ার্কশপ করাতে হবে, সেটি কলেজেও হতে পারে বা স্টুডেন্ট আউটরিচ প্রোগ্রাম মানে বাইরে গিয়েও হতে পারে। মানে কোন কোন কলেজ জানায় যে গম্ভীরা শিল্পীরা তাদের কলেজে এসে ওয়ার্কশপ করবে, আবার কোন কোন কলেজ জানায় কলেজ পড়ুয়ারা গম্ভীরা শিল্পের কার্যালয়ে গিয়ে ওয়ার্কশপ দেখবে। আমার বলার এটাই উদ্দেশ্য যে নতুন প্রজন্মের কাছে যে জিনিসটা পৌঁছাবে সেই বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ বা সাংগঠনিক উদ্যোগে বা সরকারিভাবে উদ্যোগে কোনো প্রচেষ্টাই না এতদিন ছিল না। সেখানে একটা বড় ঘাটতি ছিল নতুন প্রজন্মের কাছে। তারা জানেই না, তারা কোনোদিন গম্ভীরা দেখেনি, মালদারি ছেলে বা মেয়ে, অথচ সে গম্ভীরা দেখেনি। সে হয়তো পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য কলকাতায় এসেছে, কোন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছে, ও আপনার বাড়ি মালদা, তাহলে একটু গম্ভীরা সম্পর্কে বলুন তো, আপনার গম্ভীরা কেমন লাগে। তখন সে বলছে, আমি তো জানি না, আমি তো গম্ভীরা দেখিনি। তো এখানে গম্ভীরা না দেখাতে ছেলে বা মেয়েটা যতটা দায়ী তার থেকে বেশি দায়ী এই সমাজ যে তাকে দেখানো হয়নি। তবে এই ঘাটতি বর্তমানে অনেকটাই পূরণ হয়েছে। আমি বিভিন্ন গম্ভীরা দলের শিল্পীদের সাথে কথা বলেও জেনেছি যে তারা বিভিন্ন কলেজে ওয়ার্কশপ করতে গিয়ে ভীষণ ভালো রকম রেসপন্স পাচ্ছে।
1: আচ্ছা,
0: এবং নতুন প্রজন্ম বেশ আগ্রহের সঙ্গে এই গম্ভীরা গান বা লোকনাট্যগুলিতে অংশগ্রহণ করছে। তো আমার মনে হয় এটা আমাদের কাছে একটি আশার দিক যে নবপ্রজন্ম এইভাবে লোকশিল্পগুলিকে গ্রহণ করতে থাকলে আমাদের গ্রাম বাংলার লোকসংস্কৃতিগুলো হারিয়ে যাবে না।
1: এবারে সুচিস্মিতা একটুখানি যেমন বলছেন যে নতুন প্রজন্মের কাছে এই গান ঠিকই পৌঁছে যাবে বা গম্ভীরার কথা পৌঁছে যাবে, হারিয়ে যাবে না, এটা খুবই আশার কথা, কিন্তু তার পাশাপাশি নতুন গম্ভীরা শিল্পী কি তৈরি হচ্ছে, সেরকম কি কিছু আপনি দেখেছেন? আপনি তো যান গ্রামের লোকসংস্কৃতির কাছে পৌঁছে যান, আপনি সেটা কি দেখেছেন কোথাও?
0: গম্ভীরা গানকে ভালোবেসে বা গম্ভীরা গানের উন্নতির লক্ষ্যে নতুন প্রজন্মকে সেই অর্থে এগিয়ে আসতে দেখা যায়নি বহুদিন। তবে বর্তমানে গম্ভীরা নিয়ে অনেকেই চর্চা করে, কলেজের ছাত্রছাত্রীদের অনেকের প্রজেক্টে কাজ হিসেবে তারা গম্ভীরাকে বেছে নিচ্ছে। এটা অত্যন্ত খুশিরই খবর। অনেকে গম্ভীরা নিয়ে রিসার্চ করার ইচ্ছে প্রকাশ করছে। বর্তমানে কিছু নতুন শিল্পী পুরাতন গম্ভীরা দলগুলিতেও অংশগ্রহণ করছে। আমার একজন গম্ভীরা দলের শিল্পীর সঙ্গে আলাপ হয়, তিনি হলেন বাবলু মণ্ডল, ফতেপুর গম্ভীরা দলের পরিচালক। তার সাথে কথা বলে জানতে পারি তার দলের নবপ্রজন্মে বেশ কিছু শিল্পী যুক্ত হয়েছে, আর তারা বেশ আনন্দের সঙ্গে এই গম্ভীরা গানে অংশগ্রহণ করেছে এবং তারা অভিনয়ও যথেষ্ট পারদর্শী। আর সেই দলের বেশ আরো কয়েকজন শিল্পী হলেন সুমিত বসাক, বিবেক বরুণ মণ্ডল, সৌরভ মণ্ডল, চৈতন্য মণ্ডল ও সুশান্ত রবিদাস। এই গম্ভীরা শিল্পীরা না যারা
1: নতুন প্রজন্মের,
0: হ্যাঁ এদের মধ্যে বেশিরভাগই নতুন প্রজন্মের, কিছু আগের প্রজন্মেরও আছেন মানে মাঝ বয়সী লোকজন এবং কিছু নতুন প্রজন্মে। আর এই যে যারা আছে না তারা যে এই অনুষ্ঠান করে খুব বিশাল যে পারিশ্রমিক পায় এমনটা কিন্তু নয়, কারণ এই শিল্পে কিন্তু পারিশ্রমিকের দিকটা সত্যি ভীষণ কম। তো তারা হয়তো জীবনযাপনের জন্য পাশাপাশি অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত। তো এটা কোথাও গিয়ে মানতেই হবে যে যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তারা প্রকৃত অর্থে এই শিল্পটিকে ভালোবাসে, তারা সত্যি চায় মালদার এই পরম্পরা ধরে রাখতে।
1: আমরা যে গানগুলি গম্ভীরাতে এই সময়ে পাচ্ছি, শিবের পুজো তো অবশ্যই আছে কিন্তু তার পাশাপাশি এই সময়ে যে গানগুলো পাই তার মধ্যে কিন্তু বারবারই সমাজ সচেতনতার কথা উঠে আসে, তাহলে সেক্ষেত্রে কি গম্ভীরের একটা ভূমিকা রয়েছে?
0: দেখুন এর দুটি দিক আছে, সমাজকে সচেতন তো আর একটা জিনিস দিয়ে হয় না, সামগ্রিক ভাবে অনেকগুলি প্রভাব থাকে। ধরুন বিভিন্ন সচেতনতামূলক বার্তা, যেমন মাদক দ্রব্য সেবন করা উচিত নয় বা স্বচ্ছ ভারত অভিযান বা সর্বশিক্ষা অভিযান, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা উচিত না, এইসব সচেতনমূলক বার্তা মানুষের কাছে কিভাবে পৌঁছাবে। সমাজকে সচেতন করার জন্য বেশ কয়েকটি মাধ্যম ব্যবহার করলো, যেমন ধরুন বাড়ি বাড়ি গিয়ে বোঝানো, টিভিতে বিজ্ঞাপন দেওয়া, রেডিওতে প্রচার করা, খবরের কাগজে লেখালেখি করা। এই সমস্ত প্রচারের মাধ্যমের মধ্যে আরেকটি অন্যতম উপায় হচ্ছে মাটির লোকশিল্প। ধরুন গ্রামে 100টা বাড়ি, সেখানে একটি বাড়িতে সংবাদপত্র নেওয়া হয়, তার মানে 99 বাড়িতে সংবাদপত্র পৌঁছাচ্ছে না, আর 20টা বাড়িতে টিভি আছে। যে 20টা বাড়িতে টিভি আছে তার মধ্যে 10টা বাড়িতে রিচার্জই করে না, কারণ তাদের কাছে প্রতি মাসে রিচার্জ করার সামর্থ্যটুকু গ্রামের বহু মানুষ আছে যাদের কাছে থাকে না। আর যারা রিচার্জ করছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের মানুষজন হয়তো বিনোদনের জিনিস দেখতে বেশি পছন্দ করছেন সংবাদপত্র বা খবর দেখার থেকে। তবে গম্ভীরার একটা ভালো দিক হলো গম্ভীরাতে কিন্তু বিনোদনের দিকটাও রয়েছে। গম্ভীরা কি করে, বিনোদনের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন সমাজ সচেতনমূলক বার্তা পৌঁছে দিচ্ছে।
1: ঠিক, এবং এইভাবেই আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারবো এ বিশ্বাস আমারও আছে। এবং আমার আজকের এই অনুষ্ঠানে যে যুব বন্ধুরা বা যুবতীরা এই অনুষ্ঠানটি শুনলেন তাদের মধ্যেও যারা গম্ভীরার সঙ্গে পরিচিত, গম্ভীরাকে ভালোবাসেন, তাদের নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠান ভালো লাগলো। বন্ধুরা আজকে আমরা কথা বলছিলাম বাংলার সংস্কৃতি গম্ভীরা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে নানান খুঁটিনাটি তথ্য আমাদেরকে যিনি আজকে দিলেন তিনি হলেন একজন এই প্রজন্মের একেবারেই নব্য শিক্ষিকা সুচিস্মিতা দাস। সুচিস্মিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আকাশবাণীর স্টুডিওতে এসে এতক্ষণ ধরে এত সুন্দর করে পুরো বিষয়টি আমাদের তুলে ধরার জন্য
0: ধন্যবাদ।
1: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন।
2: গ্রামের যুববন্ধুদের অনুষ্ঠান এখানে শেষ হলো। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তে টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপটুডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো, ম্যাচে শেষে স্কোর লাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারের কাপ তো থাকে যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইলোরা শ্রী চক্রবর্তী। অনেক মহিলারা ভাবেন মাসিক উঠে গেছে, মেনোপজ হয়ে গেছে, মানে সব পার চুকে গেল। এটা কিন্তু খুব ভুল ধারণা। কিছু না হলেও বছরে অন্তত একবার ডাক্তারকে গিয়ে পরীক্ষা করানো এবং কিছু পরীক্ষা তার সঙ্গে একটা সোনোগ্রাফি, যে জরায়ু ওভারি সব ঠিক আছে কিনা, একটা প্যাপস্মিয়ার, ভেতর থেকে স্রাব নিয়ে যে টেস্টটা হয়, ক্যান্সারের আশঙ্কা আছে কিনা, ব্রেস্ট নিজে তো দেখবেনই মাসে একবার করে, হাতের চেটু দিয়ে বুকের উপরে একটু ফ্ল্যাট করে চেপে ধরে দেখা হাতে কোনো টিউমার জাতীয় কিছু লাগছে কিনা, বছরে একবার অন্তত ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করে ব্রেস্ট দেখে নেওয়া, আর কিছু রক্ত পরীক্ষা, সুগার আছে কিনা, কোলেস্টেরল বাড়লো কিনা, একটা ইসিজি, হার্টের কিছু হলো কিনা, আর একটা হচ্ছে হাড়গুলো পলকা হচ্ছে কিনা, বিএমডি বলে সেটারও টেস্ট হয়। এগুলো করতে পারলে খুব ভালো, যদি কিছু হয় সাথে সাথে চিকিৎসা হবে। যদি কখনো ব্লিডিং হয় সেটাকে কখনো অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের কাছে আসবেন, দেখাবেন, এইগুলো মাথায় রাখবেন, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।
8: এতক্ষণ শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। জুন মাসের তৃতীয় বৃহস্পতিবার অর্থাৎ আজ 18 জুন বিকেল 5:30 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় কৃষি যান্ত্রিকীকরণ। কৃষি যান্ত্রিকীকরণ এ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন জেলার কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা ডক্টর শুভময় সিনহা। কৃষি যান্ত্রিকীকরণ এ বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করুন এই নম্বরে 9434921300 9434921300। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন বিজ্ঞাপন।

0: শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। জুন মাসের তৃতীয় বৃহস্পতিবার অর্থাৎ আজ 18 জুন বিকেল 5:30 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় কৃষি যান্ত্রিকীকরণ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন জেলার কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা ডক্টর শুভময় সিনহা। কৃষি যান্ত্রিকীকরণ এ বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করুন এই নম্বরে 9434921300, 9434921300। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। আমরা আবার ফিরে আসব 2:20 না বলা বাণী নিয়ে। এখন চলে যাব আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠানে।
1: রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভোটেক 2026 যোগ দেবেন। ঝাড়খণ্ডের 2টি এবং মিজোরামের 1টি রাজ্যসভা আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। রাজ্যপাল আদমগীর অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উপর বিশেষ জোর দেবে বলে রাজ্যপাল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিধানসভার বিরোধী দল নেতা থাকছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিশ্বকাপ ফুটবলে আজ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 এবং ঘানা পানামাকে 1-0 হারিয়ে দিয়েছে। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছেন। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং একটি বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সামুদ্রিক চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইরান বলেছে তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে উত্থাপিত উদ্বেগের সমাধানে সম্মতি প্রকাশ করেছে। এছাড়া অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার বিষয়েও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কূটনীতিকদের সামনে আগামী 7 দিনের মধ্যে এই কাঠামোগত সমঝোতাকে একটি বাধ্যতামূলক চূড়ান্ত চুক্তিতে রূপান্তর করার কঠিন চ্যালেঞ্জ রয়েছে। চুক্তির সমর্থকরা এই অগ্রগতিকে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার পথে এক বড় পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও পরমাণু কর্মসূচির যাচাই বাছাই, নিষেধাজ্ঞা কার্যকর করার পদ্ধতি এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভোটেক 2026 যোগ দেবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে গতরাতে তিনি প্যারিসে পৌঁছন। হোটেলে তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। প্যারিসে তিনি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভোটেক 2026 যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। ভারত ফ্রান্স অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্যারিসে আজ ফ্রান্সের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। G7 শীর্ষ সম্মেলনের এক আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শ্রী মোদী। গতকাল প্যারিসের অ্যাভিয়াতে AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনের গতি বৃদ্ধি করতে পারে AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপ ফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতা বৃদ্ধির কথা বলেন প্রধানমন্ত্রী। দায়িত্বশীলভাবে AI এর প্রয়োগের উপর জোর দিয়ে দক্ষিণী বিশ্বের সব দেশেই ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের অ্যাভিওতে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছেন। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তিকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে 5 দিনের সফরে মধ্যপ্রদেশে পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মুর্মু মধ্যপ্রদেশের বেতুলে আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আদিবাসী সমাজের ক্ষমতায়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি আন্তর্জাতিক সিকল সেল অ্যানিমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ঝাড়খণ্ডে রাজ্যসভার 2টি আসনের জন্য আজ ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে বৈদ্যনাথ রাম, প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে, তারপরই ফলাফল প্রকাশ করা হবে। বিধানসভার 81 জন বিধায়কই ভোটদানে অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মিজোরামে রাজ্যসভার 1টিমাত্র আসনের জন্য ভোট গ্রহণ চলছে। সেখানে শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট এবং বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড দি এআইএন নিউজ কলকাতাতে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তার অভিভাষণে বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
2: My government shall attach topmost priority to the security and safety for all so that the common people can lead the daily life with dignity and true freedom sans any perception of undue fear. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements.
1: অনুপ্রবেশকে গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করে রাজ্যপাল বলেন, রাজ্যের ভেতর থেকেই অনুপ্রবেশে মদত দেওয়ায় গত 1 দশকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলার জনবিন্যাস পাল্টে যাচ্ছে। বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
2: The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here. With the active indulgence of some Western interest groups within the state itself. My government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within a short span since the new government took over.
1: পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা হাইকোর্ট আজ তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তার মনোনয়নপত্র বাতিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে চ্যালেঞ্জ করে যে আবেদন দায়ের করেছিলেন, তার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও অধ্যক্ষের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করতে রাজি হননি। আদালত বিবাদী পক্ষকে আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আবেদনকারীকে তার জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুলাই। হিমাচল প্রদেশের চামড়া জেলায় গতরাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন। মৃত 4 পুরুষ এবং 3 জন মহিলা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চুরাহ বিধানসভা এলাকার পুখরি মাসরন্দ শহরের মানিজিরো নামে এক জায়গার কাছে যাত্রীবোঝাই একটি বোলেরো বাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 500 মিটার গভীর খাতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গাড়ির 7 জন আরোহী প্রাণ হারান। বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত রবার্ট এ থার্মানের জীবনাবসান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, থার্মানের কাজ বিশ্বজুড়ে বৌদ্ধ দর্শনকে জনপ্রিয় করে তুলতে এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতে সহায়তা করেছিল। নিউ ইয়র্ক শহরে কয়েক বছর আগে থার্মানের সঙ্গে তাঁর সাক্ষাতের সুখস্মৃতিও রোমন্থন করেন প্রধানমন্ত্রী। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। টরন্টো স্টেডিয়ামে

পানামা, পানামাকে হারিয়েছে 1-0 গোলে। আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংঘাত অবসানের লক্ষ্যে চলতি দফা সমঝোতা পত্রে ভার্চুয়াল স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন ভিভোটেক 2026-এ যোগ দেবেন। রাজ্যপাল আর এন দেবীর অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। খবর এখন এই পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি তাঁর ভাষণে নতুন সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের পরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। রাজ্যপালের বক্তব্যে আইন শৃঙ্খলা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়। তিনি বলেন, নতুন সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, সিন্ডিকেট রাজের অবসান এবং নারী শিশুদের বিরুদ্ধে অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামোর উন্নয়ন, সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর এবং চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গকে ফের শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। সিঙ্গুরে নতুন শিল্প পার্ক, প্রতিরক্ষা শিল্প পার্ক এবং অশোকনগর তৈলক্ষেত্রের উন্নয়নের মতো একাধিক প্রকল্পের কথা তিনি তুলে ধরেন। অব্যবহৃত এবং শিল্প ইউনিটগুলিকে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিল্প সংক্রান্ত জমি ব্যাংকে শিল্পসাথী পোর্টালের সঙ্গেও যুক্ত করা হচ্ছে। কৃষিক্ষেত্রে কৃষক বান্ধব নীতি, উন্নত সেচ ব্যবস্থা, ন্যায্যমূল্য এবং মৎস্য ও দুগ্ধ শিল্পের প্রসারের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে নিয়মিত টেট, শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, পিএমশ্রী প্রকল্প এবং উত্তরবঙ্গে নতুন আইআইটি ও আইআইএম প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও রাজ্যপাল উল্লেখ করেন। মহিলাদের কল্যাণে অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক 3,000 টাকা অনুদান এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত, জনৌষধি কেন্দ্র সম্প্রসারণ, উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠা এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন বিষয়টিও রাজ্যপালের বক্তব্যে উঠে আসে।
1: My government is very much alert to the cause of women empowerment. Common women must be emancipated from the clashes of centuries of male-centric dogmas and stereotypes. For providing a stronger financial security to women belonging to economically weaker sections, the new government has begun implementing the Annapurna Yojana, under which monthly financial assistance of rupees 3,000 is being provided to eligible women beneficiaries.
0: তিনি আরও বলেন, অতীতে পশ্চিমবঙ্গে চালু না হওয়া একাধিক কেন্দ্রীয় প্রকল্প, যেমন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী কুসুম, উজ্জ্বলা 3.0 এবং খেলো ইন্ডিয়া এবার রাজ্যে কার্যকর হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছ বাস্তবায়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের আওতায় দেশের 16 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়েছেন। কলকাতায় ভারতে জল সংরক্ষণ সমস্যা ও সমাধান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে আজ তিনি বলেন, 2028-এর ডিসেম্বরের মধ্যে আরও 3 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তের উপর আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে ঋতব্রতই বিধানসভার বিরোধী দলনেতা পদে থাকছেন। বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদীপ চট্টোপাধ্যায় দায়ের করা মামলায় বিচারপতি কৃষ্ণ রাও বিবাদী পক্ষকে তিন সপ্তাহের মধ্যে এবং মামলাকারীকে পাঁচ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে

0: নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। আটাশে জুলাই মামলার পরবর্তী শুনানি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সাত দিন রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াত এবং হাইকোর্ট অভিমুখী যান চলাচল অব্যাহত রাখতে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রেড রোড বন্ধের সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার শুনানিতে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যথাসময়ে হাইকোর্টের কর্মচারী এবং আইনজীবীরা যাতে পৌঁছতে পারেন সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। চব্বিশে জুন মামলার পরবর্তী শুনানি। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় বিধাননগর দক্ষিণ থানায় আজ জিজ্ঞাসাবাদ করা হয়। তিনবার হাজিরা এড়ানোর পর আজ সকাল দশটার কিছু আগে তিনি থানায় উপস্থিত হন। এদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দলের সদ্য প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। বিকেল চারটে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। বিশিষ্ট সাংবাদিক ও সমবায় শ্রমিক আন্দোলনের নেত্রী প্রীতি গুহ মজুমদার প্রয়াত। আজ সকালে সল্টলেকে বেসরকারি হাসপাতালে 69 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
2: অলিফিয়া নার্সিং হোম, অলিফিয়া নার্সিং হোম দমদম নাগিন বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিক্রুজ রেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরে লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আমার বলি 9830468136। অলিফিয়া নার্সিং হোম।
3: অভিযোগ করুন, আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: এখন মহিলা মহল উপস্থাপনায় সোমা সাহা।

0: বন্ধুরা নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা সাহা আজকের মহিলা মহলে ডাক্তারি পরামর্শ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীর মোট দৃষ্টি প্রতিস্পর্ধী মানুষের 60% কিন্তু মহিলা, আর ভারতে প্রতি 3 জন দৃষ্টি প্রতিস্পর্ধীর মধ্যে 2 জন মহিলা। কিন্তু কেন? কারণ মেয়েরা শেষ মুহূর্তে পর্যন্ত চোখের রোগ লুকিয়ে রাখে। চোখের কেন, আমরা পারলে সবকিছুই শেষ পর্যন্ত লুকিয়েই রাখি, যতক্ষণ পারি লুকিয়েই রাখি। সংসারে অশান্তি হবে, টাকা খরচ হবে, এই নানা রকম ভয়ে। তাই সেই চোখের যত্ন নিতে গিয়েই আমরা সবচেয়ে বেশি কার্পণ্য করি। অথচ ছেলের চশমার পাওয়ার বাড়লে ডাক্তারের কাছে ছুটি, শাশুড়ির ছানি কাটাতে হাসপাতাল, তাই না? কিন্তু নিজের চোখ জ্বালা করলে গোলার জল দিয়ে দেবো, একটু ঘুমলেই ঠিক হয়ে যাবে, এরকম নানা অজুহাত দেখাই। অথচ রান্নাঘরের ধোয়া, সারাদিনের দৌড়াদৌড়ি, সেলাই, বাচ্চাদের পড়াশোনার জন্য এবং নিজের কাজে রাত জেগে মোবাইল, সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করে ঘরের মহিলাদের 2টি চোখ, তাই না? আজ তাই আমরা চোখ মেলব সেই অবহেলিত 2টি চোখের দিকে। আমাদের সাথে আছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক কুমার ঘোষ। নমস্কার ডাক্তার বাবু।
1: নমস্কার স্যার। প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইবো যে সংসারে সবাইকে দেখতে গিয়ে আমরা মেয়েরা সাধারণত নিজের চোখ বা নিজের দিকে যত্ন নিতে ভুলে যাই, তাই না? আপনার চেম্বারে আপনার কাছে সাধারণত যে সমস্ত মহিলা রোগীরা আসেন তারা কোন স্টেজে আসেন, কি ধরনের সমস্যা নিয়ে আসেন, প্রথমে যদি সেটা একটু আমাদের বলতে পারেন।
2: নিজেদের মেয়েরা তো যখন তাদের নিজেদের খুব একটা অসুবিধা হয় তার আগে তো কখনই আসে না। মানে এটা তো সত্যি কথা, আমার মা কাকিমাদের দেখেছি যতই তো অসুস্থ হোক তার কিছুতেই বলছে না যে আমি তো ভালো আছি। কিন্তু এটা তো ভীষণ ভাবে আমাদেরও দরকার বা ওদেরও বোঝানো দরকার যে আপনার চোখ কিন্তু অসাধারণ একটা মূল্যবান জিনিস। কোন অসুবিধা হলে সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারকে কিন্তু আপনাদের দেখাতে হবে। নর্মালি যে মা বোনেরা আসেন তারা ইউজুয়ালি 40 যখন হয় বয়স তখন চালসে বলে যেটা, চশমা না পড়লে কাছের জিনিস দেখা যায় না, কুটনো কাটা এবং কড়াই তেল পড়েছে কিনা এবং কতটা তেল পড়লো। অনেক সময় তরকারি গিয়ে ভালো করে দেখা উচিত যে ঠিক মতো প্রিপেয়ার হয়েছে, কগনিশনটা দরকার যে আমি ভালো করে দেখতে পাচ্ছি না, আমার যেখানে সেখানে অসুবিধে হচ্ছে, পার্টিকুলারলি যখন রান্না করছি কুটনো করছি, সেটাতে করে সেই হিসেবে এই ধরনের পেশেন্টটা বেশি আসে।
1: আচ্ছা,
2: তাদেরকে আমরা বলি যে মা বোনেরা আপনারা কিন্তু তখনই আপনাদের এই অসুবিধাটা হতে যাচ্ছে, ডাক্তার পরামর্শ নেওয়া উচিত এবং আপনাদের ঠিক মতো করে চশমা পরে কাজটা করা উচিত।
1: ঠিক,
2: এবং তাতে করে চোখের দিক থেকে সুবিধা হয় যে তরকারির যে ঝাঁজ গুলো আছে বা ধরুন কিছুটা তো তেল পোড়ার জন্য একটা ধোঁয়ার মতো সৃষ্টি হয় সেগুলো চোখের মধ্যে ডাইরেক্টলি আসতে পারে না, চশমাটা প্রোটেকশনের কাজ করে এবং তার সঙ্গে দেখাটাও অনেকটা ভালো হয়। এবং বই পড়া, অবসর সময় দুপুরবেলা সারাদিন কাজ টাজ করে একটু খবর কাগজ পড়তে বসেছে, তারা পড়তে পারছে না, দূরে নিয়ে গিয়ে পড়ছে, তাতে ঘাড়ে ব্যথা করছে, মাথায় ব্যথা করছে, চোখের মধ্যে জল আসছে, এগুলো কিন্তু সব এই পাওয়ারটা যেটা তৈরি হয়েছে এই বয়সে সেটা ঠিক মতো করে না পড়ার জন্য হয়েছে। তারা কেন কষ্ট পাবে বলুন, আমাদের বাড়ির মা বোনেরা
1: একদম,
2: সেই কারণে ওদেরকে এই কথাটা আপনাদের এই বেতারের মাধ্যমে কিন্তু শুনিয়ে দিচ্ছি যে আপনারা কিন্তু নিজেদের চোখকে অবহেলা করবেন না। বয়স যখন 38 থেকে 40 হবে তখনই আপনারা ডাক্তারের কাছে যাবেন এবং তাদেরকে দেখিয়ে চশমাটা যেন ব্যবহার করেন, সেটা আপনার চোখের অনেক যত্ন নেবে।
0: বেশ, এটা সত্যি যে মেয়েরা বা মহিলারা সচরাচর ডাক্তারের কাছে যেতে চান না, এটা কিন্তু একদম ঠিক না। কিন্তু আচ্ছা ডাক্তারবাবু, এবার আসি পরিবারের সেই ক্ষুদে সদস্যটির কথায়। আচ্ছা, ছোটদের চোখের যত্ন নিতে মায়েদের কি কি করতে হবে সেটা যদি একটু বন্ধুদের বলেন।
2: হ্যাঁ, অনেক মাকে দেখেছি তারা কিন্তু খুব উদ্বিগ্ন তার ছেলে বা মেয়ের চোখটা ভালো আছে কিনা। ডাক্তারবাবু, ছেলে মেয়ে তো স্কুলে ভর্তি হচ্ছে, আপনি একটু দেখে দিন না ছেলে মেয়ের চোখের কোনো অসুবিধা হচ্ছে কিনা। সেটা কিন্তু মা বাবা ভীষণ ভাবে যদি মনে করে দেখাতে আসেন তার এর চেয়ে ভালো কিছু হয় না সমাজে। এবং স্বাস্থ্য সচেতনতার দিক থেকে তাদের একটু জ্ঞান থাকা ভালো, যে যখন স্কুলে বাচ্চা যাচ্ছে 5 বছর বয়স বা 4 বছর বয়স, তখন কিন্তু একজন চোখের ডাক্তারকে দেখিয়ে তার চোখটার কোনো অসুবিধা আছে কিনা, যদি পাওয়ার লাগে তাহলে পাওয়ারটা যেন চশমাতে পরে তারা স্কুলে পাঠান। স্কুলে যখন যাচ্ছে স্কুলটা তাদের বাড়ির মতো হয়ে যায় ওই সময়টার জন্য, ঠিক সে তখন ওখানে খেলাধুলো করছে, পড়াশুনো করছে, শিক্ষকের সঙ্গে কথা বলছে বা একটা হোমওয়ার্ক কিছুটা পোর্শন ওখানে করে নিচ্ছে, তা সেটা কিন্তু চশমা যদি লাগে, না লাগলে তো কোনো দরকার নেই, কিন্তু যদি লাগে তাহলে সেটা পরে কাজকর্ম করে। এবং সেই মাকে বলবো যে আপনারা যদি প্রতি বছরে একবার করে চোখ দেখিয়ে নেবেন। তা স্কুল হেলথ স্ক্রিনিং একটা অল ইন্ডিয়া গভর্নমেন্টের, যেটা স্বাস্থ্য দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা একটা স্কিম কিন্তু প্রতিটা রাজ্যে পালিত হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে। ওই জন্য মা বাবাকে দায়িত্ব নিয়ে কোন নিকটস্থ হাসপাতালে বা যে চোখের ডাক্তার প্রথম দেখেছিলেন তার কাছেই দেখে নিতে হবে, তাহলে বাচ্চাটা ঠিক মতো করে যে চশমার পাওয়ার লাগলে সেই চশমা দিয়ে যেন সে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে সুস্থ সম্পন্ন সবল দৃষ্টি শক্তি সম্পন্ন মানুষ হয়ে তার ভবিষ্যৎ তৈরি করতে পারে।
1: আপনি একটু আগে চোখের সমস্যার কথা বললেন, তো অনেক সময় আমাদের চোখে অ্যালার্জি হয়, তো সেই অ্যালার্জি হলে কি করা যেতে পারে, প্রাথমিক ভাবে বাড়িতে কি কোনো চিকিৎসা করা সম্ভব, সেক্ষেত্রে কি করণীয় একটু যদি বলেন আমাদেরকে।
2: অনেকের কি হয় যে ডাস্ট ফিল্মস, মানে ধরুন বিছানার চাদর ঝাড়লো, মা বোনেরা তো করেন, ওই ডাস্টে কিন্তু চোখের একটা অ্যালার্জি হয়, তাকে বলে অ্যালার্জি কনজাংটিভাইটিস। আর তাতে করে কি হয়, বিভিন্ন ধরনের ওষুধ হয়তো আগে লাগিয়েছেন, সেই ওষুধ গুলো একটা দুটোটা লাগিয়ে নিলেন, তবে কি হয় ওষুধ যেটা খোলা হয় 1.5 থেকে 2 মাসের বেশি কিন্তু ওষুধটা আর তার ঠিক ঠিক অবস্থায় থাকে না, কার্যকর কমে যায়, অনেক সময় ওটা খারাপও হতে পারে, চোখের ক্ষতিও করতে পারে। এই জন্য আমরা বলি যে চোখের ডাক্তার একবার দেখিয়েছেন ওই ওষুধই লাগিয়ে যাবেন, সেটা যদি আপনার ভালো হয়েছে আপনি মনে করছেন তাহলে একটা নতুন কোনো ওই ওষুধটা কিনুন তারপরে লাগান, যদি না কমে তাহলে আবার চোখের ডাক্তারের কাছে যান। আর চোখে জল দিয়ে ধোয়া যেতে পারে যদি অ্যালার্জিক ম্যানিফেস্টেশন যেরকম একটা গুঁড়ো টুড়ো পড়েছে তারপরে সেটা করা যায়, কিন্তু নিয়মিত বেশি করে চোখে জল দিলে আবার চোখের যে জল তৈরি হওয়া জল এই জলটা কিন্তু অনেক উপকারী, গ্ল্যান্ড থেকে সিক্রিশন হয়, তো আমাদের রক্তের উপাদান গুলো গ্ল্যান্ড দিয়ে সিক্রিশন হচ্ছে, রক্তের উপাদানে অনেক ইমিউনোগ্লোবুলিন আছে, সংক্রমণের এগেনস্টে অনেক উপাদান থাকে, সেইগুলো কিন্তু চোখের
1: মধ্যে,
2: সেইগুলো যদি খুব বেশি জল দিয়ে ঝাপটে ঝাপটে ধুয়ে ফেললাম তাহলে কিন্তু তার প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে এবং চোখটা ড্রাইও হয়ে যাবে। তা সেই কারণে আমরা একটা আর্টিফিশিয়াল টিয়ার, মানে একটা জলের পরিপূরক একটা কোনো ওষুধ অনেক পাওয়া যায়, যেমন গ্যাস টিয়ার্স বা টিয়ার ড্রপ, মানে কার্বক্সিমিথাইল সেলুলোজ ফার্মাকোলজি দিয়ে বলতে হয়, সেরকম একটা চোখের ড্রপ লাগাতে পারি, সবকিছু কিন্তু চোখের ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
1: বেশ, আর বন্ধুরা আপনারা শুনছেন তো, কারণ চোখের অ্যালার্জি আমাদের খুব একটা কমন সমস্যা, প্রায় অনেকেরই হয়ে থাকে, তো ডাক্তারবাবু যেমনটা বললেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ব্যবস্থা গুলো করতে পারেন। আর স্যার এবারে আমরা যেহেতু মহিলা মহলে বলছি, একটু মহিলাদের কথা একটু বেশি বেশি করে বলি, তাই বলছি ধরুন গর্ভাবস্থা অনেকের চোখ শুকনো লাগে আর কি, পাওয়ার চেঞ্জ হয়, এটা কি নর্মাল নাকি ডেলিভারির পর সেটা ঠিক হয়ে যায়?
2: না, এটা অনেকাংশে নর্মাল, কেন হরমোনাল একটা ইনফ্লুয়েন্স থাকে বডির মধ্যে, তার জরায়ুর মধ্যে বাচ্চা এলো এবং তার জন্য কতগুলো হরমোন বিভিন্ন ভাবে বাড়া কমা হয়, তাতে করে একটু চোখে ড্রাইনেস হবে এবং চোখে অনেক সময় কর্নিয়া, যেটা মানে চোখে যে স্বচ্ছ পর্দা সামনের দিকে সেটাতে অনেক সময় ওর যে থিকনেস যেটা সেটা মাঝে মাঝে বাড়া কমা হয়, তো সে কারণে ওনার দেখার একটু অসুবিধা হবে। কিন্তু আমার মনে হয় এটা তো ক্ষণস্থায়ী, আবার যখন বাচ্চা তার ঠিক মতো প্রসব হয়ে যাবে তখন কিন্তু এটা আবার নর্মাল অবস্থায় ফিরে আসে।
1: আচ্ছা,
2: তবে একটা বিপদের কথা আছে, যখন বাচ্চা গর্ভাবস্থায় আসে আমাদের এখন না এই ভারতবর্ষের যে স্বাস্থ্য মন্ত্রকের একটা বাধ্যতামূলক করেছেন অ্যান্টিনাটাল স্ক্রিনিং, মানে জরায়ুতে বাচ্চা এলো তাদের একটা কার্ড করিয়ে দেন, প্রথম সপ্তাহ, তারপরে তৃতীয় সপ্তাহ বা ছয় সপ্তাহ, এরকম করে করে আমরা একটা ভিজিট করতে বলি। এবং তাতে যারা স্ত্রীলোক বিশেষজ্ঞ আছে তারা তো করেনি, এবং চোখের দিক থেকে বলা উচিত যে যদি কোনো কারণে র্যাশ বেরোয় মায়েদের গায়ে, র্যাশ মানে হামের মতো, তাকে বলে রুবেলা ভাইরাস। আমাদের নর্মালি যে হাম হয় সে হামটা তো অত অসুবিধা হয় না, কিন্তু জার্মান মিজিলস মানে রুবেলা, রুবেলা ভাইরাস। কিন্তু যে বাচ্চা যে গর্ভস্থ অবস্থায় আছে তার মধ্যে চলে যেতে পারে, এবং বাচ্চার ভ্রূণ অবস্থাতেই চোখের অনেক ক্ষতি করতে পারে। সেইটার জন্য আমাদের মায়েদের আগে থেকে যিনি গাইনকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান আছেন তিনি ওই ব্লাড গুলো করে নিতে বলেন। ওই জন্য আমরা যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যখন আমাদের মানে চোখের ডাক্তারদের ডাকে, যারা নিউনাটোলজিস্ট মানে শিশু রোগ বিশেষজ্ঞ, যখন বাচ্চা হয়ে গেল তাকে নিউনাটোলজিস্ট এবং অপথ্যালমোলজিস্ট চোখের দিক থেকে তারা দেখবে চোখে কোনো অসুবিধা আছে কিনা। সেরকম ধরনের অসুবিধা থাকলে মায়েদেরই বেশি করে সচেতন হয়ে যেটা দিয়ে চোখে ডাক্তার দেখতে এসে বাচ্চাকে, সেটা টাইম টু টাইম দেখতে হবে। তাহলে তার সুস্থ চোখের দৃষ্টিশক্তি সম্পন্ন একটা মানুষ পৃথিবীতে সমাজে তৈরি হবে। সেটা যদি কোনো অপারেশন করতে হয়, চোখে যদি ছানি পড়ে, চোখে টেরা থাকে বা চোখের মধ্যে টিউমার থাকে, সেইগুলো সবকিছু করে জানা যায়। এবং আজকালকার যুগে বেশি বয়সে বাচ্চা হচ্ছে বলে অনেক সময় বাচ্চারা আর্লি হয়ে যায়, মানে ধরুন 36 সপ্তাহ তো নর্মাল বাচ্চার গর্ভস্থ অবস্থা থাকার কথা, তার আগেই হয়ে গেল। তাহলে যেটা হলো সেটা খুব বাচ্চা খুব কমজোরি হলো এবং কম ওজন সম্পন্ন হলো, তাকে অক্সিজেন দিতে হয়, অতিরিক্ত অক্সিজেন দিতেই হয় বাচ্চাকে বাঁচানোর জন্য। এদিকে অতিরিক্ত অক্সিজেন আবার চোখের দৃষ্টিশক্তির অসুবিধে করে, সেটাকে বলে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, আরওপি বেবিজ। এখন কিন্তু সব সরকারি হাসপাতাল এবং সব বেসরকারি হাসপাতালে বাচ্চা হয়ে যাওয়ার পরে অপথ্যালমোলজিস্টরা চোখের মধ্যে রেটিনাটা দেখে নেন কোনো আরোপি আছে কিনা, রেটিনোপ্যাথি বা প্রিম্যাচুরিটি আছে কিনা। তিনি গর্ভপাত করলেন, তার যে মা তার যে কাকিমা তারাও কিন্তু জেনে যান ব্যাপারটা যে এরকম হতে পারে, বাচ্চা ছোট হয়েছে কমজোরি হয়েছে তাকে অক্সিজেন দেওয়া হয়েছে, তাহলে কিন্তু চোখের ডাক্তার দেখাতে হবে। এই যে আমাদের সামগ্রিক চেতনা, এই চেতনাটাও কিন্তু মহিলাদের আয়ত্ত করা উচিত।
3: তাই স্যার, ডায়াবেটিক বা প্রেশার থাকলে প্রেগনেন্সি মতে কি চোখের বিশেষ কোনো টেস্ট করতেই হয়, আর সেটা কত মাসে করাতে হয় সেটা যদি একটু বলতে বলে দেন আর কি।
2: হ্যাঁ, প্রেগনেন্সি ছাড়াও বুঝলাম সাধারণ যারা মা কাকিমারা তাদের কিন্তু 40-এর দিকে তো বয়স হচ্ছে, তারা কম দেখছেন, কম দেখছে আমরা 40-এর কাছে বললাম না 40-এ। এটা ছাড়াও কিন্তু এই যে ডায়াবেটিস আছে নাকি জিজ্ঞেস করে নিতে হয়, আপনার ডায়াবেটিস আছে, আপনার প্রেশার আছে, তাহলে চোখের মণিটা বড় করে যদি ডায়াবেটিস থাকে তাহলে রেটিনা কিন্তু এফেক্টেড হয়, রেটিনা ক্ষতিগ্রস্ত হয়, তাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। সেটা কিন্তু একটা মারাত্মক কন্ডিশন, সেটা কিন্তু একটা খুব সাধারণ কারণ চোখের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার। আর ব্লাড প্রেশারও যদি খুব বেশি বাড়ে তাহলেও হতে পারে। আর গর্ভাবস্থায় ব্লাড প্রেশার বেড়ে গেলে কিন্তু মায়েদের কনভালশন হয়, কনভালশন মানে হঠাৎ করে কাঁপুনি দিয়ে একটা অস্বাভাবিক রকমের শারীরিক একটা অসুবিধা হয়, তাকে বলে ইক্ল্যাম্পসিয়া।
3: আচ্ছা,
2: পা ফুলে যায়, চোখের মধ্যে অন্ধকার দেখে, এবং গর্ভস্থ যে ভ্রূণ সেও কিন্তু একটা প্রেশারের মধ্যে পড়ে, তখন তার একটা জীবন সংশয়ও হতে পারে, মানে বাচ্চা ইউটেরাসের মধ্যেই মারা যেতে পারে। আমাদের তখন বাধ্যতামূলক সিজার করে দিতে হয়, বলুন 36 সপ্তাহ হয়নি, 32-31 সপ্তাহে প্রচন্ড ব্লাড প্রেশার বেড়ে গেছে, পা ফুলে গেছে, চোখে দেখতে পাচ্ছে না, তখন কিন্তু আমরা ইমার্জেন্সি ভাবে সিজার করে বাচ্চাটাকে আমরা ভূমিষ্ঠ করি। তখন বাচ্চাটা হয়তো কমজোরি হলো কিন্তু মায়ের প্রাণ বাঁচে, বাচ্চাটারও প্রাণ বাঁচে, এবং যে চোখের দৃষ্টিটা কমে গেছিল সেটা আস্তে আস্তে করে আবার ঠিক হয়ে যায়।
3: আচ্ছা, এবার তাদের একটু বয়স হয়েছে, ধরুন মেনোপজের পর মহিলাদের চোখ খুব ড্রাই হয়ে যায়, সেটা কেন হয়, আর ঘরোয়া উপায়ে কি আরাম পাওয়া যায়, যদি যায় তো কিভাবে পেতে পারেন?
2: সবকিছু একটা তো শারীরিক একটা বৃত্তের মধ্যে, যে বয়সে পিউবার্টি, তারপরে যৌবন আসে, তারপরে বার্ধক্য যাচ্ছে, তাতে করে হরমোনাল কিছু চেঞ্জ হতে থাকে। এই যে আমাদের নিয়মিত ঋতুস্রাব সেটা একদমই কমে যায়, তখন মানসিক ভাবে আমরা কিন্তু মায়েদের বা কাকিমাদের দেখি বা বাড়ির মেয়েদের, তারা কিন্তু মানসিক ভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়, একটু মাঝে মাঝে ব্লাড প্রেশার বাড়ছে, মন খারাপ হচ্ছে এবং মুখটা হালকা লাল হচ্ছে, ফ্লাসেস হচ্ছে, সেটা ইস্ট্রোজেন একটুখানি কম বেশি এদিক ওদিক হয়ে যাওয়ার জন্যে অসুবিধে, মাথা ব্যথা করছে, একটু খিটখিটে মেজাজ হচ্ছে এবং চোখে তো দেখতে পাচ্ছিল না যেটা পুলিশে, তার জন্য চশমা, এবং ড্রাইনেস অফ আইস, অনেক সময় চোখে কম দেখছে, সেই সঙ্গে যদি তাদের থাইরয়েড থাকে, ডায়াবেটিস থাকে, তাতে করে কিন্তু ড্রাইনেসটা বেড়ে যায়। আপনাদের ড্রাইনেস এর জন্য নিয়মিত ওষুধ লাগাতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আর চশমাটা পড়তে হবে। আর একটা টোটকা, ধরুন খুব জ্বালা করছে, একবার দুবার জল দিতে পারেন, কিন্তু জল বেশি দিয়ে চোখের জলটাকে আবার ওয়াশ আউট করে নেওয়া, যেটা আমি একটু আগে কারণ বলেছি, সংক্রমণের এগেনস্টে যে উপাদান গুলো থাকে সেগুলো সব ধুয়ে যাচ্ছে, তার জন্য গরম জলে তুলো ফুটিয়ে তুলোটাকে নিংড়ে সেটা দিয়ে যদি পাতাগুলো একটু ম্যাসাজ করি উপর থেকে চোখ বন্ধ করে, তাহলে কিন্তু অনেকটা আরাম হয় এবং চোখে অতিরিক্ত জল উৎপাদনের একটা চান্স থাকে, একটু হয়। তাছাড়া আমি চশমা পড়তে হবে, আর সবাইকে ভাবতে হবে যে হ্যাঁ, তো বয়স কারণে অনেক কিছুই আমাদের মেনে নিতে হবে এবং তার জন্য ডাক্তারের পরামর্শ আমাদের নিতেই হবে। সেই হিসেবে চোখের ডাক্তারেরও একটা সহৃদয় এবং ভালো করে দেখবার ব্যাপার আছে, ওনাদের মনটাও ভালো করতে হবে, মেন্টাল কাউন্সিলিং, ফিজিক্যাল কাউন্সিলিং আর তার সঙ্গে মেডিসিন, এইগুলো দিয়ে ওনাদেরকে একটু উদ্বুদ্ধ করতে হবে।
4: শুনছেন ডাক্তারবাবু যা বলছেন সেই অনুযায়ী আপনারা চলুন, অবশ্যই মাথায় রাখবেন এই কথাগুলো। এবার আসি, অনেকেই জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে থাকেন, তো এই জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে কি চোখের ড্রাইনেস বা পাওয়ার চেঞ্জ হয়?
2: একটু ড্রাইনেস হয়, তার পাওয়ার চেঞ্জ হওয়ার চেয়েও জন্ম নিয়ন্ত্রণ যারা অনেকদিন ধরে ট্যাবলেট খান তাদের কিন্তু মাথার মধ্যে একটা অসুন্দর ব্যথা হয়, তাকে মাইগ্রেনের মতো অকপটে কিন্তু সমস্ত ভালো করে ইতিহাসটা দিতে হবে ডাক্তারকে, তার সঙ্গে প্রেশার আছে কিনা, তার সঙ্গে কোনো মানসিক আঘাত আছে কিনা, মানসিক শান্তিটাও কিন্তু দরকার, সেটা কিন্তু বাড়িতে যারা থাকে তাদেরকেই কিন্তু এটাকে পরিচালনা বা নির্ভরতা করে এগোতে হয়। তা সব মায়েদের বলি, সংসারে যারা আছেন সবাই মিলে আনন্দে থাকুন, তাতে করে দেখবেন অনেক কিছু আপনার শরীরে সমস্যাগুলো কমে যাবে। আর ওরাল পিল খেলে একটা কি হয় যে হঠাৎ করে চোখে কম দেখতে পারেন, মানে সেটাতে ওরাল পিলের ক্ষমতা হচ্ছে আমাদের শিরা উপশিরা গুলোকে কন্ট্রাক্ট করে নেওয়া, হঠাৎ করে সংকুচিত করা, সংকুচিত করলে ব্রেনের মধ্যেও যে শিরা গুলো সংকুচিত হয় এবং চোখের মধ্যেও শিরা গুলো সংকুচিত হয়, তখন কিন্তু অনেক সময় স্ট্রোকের মতো হতে পারে। সেই ক্ষেত্রে যারা ওরাল পিল খান তারা কিন্তু মাঝে মাঝে ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার।
4: একদমই তাই, আপনার সাথে কথা বলতে বলতে বারবার ফিরে আসছিল 40-এর পর মেয়েদের চয়েসের কথা, 40-এর পর ছানি, গ্লুকোমা এইসব একসাথে আসে কেন, কোনটা সব থেকে ভয়ের আর কি, এবং সেক্ষেত্রে কি করেন?
2: গ্লুকোমাটা বেশি ভয়ের, গ্লুকোমা কি করে সাইলেন্ট ভীষণকে কিল করে যাচ্ছে, সে এত চুপি চুপি গুড়ি গুড়ি মেরে পেশেন্ট বুঝতে পারবে না, কেননা সে সামনের দিকটা খুব ভালো দেখে, পাশাপাশি দিকটা সে দেখতে পারছে না। এটা করতে করতে করতে এমন একটা অবস্থা আসে তখন মাঝখানে দৃষ্টি শক্তিটাও চলে যায়, তখন কিন্তু সম্পূর্ণ অন্ধ হয়ে গেল। এই জন্য 40-এর পরে যারাই আসছে আমাদের কাছে বা মায়েরা যারা 40-এর পরে চোখ দেখাতে যাচ্ছেন তাদের সচেতন হয়ে জিজ্ঞেস করতে হবে, আমার তো চশমাটা আপনি ঠিক করে দিলেন ডাক্তারবাবু, আমার না ডায়াবেটিস আছে, আমাকে বলুন না ডায়াবেটিস রেটিনোপ্যাথি হয়েছে কিনা, আমার না প্রেশার আছে, প্রেশার থেকে আমার শিরার কোনো ক্ষতি হচ্ছে কিনা। 40 বছরের পরে গ্লুকোমা আমাদের চোখের মধ্যে প্রাদুর্ভাব দেখা যায়, যদিও 100 জনের মধ্যে মাত্র 3 জন গ্লুকোমার আক্রান্ত থাকতেই পারেন। ওই জন্য মায়েদের সচেতন থেকে বলতে হবে যে ডাক্তারবাবু আমার গ্লুকোমা নেই, তো গ্লুকোমার ওষুধ আজকাল বেরিয়ে গেছে, গ্লুকোমার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষাও সমস্ত সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজে বিনা পয়সায় হয় এবং সাব ডিভিশন হসপিটালে সব হয়, সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে গ্রামে গঞ্জে, সেখানেও কিন্তু আমাদের চোখের চিকিৎসকরা স্পেশালিস্ট ক্লিনিক চালান, সেখানেও কিন্তু ডকুমেন্ট পরীক্ষা করা হয়। সেই হিসেবে আমার মা বোনেদেরকে বলা যে আপনারা 40-এর পর থেকে কিন্তু নিজেদেরকে একটা ডাক্তারি বিষয়ে চোখের দিক থেকে সচেতন করুন। আর হচ্ছে দু জেনারেশন, এই যে ছানি পড়ে, ছানিটা আমাদের তো বয়সকালীন রোগ না, ছানি সকলেরই পড়ে কম বেশি। নর্মালি আমাদের 50 বছরের মধ্যে 50% লোকের এখন ক্যাটারাক্ট হচ্ছে, তারা বেশি করে সূর্যের আলো, কম্পিউটার করে, সমস্ত রেডিয়েশন হ্যাজার্ডস হয়, দেখতে কম পায়। আর এই প্রসঙ্গে বলে রাখি, এখন নারী শক্তি আমাদের সব শক্তি, তারা তো ওয়ার্কিং ওমেন, বিভিন্ন সংস্থাতে কাজ করেন এবং এয়ার কন্ডিশন রুমে বসে থাকেন, এবং তারা ওই সময়টা কম্পিউটার করেন এবং বাড়িতে গিয়ে অনেক কাজ কম্পিউটারে করে তারপরের দিন আবার নিয়ে আসতে হয়,
4: কাজটা অনেক বেশি করতে হয়,
2: বেশি হয়। তাহলে মেয়েদেরও কিন্তু একটা যত্ন নেওয়া উচিত, চোখটা শুকিয়ে যাচ্ছে অনলাইনে, এবং কম্পিউটারের জন্য কন্টিনিউয়াস চেয়ে থাকা বেশিগুলি ভীষণ ক্লান্ত হয়ে যায়, চোখ লাল হয়, এবং কন্ট্যাক্ট লেন্স পড়লে আরো বেশি হবে। যারা কন্ট্যাক্ট লেন্স পড়েন, যারা লাসিক করেছেন, মাইনাস পাওয়ার একদম ঘটিয়ে দেওয়ার জন্য সার্জারি বেরিয়ে গেছে, লেজার সার্জারি লাসিক বলে, কিন্তু লাসিকে একটু তো এপিথেলিয়ামটা আমরা চেছে তারপরে লেজার দিই, সেই কারণে আমাদের কিন্তু ড্রাইনেস একটা হতে থাকে। যেমন কম্পিউটার করবেন 2 ঘন্টা অন্তর আর্টিফিশিয়াল টিয়ার, যেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ, সেটা লাগিয়ে যেতে হবে, তাহলে আমাদের কম্পিউটার থেকে যে চোখের অসুবিধা গুলো অনেক কম হবে।
4: বেশ, এবার আমার জানতে খুব ইচ্ছে করছে, ছানি পড়া মানে কি অপারেশন?
2: ছানি বিকল্প কিন্তু মেডিসিন, কোন চিকিৎসা নেই। কেউ হয়তো অনেকদিন ধরে চালিয়ে নিতে পারেন, আবার কেউ হয়তো একদম তাড়াতাড়ি ছানি অপারেশন করিয়ে নেন। আমরা না আগেকার দিনে ভাবতাম যে ছানিটা একদম পেকে যাক। আমি যখন MBBS পড়েছি 1980-81 সালে, তখন আমাদের ছানি ডেফিনেশনে আমরা বলতাম, দু বাবু এখন তো ছানি পাকেনিক, এখন করার কি দরকার আছে? পাকেনিক মানে সাদা হয়ে যাওয়া, চোখের মধ্যে একটা দেখবেন পিম্পল আছে, যেখান দিকে ছিদ্র সেখানে আলোটা যায়, তার পেছনেই আমাদের লেন্স থাকে। লেন্সটা নর্মালি পরিষ্কার স্বচ্ছ বলে আমরা বাইরে থেকে কোনো কালার বুঝতে পারি না, যখন ওটা ছানি পড়ে আস্তে আস্তে সাদা হয়ে যায় ওই জায়গাটা। তা ছানি ম্যাচিওর হলে করব, কিন্তু ম্যাচিওর হলে করাটার যে কোয়ান্টিটি অফ ভিশন, মানে ম্যাচিওর হলে মানে তার দৃষ্টিশক্তি আরো কমছে কমছে কমছে, কিন্তু এখনকার যুগে আমাদের উন্নত সমাজ তৈরি করা, সেখানে মা যেমন বাড়িতে, কাকিমা যেমন বাড়িতে উন্নত ভাবে সন্তানকে মানুষ করছেন, উন্নত ভাবে পরিবেশ রক্ষা করছেন, সমস্ত কিছু চোখ নিয়ে কাজ, আবার যখন বাইরে কাজ করতে যাবে তার তো কোয়ালিটি অফ ভিশনটা লাগবে, মানে দৃষ্টি শক্তিটা কতটা কমে গেল, মানে ওখানে ম্যাচিওর মানে একদম কমে যাবে তারপর করবো, কিন্তু সেই ব্যাপারটা, সেই ধারণাটা কিন্তু আজকে পাল্টে গেছে। একটা বাথরুমে এক ধরনের আলো, সেখানে আলোটা একটু আধারি আলো, আর বাইরে বেডরুমে আলো উজ্জ্বল আলো, তাহলে উজ্জ্বল আলো থেকে আধারি আলোতে যখন যাবেন না, তখন হঠাৎ করে একটা চেঞ্জ অফ কালারের অ্যাডাপ্টেশন হবে, তখন অনেক সময় একটু উঁচু নিচু যদি চৌকাঠ থাকে তাহলে হুন্ডি খেয়ে পড়তে পারেন, তাহলে কি হবে, তার অ্যাডিশনাল একটা কোমরে ফ্র্যাকচার নিক হলো, একটা ফিমারে হাড় ভেঙে গেল, তা সেইটা কিন্তু আরো মারাত্মক। যদি অপারেশনটা করিয়ে নিতেন ছানি, তাহলে কিন্তু উনি খুব ভালো করে দৃষ্টি শক্তি নিয়ে চারদিকে কাজ করে ঘুরে বেড়াতেন, সিঁড়ি হাঁটতে অসুবিধে হতো না, চৌকাঠ পেরোতে অসুবিধে হতো না, এই ছায়া ছায়া ভাবটা সেটা কিন্তু অনেকটা অ্যাভয়েড করা যেত, উনি ভালোভাবে সংসারে কাজকর্ম এবং বাইরের কাজকর্ম কোয়ালিটি ভিশন নিয়ে নিজেকে সতেজ রাখতে পারতেন।
4: খুব ভালো বললেন স্যার। আচ্ছা শুনেছি চোখের পাওয়ার থেকে নাকি ট্যারা হওয়ার সম্ভাবনা থাকে, এটা কি সত্যি?
2: একদম করা উচিত স্যার। ছোটবেলার কথা বলি, যে আমাদের যখন বাচ্চা ঘনিষ্ঠ হলো তারপর থেকে তো আমরা 5 বছর অব্দি আমাদের কিন্তু দিন দুটো চোখের দৃষ্টি শক্তির যে ক্ষমতা সেটাকে ইকুয়ালি ভাবে যদি সিগন্যালটাকে বুঝতে পারি, তাহলে কিন্তু দুটো চোখ সোজা থাকে, প্যারালাল থাকে। যদি কোনো কারণে একটা চোখে দৃষ্টি শক্তিটা কম, সেটা টাইগার পাওয়ার হতে পারে, চশমার পাওয়ার কমনলি একটা চোখে দেখা যাবে +2, আর এদিকে কোনো পাওয়ার নেই, মানে 0 প্লেন। তাহলে যে চোখে +2 সেটা যদি চশমা না পড়াই, তাহলে কি হবে, যে আলোটা সেখান থেকে কোনো সিগন্যাল পাঠাতে পারবে না ব্রেনে ডান দিক থেকে, তাহলে ডান দিকের চোখটা ব্রেন বলবে যে আমি তো দেখছি নাইকে, আস্তে আস্তে রিকগনাইজ করলো না, সেটা সবই 4-5-6 বছরের মধ্যে। কিন্তু ওই জন্য যখন চোখটা আস্তে আস্তে একটু প্যারা হচ্ছে 2-2.5 বছর বয়সে, সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারকে দেখাতে হবে। তারা চোখের মধ্যে অ্যাট্রোপিন মলম দিয়ে ভালো করে চোখের পাওয়ার টেস্ট করে যদি চশমা থাকে তাহলে অবশ্যই কিন্তু চশমাটা ওই বয়স থেকে পরাতে হবে। তাহলে যে চোখে কম পাওয়ার ছিল চশমার মাধ্যমে আলোটা গিয়ে রেটিনাতে পড়লো, রেটিনা থেকে ওটা চলে গেল আপনার ব্রেনে, আর ওই দিকটা ভালো চোখে অলরেডি চলেই যাচ্ছে, তাহলে দুটো চোখ থেকে যে সিগন্যালটা ব্রেনে পৌঁছলো তাহলে স্ক্রিনটা ডেভেলপ করে না। যদি কোনো কারণে এটা যদি আমরা মিস করে যাই এবং ডাক্তারও যদি মিস করে এবং পেশেন্টও যদি বা বাড়ির লোকেরা যদি আমাদেরকে না দেখায়, তাহলে কিন্তু প্যারাটা রয়েই যাবে। সে প্যারা হলে কিন্তু নর্মাল চোখের মতো হবে না, 7-8 বছরের পরে চশমা দিয়ে অত কাজ হবে না, তখন অপারেশন করে চোখটাকে সোজা করে অন্য পদ্ধতিতে চেষ্টা করতে হবে চোখের দৃষ্টিশক্তি আনানোর জন্য।
4: তো প্রথম থেকেই
2: ডাক্তারের যাওয়াটা খুব মানে দরকার।
4: আচ্ছা ডাক্তারবাবু, বিশেষভাবে সক্ষম যে সমস্ত মানুষরা রয়েছেন, ছেলেমেয়েরা রয়েছেন, তাদের চোখের যে যত্ন সেটা কিভাবে নেওয়া যায়? কারণ তারা তো তাদের সমস্যা ঠিক মতো বুঝে উঠতে পারে না, প্রকাশ করতে পারে না, সেক্ষেত্রে
2: এটা তো খুব ভালো একটা সমস্যা এবং একটা সুরাহা করা উচিত। সেই কারণে আমরা যা ছোটবেলায় সবাইকে চোখ দেখছি তখন থেকে কিন্তু তার কতটা চোখের দৃষ্টিশক্তি থাকছে সেটা তো আমরা বুঝতে পারি। তার সঙ্গে তার যদি কোনো ব্রেনের ঠিক মতো করে কাজ না করতে পারা, হয়তো বা হার্টের একটা সমস্যা, সবকিছু মিলিয়ে কিন্তু একটা বিশেষভাবে সক্ষম পার্সন আমরা বলি। প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে একটা টিম করে কোন অর্গানটা বেশি আফেক্টেড

0: সেই রকম লোকেদেরকে সেই মতো বাচ্চাদের আমরা ট্রেন করতে পারি। চোখের দিক থেকে আমাদের বিভিন্ন রকম গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট সেক্টরে আমাদের ব্লাইন্ড স্কুল আছে, সেই স্কুলে ব্রেইল পদ্ধতিতে পড়াতে পারি, পড়িয়ে তাকে সুস্থ সক্ষম এবং সমাজের উপযুক্ত ভাবে একটা উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে আমরা পরিগণিত করতে পারি। তাদেরও চোখের যে অসুবিধে গুলো, তাদের স্কুলে কিন্তু নিয়মিত চোখের ডাক্তারের একটা আনাগোনা আছে, তারা সেই মতো করে ব্যবস্থা নেয়।
1: স্যার আমাদের সময় প্রায় শেষ, যেতে যেতে ছোট্ট করে আজকে আমাদের যারা বন্ধুরা রয়েছেন তাদের জন্য আপনি আপনার তরফ থেকে কি বলতে চাইবেন?
0: আমি বলবো যে আমাদের নারী শক্তির ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এই জন্য প্রত্যেক মেয়েদের, যারা শুনছেন এই বেতারের মাধ্যমে আমার কথা, বা শোভা দি যেটা বলছেন, যেভাবে কোশ্চেন করেছেন সেভাবে উত্তরগুলো যদি শুনে থাকেন, একটা মোদ্দা কথা বলবো, মা আপনারা কিন্তু তখন থেকেই কিন্তু আপনার সন্তান এবং আপনার নিজের যে চোখের দিক থেকে যে সমস্ত সমস্যা সেগুলো ভালো করে আগে থেকে জেনে নেবেন, ডাক্তারকে জিজ্ঞেস করবেন, এবং যখন বাচ্চা হয়ে গেল তার কোনো ডিফেক্ট আছে কিনা, খুঁত আছে কিনা, তখনই দেখিয়ে নিয়ে, তার যদি হার্টের থাকে হার্টের ডাক্তার, যদি চোখের থাকে চোখের ডাক্তার নিয়ে তাকে আস্তে আস্তে করে বড় করা, এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করে উপযুক্ত পাওয়ার নেওয়া, এবং 1 বছর অন্তর চোখটাকে দেখিয়ে নেওয়া। আবার চোখে ধাক্কা লাগতে পারে, এই বাচ্চাদের বলতে হবে যে তোমার যদি ধাক্কা লাগে আমাদের এসে বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চোখের ভেতরটা দেখে নেব, এবং নিয়মিত চোখের ডাক্তারকে প্রতি বছর একবার করে দেখে নেওয়া, চশমা পরে সবকিছু কাজ করবেন, কম্পিউটারে কাজ করবেন, আপনারা আরো আরো আরো চোখের দিক থেকে সুস্থ হবেন, এবং আপনার সন্তান সন্ততিকে আপনারা সুস্থ রাখার অঙ্গীকার করবেন।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে অনেক অনেক মূল্যবান তথ্য আজকে আমরা জানতে পারলাম।
0: আপনাদের অসংখ্য ধন্যবাদ, নমস্কার সবাইকে।
1: বন্ধুরা শুনুন তো ডাক্তারবাবু কি বলুন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশ্বিন কুমার ঘোষ। 40% অন্ধত্ব ঠেকানো যায় শুধু সময় মতো ডাক্তার দেখালে, শুধু নিজের চোখে একটু গুরুত্ব দিলে। তাই আজ পরিবারের সকলের চোখের যত্ন, বিশেষ করে ঘরের মেয়েদের চোখের যত্ন বিশেষ প্রয়োজনীয়।

বন্ধুরা, এবার সময় হয়েছে আপনাদের এ মাসে এক কলমে দুইনারীর বিষয় জানিয়ে দেবার। এ মাসে এক কলমে দুইনারীর বিষয় লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা ও টিয়া নামে দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল। রোবট মাকুকে উদ্ধারে দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান আমাদের দৃশ্য শব্দের মধ্যে। এবার জানাই আমার কলমের বিষয়। এ মাসে আমার কলমের বিষয় ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উড়লে আমরা গল্প করতে বসতাম, তাই না? প্রথমে হেরিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়া ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যের আসর, তাই না? বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি। ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে দৃশ্য শব্দের মধ্যে আপনারা দুটি ক্ষেত্রে কিন্তু আমাদের মেল করতে পারেন। আমাদের মেল পাঠানোর ঠিকানা mahila.mahol.aircolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। আপনারা জানেন চিঠি পাঠানোর ঠিকানা, তবু বলে দিই, আমার কলম বা এক কলমে দুই নারী, মহিলা বিভাগ, প্রজাতন্ত্র কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু দুটি ক্ষেত্রে বন্ধুরা মনে রাখবেন 23

2026। চিঠিটা মেইল পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 জুন 2026। তোমরা চটপট লিখে পাঠান আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। বন্ধুরা, এবার যাওয়ার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: মহল শিশুলি উপস্থাপনায় ছিলেন সোমা সাহা।
1: এতক্ষণ শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারের দুপুর 2:20 মানেই আপনাদের অনেকের প্রতীক্ষিত অনুষ্ঠান না বলা বাণী। শুরু করছি আজকের না বলা বাণী।

কাছে দূরের সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতির শুভেচ্ছা আর এক আকাশ ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের না বলা বাণী, সঙ্গে আপনাদের বন্ধু।

আজকের নাবলাবাণীতে অনেক বন্ধু তাদের বিশেষ অনুষ্ঠানগুলোতে না বলতে পারা অনেক মনের কথা নিজের কথা লিখে পাঠিয়েছেন, খুব ভালো লাগছে। সঙ্গে রয়েছেন অনেক বন্ধু, প্রথম যার কথা পড়ব তিনি হচ্ছেন আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখছেন। লিখছেন, শুভ সকাল। অনুষ্ঠানের বেশিরভাগ বিষয়ের মধ্যে আমি দেখি আমার জীবনের প্রতিচ্ছবি। উনি লিখেছেন, গত 10ই জুন বুধবার সকালের শুভ সকাল অনুষ্ঠানে বিষয় ছিল আমার সকাল, উপস্থাপনায় ছিলেন মুক্তি হক। সেই অনুষ্ঠানে বিষয় নিয়ে উনি লিখছেন, শুভ সকাল অনুষ্ঠানের বেশিরভাগ বিষয়ের মধ্যে আমি দেখি আমার জীবনের প্রতিচ্ছবি। মনে হয় বিষয়টি আমার নিজের জীবন থেকে নেওয়া। গত 10ই জুন বুধবার মুক্তিদাদা শুভ সকালের বিষয় রেখেছিলেন আমার সকাল। আমি আমার জীবনের সকালকে তিন রূপে পেয়েছি। প্রথমটি ছোটবেলা স্কুল কলেজ জীবন, দ্বিতীয়টি চাকরি জীবন, তৃতীয় বা বর্তমান জীবন। বন্ধু, আমি তোমাকে বর্তমানের আমার সকাল নিয়ে বলি। আমার সকাল শুরু হয় ভোর 4:30 থেকে 4:50-এর মধ্যে। ব্রাশ করার পরে জলপান করি, এই অভ্যেস গড়ে উঠেছে ছোটবেলায়। এরপরে পৌঁছে যাই বাড়ির ছাদে, সেইখানে পৌঁছে কিছু ব্যায়াম করি ও দেখি সূর্য ওঠা, শুনি পাখিদের কলরব, ওপর থেকে দেখি পাখি ও কাঠবিড়ালি এসে উপস্থিত আমাদের উঠোনে। আমার স্ত্রী তাদের খাবার ও জল দেবার পরে তারা সেই খাবার খাচ্ছে আর নিজেদের মধ্যে খেলায় মত্ত। 5:30 নাগাদ ছাদ থেকে নিচে আসি, তৈরি করি দুকাপ চা। চাকরি জীবন থেকে বাড়ির প্রথম চা বানানোর যে অভ্যেস গড়ে উঠেছিল সেইটি আজও বহাল রেখেছি। চায়ের কাপ নিয়ে বসি, সঙ্গে থাকে মোবাইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনের মানুষগুলোকে পাঠাই শুভ সকালের শুভেচ্ছা। এই বার্তা পাঠানোর মাধ্যমে জানিয়ে দিই আমি হারিয়ে যাইনি, আমি বেঁচে আছি। এর মধ্যেই নতুন দিনের যাত্রা শুরু করে দেই আমার অভিভাবক বন্ধু আকাশবাণী মুর্শিদাবাদ। সকাল 9:00 পর্যন্ত থাকি মুর্শিদাবাদ কেন্দ্রের সঙ্গে, বিশেষ করে 8:00 থেকে 9:00 পর্যন্ত। কোনো কোনো দিন মেসেজ পাঠাই, প্রতিদিন শুনি প্রতিটি শ্রোতার ফোন ও মেসেজের বার্তা। আমার আরও একটি কাজ শোনাও বন্ধু, তোমার সব থেকে বয়স্ক শ্রোতা শ্রদ্ধেয় জয়নাল আবেদিন মহাশয়কে প্রতিদিন জানিয়ে দিতে হয় তোমার শুভ সকালের বিষয়, যেটি আমি তোমার ফেসবুক পেজ থেকে জানতে পারি। শুভ সকাল শেষ হওয়ার পরে বেরিয়ে পড়ি সবজি বাজারের উদ্দেশ্যে। ভালো রেখো বন্ধু তোমার শ্রোতাদের, আবার হয়তো তোমার কাছে পৌঁছব কোনো নতুন বিষয় নিয়ে। লিখেছেন আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আদিত্যবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার কথাগুলো, মনের কথাগুলো বিশেষ শুভ সকালের বিষয় নিয়ে লিখেছেন নাবলাবাণী অনুষ্ঠানে, কারণ নাবলাবাণী আপনাদেরই নাবলা কথা নিয়ে তৈরি। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी 20 जून को हुगली पश्चिम बंगाल से प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किश्त जारी करेंगे। इसके तहत 9 करोड़ 44 लाख से अधिक किसानों के खातों में 18,880 करोड़ रुपए से अधिक की सम्मान राशि सीधे हस्तांतरित की जाएगी। पीएम किसान की इस किश्त के साथ ही किसानों को हस्तांतरित कुल राशि 4,46,000 करोड़ रुपए से अधिक हो जाएगी, जो करोड़ों किसान परिवारों को आर्थिक संबल प्रदान कर रही है।
1: আপনি শুনছেন না বলা বাণী। আমরা পরের চিঠিতে যাব, তার আগে একটি ঘোষণা। আগামী 20 জুন পশ্চিমবঙ্গের হুগলি জেলা তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা পিএম কিষাণের 23তম কিস্তি প্রকাশ করা হবে। ঘোষণাটি শুনলেন। এবারে না বলা বাণীর পত্রবন্ধু জয়নাল আবেদিন বোধাইপাড়া গোয়ালজান বহরমপুর থেকে লিখছেন। উনি লিখছেন, 2 জুন তারিখে শুভ সকালের বিষয় ছিল। উনি লিখেছে, নিজের সঙ্গে নিজেই কথা বলি, একটু বিষয়টা অন্যরকম, কথা বলি নিজের সাথে। উপস্থাপনায় ছিলেন অর্চিতা ঘোষ। এই সুন্দর বিষয়টি শুনে আমার মনের কিছু না বলা কথা আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধুরা, আমরা প্রতিদিন অনেক মানুষের সঙ্গে কথা বলি, পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, সমাজের নানা মানুষের সঙ্গে, কিন্তু কখনো কি নিজের সঙ্গে একটু কথা বলি? যখন আমরা একা থাকি, যখন আমাদের মনই আমাদের সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে, নিজের ভুল, নিজের সাফল্য, নিজের দুঃখ আর আনন্দের হিসাব যদি আমরা নিজের কাছেই খোলাখুলি করি, তাহলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়। আমি আজ বয়সের ভারে 90 কাছাকাছি এসে বুঝেছি, মানুষের সবচেয়ে বড় শিক্ষক তা নিজের মন। নিজের সঙ্গে কথা বললে অহংকার কমে, ধৈর্য বাড়ে, মন শান্ত হয়। তখন অন্যের দোষ খোঁজার আগে আমরা নিজের ভুলগুলোকে দেখতে শিখি। আজকের ব্যস্ত জীবনে মানুষের বাইরের জগতে এতটাই মগ্ন যে নিজের মনের খবর নেওয়ার সময় পায় না। অথচ প্রতিদিন কিছুটা সময় যদি আমরা নিজের সঙ্গে কাটাই, নিজের মনকে প্রশ্ন করি, আমি কেমন আছি, আমি কি করছি, আমি কি রেখে যেতে চাই, তাহলেই জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে। উপস্থাপিকা অর্চিতা ঘোষ অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছিলেন, ধন্যবাদ আপনাকে। সেই অনুষ্ঠান আমার নিজের জীবনের নানা স্মৃতি এবং অভিজ্ঞতার কথা নতুন করে ভাবতে শিখিয়েছে। তাই বলবো, মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে নিজেই কথা বলুন, সেখানেই হয়তো খুঁজে পাবেন জীবনের প্রকৃত শান্তি। লিখেছেন জয়নাল আবেদিন, গ্রাম বোধাইপাড়া, পোস্ট অফিস গোয়ালজান, থানা বহরমপুর থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি প্রত্যেক দিন এই বয়সেও যে আপনি আমাদের সঙ্গে থাকেন, আমাদের প্রতিটি অনুষ্ঠানে আছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ।

আমরা জানি যে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার বিকেল 5:30 প্রচারিত হয় কিষাণবাণীর লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজ জুন মাসের তৃতীয় বৃহস্পতিবার আজ বিকেল 5:30 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় কৃষি যান্ত্রিকীকরণ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন জেলার কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা ডক্টর শুভময় সিনহা। কৃষি যান্ত্রিকীকরণ এ বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করবেন এই নম্বরে 9434921300। আগামী 20 জুন পশ্চিমবঙ্গের হুগলি জেলা তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা পিএম কিষাণের 23তম কিস্তি প্রকাশ করা হবে।

আজকের না বলা বাণীর প্রথম গানে ছিল ভূমি এবং দ্বিতীয় গানে শ্রীকান্ত আচার্য। যাব পরের চিঠিতে। হ্যাঁ, আমাদের পরের পত্র বন্ধু শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি থেকে। এক ফোঁটা রক্তের দাম, এটি ছিল 14 জুন তারিখের শুভ সকাল অনুষ্ঠানের বিষয়। উপস্থাপিকা ছিলেন মধুমিতা সাহা। এক ফোঁটা রক্তের জন্য ছটফট করেছি, চোখে অন্ধকার দেখছি, ব্লাড ব্যাংক ফিরিয়ে দিয়েছে। এমন সময় দেবদূত হয়ে এলো এক ব্যক্তি, নাম জানি না পরিচয় জানি না, আমার নাম জিজ্ঞেস করল, আপনি মাস্টার মশাই? আমি বললাম, হ্যাঁ, আমি ব্লাড ব্যাংক থেকে আসছি, যদি কিছু প্রয়োজনে লাগে। বলেই ফেললাম, আমার এক বোতল ও পজিটিভ রক্তের দরকার, কেউ নেই আমার সঙ্গে ব্লাড ব্যাংকে পাঠিয়ে দেন। ছোট ভাইটা আমার জন্য ব্যাংকের দরজা থেকে ফিরে এসেছে, শহরের কোন ব্লাড ব্যাংকে, কোনো ব্লাড ব্যাংকে ব্লাড নেই, বসে থেকে থেকে কোথায় চলে গেছে তাকে খুঁজে পেলাম না। সিস্টারকে বললাম, রিকুইজিশনটা দেন, ব্লাড ব্যাংকে যাবো

কি আপনি একলাই যাবেন? এই তো সামান্য যেতে পারবো। ব্লাড ব্যাংকে গেলাম, রিকুইজিশন জমা করলাম, ব্লাড হয়ে গেল। না, তারপরে আর কোনোদিন সে ভদ্রলোককে আমি দেখিনি। হয়তো ওপরওয়ালা তার রূপ ধরে আমাকে রক্ত দিয়ে গেলেন। এরপরে আমি তখন DHB ব্লকে ভর্তি। আমার পাশের বেডে থাকে লক্ষ্মী। সে খুব ভালো ছেলে, আমাকে এক গাদা কার্ড দিয়ে সে চলে গেল ছুটি নিয়ে। আমি কল্পতরু হয়ে কার্ড বিলি করলাম, কত লোককে যে তার ঠিক নেই, তবে ডাক্তারের লেখা না দেখলে দিতাম না, কারণ আমার ব্লাড কেউ নিয়ে গিয়ে বিক্রি করবে তা হতে দেব না। আমাদের পশ্চিমবঙ্গে থ্যালাসেমিয়া পেশেন্টদের প্রচুর ব্লাড দিতে হয়, আর রক্ত এমন একটা জিনিস কিনে পাওয়া যায় না, কেউ দান করলে তবেই পাওয়া যায়। পরে বাড়ি এসে নবীজির জন্মদিনে আমরা ব্লাড ব্যাংকে প্রচুর রক্ত দিয়েছি। লিখেছেন শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস, পাইকপাড়া, নলাটি, বীরভূম থেকে। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এরকম একটা মহতী উদ্যোগের জন্য। এভাবেই আমাদের সমৃদ্ধ করুন, আমাদের সঙ্গে থাকুন।

আপনারা সকলে রয়েছেন না বলা বাণী অনুষ্ঠানে। আমরা পরের চিঠিতে যাব, কিন্তু তার আগে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আজ বিকেল 5:30 কিষাণবাণীর লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিষয় কৃষি যান্ত্রিকীকরণ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন জেলার কৃষি দপ্তরের উপ কৃষি অধিকর্তা ডক্টর শুভময় সিনহা। বিষয় কৃষি যান্ত্রিকীকরণ, এই বিষয়ে প্রশ্ন থাকলে সরাসরি ফোন করুন এই নম্বরে 9434921300। এবং আমাদের কৃষক ভাইদের জন্য আরেকটি ঘোষণা রয়েছে, সেটি আগামী 20 জুন পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা পিএম কিষাণের 23তম কিস্তি প্রকাশ করা হবে। এবার যাব পরের চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন উষ্ণিহার খাতুন, গ্রাম বোধাইপাড়া, পোস্ট অফিস কোয়ালজান, থানা বহরমপুর থেকে। লিখছেন, 16 জুন তারিখের শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছিল ফেরিওয়ালা। সেই বিষয়কে ঘিরে আমার কিছু না বলা কথা আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্ভবত এই অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন মধুমিতা সাহা। বন্ধুরা, ফেরিওয়ালা শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গ্রামের চেনা ছবি। মাথায় বা কাঁধে ঝুড়ি নিয়ে কিংবা সাইকেলে নানা রকম জিনিস সাজিয়ে সুরেলা গলায় ডাক দিতে দিতে তিনি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াতেন। কেউ বিক্রি করতেন শাকসবজি, কেউ বাসনপত্র, কেউ খেলনা বা কাপড়। কিন্তু তারা শুধু জিনিস বিক্রি করতেন না, সঙ্গে নিয়ে আসতেন এক টুকরো আনন্দ, এক টুকরো আন্তরিকতা। তাঁদের সঙ্গে গড়ে উঠত এক আত্মীয়তার সম্পর্ক। আজ আধুনিকতার যুগে বাজার, শপিং মল, অনলাইন কেনাকাটার ভিড়ে সেই পুরনো দিনের ফেরিওয়ালারা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের অবদান আমরা ভুলতে পারি না। কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করেন এবং সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকেন। তাই আসুন আমরা তাঁদের প্রতি সম্মান জানাই এবং তাঁদের শ্রমের মর্যাদা দিই, কারণ এই সাধারণ মানুষগুলোর অসাধারণ পরিশ্রমে সমাজের চাকা সচল থাকে। লিখেছেন উষ্ণিহার খাতুন, গ্রাম বোধাইপাড়া, পোস্ট অফিস কোয়ালজান, বহরমপুর থেকে। উষ্ণিহার দিদি, আপনি খুব সুন্দর কথা লিখেছেন। সত্যি এই যে ফেরিওয়ালারা হারিয়ে যাচ্ছে, তাদের তো শুধু জিনিস বিক্রি করতে আসতেন না, আসতেন আনন্দ দিতে এবং সম্পর্ক তৈরি হতে এক আন্তরিকতার। আপনার চিঠি পড়ে আমিও খানিক নস্টালজিক হয়ে গেলাম। এভাবেই সঙ্গে থাকুন আপনাদের অনুভূতি নিয়ে।

দুনিয়াটাকে এটা রে উড়ে নিয়েছি আমি, এ সুযোগ পাবে।

0: রবীন্দ্রনাথের গানে শ্যামল মিত্র।
1: দেশের বন্ধু চিত্ত রঞ্জন দাদা কে যার তাহার মত করে তাদের নিয়ে গিয়ে পালন কর তার সে ব্রত সুযোগ পাবে না বলো ভাই কি।

সচি মাতার দুলাল নিমাই পগল যিনি হরির নামে নিয়ে যাও তারেও তুমি শুধু একা না দামে এ সুযোগ পাবে না আর বলো ভাই কি

বস চন্দর জন্মেছিলে এই দেশেতে, এই জুড়িতে আছেন তিনি, কে বলে নেই তিনি নেই। নেতাজি সুভাষ চন্দর জন্মেছিলে এই দেশেতে, এই জুড়িতে আছেন তিনি, কে বলে নেই তিনি নেই। সুযোগ পাব।

আমাদের কৃষক ভাইদের জন্য একটি সুখবর। আগামী 20 জুন তারিখে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা পিএম কিষাণের 23তম কিস্তি প্রকাশ করা হবে। ফেরিওয়ালা থেকে এবার চলে যাব আমাদের বর্ষার বৃষ্টিতে। হ্যাঁ, আজকের শুভ সকাল, আজকের শুভ সকালে কথা বলার সুযোগ না পেয়ে বা বার্তা পাঠাতে না পেরে লিখেছেন সোমনাথ দাস। লিখছেন, আষাঢ়ের মেঘ মেদুর বেলায় প্রিয় না বলা বাণী এবং শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। 8ই জুন 2026 তারিখে শুভ সকালের বিষয় ছিল বর্ষা এলো বৃষ্টি আসেনি, সঞ্চালক ছিলেন আশিস ভৌমিক। অনুষ্ঠানে অংশগ্রহণে ব্যর্থ, বর্ষা না বলা বাণী, সেই না বলা কথা অবশ্যই আপনার না বলা কথা শুনি এবং পড়ি, সবাইকে পড়ে শোনাই। ঋতুচক্রে আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, বর্ষাকালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বর্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের আষাঢ় কবিতার অংশবিশেষ। আষাঢ়ের ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত চলে ভরো ভরো, কিন্তু বাংলা ক্যালেন্ডারে আষাঢ় মাস এবং ঋতুচক্রে বর্ষাকালে বর্ষা এলো বৃষ্টি আসেনি। ধরাতলে বৃষ্টি আসার কারণ ভূপৃষ্ঠের ওপরের জলস্তর হতে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে জলকণার আকাশে ভেসে বেড়ায়। ক্রমে জলকণা ঘনীভূত হয়ে মাধ্যাকর্ষণের টানে ও গাছের আকর্ষণে বৃষ্টির আকারে ভূপৃষ্ঠে নেমে আসে। আবার সেটি বাষ্প মেঘ বৃষ্টি হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে, যেটিকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় বৃষ্টি চক্র। কিন্তু বর্তমানে বৃষ্টির না আসার কারণ মানুষের অপরিমিত লোভে নির্বিচারে বৃক্ষছেদন, স্বাভাবিক অরণ্য ধ্বংস, পর্যাপ্ত গাছ না লাগানো এবং সমতলের জলাভূমি বুঝিয়ে নগরায়ণ। ফলস্বরূপ জলীয় বাষ্পের উৎপাদন কম এবং গাছের অভাবে ভেসে বেড়ানো জলীয় মেঘকে আকর্ষণের ঘাটতি। তার ফলে সময়ের আবর্তনে বর্ষা এলো বৃষ্টি এলো না। ছেলেবেলার মৌসুমি বায়ুর আগমনে ঝরঝর ধারায় বৃষ্টির ধারায় মেয়ে আসত। বর্ষার স্কুলের ছুটিতে আল ছাপানো জলের মাঠে চাষের কাজে বদলটানা লাঙল ও মই দেবার সাথে জলে ভাসা গুগলি শামুক কুরনো। এখন যা অতীত বিনিময়ে আকাশবাণী আবহাওয়া দপ্তরে ঘোষণার প্রতি অধীর আগ্রহে অপেক্ষা করা, কখন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে, প্রকৃতিতে বর্ষা আসবে, যার ফলে শুষ্ক ধরাতল সিক্ত হবে। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে লিখেছেন। এবং আজকেরই এই শুভ সকাল নিয়ে আরেকজন পাঠিয়েছেন, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আশিস ভৌমিক, বিষয় ছিল বর্ষা এলো বৃষ্টি এলো না। এবার আমার এই মেসেজ সম্পর্কে আসি। আমি ছন্দ মিলিয়ে লিখেছিলাম, বৃষ্টি আসছে একটু দেরি করো, একটু ধৈর্য ধরো, যেদিন বৃষ্টি শুরু হবে তখন সবাই বলবে এই বৃষ্টি কখন যাবে, প্রকৃতিকে একটু সময় দাও, আমার কদম ফুলে শুভেচ্ছা নাও। এটি লিখে পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকবার জন্য, না বলা বাণীতে আপনার না বলা কথাগুলো পাঠাবার জন্য।

এবারের গানে শুভমিতা বন্দ্যোপাধ্যায়। আজকের না বলা বাণীতে যারা পত্র পাঠিয়েছেন, আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটি মুর্শিদাবাদ থেকে, জয়নাল আবেদিন বোধাইপাড়া গোয়ালজান থেকে, শেষ মোহাম্মদ শিশান নড়হাটি বীরভূম থেকে, লিখেছেন উষ্ণিহার খাতুন বোধাইপাড়া গোয়ালজান থেকে, সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে এবং কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।

0: outdrawn nearly 4 months of direct conflict and opening a 60-day window for negotiations on a comprehensive peace settlement. The 14-point agreement signed electronically ahead of a planned meeting in Switzerland establishes an immediate ceasefire, commits both sides to refrain from hostile actions, and sets out a framework for addressing long-standing disputes over Iran's nuclear program and regional security issues. In hockey, India defeated Uruguay 3-2 to register their third consecutive win and finish on top of Pool A in the FIH Women's Nations Cup in New Zealand today. With 3 wins from 3 matches, India topped Pool A and advanced to the semi-finals, where they will face the winner of the match between Chile and Korea on Saturday. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটি বিশেষ ঘোষণা, আগামী 20 জুন 2026 পশ্চিমবঙ্গের হুগলি জেলা তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা PM কিষাণের 23তম কিস্তি প্রকাশ করা হবে। ঘোষণাটি শুনলেন এবং আমাদের আজকে একটি অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, আজ বিকেল 5:30 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় কৃষি যান্ত্রিকীকরণ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন জেলার কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা ডক্টর শুভময় সিনহা। কৃষি যান্ত্রিকীকরণ এই বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে ফোন করবেন এই নম্বরে 9434921300। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। শুরু করছি আজকের একটি বিশেষ অনুষ্ঠান, সামনে যোগা দিবস, সে বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠান। প্রাণায়াম করব কেন?

যোগ ব্যায়ামের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করা হয়। প্রাণ শব্দের অর্থ জীবন শক্তি এবং আয়াম শব্দের অর্থ নিয়ন্ত্রণ বা বিস্তার। অর্থাৎ প্রাণায়াম হল শরীরের জীবন শক্তিকে নিয়ন্ত্রণ ও সঠিকভাবে পরিচালনার একটি প্রক্রিয়া। আজকের ব্যস্ত ও চাপপূর্ণ জীবনে সুস্থ থাকার জন্য প্রাণায়ামের গুরুত্ব অপরিসীম। মানুষের জীবনের মূল ভিত্তি হল শ্বাস। আমরা খাবার ছাড়া কয়েকদিন, জল ছাড়া কয়েক ঘন্টা বাঁচতে পারি, কিন্তু শ্বাস ছাড়া কয়েক মিনিটও বেঁচে থাকা সম্ভব নয়। অথচ আমরা অধিকাংশ সময় শ্বাস প্রশ্বাসের প্রতি সচেতন নই। প্রাণায়াম আমাদের শ্বাসের প্রতি সচেতন করে তোলে এবং ফুসফুসকে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে। প্রাণায়ামের অন্যতম প্রধান উপকারিতা হল এটি শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে। নিয়মিত প্রাণায়াম করলে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়, রক্ত সঞ্চালন উন্নত হয় এবং শরীরের প্রতিটি কোষ পর্যাপ্ত অক্সিজেন পায়, ফলে শরীর সতেজ ও কর্মক্ষম থাকে। শুধু শারীরিক নয়, মানসিক ক্ষেত্রেও প্রাণায়াম অত্যন্ত উপকারী। আধুনিক জীবনের নানা চাপ, উদ্বেগ, হতাশা ও মানসিক অস্থিরতা মানুষের জীবনে নিত্যসঙ্গী হয়ে উঠেছে। প্রাণায়ামের মাধ্যমে মন শান্ত হয়, চিন্তার স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং মানসিক চাপ

কমে যায়। নিয়মিত অনুশীলন মানুষকে ধৈর্যশীল, সংযমী ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। অর্থাৎ প্রাণায়াম

আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা কথা বলছি প্রাণায়াম করব কেন। আচ্ছা, প্রাণায়াম এমন একটি যোগব্যায়াম পদ্ধতি যা শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে শরীর, মন ও আত্মার মধ্যে ভারসাম্য সৃষ্টি করে, এটা আমরা জানি। অনেকে মনে করেন প্রাণায়াম শুধু বয়স্কদের জন্য উপকারী। সত্যি কি তাই? আসলে বাস্তবে বলছে প্রাণায়াম শিশু থেকে প্রবীণ, প্রায় সব বয়সের মানুষের জন্যই সমান গুরুত্বপূর্ণ। বয়সভেদে এর উপকারিতা ভিন্ন হলেও সুস্থ ও সুন্দর জীবন গঠনে প্রাণায়ামের ভূমিকা কিন্তু অপরিসীম। আমরা ছোটদেরকে বলি, তোমরা বুক ভরে শ্বাস নাও। এই যে বুক ভরে শ্বাস নেওয়া, এটাও কিন্তু প্রাণায়ামেরই একটি অঙ্গ। বর্তমান সময়ে শিশুদের পড়াশুনোর চাপ, মোবাইল ও টেলিভিশনের প্রতি আসক্তি এবং শারীরিক খেলাধুলার অভাব তাদের মানসিক এবং শারীরিক বিকাশে

প্রভাব ফেলছে। নিয়মিত প্রাণায়াম করলে শিশুদের মনোযোগ বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি উন্নত হয় এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একাগ্রতা আসে। এছাড়া শ্বাসযন্ত্র শক্তিশালী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মানসিক অস্থিরতা কমে। দেখা যায় শিশুদের মধ্যে প্রাণের স্ফূর্তি অনেক কম। শিশুদের মধ্যে যে পরিমাণ প্রাণের স্ফূর্তি থাকা দরকার, যে পরিমাণ তাদের মধ্যে আনন্দ ফুর্তি থাকবে সেটি থাকে না। কোথাও যেন তারা এক ক্লান্তি বোধ, অসীম ক্লান্তি তাদের মধ্যে কাজ করে। এর বড় কারণ কিন্তু একটা শ্বাসের কারণ, এবং ছোট বয়স থেকেই দেখবেন প্রচুর শিশুরা শ্বাসের সমস্যায় ভুগছে। তো সেক্ষেত্রে এই প্রাণায়াম তাদের মতো করে যদি করানো যায় প্রত্যেক দিন, তাহলে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এবং তাদের মধ্যে এই প্রাণ চঞ্চল ব্যাপারটা তৈরি হবে, তারা মাঠে খেলতে পারবে। অনেক শিশুই দেখা যায় মাঠে যদি তাদের একটু দৌড়তে বলা হয়, তারা যদি একটু খেলে, একটু খেললেই তারা হাঁপিয়ে পড়ে। এটা কিন্তু ভালো লক্ষণ নয় তাদের জন্য। তাই শিশুদের মধ্যে বুক ভরা শ্বাস থাকবে, প্রাণ থাকবে, প্রাণোচ্ছলতা থাকবে, তার জন্য কিন্তু এই প্রাণায়াম একমাত্র পথ যা আপনার আমার ঘরের শিশুকে সুন্দরভাবে বাড়তে সাহায্য করবে। এবার আসি, শিশুদের কথা তো বললাম, কিন্তু কিশোর কিশোরীদের জন্য প্রাণায়াম কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বয়সে তাদের মধ্যে একটা পরিবর্তন আসে, ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক, একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনে কিন্তু তাদের শরীরের অনেক কিছু এদিক ওদিক হয় এবং তাদের একটা মানসিক অস্থিরতা তৈরি হয়। এক্ষেত্রে তাদের মানসিক স্টেবিলিটি, স্থিতধীর জন্য এই প্রাণায়াম খুব প্রয়োজন। কৈশোর হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় শারীরিক এবং মানসিক নানা পরিবর্তন ঘটে। অনেক কিশোর কিশোরী উদ্বেগ, হতাশা এবং আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকে। তখন প্রাণায়াম তাদের মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করে। আবেগ প্রচণ্ড থাকে, আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে, এবং আত্মবিশ্বাস, যেটা তখন প্রচণ্ড প্রয়োজন, যে কতটা নিজেকে সংযমী রাখতে হবে, কোথায় কতটা, এটা কিন্তু এই প্রাণায়াম তাদেরকে তৈরি হতে সাহায্য করে। এবং কিশোর কিশোরীদের ক্ষেত্রে তখন একটা বড় চাপ হচ্ছে নিজের জীবন নিয়ে ভাবা, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয় তাদের। এই পরীক্ষায় মানসিক চাপ কিভাবে তারা কমাবে, প্রাণায়াম কিন্তু সেক্ষেত্রে সাহায্য করে।

প্রাণায়াম আমরা যেমন কথা বলছি যে কিশোর কিশোরীদের কথা, সেখান থেকে এবার যাব তারা যখন আরেকটু প্রাপ্তবয়স হচ্ছে, মানে যেটাকে তরুণ বলছি, তরুণ তরুণী, তারা পড়াশুনোর পর্যায়টা কাটিয়ে কলেজে বা কলেজ থেকে তারা চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছে, এই সময়টা বলবো কিন্তু একটি গানের পর।

তরুণদের জন্য এই প্রাণায়াম কেন প্রয়োজন? তরুণ বয়সে কর্মজীবন, পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে নানা দুশ্চিন্তা তো থাকেই। দীর্ঘ সময় কম্পিউটারে বা মোবাইল ব্যবহারের কারণে শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ বেড়ে যায়। প্রাণায়াম শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ায়, কর্মশক্তি বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমাতে কিন্তু যথেষ্ট সাহায্য করে। মধ্যবয়সীদের ক্ষেত্রে অন্যরকম, সেটা কি? মধ্যবয়সী নানা রকম কিছু শারীরিক সমস্যা তৈরি হয়, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা ইত্যাদি নানা স্বাস্থ্য সমস্যা কিন্তু দেখা দিতে পারে। প্রাণায়াম এই সময় রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে, হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক চাপ কমায়। এবং সবথেকে এই মধ্যবয়সী মানুষদের একটা সাংঘাতিক মানসিক চাপ থাকে সংসার, নিজের কর্মস্থল, সে সময় কিন্তু তাদের ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। এই প্রাণায়াম কিন্তু শরীরে একটি নিশ্চিন্ত ঘুমের ব্যবস্থা করতে পারে এবং শরীরকে সুস্থ রাখতে অনেকটা সাহায্য করে। এবং প্রবীণদের ক্ষেত্রে তো বলাই বাহুল্য যে বারবারই বলা হয়, প্রবীণদের ক্ষেত্রে এই প্রাণায়াম কিন্তু যথেষ্ট উপকারী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কিন্তু শক্তি কমে যায় এবং নানা রোগের ঝুঁকি কিন্তু বাড়তে থাকে। এবং বেশি বয়সের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। এই সময় প্রবীণদের জন্য প্রাণায়াম বিশেষভাবে উপকার, কারণ ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে, শ্বাসকষ্ট কমায় এবং মানসিক প্রশান্তি এনে দেয়। নিয়মিত প্রাণায়াম করলে শরীর নমনীয় থাকে, স্মৃতিশক্তি ভালো থাকে এবং বার্ধক্যজনিত নানা সমস্যা মোকাবিলা করা কিন্তু সহজ হয়। আসলে প্রাণায়ামের মূল ভিত্তি হল শ্বাস। মানুষ জন্মের মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত শ্বাসের উপর নির্ভরশীল। সঠিকভাবে শ্বাস নিতে শেখা মানেই শরীরকে আরও বেশি প্রাণ শক্তি দেওয়া। প্রাণায়াম শুধু রোগ প্রতিরোধ করে না, বরং

আপনাকে শান্ত করে, চিন্তা শক্তি বাড়ায়, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। আসলে প্রাণায়াম কোনো নির্দিষ্ট বয়সের জন্য তো নয়, এটি জীবনের প্রতিটি পর্যায়ের জন্য সমানভাবে প্রয়োজনীয়। শিশুদের বিকাশ, তরুণদের কর্মশক্তি, মধ্যবয়সীদের স্বাস্থ্য রক্ষা এবং প্রবীণদের সুস্থ বার্ধক্য, সব ক্ষেত্রেই প্রাণায়ামের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই সুস্থ শরীর, শান্ত মন এবং সুন্দর জীবনের জন্য প্রতিদিন কিছু সময় প্রাণায়ামের চর্চা করা অবশ্যই কর্তব্য বলে মনে হয়।

0: আমরা এখন ভীষণ ওষুধ নির্ভর জীবনযাপন করতে ভালোবাসি, কারণ আমরা সব বয়সের মানুষই প্রায় বিভিন্ন রোগে আক্রান্ত। তার মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে মানসিক চাপ, উদ্বেগ, মানে যেটাকে আমরা বলি প্রায় ডিপ্রেশন। তো সেক্ষেত্রে এর কিন্তু বড় নিরাময়ের পথ হচ্ছে এই প্রাণায়াম। বর্তমান যুগে মানসিক চাপ একটি বড় সমস্যা। উদ্বেগ, হতাশা, অনিদ্রা এবং বিষণ্ণতায় আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রাণায়াম মনকে শান্ত করে, মানসিক অস্থিরতা কমায় এবং ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে তুলতে সাহায্য করে। হ্যাঁ, আপনাকে পজিটিভ কিছু ভাবতে অবশ্যই সাহায্য করবে। এবার আসি, বিশেষ কিছু রোগ আছে যেগুলো আমাদের খুব স্বাভাবিক বলে মনে হয়, আমরা প্রত্যেকেই সেই রোগের সঙ্গে স্বাভাবিকভাবে জীবনযাপন করি, আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ডায়াবেটিস। এই রোগটির জন্য প্রাণায়াম ভীষণভাবে উপযোগী, কারণ এটির বিপাকক্রিয়া উন্নত করে এবং শরীরের সামগ্রিক কার্যকারিতা বাড়ায়। যদিও এটি ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়, কিন্তু চিকিৎসার পাশাপাশি প্রাণায়াম কিন্তু ভালো ফল দিতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে পাশাপাশি আরেকটি রোগই বলবো, প্রায় আমরা সবাই আক্রান্ত, সেটি হচ্ছে অনিদ্রা। প্রায় শুনবেন অনেকের কাছে যে আমার রাত্রে ভালো ঘুম হয় না, এবং সেটি কিন্তু বেশি বয়সের লোকেদের জন্য নয়। অনেকের ক্ষেত্রে আমরা জানি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনিদ্রা স্বাভাবিকভাবে আসে, কিন্তু এখন যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তার ঘুম ভালো হয় না। তার বড় কারণ অত্যধিক মানসিক চাপ, টেনশন, রাত জেগে জেগে ছোটদের পড়াশুনো করা, অফিসের কাজ করা, এটা একটা স্বাভাবিক অভ্যেসে দাঁড়িয়েছে, ফলে অনিদ্রা স্বাভাবিকভাবেই তার কাছে আসছে। এক্ষেত্রে কিন্তু প্রাণায়াম একমাত্র ভালো ফল দেয়, ভালো ওষুধ। আমরা তো ওষুধ নির্ভর হয়ে পড়ছি খুব সহজে, কিন্তু আমরা এটি বুঝতে পারছি না, এই ওষুধ আমাদের আস্তে আস্তে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই প্রাণায়াম যদি আমরা অভ্যেস করে ফেলতে পারি, নিজের দৈনন্দিন জীবনে এটিকে ছোট্ট সময় দিতে পারি, তাহলে কিন্তু একটা সুন্দর ঘুম আমাদের প্রয়োজন, যেটি কিন্তু সারা দিন আমাদের কাজ করতে সাহায্য করে। এবার স্থূলতা এবং ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু প্রাণায়াম খুব জরুরি। আরেকটি বিশেষ কাজ কি, আমাদের হজমের ক্ষেত্রে প্রাণায়াম ভীষণভাবে উপকার দেয়। তো প্রাণায়াম আমাদের একটি সহজ এবং প্রাকৃতিক পদ্ধতি, যা শ্বাসযন্ত্রের রোগ, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, অনিদ্রা, ডায়াবেটিস, হজমের সমস্যা, আরও অনেক অনেক শারীরিক মানসিক সমস্যার ক্ষেত্রে কিন্তু প্রাণায়াম সত্যি আমাদের প্রকৃত বন্ধুর কাজ করে। তাই আমরা খুব সহজেই যে বন্ধুকে নিজের করে নিতে পারি, যে বন্ধু আমাদেরকে সুস্থ রাখতে পারে, আসুন না আমরা তাকে নিজের করে নিই, নিজের সঙ্গে নিয়ে চলি, তার হাতটি ধরি। কারণ আমাদের তো সুস্থ থাকতে হবে, কারণ আমরা সুস্থ থাকলে আমাদের আগামী প্রজন্মের জন্য এক সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারব।
1: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी 20 जून को हुगली पश्चिम बंगाल से प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किश्त जारी करेंगे। इसके तहत 9 करोड़ 44 लाख से अधिक किसानों के खातों में 18,880 करोड़

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 FM প্রচার তরঙ্গে। এখন শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী দ্বৈতকণ্ঠে গানটি শুনলেন শীর্ষ এবং অ্যারিনার কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের আসরে এবারের শিল্পী দ্বৈতকণ্ঠে গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের কণ্ঠে।

বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনলেন নজরুল গীতি, প্রথম শিল্পী মান্না দে।

শুনছেন নজরুলগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। এবারের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

যাচ্ছি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন লাইভ অনুষ্ঠান কিষাণবাণী।

চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষান বাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
2: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
3: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
4: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी बारी,
3: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
4: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
3: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार।
5: শুরু করছি কিষাণ বাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা জানেন যে প্রতি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। জুন মাসের তৃতীয় বৃহস্পতিবার অর্থাৎ আজ 18 জুন এখন বিকেল 5:30 কিষাণ বাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় কৃষি যান্ত্রিকীকরণ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন জেলার কৃষি দপ্তরের যুগ্ম কৃষি অধিকর্তা পার্সোনাল ডক্টর শুভময় সিনহা। কৃষি যান্ত্রিকীকরণ এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ফোন করতে পারেন 9434921300 তে। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন জেলার কৃষি দপ্তরের যুগ্ম কৃষি অধিকর্তা পার্সোনাল ডক্টর শুভময় সিনহা। নমস্কার স্যার।
6: নমস্কার।
5: আচ্ছা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে যান্ত্রিকীকরণ যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি। ভারতবর্ষে কৃষির আধুনিকীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে যান্ত্রিকীকরণ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে, যা কৃষি উৎপাদনশীলতা এবং ফলস্বরূপ গ্রামীণ কৃষি সমৃদ্ধি বৃদ্ধি করে। এবার এই জায়গাটা থেকে আমাদের শ্রোতাবন্ধু এবং অবশ্যই আমাদের কৃষক বন্ধুরা যারা এর সঙ্গে সরাসরি যুক্ত তাদের কিছু জানার ব্যাপার রয়েছে, আজকে সেই নিয়ে আমরা তাহলে কথা বলছি।
6: বেশ,
5: এবার তাহলে আমরা প্রশ্নে যাচ্ছি যে কৃষি যান্ত্রিকীকরণ এর সুবিধা অসুবিধা।
6: প্রথমে অসুবিধার কথাটা বলি যে কৃষি যান্ত্রিকীকরণ করার ফলে গ্রাম্য কৃষকের সোশ্যাল অবস্থাটার অনেকটাই চেঞ্জ হয়েছে। মানে আগে যেমন কৃষকের ঘরে গরু থাকতো, হালের বলদ থাকতো, এখন সেগুলো আর পাওয়া যায় না। হয়তো বা গরু থাকে কিন্তু লাঙল দেওয়ার জন্য বলদ আর খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার বা সোশ্যাল স্ট্যাটা, এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যার ফলে জৈব পদার্থ, কারণ গরু থেকেই গোবর আসে, তার থেকেই আর জৈব সার, সেটা অনেকটা কমে গেছে। আর যদি মূল সুবিধার কথা বলি, চাষের সময় কমেছে, সময় বেঁচেছে এবং চাষির আয় বেড়েছে, কারণ চাষের খরচটাও অনেকটা কমে গেছে।
5: আচ্ছা, আর বর্তমানে কি মানে কি কি উন্নত মানের কৃষি যন্ত্রপাতি পশ্চিমবঙ্গে সহজলভ্য?
6: মোটামুটি পশ্চিমবঙ্গে প্রায় সব রকমেরই কৃষি যন্ত্রপাতি, তা আছে ব্যাটারি অপারেটেড স্প্রেয়ার একদম তলার দিক থেকে শুরু করে ওপরে উন্নত মানের কম্বাইন হারভেস্টার, মেজ কম্বাইন হারভেস্টার, সোলার পাম্প সেট, পাওয়ার রিপার, নানা রকম উচ্চ মূল্যের কৃষি যন্ত্রপাতি সবই পাওয়া যায়।
5: আচ্ছা, তাহলে এই যন্ত্র কিভাবে ব্যবহার করতে হবে আমাদের কৃষক বন্ধু তাহলে কিভাবে বুঝবেন বা জানবেন সেটার?
6: ব্যাপার হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কৃষকরা কিন্তু আগের অবস্থায় নেই, তারা এখন ইন্টারনেটের যুগে স্মার্টফোন ব্যবহার করে। তারা না করলেও তাদের বাড়ির ছেলে মেয়েরা করে, অধিকাংশ ইউটিউব থেকেই শিখে যান। তাছাড়া আমাদের কৃষি দপ্তর কিন্তু নিরবিচ্ছিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে, সে আমাদের জেলাই হোক বা কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ দেওয়ার একটা জায়গা আছে বর্ধমানে, সেখানেই হোক।
5: আচ্ছা, সেটা কি তাহলে আপনি আমাদের কৃষক বন্ধুদের জানাবেন বা এখানে যদি কোনোভাবে খোঁজ নেওয়ার ব্যাপার থাকে?
6: আমাদের কৃষি দপ্তরের একটা প্রোগ্রাম আছে এনম্যাম, ন্যাশনাল মিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন, আগে এটাকে এসম্যাম বলা হতো। এই প্রকল্পের আন্ডারে প্রত্যেক ব্লকে কিন্তু অ্যাওয়ারনেস ট্রেনিং করা হয়, সেটা ডেমনস্ট্রেশন হয়। মানে ধরুন আমাদের জেলায় যেমন ড্রোনের উপর ট্রেনিং করা হয়, ড্রোনের মাধ্যমে স্প্রে করা হয়,
5: হ্যাঁ
6: এটা ট্রেনিং করা হয়। তাছাড়া এই যে রিপার বলে একটা মেশিন আছে, কম্বাইনে হারভেস্টারে খড় কেটে যাওয়ার পর রিপার বাইন্ডার মেশিনে ওটাকে পুরো আঁটি করে রাখে, সুপার স্ট্র মালচার, মানে যে খড়টা থাকে সেটা তো চাষিরা জ্বালিয়ে দেয়, ওটাকে এক জায়গায় নিয়ে গিয়ে বড় বড় আঁটি করে এবং যেটাকে অন্যরকমভাবে জ্বালানি হিসেবে হোক বা গরুর খাবার হিসেবে হোক ব্যবহার করে, এই সমস্ত মেশিনগুলো আমরা ডেমনস্ট্রেট করি।
5: আচ্ছা, আর এই মেশিন ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা নেওয়া দরকার বা কিভাবে তার যত্ন নেবেন, কারণ একটা মেশিন তো শুধু কিনলেই নয়?
6: দেখুন, আমরা অনেক কৃষকের বাড়িতেই হয়তো মোটর সাইকেল আছে, কারুর কারুর বাড়িতে হয়তো চার চাকা আছে, ঠিক যেমনভাবে তারা নির্দিষ্ট সময়ে সার্ভিসিং করেন, নির্দিষ্ট সময়ে মোবিল দেন, অয়েলিং করেন বা কোনো সমস্যা হলে যদি তারা মেকানিকের কাছে যান, ঠিক একইভাবে কৃষি যন্ত্রপাতিগুলোকে ব্যবহার করার সময় সেটা দেখতে হবে। আরেকটা করতে হবে যে জল দিয়ে ধুয়ে দেওয়া, কারণ যন্ত্রপাতিগুলো বেশিরভাগই মাটিতে কাজ করে, মাটি লেগে থাকলে কিন্তু তাতে মরচে পড়বে এবং সেইভাবে প্রতিদিন ব্যবহারের পর প্রতিদিন পরিষ্কারটা করতে হবে।
5: আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। ফোন এসে গেছে, নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
7: নমস্কার, আমি মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল বলছি। আপনাদের দুজনে কে জানাই না, আমি তো কৃষি শিখে চাই ভালোবাসা। ভালো আছে?
6: হ্যাঁ, ভালো আছি, বলুন।
7: ব্যাপারটা যে বর্তমান যুগে আমরা যে চাষাবাদ করি তাতে কিন্তু ওই গরুর নাঙল মহিষের নাঙল সেটা পারে না, এবং তাতে ছোট হ্যান্ড ট্র্যাক্টর এবং বড় ট্র্যাক্টরের মাধ্যমে আমরা চাষাবাদ করে থাকি, খুবই সুবিধা হয়।
6: আমি আপনাকে এবং আপনার মাধ্যমে বা রেডিওর প্রচারের মাধ্যমে সমস্ত কৃষক বন্ধুকে বলবো যে সরকার কিন্তু এই ব্যাপারে ভর্তুকি দেয়। একটু আগে যে বললাম এস ম্যাম বা এন ম্যাম, তার মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রায় 52টি কৃষি যন্ত্র, সেটা একদম ছোট যন্ত্র থেকে শুরু করে বড় মাপের সেই কম্বাইন হারভেস্টার বলুন, বেলার বলুন, সব রকমের উপরই ভর্তুকি আছে। তো কৃষকরা যেন আগ্রহী হন এবং আমাদের যে এই ভর্তুকির প্রোগ্রামটা মোটামুটি জুন থেকে আগস্ট মাসের মধ্যে শুরু হয়, অনলাইনেই হয়ে থাকে, সেই ব্যাপারে আবেদন করে থাকবেন, তাহলে কিন্তু আপনিও পাবেন এবং মুর্শিদাবাদের অসংখ্য যারা কৃষক, আগ্রহী কৃষক, তারা ভর্তুকির এটা পাওয়ার সুবিধা পাবেন। ভর্তুকির পরিমাণ 5,000 টাকা থেকে 3,00,000 টাকা ইন্ডিভিজুয়াল এফএসএসএম প্রকল্পে, বা যদি ব্যবসার ক্ষেত্রে করতে চান তাহলে সর্বোচ্চ 24,00,000 টাকা অবধি ভর্তুকি পেতে পারেন।
5: আচ্ছা, কারা কারা এই ক্ষেত্রে যোগ্য বা যোগ্যতা নির্ধারণ কিভাবে হবে?
6: মোটামুটি যারা চাষি, যাদের নামে নিজস্ব জমি আছে এবং গত বছর অবধি যাদের নামে কৃষক বন্ধু আইডি ছিল, তারা সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করার পর লটারি হয়, কারণ সমস্ত চাষীকে দেওয়ার মতো তো ফান্ড অ্যালট হয় না।
5: একদমই একদমই, অনেক অনেক ধন্যবাদ, আমরা চলে যাব। আরো একটা ফোন মনে হচ্ছে এসেছে, নমস্কার, কি বলছেন, কোথা থেকে?
8: নমস্কার, আমি বিল্লানা ভাবটা থেকে বলছি।
5: হ্যাঁ, কি বলছেন?
8: বলছি সোলার পাম্প, আমাদের তো চায়না মেশিন আছে, সোলার পাম্পটা কোথায় পাওয়া যাবে ঠিক জানি না, সেটা বলেন।
6: প্রথমে সোলার পাম্প নিয়ে বলি, যদি আপনি ব্যক্তিগত উপায়ে সোলার পাম্প পেতে চান তাহলে বহরমপুরের কৃষি ভবনে আসবেন, এখানে সমস্ত আধিকারিকরা আছেন যারা এই ব্যাপারে থাকেন, আমিও বসি, সেখানে আমি আপনাকে বলে দেবো, কারণ এখানে সরকারি প্রোগ্রামে কোনো বিশেষ কোম্পানির নাম বলাটা সমীচীন নয়। দু নম্বর হচ্ছে লোনের মাধ্যমে হ্যান্ড ট্র্যাক্টর, হ্যান্ড ট্র্যাক্টরের ওপর যদ্দূর জানি কোনো প্রাইভেট ব্যাংক বা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের মাধ্যমে লোন দেওয়া হয় না, তবে আপনি ভর্তুকিতে পেতে পারেন। আমি একটু আগেই বললাম আমাদের সরকারিভাবে যে এন ম্যাম প্রকল্প, তার কিছুদিন বাদেই খুলবে, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ভর্তুকিতে মেশিনপত্র নিতে হলে আপনি অনলাইনে আবেদন করবেন, এক্ষেত্রে আপনি

0: সামনের জুলাই আগস্ট মাসে একটু কৃষি দপ্তরে যোগাযোগ করবেন, আপনার বেলডাঙ্গার যে কৃষি অফিস আছে সেখানে যোগাযোগ করবেন, ওখান থেকেই বলে দেওয়া হবে।
1: আচ্ছা, আমাদের বন্ধু তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর বিষয়টা আরেকবার বলে দিই, যাতে আমাদের যারা ফোন করছেন এবং আপনার সঙ্গেও কথা আমাদের চলতে পারে সুন্দরভাবে। আমাদের আজকের কিষাণ মানি লাইভের বিষয় কৃষি যান্ত্রিকীকরণ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন জেলার কৃষি দপ্তরের যুগ্ম কৃষি অধিকর্তা পার্সোনাল ডক্টর শুভময় সিনহা। আপনারা ফোন করছেন 9434921300-তে। হ্যাঁ, তাহলে আপনার কাছে আবারও তাহলে প্রশ্নে ফিরে যাই। আপৎকালীন বন্দোবস্ত হিসেবে জরুরি ভিত্তিতে কোন কোন কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা যেতে পারে?
0: খুব ভালো প্রশ্ন রেখেছেন। আপৎকালীন মানে যখন কৃষকের কোনো উপায় নেই ফসল বাঁচাবার জন্য ফসলটাকে সংগ্রহ করতে হবে। যেমন ধরুন, এখন তো আবহাওয়া দপ্তর খুব ভালোভাবে কাজ করে এবং রেডিও টেলিভিশনে যথাযথভাবে তাদের সম্প্রচার করে, চাষিদের জানায় যে এই সময় ঘূর্ণিঝড় আসছে, এই সময় বড় বিপর্যয় আসছে। সেক্ষেত্রে কম্বাইন হারভেস্টার, যেমন ধরুন আমি বলি বোরো ধান পাকতে শুরু করেছে, সেই সময় কোনো ঘূর্ণিঝড় আসছে বা কোনো দুর্যোগ আসছে, সেই সময় চাষিরা কিন্তু কম্বাইন হারভেস্টারের মাধ্যমে একদম মাঠ থেকে ধানটাকে কেটে ঝাড়াই মাড়াই করে বস্তাবন্দি করে ফেলতে পারেন। আগে কি হতো, এইখানে প্রচুর ফসল নষ্ট হতো এবং দেখা গেছে যে পাকা ধান যদি শুয়ে পড়ে তাতেও কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ফসলটাকে চয়ন করা যায়।
1: আচ্ছা, তো সেক্ষেত্রে মানে এটার জন্য মানে ঠিক কতদিন আগে থেকে প্রস্তুত থাকতে হবে বা কিছু, কারণ সব থেকে প্রধান অসুবিধা হয় কি এক্ষেত্রে যে আমাদের হাতে সময় নেই।
0: একদম।
1: আচ্ছা, ফোন এসেছে, একটু নিয়ে নেবো। হ্যাঁ, তাহলে আমাদের একজন কৃষক বন্ধু দেখি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: হিরামন শেখ বলছি, লোধিয়া জেলা থেকে। আমি বলছিলাম ওই ছোট যন্ত্র যে কলা গাছ চাষ করার জন্য পাওয়া যায় না, আমি তো নদিয়া জেলায়, নদিয়া জেলায় কোথায় পাওয়া যাবে জানাবেন?
0: আপনার বাড়ি নদিয়ার কোথায়?
2: চাপা থানা।
0: আপনি কৃষ্ণনগরে যাবেন, কৃষ্ণনগরে যে কৃষ্ণনগরে যাবেন অথবা চাপড়ার যে ব্লক অফিস আছে, এডিএ অফিস এবার এডি অফিস, সেখানে যে জুলাই আগস্ট মাসে খোঁজ করবেন, ঠিক আছে? ওখানে বলবেন যে কলা গাছ চাষ করার জন্য পাওয়ার উইডার, পাওয়ার উইডার নামটা মনে থাকবে, ছোট হ্যান্ড ট্রাক্টর, আর এটা অ্যাপ্লাই করব। সে ওই এডি অফিস থেকেই আপনাকে বলে দেবে। খুব ভালো হয় যদি আপনি আগামী সপ্তাহে যান, তাহলে ওরা একদম ডিটেলে বলে দেবে এবং জুলাই আগস্ট মাসে আপনার অনলাইনে আবেদন করার সম্ভব হবে।
1: আচ্ছা, জরুরি ভিত্তিতে যে ক্ষেত্রে এই যে বললেন যে ধান শুয়ে পড়লে নিতে পারে, কত আগে থেকে বা কিভাবে প্রস্তুতি নেবে?
0: এটা চাষিকে প্রথমেই, যার কাছে এই মেশিনটা আছে, আমরা মোটামুটি প্রত্যেকটা ব্লকেই একটা বা দুটো করে কম্বাইন হারভেস্টার দিয়েছি কাস্টম হায়ারিং সেন্টারের মাধ্যমে। এখানে চাষি ভর্তুকি পেয়েছে এবং তাদের একটা নির্দিষ্ট দাম বলে দেওয়া আছে, ধরুন বিঘাপতি 200 টাকা। চাষি যারা এটা ব্যবহার করবেন তাদের ওটা দিতে হবে। সুতরাং চাষিকে আগে রেডিও বা টিভির মাধ্যমে জানতে হবে কোন সময় ঝড় আসছে এবং মোবাইল ফোনের মাধ্যমে মেসেজগুলো দেয়া হয়। সেই সময় তাকে এই সমস্ত যে কম্বাইন হারভেস্টারের যারা ওনার, যারা মালিক, তাদের সাথে যোগাযোগ করে আগাম সময়সীমা ঠিক করে ধানটাকে কাটতে হবে। এক একর জমির ধান কাটতে মাত্র 1 ঘন্টা লাগে, এমন কিছু বেশি সময় লাগে না। একদম ঝড়ের গতিতে সুন্দরভাবে কেটে দেয়। এর অসুবিধা একটাই যে ধানের খড়টা পাওয়া যায় না, খড়টা একদম ডাস্ট হিসেবে বেরিয়ে যায়, সুতরাং এটা একটা অসুবিধা। তা না হলে সব দিক থেকেই সুবিধা এই কম্বাইন হারভেস্টারের ব্যবহারে। আপৎকালীন জরুরি ভিত্তিতে খুব ভালো কাজ করা যায়। আর একটা উদাহরণ দিই, যেমন ধরুন কোন ব্যাপক হারে পোকা লেগেছে, সেক্ষেত্রেও জরুরি ভিত্তিতে আমরা ড্রোন ব্যবহার করে, ড্রোনের উপরও ভর্তুকি দেয়, ড্রোনের মাধ্যমে আমরা যে কোনো বিষ প্রয়োগ করে সমস্ত পোকাকে নষ্ট করতে পারি। যেটা করতে গেলে অন্তত 1 একর জমিতে 4 জন লোক লাগতো, আমরা 1 ঘন্টায় ড্রোন ব্যবহার করে সেটাকে অনেক কম খরচে অনেক তাড়াতাড়ি কিন্তু পোকামাকড় ধ্বংস করতে পারি।
1: বাহ, তাহলে তো সত্যি ভীষণ কার্যকরী।
0: অবশ্যই।
1: আচ্ছা, তাহলে পরের প্রশ্নে যাই। আমাদের ঘড়ি বলছে 5:45। আচ্ছা, ছোট ছোট কৃষিজীবী পরিবারে ব্যবসার লক্ষ্যে কোন কোন কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা যেতে পারে?
0: এটিও একটা খুব মানে যুগোপযোগী প্রশ্ন করেছেন, এই সময়ের পক্ষে খুব দরকার, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে চাষিকে স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ করে তোলা। তো এই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এটা একটা খুব ভালো পদক্ষেপ। যদি চাষি ঘরের যারা মেয়েরা আছে, গৃহিণীরা আছে, তারাও যদি কিছু কিছু যন্ত্র ব্যবহার করে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেন, যেমন ধরুন মিনি রাইস মিল বলে এক রকমের যন্ত্র আছে, সরকারের উপর ভর্তুকি দেয় ওই এনম্যাম প্রকল্পে।
1: আচ্ছা,
0: এটা

0: মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা ভর্তুকি পাওয়া যায়, 40 থেকে 50 হাজার টাকা মেশিনটার দাম।
1: আচ্ছা, একটা ফোন এসেছে, আমি এই বিষয়ে আসছি ফোন নেওয়ার পরে। নমস্কার, কি বলছেন, কোথা থেকে?
2: আমি বলছি ড্রোন জিনিসটা কি জিনিস।
1: আচ্ছা, আপনার একটু নাম এবং আপনি কোথা থেকে বলছেন একটু বলে দিন।
2: আমি নির্মলকিশোর দাস। আমি বলছি যে ড্রোনটা, ড্রোনের কেমন ব্যবহার?
0: ড্রোন হচ্ছে একটা উড়ন্ত মেশিন, যেটা অনেকটা ছোট্ট হেলিকপ্টারের মতো। হেলিকপ্টারের যেমন ওরকম ব্লেড থাকে, ড্রোনের ওরকম ছোট ব্লেড থাকে, কিন্তু মেশিনটা অনেক ছোট, মোটামুটি 15 থেকে 20 কেজির মতো ওজন হয়, আর তার সাথে যদি 20 স্প্রে করা যায় তখন 10 লিটার জল ধরে। এটা উড়ে উড়ে স্প্রে করে। এটার জন্য মানুষ লাগবে, একজনই এক্সপার্ট ড্রাইভার লাগবে, সে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ড্রোনটাকে চালাবে। এবং ড্রোনের মাধ্যমে হয় কি, আপনি ড্রোনের সাথে যদি একটা ব্যারেল যোগ করে দেন যার মধ্যে 20 গোলা আছে, তাহলে কিন্তু ওটা উঠতে উঠতে ক্ষেতের উপর দিয়ে উড়বে, স্প্রে করবে। যেমন ধরুন নারকুল গাছ, অনেক লম্বা নারকুল গাছ, সেখানে রোগ পোকা লেগেছে, গন্ডারে পোকা লেগেছে, সেটা নিচ থেকে ওষুধ স্প্রে করা যাবে না, গাছ বিয়ে করতে গেলে অনেক অসুবিধা। আপনি ড্রোনে করে খুব সুন্দরভাবে নারকেলের গাছে স্প্রে করতে পারেন। সরকার এর উপর ভর্তুকি দেয়।
2: হ্যাঁ, নারকেল গাছে তো একবারে কোচিরি পোকায় ছাত
0: যেটা বলছিলাম, মিনি রাইস মিল, পালভারাইজার, এরকম কিছু কিছু যন্ত্র, তারপর চ্যাপ কাটার বা খড় কোচানোর যন্ত্র, এগুলো বাড়িতে রাখা যেতেই পারে। মিনি রাইস মিলে একটা ছোট্ট মেশিন 50,000 টাকা মতো দাম, অর্ধেক টাকা সরকার সাবসিডি দেয় এনম্যান স্কিমের মাধ্যমে। এটা থেকে কিন্তু ধান থেকে চাল করা যায়। ধরুন বাড়িতে কেউ গোবিন্দভোগের চাল ধান লাগিয়েছে, সেটা তো আর নর্মাল রাইস মিলে মারা যাবে না, বাড়িতে মিনি রাইস মিল আছে, সেখান থেকে আপনারা চাল কুটে দিলেন। এখন আর বাড়িতে ঢেঁকি নেই, ধান থেকে চাল করতে গেলে বড় বড় মিলে পাঠাতে হবে, নিজের ধানের চাল পাবেন কিনা তারও গ্যারান্টি নেই। এরকম একটা মেশিন বসাতেই পারেন। গোবিন্দভোগের ক্ষেত্রে একটা ছোট্ট রবার হলার লাগাতে হবে, ওর সাথে খুব সুন্দরভাবে ধান থেকে চাল হয়ে যাবে। আর একটা ধরুন পালভারাইজার বলে একটা মেশিন পাওয়া যায়, গুঁড়ো করার মেশিন, এর ওপরও সরকার সাবসিডি দেয়। এরও মোটামুটি 50 থেকে 80 হাজার টাকা দাম, অর্ধেক টাকা সাবসিডি হিসেবে পাওয়া যায়। এটা হয় কি, চাল থেকে চালের গুঁড়ো, গম থেকে আটা, ময়দা, সুজি, এমনকি লঙ্কা থেকে লঙ্কার গুঁড়ো বা শুকনো হলুদ থেকে হলুদ গুঁড়ো সব কিছু তৈরি করে। এইটা যদি একটা মেশিন বাড়িতে থাকে, আশেপাশের লোকজন কিন্তু ফ্রেশ এবং ভেজালমুক্ত জিনিস পাওয়ার জন্য আপনাদের কাছে এসেই গুঁড়োটা করে নিয়ে যাবে। শীতকালে পিঠেপুলি খাওয়ার সময় আপনার কাছে কনকচুর কি গোবিন্দভোগ এরকম ধানের চাল আছে, সেখান থেকে গুঁড়ো করে দিলেন, ওটাই প্যাকেটে করে বিক্রি করলেন। বা এখন তো অনেক গোষ্ঠীর মহিলা গোষ্ঠী আছে, স্বনির্ভর গোষ্ঠী আছে, তারাও যদি এরকম একটা মেশিন নেন, খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন। এবং আমি জানি আমাদের এই মুর্শিদাবাদ জেলায় অনেকে এটা নিয়ে 1 বছরের মধ্যেই কিন্তু কেনা দাম উঠে গেছে এবং সুন্দরভাবে লাভ করছেন।
1: আচ্ছা, তো তাহলে সত্যি ভীষণ উপকারী। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, একটা আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব, ফিরে এসছি, আবার আমরা কিন্তু আমাদের বিষয়ে কথা বলবো।

0: सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जनसेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
3: फिर एलम विज्ञापन बिरतिर पर তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা, রাজ্য সরকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কি কি উদ্যোগ নিয়েছেন?
4: রাজ্য সরকার চায় যে সমস্ত চাষি কিন্তু ভালো থাকুক, কৃষিকে আরো লাভজনক করে তুলুক, যা কৃষি যান্ত্রিকীকরণ ছাড়া সম্ভবই নয়। মূলত বিভিন্ন রকম ভর্তুকি স্কিমের মাধ্যমে একদম খুব ছোট্ট যন্ত্র থেকে বড় যন্ত্র সবই রাজ্য সরকার কিন্তু চাষিকে দেয়।
3: আচ্ছা, একটা ছোট্ট করে ফোন নিয়ে নেবো। নমস্কার, কি বলছেন, কোথা থেকে? নমস্কার, বন্ধু আপনি রয়েছেন সঙ্গে? কোনোভাবে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আশা করি তিনি আবারও চেষ্টা করবেন। তাহলে আমরা যেখানে ছিলাম যে রাজ্য সরকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কি কি উদ্যোগ নিয়েছেন। আচ্ছা, ফোন এসে গেছে, দাঁড়ান, তিনি হয়তো। নমস্কার, কি বলছেন, কোথা থেকে?
4: অন্য দেশের কোন যন্ত্রের উপর ভারতবর্ষ সরকার বা রাজ্য সরকার আমরা কিন্তু ভর্তুকি দিই না। সে একদম জলসেচের পাইপ বলুন বা ব্যাটারি চালিত স্প্রে মেশিন বলুন কি বড় কম্বাইন হারভেস্টার, এই টাইপের সমস্ত মেশিনের উপর বিভিন্ন রকম ভর্তুকি থাকে। ভর্তুকির পরিমাণ 50-80% ভ্যারি করে।
3: বাবা, তাহলে অনেকটাই
4: অনেকটাই ভর্তুকি হয়। যেমন ধরুন বলছি, গোষ্ঠীকে ব্যবসা করার জন্য রাজ্য সরকার দায়বদ্ধ, তো সেক্ষেত্রে এফপিও বা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা এসকিউএস এরা যদি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপন করে, যাকে কাস্টম হায়ারিং সেন্টার বা ফার্ম মেশিনারি ব্যাংক বলা হয়, সেক্ষেত্রে 40-80% ভর্তুকি কাস্টম হায়ারিং সেন্টারে ইন্ডিভিজুয়াল পেতে পারে,
3: ফার্মে নিজের মতন করে আলাদা ভাবেও পেতে পারেন, আবার
4: গোষ্ঠীতে ভর্তুকিটা বেশি। গোষ্ঠীতে 80% ভর্তুকি আর কাস্টম হায়ারিং সেন্টারে 40%।
3: আচ্ছা, দেখে নি আমাদের একজন। নমস্কার মনি, রয়েছেন সঙ্গে? কি বলছেন, কোথা থেকে? আচ্ছা, তো তাহলে আমরা এটা শুনলাম যে রাজ্য সরকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কি কি উদ্যোগ নিয়েছেন।
4: আরেকটা বলি, এই ব্যবসার ক্ষেত্রে সোলার পাম্প সেট কিন্তু খুব কার্যকরী, কারণ যে কোনো পাম্প সেট চালাতে গেলে তার জন্য পেট্রোল ডিজেল বা কেরোসিন, কেরোসিন যদিও এখন নিষিদ্ধ, পেট্রোল বা ডিজেল অথবা ইলেকট্রিক এগুলো দিয়ে কিন্তু চালাতে হয়। আর সূর্যের আলো বা সৌরশক্তি যেটা, এটা কিন্তু চাষিকে কিনতে হয় না, এটা কিন্তু ফ্রি অফ কস্ট,
3: একদম পুরো বিনামূল্যে তিনি সূর্যের আলো পাচ্ছে।
4: হ্যাঁ, এবং রিনিউয়েবল, মানে প্রতিদিনই আবার নতুন করে সূর্য উঠছে, নতুন করে আলো পাচ্ছে। তো মুর্শিদাবাদ জেলায় 7টি ব্লক বাদ দিয়ে, 26টা ব্লকের মধ্যে 7টা বাদ, 19টা ব্লকে কিন্তু চাষিরা সোলার পাম্প সেট সরকারি ভর্তুকিতে পেতে পারেন। ভর্তুকির পরিমাণও অনেকটাই, মোটামুটি 2,00,000 টাকা থেকে 2,60,000 টাকা, সরি 2,00,000 টাকা থেকে 2,42,000 টাকা অবধি এই ভর্তুকি পেতে পারে।
3: তাহলে তো অনেকটাই
4: অনেকটাই ভর্তুকি। এবং আমরা দেখেছি চাষি এই ভর্তুকি দিয়ে মেশিনটা পাওয়ার পর এক বছরের মধ্যে জল বিক্রি করে সে কেনা টাকাটা তুলে নিচ্ছে, এবং তারপর বছরটাকে সে পুরোটাই লাভ করছে।
3: একদম একদম। আচ্ছা, আরো একটি দেখে নি ফোন আসছে কিনা। নমস্কার। আচ্ছা, তো তাহলে আমরা আসি এবার পরের প্রশ্নে চলে আসি। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে স্টার্টআপ বা যদি ব্যবসা বাণিজ্য করার বিষয়ে কি এই বিষয়টাতে কি কোনো আর্থিক সহায়তা পাওয়া যায়?
4: হ্যাঁ,
3: কিভাবে? একটু
4: রাজ্য সরকার ভারত সরকার দুজনেই কিন্তু নানা রকম ভাবে সহযোগিতা করে। ভারত সরকারের একটা প্রকল্প আছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি ব্যবসা, কৃষিভিত্তিক ব্যবসা করতে চায়, তার উপর কিন্তু একটা তো কম সুদের হারে সর্বোচ্চ 2 কোটি টাকা অবধি লোন দেওয়া হয়।
3: বাবা,
4: প্রচুর টাকা। এবং সুদের হার 7-8%, তাছাড়াও যদি সে সময়ে লোনটা পরিশোধ করে সরকার সুদের উপর 10% কিন্তু 3-4% কিন্তু ভর্তুকি দেয়।
3: আচ্ছা, তাহলে এটা বেকার যুবক যুবতীদের জন্য ভীষণই একটি ভালো খবর।
4: হ্যাঁ, এবং এটার হচ্ছে এটা রাজ্য সরকারের স্কিমের সাথে কিন্তু যুগ্মভাবে করা যায়, কনভার্জেন্স বলে যেটা।
3: আচ্ছা, এর যোগ্যতা কি কি?
4: এর যোগ্যতা হচ্ছে প্রথম কথা একটা রেজিস্টার গোষ্ঠী থাকতে হবে বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কৃষক পরিচিতি থাকতে হবে। আপনি যে কৃষক সে কৃষকের পরিচিতি পত্র।
3: আচ্ছা, তো সেক্ষেত্রে তিনি এই সুযোগ পেতে পারেন এবং অবশ্যই ব্যবসা করে নিজে একটা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন।
4: এটা তো একটা হলো, আর রাজ্য সরকারও এর সাথে নানা রকম স্কিমের উপর ভর্তুকি দেয়। যেমন বললাম কাস্টম হায়ারিং সেন্টার, কৃষি ভিত্তিক যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র যদি ইন্ডিভিজুয়াল হিসেবে করতে চায় তাহলে কিন্তু তিনি 40% সাবসিডি পাবেন, ব্যাংক লোনও পাবেন, লোনের সুদের উপর ভর্তুকি আছে।
3: আচ্ছা, আমরা ভর্তুকি সম্বন্ধে শুনছি। আরো সুন্দর নমস্কার, কি বলছেন কোথা থেকে? একটু জোরে বলুন। হ্যাঁ, আপনার নাম? আচ্ছা, বলুন। আপনি মাইক্রোফোনের থেকে একটু দূরে গিয়ে কথা বলুন, মাইক্রোফোনটা ভীষণ কাছে নিয়ে কথা বলছেন, একটু দূরে নিয়ে গিয়ে এবার বলুন।
4: লোন, লোন তো আপনি যে কোনো ব্যাংকেই পাবেন যদি আপনি কোনো ঋণ খেলাপি না হন, কিন্তু এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের জন্য আপনাকে ব্যাংকে গেলেও হবে না, আপনাকে কিন্তু অনলাইনে যোগাযোগ করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ব্লকে যে নির্দিষ্ট এডিএ বা এগ্রিকালচার অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন, ওখান থেকেই আমরা আপনাদের সহযোগিতা করব। আর যদি ভর্তুকিতে নিতে চান, এই যে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যেই কৃষি দপ্তরের ব্লকের অফিসে গিয়ে যোগাযোগ করবেন।
3: আচ্ছা, আর আমরা যে বিষয়ে কথায় ছিলাম যে কেউ যদি স্টার্ট আপ বা ব্যবসা বাণিজ্য করার বিষয়ে আর কি কী কী আর্থিক সহায়তা পাওয়া যায় সেটা একটা আমরা শুনলাম।
4: একটা তো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সর্বোচ্চ 40%, আর যদি কোনো কৃষক গোষ্ঠী সেটা এফপিও বা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা কোনো সোশ্যাল অর্গানাইজেশন এমনকি সেলফ হেল্প গ্রুপ SKUS এরা কিন্তু 80% ভর্তুকি পেতে পারে, এবং তাছাড়া ব্যাংক ঋণ পেতে পারে, এবং ব্যাংক ঋণের উপর ওই এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচারের উপরে সেই যে সুদের ভর্তুকি সেটাও পাবেন। মানে সরকার একদম কৃষিভিত্তিক ব্যবসা করার জন্য চাষিকে মানে উদ্যোগপতি হওয়ার জন্য চেষ্টা করছে এবং চাষিরাও এগিয়ে আসছে, মুর্শিদাবাদ জেলায় কিন্তু ভালো সাড়া আছে এই ব্যাপারে।
3: একদমই। আর এই ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতার কোনো ব্যাপার আছে? কারণ এইগুলো সম্বন্ধে জানতে হবে খুব বিস্তারিতভাবে, কাকে দিচ্ছেন, ব্যবহার করার পর কিভাবে পরিষ্কার করে জিনিসটা রাখতে হবে, সার্ভিসিং করানো, সবকিছুই তো রয়েছে, একটা মেশিনের ব্যবহার কিন্তু বিপুল এখানে।
4: দেখুন, শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে যেটা আমরা চেষ্টা করি মাধ্যমিক পাস যেন ন্যূনতম হয়, তা না হলে তো ধরুন একটা যন্ত্রপাতি ব্যবহার করতে গেলে তাকে নিজেকে শিখতে হবে, যদি নাই শেখে এবং যদি থিওরিটা না বোঝেন তিনি করতে পারবেন না। স্যার, ন্যূনতম মাধ্যমিক পাসকে আমরা এনকারেজ করি।
3: আচ্ছা, আর সেই হিসেবে তারা কিন্তু আবেদন করতে পারেন অনলাইনে।
4: অনলাইনে, আর আমি এই প্রসঙ্গে বলে রাখি এই বছরই আমরা কিন্তু 3টি মহিলা গোষ্ঠীকে, সম্পূর্ণ মহিলা পরিচালিত, আমরা কিন্তু এই বড় লোনের অ্যামাউন্ট দিয়েছি। একটা সৌরচালিত কোল্ড স্টোরেজও দিয়েছি।
3: বাহ, এ তো মানে সত্যি বলতে ভীষণ আমরা ভীষণ গর্বিত বোধ করি যে এই রকম যখন একটা সাধারণ মানুষ, ধরুন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু সেই উদ্যোগ তখনই ফলপ্রসূ হবে যখন সেই উদ্যোগ যাদের জন্য নেওয়া হচ্ছে
4: তারা
3: যদি এগিয়ে আসেন,
4: এবং মুর্শিদাবাদে এগিয়ে আসছে মানুষ।
3: আচ্ছা, এটা সত্যি খুব একটা ভালো খবর। আচ্ছা, আমরা আরো একটা ফোন এসেছে একদম শেষ মুহূর্তে, দেখে নেব। নমস্কার, কে বলছেন কোথা থেকে?
5: নমস্কার।
3: হ্যাঁ বলুন, কে বলছেন?
5: কাশিম বাজার পালপাড়িয়া মহারাজ বলছি।
3: কোথা থেকে বলছেন?
5: কাশিম বাজার পালপাড়া থেকে মহারাজ বলছি।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা।
5: আমার ছোট্ট সমস্যাটা হচ্ছে জবা ফুলে আর এমনি সাদা ফুলে পোকা খুব জনিত ফুলের পাপড়িগুলো খেয়ে আছে, কোনো সমাধান বলতে পারবেন?
4: হ্যাঁ বলতে পারবো, যদি এটা সেই পারফর্ম নয়, আপনি যে কোনো দোকান থেকে ক্লোরোপাইরিফাস আর সাইপারমেথ্রিনের মিশ্রণটা কিনে স্প্রে করুন জলে গুলে, একবার স্প্রে করলেই চলে যাবে।
3: আচ্ছা, এতক্ষণ আমাদের সঙ্গে লাইভ কিষাণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, এখনো উনি উপস্থিত ছিলেন। এতক্ষণ বিশেষজ্ঞ হিসেবে জেলা কৃষি দপ্তরের যুগ্ম কৃষি অধিকর্তা পার্সোনাল ডক্টর শুভময় সিনহা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। নমস্কার।
4: নমস্কার।
3: ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ, দিল্লি কেন্দ্রের সংবাদ।
6: प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज पेरिस में फ्रांस के कई प्रमुख उद्योगपतियों से मुलाकात की। इस दौरान विनिर्माण, आर्टिफिशियल इंटेलिजेंस और समुद्री अवसंरचना पर चर्चा हुई। बैठक के बाद आकाशवाणी से बात करते हुए इन उद्यमियों ने भारत में बढ़ते अवसरों का उल्लेख किया। एक रिपोर्ट।
7: सेंटकोमा के चेयरमैन और सीईओ बेनवा बेजा ने कहा कि भारत एशिया प्रशांत क्षेत्र के लिए एक बड़े विनिर्माण और निर्यात केंद्र के रूप में उभर रहा है। मिस्त्राल एआई के सीईओ आर्थर मेंस ने कहा कि कंपनी भारतीय भाषाओं के लिए सहयोग बढ़ाने, एआई अनुसंधान साझेदारी का विस्तार करने और संप्रभु एआई पर गहरा सहयोग तलाशने की इच्छुक है। सीएमएसीजीएम के चेयरमैन और सीईओ रेडल्फ सादे ने कहा कि भारत हरित जहाज निर्माण के केंद्र के रूप में तेजी से विकसित हो रहा है। महेश सोबरे, आकाशवाणी समाचार, पेरिस, फ्रांस।
6: प्रधानमंत्री मोदी आज फ्रांस के राष्ट्रपति इमैनुअल मैक्रों के साथ विवाटेक सम्मेलन में शामिल होंगे। श्री मोदी सम्मेलन में कई उच्च स्तरीय कार्यक्रमों का नेतृत्व करेंगे। विवाटेक सम्मेलन के इस संस्करण में भारत का सबसे बड़ा राष्ट्रीय मंडप है। गृहमंत्री अमित शाह ने आज नई दिल्ली में भारत में अमेरिका के राजदूत सर्जियो गोर से मुलाकात की। श्री शाह ने बताया कि इस दौरान आतंकवाद और मादक पदार्थों के खिलाफ दोनों देशों के बीच सहयोग को और मजबूत करने पर विस्तृत चर्चा हुई। गृहमंत्री ने कहा कि भारत वैश्विक रणनीतिक साझेदारी को आगे बढ़ाने के लिए दृढ़ संकल्प है। प्रधानमंत्री इस समय विवाटेक सम्मेलन को संबोधित कर रहे हैं। आइए सुनते हैं उनका संबोधन।
8: For the 10th edition of VivaTech, this is Europe's biggest technology event. I congratulate President Macron and the organizers for the success of VivaTech. Friends, 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement.
6: सरकार ने कहा है कि सभी तेल शोधन संयंत्र पर्याप्त कच्चे तेल के भंडार के साथ उच्च क्षमता पर काम कर रहे हैं। पश्चिम एशिया संघर्ष पर आज नई दिल्ली में अंतर मंत्रालय प्रेस वार्ता में पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय की संयुक्त सचिव सुजाता शर्मा ने कहा कि पेट्रोल और डीजल का पर्याप्त स्टॉक बनाया जा रहा है।
9: रिफाइनरीज ऑप्टिमम कैपेसिटी पर वर्क कर रही है। रिटेल आउटलेट्स पर और डिस्ट्रीब्यूटरशिप्स पर ऑपरेशन नॉर्मल है। एलपीजी बैकलॉग घटकर 3.1 डेज हो गया है। पिछले तीन दिनों में 1.36 करोड़ बुकिंग्स के अगेंस्ट 1.47 करोड़ डिलीवरीज की गई है।
6: पत्तन पोत परिवहन और जलमार्ग मंत्रालय के निदेशक उपेश कुमार शर्मा ने बताया कि 62,370 मेट्रिक टन एलएनजी से लदा मालवाहक जहाज दिशा के कल सुबह गुजरात के दाहेज बंदरगाह पर पहुंचने की उम्मीद है। उन्होंने बताया कि मंत्रालय ने अब तक 3,639 से अधिक भारतीय नाविकों की सुरक्षित स्वदेश वापसी की सराहना की है। पिछले तीन दिन में 47 नाविक वापस आए हैं। शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ने रविवार को होने वाली नीट यूजी पुनः परीक्षा की तैयारियों के आकलन के लिए आज उच्च स्तरीय समीक्षा बैठक की अध्यक्षता की। उन्होंने परीक्षा प्रक्रिया में ईमानदारी, पारदर्शिता और दक्षता के उच्च मानकों को बनाए रखने पर बल दिया। उपराष्ट्रपति और दिल्ली विश्वविद्यालय के कुलपति सीपी राधाकृष्णन ने नशा मुक्त परिसर अभियान के अंतर्गत दिल्ली विश्वविद्यालय की महत्वपूर्ण प्रगति की सराहना की है। विश्वविद्यालय के 53,000 से अधिक छात्रों ने देश को नशा मुक्त बनाने की प्रतिज्ञा ली है। बॉम्बे शेयर बाजार का संवेदी सूचकांक में आज लगातार पांचवें दिन बढ़त के साथ बंद हुए। सेंसेक्स 254 अंक बढ़कर 77,410 पर और निफ्टी 82 अंक बढ़कर 24,168 पर दर्ज हुआ। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
3: आकाशवाणी मुर्शिदाबाद अनुष्ठान प्रचारित हो 103.3 MHz FM प्रचार तरंगे। এখন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে সাক্ষাৎকার ভিত্তিক একটি বিশেষ অনুষ্ঠান পারিবারিক ভাগ্যোদয় ও অর্থনৈতিক কল্যাণের উন্নয়ন। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ডক্টর ইন্দ্রাণী বসু, অধ্যক্ষ বহরমপুর কমার্স কলেজ।
10: নমস্কার বন্ধুরা, এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু অন্যরকম, মানে হয়তো শুনে মনে হবে যে এটা তো খুবই সাধারণ ব্যাপার, কিন্তু এই সাধারণ ব্যাপারের পেছনে কিন্তু অনেকটা অর্থনৈতিক অগ্রগতির কথা লুকিয়ে রয়েছে। মানে আমাদের সাধারণ ভোগ্যপণ্য

0: এর মতো সাধারণ মানুষরা যা ব্যবহার করে সেটা কিন্তু বদলে দিচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা। আর এই মুহূর্তে ভারতবর্ষ অর্থনীতিতে এগিয়ে থাকা যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি দেশ। আজকে আমরা এই গৃহস্থালির যে ভোগ্য পণ্য সেটা কিভাবে দেশের অর্থনীতিকে বদলে দিচ্ছে সে বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যিনি, তার পরিচয় তার কাছ থেকেই শুনে নেব।
1: নমস্কার, আমি ডক্টর ইন্দ্রাণী বসু, অধ্যক্ষা বহরমপুর কলেজ, এবং আমি অর্থনীতির একজন ছাত্রী, তাই আজকে অনুষ্ঠানে আসা।
0: অর্থনীতির বিষয় এবং ডক্টর ইন্দ্রাণী আমাদের সঙ্গে উপস্থিত আছেন, তার কাছ থেকে তো অবশ্যই আমরা জানবো যে এই সাধারণ ভোগ্য পণ্য কীভাবে আমাদের দেশের অর্থনীতিকে বদলে দিচ্ছে।
1: আচ্ছা, এরকম একটা যেমন সুযোগ এসছে ক্লাসরুমের বাইরে, অধ্যক্ষা হিসেবে এখন পড়াশুনো করানোর সুযোগটা অনেক কম, কিন্তু এইখানে সুযোগটা যখন পাওয়া গেছে সকলকে জানানোর জন্য আমি একটু গল্পের ছলে একটু বলি যে ভোগ্য দ্রব্যের কি গুরুত্ব একটা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। তা এক্ষেত্রে আমি একটু পিছিয়ে যাচ্ছি, বেশ অনেকটা পিছিয়ে যাচ্ছি। আমরা যখন হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার মোটামুটি একটা যখন একটা ফরম্যাট আসছে কিভাবে আমরা সেই ব্যবস্থাটাকে হচ্ছে ব্যাখ্যা করব, তখন আমরা খুব আদিতে যেটা পাই মার্কেন্টাইলিস্ট ভিউ, এবং সেই সময় একটা দেখি আমরা এখন অনেক মানে সিনেমায় বা ইত্যাদিতে দেখি একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে হচ্ছে আক্রমণ করছে, সেই গোষ্ঠী যা ধনরত্ন নিয়ে আসছে,
0: বিষয়টা চলেই
1: আসছিল। সেক্ষেত্রে একটা মূল লক্ষ্য ছিল যে একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কিভাবে হচ্ছে নির্ণয় করা যাবে, যে দেশের হাতে যত বেশি ধন সম্পত্তি আছে, সেই জন্য একটি দেশ একটি গোষ্ঠী অপর দেশকে আক্রমণ করতো, গোষ্ঠীকে আক্রমণ করতো এবং ধনরত্ন তারা সঞ্চিত করতো। কিন্তু সেটা তার সাথে অবশ্যই হ্যাঁ দাস যারা আছে তাদের মতো সেটা একটা আলাদা দিকও আছে, সেটা শ্রমশক্তির যোগান। এবার এই ক্ষেত্রে দেখা গেল এই যেগুলো বহুমূল্য হচ্ছে ধন রত্ন ইত্যাদি, সেগুলোর যোগান কিন্তু হচ্ছে সীমাবদ্ধ, সেগুলো তো প্রকৃতির সময় একটা নির্দিষ্ট যতটা আছে তার স্টক আছে, তার বেশি তো আর তাকে বৃদ্ধি করা যাচ্ছে না। তাই জন্য দেখা গেল তাহলে এইরকম করতে করতে একটা সময় কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থাটা কিভাবে এক্সপ্যানশন হবে সেটা যেন কোথাও থমকে যাবে। এই সময় 1776 জন অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন, 1776, সেখানেই আমরা দেখতে পাই যে ক্লাসিক্যাল অর্থনীতিদের যে মতামত উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হবে সেইটা কিন্তু ওই বই থেকেই হচ্ছে প্রথম হচ্ছে আমরা জানতে পাচ্ছি। এবং তারপরেই হচ্ছে ধ্রুপদী অর্থনীতিবিদরা উৎপাদনের পরিমাণের ওপর কিভাবে উৎপাদন কত দক্ষতারভাবে বৃদ্ধি করা যায় তার উপর গুরুত্ব আরোপ করেছে। এবার এক একটি দেশ যতই উৎপাদনের উপকরণগুলো দক্ষভাবে ব্যবহার করছে সে সমৃদ্ধশালী হবে। এবার ঈদের এই যে অ্যাডাম স্মিথ এবং হচ্ছে তার সাথে আরও যারা ফলোয়ার ম্যালথাস, ডেভিড রিকার্ডো, এদেরকে বলা হতো ধ্রুপদী অর্থনীতিবিদ। এবং এই ধ্রুপদী অর্থনীতিবিদদের কয়েকটা হচ্ছে বেসিক ক্যারেক্টারিস্টিক ছিল। এক, তারা হচ্ছে আমরা যখন বলি বাজারে কারা থাকবে, বাজারে সাধারণত প্রত্যেকটা জায়গায় একটা দুটো গ্রুপ থাকে, একটা খেলায় দুটো গ্রুপ থাকে, তেমনি বাজারেও দুটো গ্রুপ আছে। একটা হচ্ছে যে হচ্ছে ভোক্তা, আর একজন হচ্ছে যে হচ্ছে উৎপাদক, যে জিনিসটা নিয়ে আসে।
0: এবার ক্রেতা আর বিক্রেতা,
1: এবার ক্রেতা একটা অন্য জায়গায় থাকে, বিক্রেতা আর এক মানে যে উৎপাদক সে অন্য জায়গায় থাকে। এবার ক্রেতার কাছ থেকে আসছে, ভোক্তার কাছ থেকে আসছে চাহিদা, সে যদি চাহিদা না থাকে কোনো জিনিসে তাহলে সেটা উৎপাদন করে কোনো লাভ নেই। আবার উৎপাদকরা দেখছে যে জিনিসে তারা হচ্ছে ওই জিনিসটা উৎপাদন করতে চাইছে, এবার তারা তো কোথাও একটা মিলিত হবে, কারণ কি তারা দুটো সেপারেট গ্রুপ। তারা কোথায় মিলিত হয়? তারা হচ্ছে বাজারে মিলিত হয়, যেখানে তারা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ হচ্ছে দ্রব্য তারা বিক্রয় করে। এবার এই যারা হচ্ছে সনাতন মানে বা ধ্রুপদী অর্থনীতিবিদ, তারা মনে করতেন যে এই যখন বাজার কাজ করবে, বাজারে দাম এবং হচ্ছে উৎপাদনের পরিমাণটা নির্ধারিত হবে, সেটা হচ্ছে একটা খুব স্বয়ংক্রিয়ভাবে, সেটা হচ্ছে এই চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে হবে, এবং তারা বেশি ইম্পর্টেন্স দিত যোগানের উপর। তাখানে তাদের একটা বিখ্যাত হচ্ছে সেজ লকে তারা হচ্ছে সমর্থন করতো, যেখানে বলা হয় সাপ্লাই ক্রিয়েটস ওন ডিম্যান্ড, মানে যতটা আমার যোগান হবে ততটা বাজারে বিক্রয় হয়ে যাবে, এই একটা ধারণা তাদের হচ্ছে ছিল। সেই জন্য উৎপাদনের উপকরণটাকে যত দক্ষভাবে ব্যবহার করা যাবে, যত বেশি যোগান দেওয়া যাবে

0: তাহলেই তার সমৃদ্ধি নির্ভর করছে। আর একটা বিষয় তারা খুব মনে করতো যে দেশে যে মানিটারি যে ভেরিয়েবলসগুলো আছে যেগুলো, তার সাথে যেগুলো হচ্ছে দ্রব্য মানে রিয়েল ভেরিয়েবল যেগুলো বলে, তাদের সাথে একটা পুরো আলাদা সম্পর্ক, সেটাকে আমরা বলছি ক্লাসিক্যাল ডাইকোটমি। মানে এরকম নয় যে অর্থের বাজারে কিছু হলো সেটা হচ্ছে আমার এমপ্লয়মেন্টের বাজারে বা দ্রব্য উৎপাদনের বাজারে, দ্রব্যের বাজারে তার কোনো এফেক্ট থাকবে না, দুটো হচ্ছে সেপারেটেড। এইটা একটা ক্লাসিক্যাল ডাইকোটমি তাদের একটা বড় হচ্ছে বৈশিষ্ট্য। আর একটা তারা বৈশিষ্ট্য খুব বলতো যেখানে হচ্ছে যে তারা বলতো গভর্নমেন্টে কোনো সেরকম রোল নেই বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, মানে এই যে চাহিদা যোগানের খাত প্রতি
1: মানুষই বলবে আর যারা বিক্রেতা তারা জানবে,
0: হ্যাঁ তারা জানবে। সেখানে যদি গভর্নমেন্ট আসে তাহলে বলা হয় যে তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আসবে, সুতরাং প্রাইস বেড়ে যাবে, সুতরাং আরো ইনএফিশিয়েন্ট, কেননা তাদের কথাই হচ্ছে দক্ষভাবে ব্যবহার। সুতরাং যখনই সরকার আসবে তার একটা ব্যয় আসবে, সুতরাং সেটা প্রাইস সাথে অ্যাড হবে। সরকার থাকবে, সরকার কি থাকবে, নিরাপত্তা দেবে, বাকি ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি তৈরি করবে, কিন্তু সরকার মানে ডিরেক্টলি হচ্ছে বাজারের মধ্যে ইন্টারভিন করবে না। তা মোটামুটি এই যে কনসেপ্টটা সেটা হচ্ছে 1776, এটা গেল মানে আমার হচ্ছে 18th century 19th century এটা গেল। তারপরে দেখা গেল যে একবারেই 1901-2 এরকম সময় থেকে দেখা গেল এই যে ধ্রুপদী অর্থনীতিবিদরা বলতেন যে যতটা উৎপাদন হচ্ছে ততটাই বিক্রয় হবে, দেখা গেল সেটা হচ্ছে না, বাজারে অনেক কিছু জিনিস অবিক্রিত অবস্থায় রয়ে যাচ্ছে। এবার সেটা হলে কি হবে যে যখনই দেখছে উৎপাদক আমার জিনিসটা হচ্ছে বিক্রয় হচ্ছে না, তখন সে কিছু কিছু উৎপাদনের উপকরণগুলোকে ছাঁটাই করতে থাকছে। ছাঁটাই যেমন শ্রমকেও ছাঁটাই করছে, জমিও ছাঁটাই করছে, তাহলে এদের যারা ওনার ছিল সে তাদের হচ্ছে এবার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। যেই তাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে তারা আর জিনিসপত্র কিনছে না, তাহলে সেকেন্ড স্টেজে গিয়ে আবার উৎপাদন কমছে। এইভাবে দেখা গেছিল ক্রমাগত উৎপাদন একটা কমে যাচ্ছে,
1: একই সঙ্গে কর্মসংস্থান তো
0: মানে সবটাই, মানে যেহেতু কর্মসংস্থান নেই, নিয়োগ কর্মনিয়োগ হচ্ছে না, সঙ্গে সঙ্গে তাদের হচ্ছে আর ক্ষমতাও নেই, কেনা ক্রয় ক্ষমতা নেই, কমতে থাকছে সঞ্চয় বিনিয়োগ। তার মানে দেখা যাচ্ছিল যে অর্থনীতির যে মেন চলরাশিগুলো ভেরিয়েবলগুলো সকলেই কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে, উল্টো দিকে দাম বেড়ে যাচ্ছে। কারণ কি, উৎপাদন তো খুব কম হচ্ছে, কিছু লোকের তো প্রয়োজন আছে। এবার সেটাকে আমরা দেখে বলি যে যখন হচ্ছে জিনিসপত্র হচ্ছে কম, যোগান খুবই কম, অথচ লোকে কিনতে হবে, তখন হচ্ছে তার হচ্ছে দাম স্তর খুব বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি যেটা আমরা বলি ইনফ্লেশন, সেটা হচ্ছে 2 digit নিচে হলে সেটা কিন্তু উৎপাদকের ক্ষেত্রে হচ্ছে যথেষ্ট হচ্ছে একটা প্রফিটেবল, কারণ সে যে দামে জিনিসটা তৈরি করছে বাজারে বিক্রয় করার সময় গিয়ে দেখছে দামটা বেড়ে যাচ্ছে, তার একটা প্রফিট হচ্ছে, সুতরাং সে এনকারেজ হচ্ছে, সে আবার নতুন এমপ্লয়মেন্ট দিচ্ছে ইত্যাদি। কিন্তু যদি এটা 2 digit পরে চলে যায় তখন দেখা যাবে যে এতটা কস্ট বেড়ে যাচ্ছে সেটা আবার কেউ কিনতে পারছে না। এইরকম সময়ে 1920 যখন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ ইত্যাদি চারদিকে এত একটা ডাউন ট্রেন, প্রত্যেকটা ভেরিয়েবলগুলো হচ্ছে নিম্নগতি, সেই সময় দেখা গেল যে যেটাকে আমরা বলছি টাকা, যেটা হচ্ছে আমরা বলি মিডিয়াম অফ এক্সচেঞ্জ, তার ওপরই মানুষের ভরসা থাকছে না। এটা খুব স্বাভাবিক, দেখুন আপনি যেটাকে দিয়ে বিনিময়ের মাধ্যম বলছেন সেটা সকলেই মেনে নিতে রাজি, তার যদি নিজের ভ্যালু ঠিক না থাকে তাহলে কি দেখা যাবে, আপনি আগে 100 দিয়ে যত ইউনিট দ্রব্য কিনতেন এখন হচ্ছে দাম বেড়ে যাওয়ার ফলে ওই একই টাকা দিয়ে অনেক কম দ্রব্য কিনছেন, তাহলে টাকার ভ্যালুটা কমে যাচ্ছে। এবার যেই জিনিসটা দিয়ে আপনি মেজারমেন্ট মানে আপনি যদি একটা স্কেল দিয়ে মেজার করেন, স্কেলটা যদি কখনো গোল হয় কখনো ব্যাকাটারা হয়, তাহলে সেটা দিয়ে তো আপনি মেজার করতে পারবেন না, তাহলে কি হবে যেটা দিয়ে আপনার মেজারমেন্ট তার ভ্যালুটা স্টেবল হতে হবে। এখানে টাকার ভ্যালুটা স্টেবল নেই, লোকে টাকার উপর হচ্ছে তাদের হচ্ছে যে আস্থা সেটা মানে
1: কমে যাচ্ছে।
0: এবং এমন এই গল্পগুলো আছে যে এমন সময় দেখা যেত যে একটা কিউতে দাঁড়িয়ে আছে কেউ, এবং এগুলো বেশিরভাগই ইকোনমিক্সের অনেক লেখাই হচ্ছে বাইরের ফরেনারদের, যেটা হচ্ছে যে ব্রেড কিনতে গেছে, আমরা তো সে আমরা বললো রুটি কিনতে যাচ্ছে, তা যাই হোক ব্রেড কিনতে যাচ্ছে, সে কিউয়ের শেষে দাঁড়িয়ে আছে, কিউয়ের শেষে সে যখন এসে সামনে আসছে তখন দাঁড়ালো জিনিসের দাম বেড়ে গেল, আবার সে বাড়ি গেল টাকা নিল, আবার পিছনে দাঁড়ালো, আবার যে যখন আছে আবার দাম বেড়ে গেল। মানে টাকার মূল্য মানে টাকার যে ভ্যালু সেটা এত কমতে থাকছে, এটাকেই বলা হয়েছিল গ্রেট ডিপ্রেশন। এইখানে কিন্তু ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা তারা কিন্তু কোনো হচ্ছে প্রেসক্রিপশন দিতে পারলো না যে কীভাবে অর্থনীতিকে বার করে আনতে যাবে। এই সময় 1936 কেনসের জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি, যেটাকে আমরা জেনারেল থিওরি বলি, সেখানে উনি একটা ঠিক পোলার অপোজিট ভিউ দিলেন। তিনি বললেন যে এই যে যারা ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলছেন যে সব কিছু

0: একটা হচ্ছে তার হাউসহোল্ড সেক্টর, একটা হচ্ছে তার বিজনেস সেক্টর, আর একটা গভর্নমেন্ট সেক্টর। তাহলে যদি বলা হয় সামগ্রিক চাহিদা, তাহলে এই তিনটে সেক্টর থেকেই আসবে। আর যদি সে বিদেশের সাথে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে একটা ইন্টারাকশন করে, তখন সেক্ষেত্রে আমরা কী বলবো, ওপেন ইকোনমি, সেটা মুক্ত অর্থনীতি। তখন বিদেশের বাজারে আমরা যে দ্রব্য রপ্তানি করবো, মানে আমাদের জিনিসের ওপর বিদেশের চাহিদা, আর আমরা যখন আমদানি করবো, বিদেশের দ্রব্যের প্রতি আমাদের চাহিদা, এইভাবে দেওয়া হবে। এবার তাহলে দেখা গেল যে কেন্স প্রথম বলল যে চাহিদার উপর নির্ভর করবে। আমরা যদি দেখা যায় যে কেন বিক্রয় হচ্ছে না, চাহিদার ঘাটতি আছে, তাহলে চাহিদাকে, এই যে ভোগ, ভোগ ব্যয়টা বা সেটাকে বাড়াতে হবে। এবার ভোগের ক্ষেত্রে আমরা ব্যয় কেন বলছি চাহিদার বদলে, কারণ আমি যদি কাউকে বাজারে গিয়ে বলেন এই তোমার রুই মাছের চাহিদা কত, সে কি বলবে? সে তো কিছু বলতে পারবে না, কিন্তু আপনি কি করে তাকে বুঝতে পারবেন? সে রুই মাছটা কেনার জন্য যতটা টাকা ব্যয় করছে, সেটাই তার চাহিদাকে রিফ্লেকশন করছে। তাহলে কি হচ্ছে, যে ব্যয়টাই হচ্ছে চাহিদাকে রিপ্রেজেন্ট করছে। এবার আপনাকে বললাম চাহিদাটা সামগ্রিক চাহিদা, একটা হচ্ছে ভোক্তার তাদের জায়গা থেকে চাহিদা আসছে, আর একজন বিনিয়োগকারীর চাহিদা আছে, আর একটা গভর্নমেন্টের থেকে চাহিদা আসছে। এবার এই যে আমাদের হচ্ছে এখানে বলা হচ্ছে আজকের বিষয়, যে
1: আমাদের বাড়িঘর ধরের যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রিক তার চাহিদা দিয়ে আমি কিভাবে বিচার
0: করব। চাহিদা যখনই আপনার বাড়বে, যদি চাহিদাটাকে বাড়ানো যায়, তাহলে কি হবে, উৎপাদক গোষ্ঠী সে এনকারেজ হবে, সে দেখবে আমার জিনিস বিক্রয় হবে, তাহলে সে তখন কি হবে, বেশি বেশি লোককে হচ্ছে এমপ্লয়মেন্ট দেবে, আরো উৎপাদনের উপকরণগুলোকে তারা এমপ্লয় করবে, তাহলে সেইগুলো মানে সেই সমস্ত উপকরণগুলো তারা হচ্ছে নিয়োগ হচ্ছে, তারা হচ্ছে কি রিটার্ন পাচ্ছে, তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, তারা আবার নতুনভাবে চাহিদা করবে, আবার আরেক দল উৎপাদক সেই দ্রব্যগুলো উৎপাদন করবে। এইভাবে দেখা যাবে একটা মাল্টিপ্লায়ার এফেক্টে সেটা দেখা যাবে ক্রমাগত কি হচ্ছে, দেশের জাতীয় উৎপাদন বাড়বে। তাহলে এই যদি আমরা ভোক্তার চাহিদাটাকে তার সেটাকে বাড়াতে সমর্থ হই, তাহলে দেখা যাবে জাতীয় উৎপাদন বাড়ছে। কেন না, জাতীয় উৎপাদন নির্ভর করবে এই তিনটে, যেটা আমরা বললাম ভোগ ব্যয়, একটা হচ্ছে কনজিউমার সেক্টর, আর একটা হচ্ছে যেটা বিনিয়োগ ব্যয়, আর একটা হচ্ছে সরকারি ব্যয়। এবার আমাদের যে প্রসঙ্গ, যে সরকারের রোলটা কি, যেটাই ক্লাসিসিস্টরা বলেছিল যে নো রোল অফ গভর্নমেন্ট। এবার মনে করুন আমরা তো সাধারণত কি, যখন একজন পার্সন হিসেবে থাকি, সবাই নিজের নিজের স্বার্থ নিয়ে আছে। শোনো, তোমার দেশের হচ্ছে চাহিদা বাড়াতে হবে, সুতরাং এক্স ওয়াই কে গিয়ে বলবে না এই তুমি জিনিস কেনো, ওয়াই আবার জেড কে বলবে না তুমি জিনিস কেন, তাদের অত দরকার কি, কেন আমরা ঘরে কে বলে
1: চাপিয়েও দেবে না নিশ্চয়ই, যে তোমাকে কিনতে হবে তাই আমার অর্থনৈতিক যে উন্নতি সেটা
0: হচ্ছে যে
1: এটা নিশ্চয়ই নয়,
0: ব্যক্তি বিশেষে তো কেউ উদ্যোগটা নেবে না। তাহলে কে উদ্যোগটা নেবে, যেটা কেইনস বলছিলেন যে সেই সময় যে 1936 এই সময় যে একটা চাহিদার হচ্ছে ঘাটতি আছে, তাহলে এই চাহিদার ঘাটতিটাকে কে বাড়াবে, একজন সাধারণ জনগণ বাড়াবে না, বিনিয়োগকারীও তার নিজের উদ্যোগে বাড়াবে না, এইখানেই হচ্ছে গভর্নমেন্টের রোল, যেটা ক্লাসিসিস্টরা বলল। গভর্নমেন্ট এখানে তার থ্রু ডিফারেন্ট ওয়েলফেয়ার প্রজেক্ট, দেখুন এখানে এটা আমরা আজ মুর্শিদাবাদে আছি, নবাবের দেশ, আমরা এরকম গল্প শুনি যে রাত্রিবেলা ঘোড়ায় চড়ে বেরোলো, কেউ গরিব দুঃখী আছে, তার ঘরে একটা পুটলি দিয়ে রেখে দিলো, ঠিক আছে, মোহর এড়িয়ে দে, কিন্তু সেটা তো আর বর্তমান গভর্নমেন্ট করতে পারে না, যে কারণ
1: দেখতে বেরোলেন কে কষ্টে আছে পরদিন তাকে গিয়ে
0: দিয়ে। এখানে গভর্নমেন্ট কি করছে, তার বিভিন্ন ওয়েলফেয়ার প্রজেক্টের মাধ্যমে কি করছে, জনগণের হাতে টাকাটা দিচ্ছে, ঠিক আছে। গভর্নমেন্টের যেরকম বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, বনসৃজন, পুকুরের ধার তৈরি করা ইত্যাদি
1: ধরনের কাজ
0: ইত্যাদি, বা এমএসএমই ইত্যাদি সমস্তগুলোর মাধ্যমে তিনারা কি করছেন, গভর্নমেন্ট লোকের মধ্যে ওই টাকাটাকে ইনজেক্ট করছে। এবার যখনই মানুষের হাতে আসছে, সে এমনি ওই রকম পাচ্ছে না, কোনো একটা কাজের বিনিময়ে পাচ্ছে, এবার সেইখান থেকে যখনই তার হাতে আয় হচ্ছে, তখন তার ক্রয় ক্ষমতা বাড়ছে, তখন সে দ্রব্য হচ্ছে তার চাহিদা বাড়ছে, তখন উৎপাদক সেই চাহিদা দেখে উৎসাহিত হচ্ছে, সে নতুন আবার কি হচ্ছে উৎপাদন বাড়াচ্ছে, উৎপাদন বাড়ানো মানে আবার একদল কাজ পাচ্ছে, তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে। এইভাবে দেখা যাচ্ছে যে একটা মাল্টিপ্লায়ার এফেক্টে কিন্তু ক্রমাগত জাতীয় উৎপাদন হচ্ছে বাড়ছে।
1: এই যে সরকারের কল্যাণমুখী প্রকল্প, এতক্ষণ ধরে আমরা যেটা কথা বলছিলাম, এই কল্যাণমুখী প্রকল্পের ফলেও কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই যে আমাদের অর্থনৈতিক ভাবে আমাদের যে উন্নতি সেটা ঘটছে সাধারণ মানুষের মধ্যে, আর সম্পত্তির মালিকানা, সম্পদের প্রভাব, এটাও কি এই হাউজের হোল্ড কনজাম্পশনের মধ্যে পড়বে?
0: হ্যাঁ, কনজাম্পশনের মধ্যে এটা আবার একটা অ্যাসেট ভ্যালু হচ্ছে কনসেপ্ট আছে, যেটা হচ্ছে সে কতটা হচ্ছে

0: সম্পত্তির মালিকানা তার হচ্ছে হাতে আছে, কিন্তু সেটা আবার আমরা ডেইলি কনজাম্পশনের মধ্যে হচ্ছে হচ্ছে না আমাদের, কেন অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাসেট হচ্ছে তাকে কিন্তু সঞ্চয়টা, এই যে আমরা বলছিলাম না বাড়ছে ভোগ বাড়ছে, যতটা উৎপাদন বাড়ছে ততটাই হচ্ছে ভোগ হয় না, কারণ কি মানুষ একটা অংশ সঞ্চয় করে রাখে। এবার যখনই সে সঞ্চয় করে রাখছে তার মানে কি, আমরা যেটা বলি আয়ের বিত্তশোধ, সেটা কিন্তু ফিরে এলো না, মানে এক্স কিন্তু ইনকামটা স্পেন্ড করলো না, এক্স ওই আয়ের বিত্তশোধ থেকে টাকাটা সরিয়ে রাখলো, তাহলে কিন্তু সার্কুলেট যেহেতু হচ্ছে না সুতরাং উৎপাদন হচ্ছে বাড়ছে না। এবং এটা হচ্ছে যে একজন সাধারণ মানুষের পরিপ্রেক্ষিতে আমরা একটা আছে যে প্যারাডক্স অফ থ্রিফ্ট, এই যে কনসেপ্ট আছে মিতব্যয়িতার হচ্ছে আপাত বিরোধিতা, আমরা বলি যে একজনের সাধারণ দৃষ্টিভঙ্গিতে সঞ্চয় ভালো কিন্তু সামগ্রিক দিক থেকে দেশের পরিপ্রেক্ষিতে সঞ্চয় ভালো না, সেটা কিন্তু দেশে মানে অর্থ মানে জাতীয় উৎপাদনকে হচ্ছে কমিয়ে দেয়। এবং আরেকটা যেটা সরকারে বললেন যে সরকারে আরেকটা জিনিস, একটা স্টেবল গভর্নমেন্ট দরকার হয়, যে মানুষ যখনই একটা উৎপাদন করতে যাচ্ছে বা একটা প্রজেক্ট চলছে, যেহেতু একটা গভর্নমেন্ট যদি স্টেবল না হয়, যে এখানে আমরা দেখছি স্টেবল গভর্নমেন্ট আছে, মানুষের মধ্যে একটা কনসেপ্ট থাকে যে গভর্নমেন্ট কী চাইছে, খুব আজকে তাকে প্রেডিক্ট করা, কাল সে কী করবে, ক্রমাগত খুব দ্রুত পরিবর্তন হয় না, সুতরাং তার ভাবনা চিন্তা সম্পর্কে মানুষ হচ্ছে ওয়াকিবহাল, এবং গভর্নমেন্টও তার ডিফাইন্ড হচ্ছে প্রবলেমগুলো দেখে কোন সেক্টরগুলোতে সে বেশি হচ্ছে ইম্পর্টেন্স দেবে সেটাও হচ্ছে জানতে মানে পারা যায়। তা এগুলো হচ্ছে অবশ্যই যে সরকার যদি একটা সদর্থক ভূমিকা না নেয় তাহলে কিন্তু এই গৃহস্থালী যে চাহিদা বৃদ্ধি সেটা কিন্তু হচ্ছে সম্ভব হয় না। এবং আপনারা রিসেন্টলি মানে যেটা দেখা যাবে আজকের যে বৃদ্ধিটা হচ্ছে আগামী 15 বছরের মধ্যে মানে ভোক্তার যে চাহিদা তার একটা আমূল পরিবর্তন আসতে চলেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিপোর্ট তাই বলছে, সেটা খুব ইন্টারেস্টিং।
1: উৎপাদন আর বিনিয়োগ চক্র এটা যদি সমানে চলতে থাকে, একটু আগেই কথা হচ্ছিল কর্মসংস্থানের বৃদ্ধিও কিন্তু সেইভাবেই হবে, তাই তো?
0: অবশ্যই।
1: আর এটাও কিন্তু আমাদের এই হাউসহোল্ড কনজাম্পশন এটাও কিন্তু জড়িয়ে আছে তার সঙ্গে, তাই তো? সাধারণ যে সমস্ত কোম্পানিগুলোর জিনিস আমরা ব্যবহার করছি তাদের যে প্রসার ঘটছে সেটা তো আমাদের এই কর্মসংস্থানটাকে বাড়াচ্ছে।
0: এই প্রসঙ্গে আপনাকে বলি, এই যে আমি বললাম না যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে রিপোর্টটা দিয়েছে যে আগামী 15 বছরের মধ্যে এখন অবধি ইন্ডিয়ার অল ওভার হচ্ছে ওয়ার্ল্ডে দুটো যে পপুলার মানে মেট্রোপলিটন সিটি তার মধ্যে আমার নিউ দিল্লি আছে আর একটা হচ্ছে মুম্বাই আছে, মানে এরাই হচ্ছে কনজাম্পশন পারপাসে হাইয়েস্ট হচ্ছে পেমেন্ট ইত্যাদি করছে। কিন্তু একটা অদ্ভুত তারা হচ্ছে রেজাল্ট দেখাচ্ছে যে 2040-এ আমার কিন্তু প্রায় 500-র কাছাকাছি এরকম কনজাম্পশন সেন্টার থাকবে, মানে সেখানে বলা হচ্ছে যে 70% হচ্ছে পপুলেশন দে বিলংস টু দ্য কনজিউমার সেকশন, এবং সেগুলো কিন্তু হবে মেট্রোপলিটন সিটির কিন্তু বাইরে, মানে যেটা হচ্ছে এখানে আমরা টায়ার 1, টায়ার 2, টায়ার 3 ধরনের সিটিগুলো পাই যেগুলো হচ্ছে মেট্রোপলিটন সিটি, সকলে সেখানে একটা কনসেন্ট্রেট করতে চায়, টায়ার 3 হচ্ছে ছোট এক সিটিগুলো, আর এর মাঝে যেগুলো থাকে টায়ার 2 এই ধরনের সিটিগুলো যেগুলো হচ্ছে যে পেরিফেরি এরিয়ায় থাকছে যেটা মেট্রোপলিটন সিটি, এইগুলোর কিন্তু ডেভেলপমেন্ট বেশি বাড়বে, প্রায় 93% হচ্ছে বলছে গ্রোথটা সেখানে হবে, তখন ওই 5টা মেট্রোপলিটন সিটির কন্ট্রিবিউশন হবে অনলি 7%। এবং এটার কারণ কি, এক হচ্ছে যে আপনি যদি একটা এই মেট্রোপলিটন সিটি থাকেন তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডেফিনেশন থাকে, তার বিভিন্ন রুলস রেগুলেশন থাকে, কিন্তু যখন আপনি মেট্রোপলিটন সিটির বাইরে আছেন রুলসগুলো গভর্নমেন্টস রুলগুলো অত স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট হয় না, সুতরাং একটা মেট্রোপলিটন সিটিতে একটা বাড়ির দাম যত বা ইত্যাদি থাকবে, আপনি তার বাইরে যদি থাকেন আউটস্কার্টে থাকেন তখন অতটা তার দিতে হচ্ছে না, রুলস রেগুলেশন অত হচ্ছে কঠোর নয়, কিন্তু সে কী করছে মেট্রোপলিটন সিটিতে আসতে পারছে তার অ্যাডভান্টেজ নিতে পারছে সবকিছু, তাই জন্য দেখা যাচ্ছে যে এই এরিয়াগুলোতে তার একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। আর মানুষ এই যে আরবানাইজেশন বা ইত্যাদিতে কেন আসে, যে আমার ওয়েজ বাড়বে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে, হেলথ এবং এডুকেশনে ভালোভাবে হচ্ছে ভালো ভালো সুযোগগুলো পাবে, তাই জন্যই তারা আরবানাইজেশন হয়। আমাদের আরবানাইজেশন খুব ভালো স্পিডে হচ্ছে, 40% মতন চলে আসবে আগামী 15 বছরের মধ্যে, তার সেক্ষেত্রে দেখা যাবে এই যে কনসেন্ট্রেশন হচ্ছে, এই যে নতুন আপনি কোম্পানিগুলো বলছেন, কোম্পানিগুলো তখন এই মেট্রোপলিটন সিটিগুলো কনসেন্ট্রেট করবে না, তারা কিন্তু ছড়িয়ে পড়ে দেখছে এই যে বাইরের যে সিটিগুলো আছে সেগুলো ছোট ছোট, সেগুলো মিডল ইনকাম গ্রুপ, কিন্তু কিন্তু তাদের কি হচ্ছে তারা ক্যাপচার করতে, এটা বিশাল মার্কেট, ভারত এত হচ্ছে জনসংখ্যা এত বেশি, সুতরাং মেট্রোপলিটন সিটিতেই সবাই আছে তো তাই না, এই জায়গাগুলো হচ্ছে লোকে হচ্ছে মানুষ বসবাস করছে, তাদেরকে ক্যাপচার করতে হবে। দ্বিতীয়ত এখনকার যেটা হচ্ছে জেনজি জানেন, আগে একটা হচ্ছে বেবি বুমার জেন এক্স ছিল, মিলেনিয়ালস, এখন জেনজি, এই যে নতুন প্রজন্ম, তারা কিন্তু অনেক সময় ব্র্যান্ডেড কমোডিটি তারা কয়, তারা একটু কোয়ালিটি প্রোডাক্ট পছন্দ করে, ভ্যারাইটি পছন্দ করে, আর একটা জিনিস পছন্দ করে কত সহজে জিনিসটা তারা পায়। এবং এখানে হচ্ছে গভর্নমেন্টের যেটা ইউপিআই, যে এটা সহজে আমি পেমেন্ট করতে পারবো, এই জন্য হচ্ছে অনেকে কেনাটা অনেক বেড়ে গেছে, আগে একটা টাকা ক্যারি করা বা ইত্যাদি, এখন হলে হাতে একটা মোবাইল থাকলে ইচ্ছা হচ্ছে ঠিক আছে যাই একটা পিন দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে কেনা হয়ে গেল। তাহলে এই যে সুবিধাগুলো সেগুলো হচ্ছে নতুন জেনারেশন তারা কিন্তু এগুলো চাইছে, এবং তারা কিন্তু ওইটাই দেখবেন আপনি, এখন একটা চায়ের দোকানে একটা সাধারণ চা বিক্রি হচ্ছে, আবার দেখবেন আপনার এরকম হচ্ছে অর্গানিক, এই অর্গানিক টি বলে যেটা হয়তো 100 টাকা সেটা 250 টাকা। সুতরাং এটা হচ্ছে বলা হচ্ছে প্রিমিয়ামাইজেশন, যে যেখানে হচ্ছে একটু হাই কোয়ালিটির একটা প্রোডাক্টকে মার্কেটের মধ্যে আনা হচ্ছে, যার হচ্ছে প্রফিট মার্জিন অনেক বেশি, কিন্তু নিউ জেনারেশন এটাকে হচ্ছে পছন্দ করছে, তাই জন্য তারা এই প্যাটার্নটাকে হচ্ছে ফলো করতে চাইছে। এক হচ্ছে আমরা বাইরের জায়গাগুলো করব যেখানে হচ্ছে কিছু আরও সুযোগ সুবিধা আসছে, এই পপুলেশনটাকে ক্যাপচার করতে থাকবো, নতুন কিছু ব্র্যান্ডের ভ্যারাইটি এবং হচ্ছে সুযোগ, মানে সহজে যারা হচ্ছে কিনতে পারবে, বাড়িতে পৌঁছে যা,
1: এতক্ষণ ধরে হয়তো শহরের কথা ভাবলাম বা শহরের পার্শ্ববর্তী অঞ্চলের কথা ভাবলাম, কিন্তু একটা প্রত্যন্ত গ্রাম, ধরে নিন মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রাম, সেখানেও যদি আজকে যাওয়া যায় এই ই কমার্সের মাধ্যমে, ঠিক একটি মেট্রোপলিটন শহরে যে ধরনের জিনিস রয়েছে, যে এসিটি রয়েছে বা যে টিভি রয়েছে, সেটা কিন্তু একটি প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যাচ্ছে, তারা পারছেন খুব সহজে এটা কিনতে পারছেন, এবং এটা কেনার ফলেও কিন্তু ওই একইভাবে অর্থনৈতিক
0: কোম্পানিগুলো সেটা কভারেজের মধ্যে নিয়ে আসছে, ই কমার্সের মধ্যে দিয়ে গ্রামের লোকেরাও তারা জানে, সকলে তারাও জানে বিগ বাস্কেট বা এর মাধ্যমে তাড়াতাড়ি হচ্ছে কেনা কেটা যাবে, হচ্ছে তারা হচ্ছে অনলাইনে পারচেজ করছে,
1: যে কোনো জিনিসই তারা ডেলিভারি, অনলাইন ডেলিভারির মাধ্যমে কিনে ফেলছে।
0: আর একটা জিনিস আপনি দেখবেন যে নতুন যেগুলো মেট্রোপলিটন সিটি, এগুলো হচ্ছে হাউজিং এর উপর, পার্সোনাল কেয়ারের উপর যত হচ্ছে ডেভেলপ হবে এইগুলোর উপর তাদের হচ্ছে পার্সেন্টেজটা বাড়ে কনজাম্পশনে। আবার আপনি আউটসাইড অফ দ্য মানে দিল্লি বা মুম্বাই এখানে দেখুন, সেখানে আবার ফুড অ্যান্ড বেভারেজের উপর হচ্ছে বেশি হচ্ছে।
1: একদম এই প্রসঙ্গে একবার আপনাকে থামাবো, একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে আগেকার তুলনায় আমাদের বর্তমান যুগে কোন ধরনের যে গৃহস্থালির জিনিসপত্র সেগুলোর প্রসার ঘটছে এবং মানুষ ভয় পাচ্ছেন না, মানুষ কিনছেন, এই তার কারণটা কি হতে পারে? যে বহু জিনিস আছে আগে মানুষ ভাবতেন আমি কি এটা কিনবো, কিন্তু দেখুন এখন সেই বিষয়টি কিন্তু ক্রমে কমছে,
0: প্যাটার্নটা চেঞ্জ
1: হচ্ছে, এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর যে ফারাক বা যে বিষয়টা ছিল সেটা ক্রমে কিন্তু কমে আসছে। কি কি জন্য এটা হতে পারে?
0: এটা একটা তো মনে করুন যে নতুন যে কনসেপ্টগুলো, আধুনিক চিন্তাভাবনা, তার একটা যেমন আছে এডুকেশনের একটা রোল আছে, এবং সেটাই আমি বলছিলাম যে আপনি যেগুলো খুব এখন অলরেডি হচ্ছে মেট্রোপলিটন সিটিগুলোতে, সেখানে আপনি দেখবেন হাউজের ওপর বেশি হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে বেশি হচ্ছে, পার্সোনাল কেয়ার, মানুষ আগে এখন দেখবেন অনেক নিজের ওপর নিজেরা যত্ন নেয়, সেখানে হচ্ছে কসমেটিক্স হোক, যোগা হোক বা ইত্যাদি ফ্রুটসগুলো সেগুলো হচ্ছে হয়, আগে সেগুলো হচ্ছে মোটামুটি যেটা এডুকেশন অ্যান্ড হেলথ সেটা কিন্তু আপনার হচ্ছে যেটা মেট্রোপলিটন সিটি বা তার বাইরে মোটামুটি একই থাকছে, কিন্তু তফাত হচ্ছে এইগুলোর ক্ষেত্রে যখন হচ্ছে খুব মেট্রোপলিটন সিটিগুলো কমিউনিকেশন, তারপরে হচ্ছে হাউসিং ইত্যাদি, ভালো বাড়ি বা ইত্যাদি এগুলো থাকছে, কিন্তু বাইরের যেগুলো হচ্ছে তারা কিন্তু আবার খাবার দাবারের ওপর হচ্ছে বেশি হচ্ছে খরচটা হচ্ছে করতে চাইছে, সেই জায়গাটা হচ্ছে আছে পছন্দ হচ্ছে,
1: ক্রয় ক্ষমতা বেড়েছে, এবং বেড়েছে অবশ্যই আমাদের দেশের যে স্থিতাবস্থা সেটার জন্যই কিছুটা বলা চলে, তাই তো? এবং ক্রয় ক্ষমতা বাড়ার ফলে আমাদের অর্থনৈতিক উন্নতি ঘটছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা

0: ক্ষমতার মধ্যে দিয়ে, এটা আমরা বলতেই পারি। এবারে যে বিষয়টা আসবো, এক্ষেত্রে এনভায়রনমেন্ট অর্থাৎ আমরা প্রত্যেকটা
1: শব্দ গেছে
0: যে ক্রয় ক্ষমতা বাড়লেই তো হবে না, আমাদের দেশের একটা সদর্থক ভূমিকা আছে যাতে আমাদের এই যে ইউএসটি বলুন বা অন্যান্য যে সমস্ত বর্জ্য বলুন সেগুলোর ফলে যে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে
1: সেগুলো এমনকি লাগাম ছাড়া আমাদের ভোগটা হবে, কারণ আমরা এখন বলি নিরবিচ্ছিন্ন উন্নয়ন, খালি আজকে আমাদের কথাটা ভাববো না, ভবিষ্যতের কথাটা ভাববো। এবং সেই ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট একটা খুব ভালো রোল আছে। রিসেন্টলি আমরা একটা পেপার বার করেছি চারজন মিলে, তা সেই ক্ষেত্রে এইখানে আমরা একটু হাইলাইট করেছি যে কার্বন এমিশন এবং হচ্ছে স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট এবং হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটার ক্ষেত্রে আমরা একটা দেখছি যে আমরা সাধারণত কি দেখি, যখন প্রথম হচ্ছে উন্নতি স্তরে উন্নয়ন হচ্ছে তখন ডোমেস্টিক প্রোডাক্টও যেমন হচ্ছে স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাড়ছে, তেমনি পার ক্যাপিটা কার্বন এমিশনও হচ্ছে বাড়ছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে সেটা কি হচ্ছে কার্বন এমিশনসগুলো কমাতে পারছি, মানে আমরা তখন হচ্ছে গ্রিন যে সোর্সেসগুলো আছে সেগুলো হচ্ছে ইউজ করছি, তার ফলে এমিশনটা কমছে এবং এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে উন্নতি হচ্ছে। তখন কি হবে যে একটা নেগেটিভ রিলেশন, এমিশন করছে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। এবার আমরা এটা যেমন বললাম দিল্লির কথা, গুজরাটের কথা, কেরলের কথা, এই সকল রাজ্যগুলোতে দেখা যাচ্ছে যে এরা যেমন উন্নয়ন করছে ঠিক তেমনিভাবেই তারা কিন্তু এই পরিবেশের ওপরে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তারা যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপর যে টেকনোলজি, এবং আপনি দেখুন গুজরাট বা ইত্যাদি ক্ষেত্রে উইন্ডের হচ্ছে প্রভাবটা, তারা সেই এনার্জিটা ইউজ করছে, সোলার এনার্জি ইউজ করছে যাতে ফসিল ফুয়েলসগুলো না দিয়ে অল্টারনেটিভ যে এনার্জিগুলো সেগুলো হচ্ছে রিনিউয়েবল সোর্সেসগুলোকে সেগুলো ইউজ করছে। তার ফলে কি দেখা যাচ্ছে যে উৎপাদন বাড়ছে, ভোগ বাড়ছে, কিন্তু পরিবেশের ওপর নেগেটিভ এফেক্টটা পড়ছে না। কিন্তু আবার কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে যে যেই টেকনোলজিগুলো নেওয়া হয়েছে সেটা যদি হচ্ছে আউটডেটেড হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে আবার হচ্ছে ব্যয় বাড়তে থাকছে, ঠিক আছে, কার্বন এমিশন হচ্ছে বাড়ছে, তখন সেক্ষেত্রে আমরা তখন ইউ শেপ না পেয়ে এন শেপ হচ্ছে হয়ে যাচ্ছে। তা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোল আপনাদের যেটা আজকের বিষয় যে যেমন হচ্ছে চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে যেটা হচ্ছে কেন্সের কনসেপ্ট যে সরকারের একটা ভূমিকা থাকবে, ঠিক তেমনিভাবেই নিরবিচ্ছিন্ন উন্নয়নকে হচ্ছে যদি এনশিওর করতে হয় সেখানে গভর্নমেন্টে সেটা হচ্ছে গুড গভর্নেন্স, গভর্নেন্স এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যে ইনভেস্টমেন্টটা আসছে সেটা গভর্নেন্স সঠিকভাবে হচ্ছে কিনা, তার মনিটরিংটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আমাদের হচ্ছে যেমন হচ্ছে ভোক্তার হচ্ছে ভোগ করার অধিকার থাকবে, সে ভোগ করবে কিন্তু সেটা হচ্ছে সাস্টেনেবল ওয়েতে, পরিবেশ বান্ধব হচ্ছে ভোক্তার একটা মানে বৈশিষ্ট্য আমরা খুঁজে পাবো। এবং সর্বক্ষেত্রেই দেখা যাবে সরকারকে অভিভাবক হিসেবে থাকতে হবে। আমরা অর্থনীতির যে আমরা একটি লেখাও ছিল যে ওয়্যার ক্লাসিক্যাল আমরা অনেক সময় হয় যে নিজেরা যেই স্বাবলম্বী হয়ে যায় বাচ্চারা তখন আর বাবা মা গুরুত্ব দিই না, আবার যখন বিপদে পড়ি তখন হচ্ছে বাবা মাকে লাগে। সরকারের ভূমিকাটা আমার মনে হয় ঠিক, একটা সময় ক্লাসিসিস্টটা হলো তখন বলো মুক্ত অর্থনীতি সবকিছু, যেই মুক্ত উবড়ে পড়লো সরকার এলো, তারপর আবার কেন্সের পরে মানিটারি ইকোনমি এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল বাবল তখন আবার একটা অর্থনৈতিক সংকটে পড়েছে, তখনও আবার সরকার এগিয়ে।
2: শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে এর মাধ্যমে সারা দেশের অন্তত 9.5 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ পাঠানো হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে 45,35,000 বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় 907 কোটি টাকারও বেশি অর্থ পাবেন। এই উপলক্ষে শ্রী মোদী পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও সূচনা করবেন। বিভিন্ন পরিষেবা সহজে পেতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকের সূচনা করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের আওতায় দেশের 16 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিল জানিয়েছেন। কলকাতায় ভারতে জল সংরক্ষণ সমস্যা ও সমাধান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে আজ তিনি বলেন 2028 ডিসেম্বরের মধ্যে আরও 3 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি তার ভাষণে নতুন বিজেপি সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামো উন্নয়ন, সীমান্ত বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর এবং চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গকে ফের শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। কৃষিক্ষেত্রে কৃষক বান্ধব নীতি, উন্নত সেচ ব্যবস্থা, ন্যায্য মূল্য এবং মৎস্য ও দুগ্ধ শিল্পের প্রসারের উপর জোর দেওয়া হয়েছে। মহিলা কল্যাণে অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক 3,000 টাকা অনুদান এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত, জনঔষধি কেন্দ্র সম্প্রসারণ, উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠা এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও রাজ্যপালের বক্তব্যে উঠে আসে। রাজ্যে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্সে ভর্তির জন্য এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 97.74%। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান প্রফেসর গৌতম পাল আজ বিধাননগরে বোর্ডের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন। এবার প্রথম হয়েছেন নালন্দা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের শাশ্বত ব্যানার্জি, দ্বিতীয় হয়েছেন জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সৌরিদ্ধ মণ্ডল এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দুর্গাপুরের পুরভ ইন্টারন্যাশনাল স্কুলের উমঙ্গ ভুট। হুগলি শ্রীরামপুরে আগামীকাল গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নামে একটি ম্যারাথনের মাধ্যমে যোগ দিবসের কর্মসূচির সূচনা হবে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ হুগলি জেলা প্রশাসনের কর্মসূচি নিয়ে এক সাংবাদিক বৈঠকে জেলাশাসক খোরশেদ আলী কাদরি একথা জানান। জলপাইগুড়ি শহরে বৃষ্টির জল জমার সমস্যা সমাধানের দাবিতে আজ এক নম্বর বোরো অফিসে স্মারকলিপি দিতে গিয়ে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টির এক নম্বর ও দুই নম্বর মণ্ডলের কর্মী সমর্থকরা। পরে এক নম্বর বোরোর চেয়ারম্যান স্মারকলিপি গ্রহণ করে সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর সন্ধ্যে 7:35।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.3 MHz FM প্রচার তরঙ্গে।
4: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी 20 जून को हुगली पश्चिम बंगाल से प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किश्त जारी करेंगे। इसके तहत 9 करोड़ 44 लाख से अधिक किसानों के खातों में 18,880 करोड़ रुपए से अधिक की सम्मान राशि सीधे हस्तांतरित की जाएगी। पीएम किसान की इस किश्त के साथ ही किसानों को हस्तांतरित कुल राशि 4,46,000 करोड़ रुपए से अधिक हो जाएगी, जो करोड़ों किसान परिवारों को

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভক্তিগীতি। প্রথম শিল্পী শিখা বসু।

বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছেন ভক্তিগীতি। এখন একটি ঘোষণা। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2026 সালের 19 জুন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রোজগার মেলা 2026 আয়োজন করবে। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঘোষণাটি শেষ হল। রয়েছে আরও একটি ঘোষণা। আগামী 20 জুন 2026 পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রকাশ করা হবে। ঘোষণাটি শুনেন। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি। এবারে অনুপ ঘোষাল।

পিকিপি শুনছেন এখন একটি ঘোষণা। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2026 সালের 19 জুন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রোজগার মেলা 2026 আয়োজন করবে। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঘোষণাটি শেষ হলো। রয়েছে আরও একটি ঘোষণা। আগামী 20 জুন 2026 পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রকাশ করা হবে। ঘোষণাটি শুনলেন। শুনছেন ভক্তিগীতি, এবারের শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

মিলনশিল্পী কণ্ঠে শুনলেন মুক্তিগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.3 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। আজকে রাত সন্ধ্যা আসরে চলে এসেছি আপনাদের বন্ধু, আমি সাদাতুল নাজনীন। দেখুন, সঙ্গে চিঠি রয়েছে, কাজে বেশি কথায় গিয়ে থেকে আমাদের বেটার হচ্ছে যে বিষয়টা এবার ঝালিয়ে নেওয়া, তারপরে তারপরে কাজ পরে বলছি আগে বিষয়টা। হৃদয় আমার নাচেরে আজকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই।

0: উপন্যাস ছোটগল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যপ্রেমীদের অনেকেরই বর্ষা প্রিয় ঋতু। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধ্যেবেলায় ঝিঁঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চাপ পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তির? আপনার বার্তা শুনব, বর্ষা অনুভবের কথা শুনব আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। বিষয় অনুভবে বর্ষা, পাঠাবেন চিঠি যে ঠিকানায় আজ সন্ধ্যায় প্রজাত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। তাহলে এবার যেটা, ও আচ্ছা, আমাদের মেল আইডিটা আমি বলে দিই, আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, অর্থাৎ akashvanimurshidabad@gmail.com। তাহলে বন্ধুরা, এখন যেটা করতে হবে, নেব একটা বিজ্ঞাপন বিরতি, বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে সরাসরি চলে যাবো আপনাদের পাঠানো চিঠিতে।
1: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी 20 जून को हुगली पश्चिम बंगाल से प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किश्त जारी करेंगे। इसके तहत 9 करोड़ 44 लाख से अधिक किसानों के खातों में 18,880 करोड़ रुपए से अधिक की सम्मान राशि सीधे हस्तांतरित की जाएगी। पीएम किसान की इस किश्त के साथ ही किसानों को हस्तांतरित कुल राशि 4,46,000 करोड़ रुपए से अधिक हो जाएगी, जो करोड़ों किसान परिवारों को आर्थिक संबल प्रदान कर रही है।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
3: পাল্টাও স্বভাব পাল্টাও।
4: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো দেখি।
3: পাল্টাও স্বভাব পাল্টাও।
5: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক।

থেকে শুরু করেছে। সবসময় ক্যালেন্ডার, মাস বা পঞ্জিকার দিনক্ষণ দেখে বর্ষা আসে না, সে আসে আর আমরা আলোর পোড়া পতঙ্গের মতো তার প্রেমে পড়ি। পূর্ব নাই বা কেন, আকাশ কালো করে এলো চুল।

ঠাকুরাসে। দুপুরেও নাতি ভাই আমি দুজনে ভিজলি বাবা মা বকেছে, আমি বড় তাই রেহাই, তবু ঠান্ডা সর্দির তোয়াক্কা না করে চলো ভিজি পার্থিব ভাই। এই বলেই সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন সুব্রত পাল, গ্রাম পোস্ট থানা খড়গ্রাম জেলা মুর্শিদাবাদ থেকে।

তথা শেষ চিঠিতে এই চিঠিটি পাঠিয়েছেন সৌমাল্য প্রামাণিক, গ্রাম মাঝডিহা, পোস্ট বদনগঞ্জ, জেলা হুগলি, থানা গোঘাট, মহকুমা আরামবাগ থেকে। লিখছেন, প্রিয় আজ সন্ধ্যায় তোমার এই মাসের বিষয় রেখেছ অনুভবে বর্ষা। গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে মুক্তি পেতে আমরা হাঁপ পিত্তেষ করে বসে থাকি বর্ষার আগমনের জন্য। অবশেষে বর্ষা আসে, ভিজিয়ে দেয় মাটি, ভিজিয়ে দেয় মন। বর্ষা আসে বলেই কৃষকরা ফসল উৎপাদন করতে পারেন, গাছপালা নতুন করে উজ্জীবিত হয়। বৃষ্টিতে রাস্তাঘাট প্যাচপ্যাচে কাদা হয়ে যায় ঠিকই, তবু কবির সাহিত্যিক গীতিকারদের প্রিয় ঋতু বর্ষা। গীতিকবি মজা করে তাই লিখেছেন, ওগো বর্ষা তুমি ঝোরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে। এলো না হয় ঝোরো তখন অঝোর ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে। যাই হোক, বর্ষাকাল আমারও ভালো লাগে। বর্ষা ঋতুকে কেন্দ্র করে আমার জীবনের একটি ঘটনার কথা মনে পড়ে যায়। সেই দিনটা ছিল আমার কলেজ জীবনের প্রথম দিন, এক বর্ষান্মুখর দিন। কলেজ ছুটি হবার পর বাড়ি ফিরব বলে বেরিয়েছি, দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাল্যবন্ধু বলল, বৃষ্টি থামার জন্য অপেক্ষা করে লাভ নেই, বাড়ি চলো। তাই ভিজতে ভিজতে বাস ধরবার জন্য দাঁড়িয়েছিলাম। বাসের ভিতরে প্রচণ্ড ভিড় থাকার জন্য ছাদে উঠতে হয়েছিল আমাদের। বাসের ছাদে বসে ভিজতে ভিজতে সেই বর্ষার দিনে আমাদের বাড়ি ফিরে আসতে হয়েছিল। সেই দিনটার কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। এই বলে নমস্কার জানিয়ে চিঠিটি শেষ করেছেন সৌমাল্য প্রামাণিক, গ্রাম মাঝডিহা, পোস্ট বদনগঞ্জ, জেলা হুগলি, থানা গোঘাট, মহকুমা আরামবাগ থেকে।

0: বন্ধুরা, আজ সন্ধ্যার আসরে এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2026 সালের 19 জুন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রোজগার মেলা 2026 আয়োজন করবে। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শুনলেন ঘোষণাটি। রয়েছে অপর আরও একটি ঘোষণা। আগামী 20 জুন 2026 পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রকাশ করা হবে। ঘোষণাটি শুনলেন। আজকের মতো আমাদের আজ সন্ধ্যার আসর এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।
1: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার। ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, বোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250। নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবল ভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
3: গ্লুকোমা, গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষে ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কি জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার বাড়বে, বলে দিলেন 100 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200 প্রেশার আছে। এই প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রোগী বুঝতে পারে না। যখন রোগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চান্সে হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে। আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তো গ্লুকোমা মানুষ কি করে বুঝবে, গ্লুকোমা হয়েছে কি হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কি করে? সাধারণ মানুষের কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সেই গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পিএসবিপি গ্লাস, মানে 40 বছর পরে যে চর্চাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এইবার ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পিএসবিপি গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রাবধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে, মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেমিশন, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমা ব্যথা হচ্ছে না, আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুক, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে করবো। নিশ্চিত আছে যে গ্লকমা সামান্য হয়েছে, এখন হয়তো তো 10 বছর বাদে গ্লকমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফেলবো গ্লকমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লকমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনি জীবনযাপন করুন। গ্লকমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, ছ মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লকমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লকমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
4: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, বোরাবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
0: বিজ্ঞাপন দাদাদের আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা 7:35 কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ, 7:85 কলকাতা কেন্দ্রীয় স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। জনগণের কল্যাণে সচেতনতার বার্তা সমাজের সর্বত্র পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026 ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলো উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা উল্লেখ করেন। স্যাঁ গোবের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন, এশীয় প্যাসিফিক অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মিশ্রল এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আর্থার মেন্স বলেছেন, তাদের কোম্পানি কৃত্রিম মেধা সংক্রান্ত গবেষণার অংশীদারিত্ব বাড়াতে বৃহত্তর সহযোগিতার পথ খুঁজতে আগ্রহী। সিএমএ সিজিএম এর চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রডল্ফ সাদে বলেছেন, ভারত দ্রুত পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শ্রী মোদী আজ অ্যালস্টমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্টিন সিওর সঙ্গে পরিবহন ব্যবস্থা এবং রেলের পরিকাঠামোগত আধুনিকীকরণের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দুদেশের সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। সমাজ মাধ্যমে অপর এক বার্তায় সার্জিও গোর বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক এবং জাল ওষুধ থেকে নাগরিকদের রক্ষা করা, সীমান্ত সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এ সংক্রান্ত উচ্চপদস্থ প্রতিনিধিদের ষোড়শ বৈঠকে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী 22 জুন দুদিনের সফরে ভারতে আসছেন। এই সম্মেলনের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে গঠন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে 118তম অবস্থানে থেকে আইআইটি দিল্লি ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। এর পাশাপাশি আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস বিশ্বের শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষাক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক স্তরে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনেই কমিউনিটি রেডিওগুলোর লক্ষ্য। চেন্নাইয়ের আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মন্ত্রী রেডিও এবং কমিউনিটি রেডিওর ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর শ্রীধরের ভূয়সী প্রশংসা করেন। আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন ওই অনুষ্ঠানে বলেন, গণমাধ্যম সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলায় উদ্ভাবন এবং নতুন কৌশল অবলম্বন করা অপরিহার্য। চলতি অর্থবছরে তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার 6,208 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক একে এক অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করে জানিয়েছে, 47 লক্ষেরও বেশি শিক্ষার্থী এর সুবিধা পেয়েছেন। এর ফলে এই প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা 61.92% বেড়ে 16,63,000 পৌঁছেছে। এছাড়া তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী এবং অন্যান্যদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় সরকার 562 কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেশকিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেদেশের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 15 বছরের কম বয়সীরা সমাজ মাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য করতে পারবে না, কোনো কন্টেন্ট শেয়ার বা পাবলিক গ্রুপে যোগ দিতেও পারবে না। 15 থেকে 16 বছর বয়সী ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া সীমিতভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। এইসব নিয়মাবলী পুরোপুরি বাস্তবায়নের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও 1 বছর সময় দেওয়া হয়েছে। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালাল ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শহরের দক্ষিণ পূর্ব উপকণ্ঠে অবস্থিত মস্কো তেল শোধনাগারে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। 555টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ খান কোয়েস্ট 2026 অংশগ্রহণের জন্য ভারতীয় সেনার একটি দল আজ উলানবাতর রওনা হবে। সেখানকার ফাইভ হিলস ট্রেনিং এরিয়াতে 20 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার মাফ করবেন চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। ফুটবল বিশ্বকাপে আগামীকাল 3টি ম্যাচ। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গুয়াদালাহারা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। অন্যদিকে গ্রুপ ডি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। সিয়াটেল স্টেডিয়ামে খেলা হবে ভারতীয় সময় রাত 12:30। এছাড়া গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। বক্সিং এ ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026 এর কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চীনের গুয়াংয়ে আজ মহিলাদের 51 কেজি বিভাগের শেষ ষোলোর লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুশেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পান। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তিনি কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হবেন। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা ও আনমোল খাড় ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ 16 এর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সওয়ালকে হারিয়ে অস্মিতা শেষ আটে নিজের স্থান নিশ্চিত করেন। অন্যদিকে মালয়েশিয়ার গো জিন ওয়েই প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় 19 বছর বয়সী আনমোল খাড় কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপসুদের?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাটি তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুগবাণী। যুগবাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো, ম্যাচের শেষে স্কোর লাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারের কাঁপতে থাকে যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

আজকে পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত ৮টায় অনুরোধের আসর। অন্য শেষে ৮টায় থাকবে বিজ্ঞানের খবর। আন্তর্জাতিক যোগ দিবস বিষয়ে ডক্টর তুষারকান্তি মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। বিধানসভা পর্যালোচনা ৮:৫০। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সরোদ বাজিয়ে শোনাবেন অরুণা দাস। ৯:৩০টায় নাটক গোপনের গোপ, রচনা সরোজ বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। ১০টায় বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান প্রগতির এক যুগ সুস্বাস্থ্যের দিশা। আলোচনায় অংশ নিয়েছেন ডাক্তার কাজল কৃষ্ণ বণিক এবং ডাক্তার অনুপ কুমার রায়। ১০:৩০টায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়, কণিকা মজুমদারের গাওয়া আধুনিক গান ১০:৪৫। ১১:০০টায় দোতারা বাজিয়ে শুনবেন সৌমেন্দু দাস। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল চুমরি ও দাদরা, শিল্পী অমৃতা সরখেল।

সঞ্চয়িত পিচুর তরঙ্গের আঘাতটায় ছায় ছবি গান ম্যানারিমের গান 8:15 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর স্পটলাইট 8:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সেমিলন উপস্থাপনা অভিষেক মণ্ডল রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল তার ভাষণে বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার, কর্ম পরিকল্পনা ও প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বর্তমান সরকার রাজ্যে যোগ ও আয়ুষের অন্যান্য ধারার চিকিৎসাকে মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার করবে। আগামী রবিবার 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠান হবে কলকাতায়। রাজ্যে বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার 97.74%। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আজ বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি। আসছে বিস্তারিত খবরে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল তার ভাষণে নতুন বিজেপি সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের কর্ম পরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। বিশেষ জোর দেওয়া হয় আইন শৃঙ্খলা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্প রূপায়নের ওপর। তিনি বলেন, নতুন সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, সিন্ডিকেট রাজের অবসান এবং নারী শিশুদের বিরুদ্ধে অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামো উন্নয়ন, সীমান্ত বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর এবং চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর মতো পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।
1: With the active indulgence of some vested interest groups within the state itself. My government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over.
0: রাজ্যপাল জানান, পশ্চিমবঙ্গকে ফের শিল্প বান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। সিঙ্গুরে নতুন শিল্প পার্ক, প্রতিরক্ষা শিল্প পার্ক এবং অশোকনগর তেল ক্ষেত্রের উন্নয়নের মতো একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। অব্যবহৃত এবং বন্ধ শিল্প ইউনিটগুলিকে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিল্প সংক্রান্ত জমি ব্যাংককে শিল্পসাথী পোর্টালের সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি থমকে থাকা রেল, মেট্রো, জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কৃষিক্ষেত্রে কৃষক বান্ধব নীতি, শিক্ষাক্ষেত্রে নিয়মিত টেট পরীক্ষা, শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, পিএম শ্রী প্রকল্প, উত্তরবঙ্গে নতুন আইআইটি ও আইআইএম প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও রাজ্যপাল উল্লেখ করেন। মহিলাদের কল্যাণে অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক 3,000 টাকা অনুদান এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত, জনৌষধি কেন্দ্র সম্প্রসারণ, উত্তরবঙ্গে এইমস স্থাপনের মতো বিষয়টিও রাজ্যপালের ভাষণে উল্লেখ করা হয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, উজ্জ্বলা প্রধানমন্ত্রী, কুসুম, খেলো ইন্ডিয়ার মতো আগে চালু না হওয়া কেন্দ্রীয় প্রকল্প এবার রাজ্যে কার্যকর হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছ বাস্তবায়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে পশ্চিমবঙ্গকে আবার দেশের অগ্রণী রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাজ্যপাল। উল্লেখ্য, এবারের অধিবেশনে আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও সোমবার রাজ্য বাজেট পেশ করা হবে। মঙ্গলবার থেকে পরবর্তী দুদিন রাজ্যপালের অভিভাষণের ওপর আলোচনা চলবে। এদিকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়করা দুটি ভাগে বিভক্ত হয়ে আসন গ্রহণ করেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ 58 জন বিধায়ক একদিকে বসেন, বাকি 14 জন বিধায়ক কিছুটা দূরত্ব বজায় রেখে বিরোধী বেঞ্চের অন্যদিকে বসেছিলেন। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
2: অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশনে স্পষ্ট হয়ে গেল বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আগে নিজেদের ঘর সামলানোই এখন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিরোধী বেঞ্চে কার্যত দুভাগে বিভক্ত হয়ে বসতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের। একদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির, অন্যদিকে মমতা ব্যানার্জিপন্থী বিধায়করা। বিধানসভার কক্ষের এই দৃশ্যটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে বসেছিলেন 58 জন বিধায়ক। অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ, রুদবানু রহমান, আরিফা আহমেদের মতো কালীঘাটপন্থী নেতাদের আলাদা গোষ্ঠী হিসেবেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে দেখা যায়। রাজনৈতিক মহলের মতে আদালতে মামলা চললেও বিধানসভার ময়দানে সংখ্যা লড়াইয়ে এগিয়ে থাকার বার্তা দিতে চাইল বিদ্রোহী শিবির। সবচেয়ে বেশি নজর কাড়ে ফিরহাদ হাকিমের অবস্থান। এক সময় মমতা ব্যানার্জির ঘনিষ্ঠতম নেতাদের মধ্যে অন্যতম পরিচিত ওই নেতাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার পাশের সারিতে বসতে দেখা যায়, যা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণে নতুন বার্তা বলেই মনে করা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আগেই জানানো হয়েছে ঋতব্রতকেই বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর সাময়িক সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি। রাজ্যপালের অভিভাষণে সিঙ্গুরের শিল্প পার্ক গড়ে তোলার যে কথা বলা হয়েছে, ডোমকলের সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান তার প্রশংসা করেছেন।
3: একটা সময় আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সিঙ্গুর নিয়ে এই শিল্পগুলো প্রায় তৈরি হয়ে গেছিল। আজকে তাপসবাবু শিল্পমন্ত্রী তিনি বলেছেন, রাজ্যপালের ভাষণে এটা উল্লেখ করেছেন, আমরা অন্তত এটুকু বলি যে সাধুবাদ।
0: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের রদবদল নিয়ে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন দলের 5 বিধায়ক। পরে বৈঠককে ইতিবাচক উল্লেখ করে কুণাল ঘোষ সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের তরফে মমতা ব্যানার্জিকে Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তবে এক্ষেত্রে পছন্দের নিরাপত্তারক্ষী দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার 20 জুন হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, সারাদেশে 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। 2019 ফেব্রুয়ারিতে এই প্রকল্প চালু হওয়ার পর এ পর্যন্ত প্রায় 4,50,000 কোটি টাকা প্রদান করা হল। শ্রী মোদী এই উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প। কৃষকদের বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় Agristackএরও সূচনা করবেন তিনি। এছাড়া রাজ্যে প্রাকৃতিক চাষের জন্য জাতীয় মিশনেরও তিনি উদ্বোধন করবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যে যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল। বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে। তিনি আজ নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাকালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
4: আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন। এটা ওপেন টু অল, সকলে অংশগ্রহণ করতে পারেন। সমবেত হওয়ার সময় 6:30 এবং 7টার সময় মূল কার্যক্রম শুরু হবে।
0: সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব জানান, এবারের আন্তর্জাতিক যোগ দিবসে দেশ জুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছে।
5: हमारा पिछले साल हमने योग फॉर अनप्लग कि जो युवाओं को योगा के साथ में जोड़ने के लिए हमने उसका एक माहौल किया था, एक प्रोग्राम भी हमने उसमें चला है। अभी अलग अलग क्षेत्र के लोगों को जोड़ने के लिए, जैसे बुजुर्ग आदमी के लिए अलग पैकेज है, छोटे बच्चों के लिए अलग पैकेज है।
0: রাজ্যে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সে ভর্তির জন্য এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 97.74%। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গৌতম পাল আজ বিধাননগরে বোর্ডের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন। এবার প্রথম হয়েছেন নালন্দা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের শাশ্বত ব্যানার্জি, দ্বিতীয় জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সৌরিদ্ধ মণ্ডল এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দুর্গাপুরের পুরব ইন্টারন্যাশনাল স্কুলের উমাং ভোট। 29 জুন কাউন্সেলিং শুরু হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিণবঙ্গে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস থাকলেও সন্ধ্যের পর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8:10।
6: वह नवाचार प्रभावी समाधान प्रदान कर सकता है। फ्रांस के पेरिस में विवाटेक 2026 सम्मेलन में प्रधानमंत्री ने भारत में डिजिटल भुगतान, वित्तीय समावेशन, शिक्षा, स्वास्थ्य सेवा और कृषि क्षेत्र में तेजी से हो रहे प्रौद्योगिकी आधारित परिवर्तन का उल्लेख किया। श्री मोदी ने कहा कि भारत अंतरिक्ष प्रौद्योगिकी और परमाणु ऊर्जा के क्षेत्र में उपलब्धियों के माध्यम से मानव क्षमता की नई सीमाओं का विस्तार कर रहा है। उन्होंने कहा कि प्रौद्योगिकी और आर्टिफिशियल इंटेलिजेंस सभी के लिए सुलभ होनी चाहिए। श्री मोदी ने वैश्विक नवोन्मेषकों से भारत के साथ मिलकर काम करने का आह्वान किया। भारत यूरोपीय संघ मुक्त व्यापार समझौते पर प्रधानमंत्री ने कहा कि यह समझौता व्यापार, निवेश, प्रौद्योगिकी आदान प्रदान और पर्यटन को बढ़ावा देगा।
7: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
6: इससे पहले श्री मोदी ने पेरिस में कई प्रमुख उद्योगपतियों से मुलाकात की। इस दौरान विनिर्माण, आर्टिफिशियल इंटेलिजेंस और समुद्री अवसंरचना पर चर्चा हुई। बैठक के बाद आकाशवाणी से बात करते हुए इन उद्यमियों ने भारत में बढ़ते अवसरों का उल्लेख किया। एक रिपोर्ट।
8: सेंटकोमा के चेयरमैन और सीईओ बेनवा बेजा ने कहा कि भारत एशिया प्रशांत क्षेत्र के लिए एक बड़े विनिर्माण और निर्यात केंद्र के रूप में उभर रहा है। मिस्त्राल एआई के सीईओ आर्थर मेंश ने कहा कि कंपनी भारतीय भाषाओं के लिए सहयोग बढ़ाने, एआई अनुसंधान

0: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। নিবেদনের মনোবীক্ষণ, রানীবাগান, বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। মনোবীক্ষণ বহরমপুর রানীবাগানে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন মৃগী, নেশা, মানসিক অসুখ, ব্রেনের অসুখ, স্নায়ু ও যৌন রোগের চিকিৎসাতে। এছাড়াও এখন মনোবীক্ষণ পলিক্লিনিকে অন্য সমস্ত বিষয়ের ডাক্তারবাবুরা উপলব্ধ রয়েছেন আপনাদের সেবার্থে। মনোবীক্ষণ প্যাথোলজি এখন ইতাতঞ্জরির বৃহৎ একটি ল্যাবরেটরি, যা NABL স্বীকৃত। মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা সাধারণত বিভিন্ন স্নায়ু ও মানসিক চিকিৎসা এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি জনমানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। আজকে এরকমই একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আমি ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী।
0: মনোবীক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
1: আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কোনো বিশেষ অসুখ না হলেও সেটা যে কোনো অসুখের চিকিৎসাতে, বিশেষ করে ব্রেনের অসুখ বা মানসিক অসুখের চিকিৎসাতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই বিষয়টি নিয়ে আমরা অনেকেই খুব চিন্তিত বা বলা যেতে পারে কিছু ক্ষেত্রে ভীত থাকি। সেটি হচ্ছে ওষুধের সাইড এফেক্ট। ওষুধের সাইড এফেক্ট নিয়ে আমাদের বেশিরভাগ মানুষের খুব টেনশন, যে সত্যি সত্যি মানসিক অসুখের যে জন্য যে ওষুধগুলো ব্যবহার হয় সেই ওষুধগুলো কি ঘুমের ওষুধ, সেই ওষুধগুলো কি নেশার ওষুধ, সেই ওষুধগুলো কি মানুষের মধ্যে নেশাগ্রস্ত একটা ভাবে সৃষ্টি করে, মানে মানুষকে নেশাগ্রস্ত করে ফেলে, ওষুধগুলো কি একবার শুরু করলে আর কোনো দিনও থামানো যায় না, তাহলে কি ওষুধটা যতদিন না খেয়ে পারা যায় ততটাই ভালো, এরকম হরেক প্রশ্ন আমরা চিকিৎসা করতে গিয়ে মানুষজনের মধ্যে, রোগীর মধ্যে এবং রোগীর বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে আমরা ভীষণ রকমভাবে পাই। তো আসুন এই প্রত্যেকটি প্রশ্নের একেবারে এভিডেন্স বেসড, অর্থাৎ বিজ্ঞান যা বলে সেই অনুযায়ী আমরা উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমেই বলা ভালো যে দেখুন, যে কোনো ওষুধেরই জানবেন সাইড এফেক্ট আছে যদি সেটা সত্যিকারের ওষুধ হয়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ ওষুধ জিনিসটা কাজ করে, ওষুধ ডাইরেক্টলি কোনো কাজ করে না, ওষুধ কাজ করে, এটা জানবেন, এটা খুব খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা যে ওষুধ ডাইরেক্টলি কোনো কাজ করে না, ওষুধ কাজ করে মানুষের শরীরের ভেতরে বিভিন্ন অঙ্গ বলুন, কোষ বলুন, উৎসেচক বলুন, মধ্যে কথা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন কেমিক্যালস, বিভিন্ন উৎসেচক, যেগুলো নর্মালি মানুষের শরীরে জন্ম থেকে থাকে, আমাদের প্রত্যেকের শরীরে যেগুলো আছে সেগুলোকে মডিফাই করে, মানে কোনোটার পাওয়ার বাড়িয়ে, কোনোটার পাওয়ার কমিয়ে, কোনোটার ঘনত্ব বাড়িয়ে, কোনোটার ঘনত্ব কমিয়ে, এক কথায় আমাদের শরীরের যে নর্মাল যে যা কিছু রয়েছে, কেমিক্যালস রয়েছে, সেগুলোকে বাড়িয়ে কমিয়ে বা কন্ট্রোল করে বা মডিফাই করে ওষুধ কাজ করে। এখন যেটা হয়, এই কাজ করতে গিয়ে ঠিক যেখানকার প্রবলেমের জন্য রোগটা তৈরি হচ্ছে সেইখানে কাজ করতে পারলে অসুখটা সারে, আর এটা সারাতে গিয়ে যেখানে সেই কন্ট্রোলটা প্রয়োজন নেই সেখানেও কন্ট্রোল করে বসলে পরে সমস্যা হয়, যেটা সেটাকেও আমরা বলি সাইড এফেক্ট। একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে পরে ব্যাপারটা বোঝা সহজ হবে। ধরুন কারো খুব বমি হচ্ছে, আমরা বমির জন্য এককালে মেটোক্রোপ্রামাইড বলে একটা ওষুধ ব্যবহার করতাম। কীভাবে এটা কাজ করছে? না, বমি জিনিসটা আমাদের আসলে বেসিক্যালি এটা তো একটা পেরিস্টলটিক রিয়াকশান, মানে আমাদের যে গ্রাস নালীর মধ্যে যেদিকে খাবার যাওয়া দরকার সেদিকে না গিয়ে উল্টো দিকে খাবারটা চলে আসছে, এটাই হচ্ছে বমি। তো গ্রাস নালীর ভেতরে এই যে খাবারের গতিবেগ এইটাকে ঠিক করতো মেটোক্লোপ্রামাইড বলে একটা জিনিস, একটা ওষুধ। তো সেটা যতক্ষণ গ্রাসনালীর মধ্যে থেকে কাজটা করত ততক্ষণ পর্যন্ত সেটা বমির একটা খুব ভালো ওষুধ হিসাবে পরিগণিত হতো। কিন্তু দেখা গেল যে মেটোক্লোপ্রামাইড ওষুধটা সেটা ওই গ্রাসনালীর মধ্যে কাজ তো করছে করছে করুক, কিন্তু সে তার কাজের এখতিয়ার ছাড়িয়ে সে ব্রেনেও ঢুকে পড়ে, তার সেই যে কর্মক্ষমতা সেটাও সে সেখানে গিয়ে দেখাতে শুরু করলো। তার ফলে এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট বা এইরকম বেশ কিছু সমস্যা মেটোক্লোপ্রামাইড ওষুধগুলোতে দেখা গেল। তো এই যে জিনিসটা এটাকেই আমরা বলছি সাইড এফেক্ট, মানে ওষুধ যেখানে তার কাজ করার দরকার সেখানে কাজ করার পাশাপাশি যদি অন্য আরও বিভিন্ন জায়গায় গিয়ে কাজকর্ম দেখাতে শুরু করে তখনই যত সাইড এফেক্টের সৃষ্টি হয়। এই ধারণাটা কেন প্রয়োজন? এই ধারণাটা এই কারণে প্রয়োজন কারণ তার মানে দাঁড়াচ্ছে ওষুধের যদি কোনো এফেক্ট থাকে তাহলে অবভিয়াসলি তার সাইড এফেক্টও থাকবে। মানে যে ওষুধের কোনো সাইড এফেক্ট নেই সেটা আদপে কোনো ওষুধই না, যে ওষুধের কোনো সাইড এফেক্ট নেই বা যার কোনো সাইড এফেক্ট নেই তার কোনো এফেক্টও নেই, উল্টো দিকে যার কোনো এফেক্ট আছে তার কিছু না কিছু সাইড এফেক্ট আছে, এটা একেবারে ধ্রুব সত্য কথা জানবেন। সুতরাং কেউ যদি বলেন যে আমাদের চিকিৎসা পদ্ধতিতে ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাহলে চোখ বন্ধ করে জেনে নিতে পারেন বা মানে ভেবে নিতে পারেন যে সেই ওষুধের কোনো প্রতিক্রিয়াও নেই, মানে সেই ওষুধের কোনো এফেক্টও নেই। তাহলে বলতে পারেন যে তাহলে সেই ওষুধে কাজ হয় না? হ্যাঁ হয়, অবশ্যই হয়। কি করে হয়? প্লাসেবো এফেক্টে হয়। প্লাসেবো এফেক্ট মানে দেখা গেছে আপনাকে যদি নাকি ওষুধের নাম করে সাধারণ ভিটামিন বড়ি

নেই বলে দাবি করা হচ্ছে, সেখানে যা কিছু এফেক্ট পাওয়া যায় সেটা হচ্ছে ওই প্লাসেবো এফেক্ট। মানে আপনি ভালো কিছু একটা খাচ্ছেন, উপযোগী একটা ওষুধ খাচ্ছেন, এই ভরসাতেই আপনি ভালো হয়ে যাচ্ছেন, আপনার ব্রেইন আপনাকে সুস্থ করে দিচ্ছে অনেকটা পর্যন্ত। এই এইটাই হচ্ছে, এই ঘটনাটাই এখানে ঘটে, যাকে আমরা প্লাসেবো এফেক্ট বলি। কিন্তু মুশকিল হচ্ছে যে 70% উপরে এই প্লাসেবো এফেক্ট খাটছে না, তাদের কি হবে? তারা কিন্তু ভুগবে, বা তারা সেই অসুখের যা অবশ্যম্ভাবী পরিণতি, সেই পরিণতির দিকে তারা আস্তে আস্তে এগিয়ে যাবে। সেই জন্যই যে চিকিৎসা পদ্ধতি প্লাসেবো এফেক্টের উপর কাজ করে, সেই চিকিৎসা পদ্ধতি এক কথায় বলতে গেলে সেটা কোনো চিকিৎসাই নয়। তো যাই হোক, মোদ্দা কথা, এফেক্ট থাকলে তার সাইড এফেক্ট থাকবে, সাইড এফেক্ট থাকলে তবেই বুঝবেন তার কিছু এফেক্টও আছে, এই হচ্ছে পরিষ্কার কথা। সমস্যা হচ্ছে আমরা ব্রেনের ওষুধের ক্ষেত্রে সাইড এফেক্ট নিয়ে যতটা চিন্তিত, আমরা অন্য ওষুধের ক্ষেত্রে সাইড এফেক্ট নিয়ে ততটা চিন্তিত নই। তার একটা বড় কারণ যে ব্রেনের অসুখ সম্বন্ধে ধ্যান ধারণা বা তার চিকিৎসা পদ্ধতি নিয়ে সচেতনতা, এই জিনিসটা খুব রিসেন্ট। স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আমলে ম্যালেরিয়া রোগের চিকিৎসা হতো পেটের মধ্যে আগুনের ছ্যাঁকা দিয়ে। সেই সময় ম্যালেরিয়ার চিকিৎসাতে ক্লোরোকুইন বা কুইনাইন এই জিনিসগুলো আসেনি। তখন ক্লোরোকুইন বা কুইনাইন সম্বন্ধে শুনলে পরে লোকে হয়তো ঠিক সেরকমই ভাবনা ভাবত যেটা আজকে ব্রেনের অসুখের সম্বন্ধে মানুষ ভাবে। কারণ ব্রেনের অসুখের চিকিৎসা জিনিসটা খুব খুব রিসেন্ট, হয়তো খুব বেশি হলে 10 বছর 20 বছর 30 বছর, তার বেশি একেবারেই নয়। তো মুশকিল হচ্ছে যে সমস্ত ওষুধগুলো বহুল প্রচলিত প্রচারিত, এমনকি হয়তো ওষুধের দোকানে গেলে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও পাওয়া যায়, সেই সমস্ত ওষুধগুলো সম্বন্ধে আমাদের একরকম বিশ্বস্ততা তৈরি হয়ে গিয়েছে, তাই আমরা তার সাইড এফেক্ট নিয়ে চিন্তা করি না। যেমন প্রচুর লোক বলেন, আমি সকালবেলা উঠে অম্বলের ওষুধ না খেলে আমার শরীর ভালো লাগে না, আমি বছরের পর বছর ধরে অম্বলের ওষুধ একটা করে খেয়ে যাচ্ছি, প্যান্ট্রোপ্রাজল খাচ্ছি, ওমেপ্রাজল খাচ্ছি, যার যেটা পছন্দ খেয়ে যাচ্ছি। আচ্ছা, যদি বলা হয় যে সমীক্ষায় দেখা গেছে যে দীর্ঘদিন ধরে এরকম প্যান্ট্রোপ্রাজল বা ওমেপ্রাজল বা এই ধরনের যে H2 ব্লকার আমরা বলি এগুলোকে, এগুলো খেলে গ্যাস্ট্রিক ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, তাহলে কি বলবেন? যদি বলা হয় যে এই যে জ্বরের জন্য আমরা জ্বর হলে পরেই ক্যালপল খাই, ক্রোসিন খাই, ক্যালপল ক্রোসিন মানে সদা কথায় প্যারাসিটামল খাই, এবং কাউকে না জিজ্ঞাসা করেই খাই, এই প্যারাসিটামল যদি একসাথে অনেকটা খেয়ে নেওয়া হয় তাহলে ফালমিনেন্ট হেপাটিক ফেইলিওর মানে মারাত্মক লিভার ফেইলিওর, যেখান থেকে রোগীকে বাঁচানো সম্ভব নয়, এরকম হয়ে যেতে পারে, তাহলে কি বলবেন? সুতরাং আপনার অতি নিরীহ প্যান্ট্রোপ্রাজল, অতি নিরীহ প্যারাসিটামল আদতে কিন্তু তারও সাইড এফেক্ট রয়েছে, এবং অত্যন্ত মারাত্মক মারাত্মক সাইড এফেক্ট রয়েছে। আপনি কি জানেন ডায়াবেটিসের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয়, সেই ওষুধগুলো যদি উল্টোপাল্টা করে খাওয়া হয়, একসাথে অনেকগুলো খাইয়ে নেওয়া হয়, তাহলে প্রাণ সংশয় পর্যন্ত ঘটতে পারে। ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন, ভীষণ কমন ওষুধ, বহু পুরনো ওষুধ, সেটা কিডনির উপর তার প্রভাব রয়েছে। আসলে সাইড এফেক্ট ছাড়া কোনো ওষুধ হয় না, যদি হতো তাহলে তো ওষুধ বিক্রি করার জন্য ওষুধের দোকানে দরকার হতো না, সেগুলো স্টেশনারি দোকানে লজেন্সের দোকানেই পাওয়া যেত, চাইলেই মুঠো মুঠো যে কেউ যতটা প্রয়োজন কিনে আনতে পারত, কিনে খেতেও পারত। এগুলো ডাক্তারবাবুর প্রেসক্রিপশানেই পাওয়া যায়, একটা নির্দিষ্ট জায়গাতে এগুলো বিক্রির জন্য লাইসেন্সের প্রয়োজন হয়, তার কারণ সরকার জানেন যে প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে, এবং এই সাইড এফেক্টগুলো সম্বন্ধে প্রত্যেক ডাক্তারবাবু ওয়াকিবহাল। সুতরাং যখন কোনো ডাক্তারবাবু কোনো প্রেসক্রিপশান আপনাকে করে দিচ্ছেন, তার নিচে যখন তিনি সিগনেচার করছেন, তার মানে তিনি নিজের দায়িত্বে আপনাকে ওষুধগুলো দিচ্ছেন, জানবেন তিনি ওষুধগুলোর পোটেনশিয়াল সাইড এফেক্টগুলো সম্বন্ধে যথাযথ অবহিত হয়েই আপনাকে দিচ্ছেন। এবং এখানে টিপিক্যালি একটা জিনিস আমরা করি চিকিৎসকরা, যাকে আমরা বলি রিস্ক বেনিফিট রেশিও অ্যানালাইসিস, মানে ওষুধটা খেলে আপনার কতটা রিস্ক আর ওষুধটা না খেলে আপনার কতটা রিস্ক, বা উল্টো দিক দিয়ে বলতে গেলে ওষুধটা খেলে আপনার কতটা বেনিফিট, ওষুধটা খেলে আপনার সাইড এফেক্টের কতটা রিস্ক, তার একটা তুল্যমূল্য বিচার করে যখন আমরা দেখি যে না, ডেফিনেটলি ওষুধটা খেলে পরে আপনার বেনিফিট অনেক বেশি, না খেলে রিস্ক অনেকটাই বেশি, এবং ওষুধটা খেলে সাইড এফেক্টের রিস্ক তথাকথিতভাবে অনেকটাই কম, তখনই কিন্তু সেই ওষুধটা বাজারে সরকার ব্যবহার করার অনুমতি দেন, বা ডাক্তারবাবুরা সেগুলো ব্যবহার করেন। সুতরাং অযথা কোনো ওষুধের সাইড এফেক্ট

0: নিয়ে চিন্তা করবেন না। ব্রেনের ওষুধগুলো ভীষণ রকমভাবে প্রচুর ট্রায়াল, প্রচুর লক্ষ লক্ষ রোগীর মধ্যে, ভলান্টিয়ার্সদের মধ্যে তার গবেষণা করে স্পেসিফিক গাইডলাইন দিয়ে তবেই কিন্তু সরকারের অনুমতি প্রাপ্ত হয়। এবং আমরা যারা নিউরোসাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্ট, আমরা যারা এই ব্রেনের চিকিৎসা করি, ব্রেনের অসুখের চিকিৎসা করি, তাদের প্রত্যেকেরই, প্রত্যেক ডাক্তারবাবুরই নখদর্পণে থাকে প্রত্যেকটা সাইড এফেক্ট। সেই জন্য অযথা সাইড এফেক্টের ভয় পেয়ে ওষুধ বন্ধ করে দেবেন না। দেখা যাবে হয়তো সাইড এফেক্টটা বন্ধ করা, সাইড এফেক্টের ভয়ে ওষুধ বন্ধ করার ফলে ওষুধটা যদি রিল্যাপস ঘটে, তাহলে আপনি যে ক্ষতি হবে সেটা সাইড এফেক্টের তুলনায় অনেক বেশি অপূরণীয়। সেই জন্যই অযথা ভয় পেয়ে ওষুধ বন্ধ করে দেবেন না, ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আবার এটাও ঠিক, ডাক্তারবাবুকে না জিজ্ঞাসা করে দিনের পর দিন ধরে ওষুধ চালিয়েও যাবেন না। কারণ এটা খুব সত্যি কথা যেটা আমরা প্রথমেই বললাম, যে কোনো ওষুধ যার কোনো মাত্র এফেক্ট রয়েছে তার সাইড এফেক্টও রয়েছে। সুতরাং ডাক্তারবাবুকে না দেখিয়ে দীর্ঘদিন ওষুধ চালিয়ে গেলে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই। আমাদের কাছে যখন রোগী আসে, আমরা তখন প্রায় সেই রোগীকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করি। তার কারণ আমরা আগে থাকতে জানার চেষ্টা করি যে কোন রোগীর কোন ওষুধের কী সাইড এফেক্ট হতে চলেছে। সব সাইড এফেক্ট তো সবার হয় না, সেই জন্যই সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমরা যদি নাকি চিকিৎসার মাধ্যমে থাকি, তাহলে ওষুধের সাইড এফেক্ট আমাদের ততটা কাবু কোনোদিনই করতে পারবে না।
1: মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা। আরো বিশদ জানতে ফোন করুন 7477-99-517। আবার বলছি 7477-99-517। মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা, শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে। শুরু হচ্ছে অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনী এ কে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275, 9434640048, ওয়েবসাইট www.akakemicalspvtltd.com।
2: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগি ও মূর্ছায় দুফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং 5 ফোঁটা করে দিনে 2 বার খান।
1: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে 2 ফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
2: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় 1 চামচ ঠান্ডা জলে 2 ফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে 5 ফোঁটা করে দিনে 2 বার সেবন করুন।
1: মুক্তধারা চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জলিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে 2 বার করে 8 ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর বুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
2: মুক্তধারা দন্তশূল, মাড়ি ফোলা, দাঁত নড়া, ক্ষত বা দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত কনকনে, শিরশির করা, টক বা আঠা আঠা ভাব, মুখগহ্বরের যাবতীয় অসুখ ও মুখের দুর্গন্ধে 3 ফোঁটা মুক্তধারা দিনে 2 বার ঈষৎ উষ্ণ গরম জলে দিয়ে কুলকুচি করুন। এছাড়া দাঁত তোলার পর ক্ষতস্থানে দিনে 2 বার 2-3 ফোঁটা দিলে দ্রুত দাঁত তোলার ঘা শুকিয়ে যায় এবং ফোলা ব্যথা রক্ত পড়ার কোনো সমস্যা থাকে না এবং রাত্রে শোয়ার আগে 2-3 ফোঁটা মুক্তধারা 1 কাপ জলে দিয়ে কুলকুচি করলে কোনো প্রকার ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটতে দেয় না। নিয়মিত ব্যবহারে দাঁতের এনামেল ভালো থাকে, দাঁত শক্তিশালী হয় ও মুখে সুগন্ধ থাকে। এছাড়াও গৃহপালিত প্রাণী পশু পাখির ক্ষেত্রে মুক্তধারা সমান কার্যকরী এক আশ্চর্য ঔষধ। আরও অন্যান্য বহুবিধি রোগে মুক্তধারা ব্যবহারে সুফল পাওয়া যায়। পরীক্ষা প্রার্থনীয়।
1: শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখুন, এই ভালো রকমের গরম যখন জাঁকিয়ে বসছে তখন মাঝে মধ্যে মেঘের উঁকি ঝুঁকি ভালো লাগছে, কিন্তু মন চাইছে একেবারে ঝেঁপে বৃষ্টি হোক, যাকে বলে সবাই মিলে চলুন বলি এরকম টাইপ, যে আর বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, বৃষ্টি হোক আমরা সবাই একেবারে সেই সতেজ হয়ে যাই, দারুণ হয়ে যায় চারিদিকটা। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে, এটা তো প্রকৃতির হাতে, এটা তো আমাদের হাতে নেই, কিন্তু আমাদের হাতে আছে সুস্থতার চাবিকাঠি, যাতে করে পরিবেশ আবহাওয়া যেমনই থাকুক আমরা সুস্থ থাকতে পারি। কারণ পরিবেশের সঙ্গে আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলতে গিয়ে কখনো আমরা হয়তো বিজ্ঞানের সাহায্য নিচ্ছি, এসি ইউজ করছি, আবার দেখা যাচ্ছে বাইরে বেরোচ্ছি, এই গরম ঠান্ডা এইসব করে কিন্তু ঠান্ডা লেগে যায়। তো সেই সব কিছুতে দাওয়াই একটাই, একেবারে যাকে বলে মহৌষধ, সেই মহৌষধ এখন আপনার কাছে।
2: ইউনানির অবদান মুক্তধারা। নানান রোগে ভোগেন যারা, সঙ্গে রাখুন হার্বাল ড্রপ মুক্তধারা। একাধিক রোগের প্রাথমিক চিকিৎসায় ফলদায়ক ঔষধ মুক্তধারা। নির্মাতা একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড।
1: বন্ধুরা, আপনাদের মনে আছে তো এখন আর খুঁজে খুঁজে বেড়াতে হবে না যে মুক্তধারা কোন দোকানে পাবো, কোন দোকানে গেলে সেই মুক্তধারার খোঁজ পাবো। এখন কিন্তু মুক্তধারা আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন। অনলাইনে একটা মোবাইল ক্লিক করবেন, ব্যাস অমনি আপনার বাড়ির সামনে এসে মুক্তধারা আপনার হাতে ধরা দেবে। মুক্তধারা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে এবং আশপাশের সকলকে নিয়ে। আমরা তো সামাজিক জীব, কাজেই সকলকে নিয়ে সুস্থ থাকা একান্ত কাম্য। আর একটা সমস্যার কথা কিন্তু এই সময় উঠে আসছে, সেটা হচ্ছে জ্বরজালি যেমন হচ্ছে সেই রকমই দাঁতে ব্যথার সমস্যা কিন্তু উঠে আসছে। এই দাঁতে ব্যথার যে অসুবিধেটা সেইটাতে কিন্তু একেবারে ম্যাজিকের মতো কাজ করে মুক্তধারা। একটুখানি তুলো নিয়ে মুক্তধারা দিয়ে ঠিক দাঁতটাতে, যেখানটাতে যে দাঁতে আপনার ব্যথা সেখানে রাখুন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি রিলিফ পাবেন। রাত বিরেতে কি আপনি হয়তো কোথাও বাইরে আছেন, তখনই ডাক্তারের কাছে যেতে পারছেন না, তখনটা কি করবেন, ভরসা মুক্তধারাই সব সময়ের মতন।
2: আমরা পেয়েছি আমাদের প্রিয় বন্ধু একিম আবুল কালাম আজাদকে।
3: আমরা মোটামুটি একটা জায়গায় এখন পর্যন্ত এসে গেছি। আমাদের যে সাংবাদিক হাতিমুল ইসলাম, ওনার অনেক প্রচেষ্টায় আমাদের এই ক্ষুদ্র কোম্পানি উনি ভালোবাসেন এবং আমাদের প্রোডাক্ট নিয়ে উনিও ভাবেন অনেক কিছু। তো যাই হোক, আমরা সাধারণ মানুষের মধ্যে এটাই বলতে চাইছি যে আমাদের তো কাজের শেষ নাই, তো রোগ ছাড়বে কখন? নানান রকম রোগে আমরা জর্জরিত, বাড়ি যাচ্ছে ও দেখা যাচ্ছে যে অ্যালার্জি ফর্ম করেছে, করে তার কষ্ট হচ্ছে, কারো কাশি, কারো ব্যথা, হ্যাঁ কারো লেগে গেছে, ছিঁড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি আপনাদের এই সবগুলো আকস্মিক যে অসুখগুলো হয়ে থাকে। ফার্স্ট এড বক্স হিসাবে আমাদের এটা আপনারা রাখুন। আজকে আমরা ঈদুজ্জোহায় চলে এসেছি, ঈদুজ্জোহা আমাদের হচ্ছে বা হলো বা হবে দিনের পর দিন, আমরা কিন্তু ওই শেষ নাই, আমরা সারা বছরই আপনাদের পাশে আছি। এই ক্ষেত্রে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের কোরবানি মানে একটা মাংস খাওয়ার প্রবণতা থাকে। তো এইখানে যদি আমাদের পেটে কোনো গোলমাল হয় বা অস্বস্তি হয় তাহলে কষ্টকর ব্যাপার। তাই এই জায়গাতে আজকে বলবো, আপনি একটা ছোটো ফাইল 110 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে মাঝারিটা নিয়ে রাখুন, খাওয়ান আপনি যা খুশি, কিন্তু আপনি 5 ফোঁটা মুক্ত দ্বারা কেস হবেন, আপনার কোনো ডিস্টার্ব নাই পেটের, সব ভালো হয়ে যাবে। মুক্তধারা পেট সম্পর্কে যত রকম অসুখ আছে না কেন, আপনার আলাদা আলাদা করে আমাদের আয়ুর্বেদিক বা ইউনানি বা অ্যালোপ্যাথি যাই বলেন না কেন দিতে হয়। এটা পেট আলাদা দিতে হবে, পাতলা পায়খানার জন্য আলাদা দিতে হবে, শক্ত পায়খানার জন্য আলাদা দিতে হবে, কিন্তু ওইসব আমাদের একটা দিলেই যথেষ্ট। মুক্তধারা 5 ফোঁটা খাওয়ান, আপনার সেই রোগগুলো আপনার আপনি থেকে পালিয়ে যাবে। তা আজকে আমাদের যে কাজটা এসেছে, যে ঠান্ডা কিছুটা গরম, এতে আমাদের সর্দি কাশি, হ্যাঁ গলা খুশখুশ করা, নিম্নতা এগুলো যেন হয়েই আসছে। তো এগুলোর জন্য আমরা কষ্ট করে একটা মুক্ত ধরা বাড়িতে রাখি, কাটা ছিঁড়া পোড়া মাথা ধরা, হ্যাঁ তেল পুড়ে পুড়ে গেল আপনার জ্বলন করছে, আপনি ওখানে একটু লাগিয়ে দেন, ফুসকা নেবে না, জ্বালা থাকবে না, ভালো হয়ে যাবে। আরে এত কাছের বন্ধু আপনি কোথায় পাবেন? আপনি যেখানে যান না কেন, ওদের আলাদা দিক সেভাবে তারা ব্যবহার করবে। আর আমরা বলবো এটা আপনি ফার্স্ট এড বক্স হিসাবে আপনি এটা ব্যবহার করুন। আমরা কাটা ছিঁড়া হলে কী করতাম, কোচের ডাটা ছিঁড়ে ওখানে একটু রসটা দিয়ে দিতাম বা দুগুলো খাঁচে দিতাম, এটা তো আমরা খোবরাজি করেছি। আর এখন তো আমাদের এটা সরকার স্বীকৃত বলান ওষুধ, তাহলে এই জায়গাটাতে আমরা পিছিয়ে থাকবো কেন? শতরোগের কাজ করে, নানান রোগে ভোগেন যারা ব্যবহার করবেন মুক্ত ধারা। আপনার এক থেকে দুবার লাগালে যথেষ্ট। আবার আপনি খাওয়ার ব্যাপারটা কথাটা বললাম যদিও, লাগানোর ব্যাপারটা হলো এক ফোঁটা দু ফোঁটা, আর কোনো রোগ নাই। আপনি কাজের মানুষ, ভালো মানুষ, বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করলেন, বিছানে শুয়ে আপনি দু ফোঁটা জিভে দিয়ে গিলে নেন, দিয়ে শুয়ে যান, আপনার শ্বাস প্রশ্বাস ভালো চলবে, আপনার কোনো চিন্তা থাকবে না, শরীরে যে আপনার ক্লান্ত ভাব সেটাও কেটে যাবে, এর এত পার আছে। তাই আপনি এইসব মেডিসিন সবসময় পাওয়া যায় না, আজকে আমার 100টা প্রোডাক্ট আছে বলে এই মেডিসিনটা আমি বের করতে পারছি, কারণ এই মেডিসিনটা ওইভাবে বের করা যাবে না। এসব সব আপনার দারুচিনি, এলাচ, লবঙ্গ এইসবের তেল আছে হিসাব করা, এইসব তেলের প্রচুর দাম, যাই আপনারা অল্প ছোটোখাটো কোম্পানি নিয়ে এটা করতে পারবেন। আপনি একটা ব্যবহার করুন, দেখবেন যে আপনার বাড়ি ছাড়ছে না। মুক্তধারা এমনই জিনিস, আমাদের পাড়ার যত বাচ্চা কাচ্চা আছে কথা ফুটে নেই, তারা বলবে মুক্তধারা আছে গো।
4: ঠিক,
3: তো এই জায়গাটা আপনার বাড়ি তো তৈরি হয়ে যাবে 3 দিনের মধ্যে। আপনি একটা বাড়িতে রাখুন, দেখবেন আপনার ছেলে হোক মেয়ে হোক ভালো থাকুন, কিন্তু ওই আপনার মুক্তধারা আপনাকে চাইবে আমার ওখানে মুক্তধারা লাগিয়ে দাও, হ্যাঁ আলদা আলদা কথা ভালো লাগছে খুব। তো আমরা বরাবরই দেখে আসছি এই জিনিসটা আছে, এবং এটা পাড়া প্রতিবেশীর উপকার হয়, সবাই কিনতে পারে না, আবার পয়সা থাকলেও সবসময় কাছে থাকে না। তা আপনার বাড়িতে রাখুন, আচ্ছা লোকের উপকার হবে, আপনারও হবে। আর মুক্তধারা নিয়ে গল্প কিচ্ছু নাই, 140টা হিসাবে আমরা রোগের কাজ করাই, অতগুলো বলা তো সম্ভব হয় না। আপনার একটা কাগজ আছে ওটা পড়ে দেবেন, আর যেটাতে আপনার দরকার একমাত্র চোখের ভেতরে দেবেন না, বাদ বাকি সব জায়গায় ব্যবহার করেন। দাড়ি কাটলেন আপনারা এক ফোঁটা হাতে নিয়ে একটু জল দিয়ে হাতটাকে মুড়িয়ে আপনি গালে লাগিয়ে দিন, আপনার সেফটি হবে না, ব্যথা থাকবে না। আপনার আমাদের যেগুলো এখন বর্তমান খাদ্য, সে খাওয়ার আমরা তো বাড়ির কম খাই, বাজারের কেনা খাওয়ার খাই, রুটি বলুন আর বিরিয়ানি বলুন আর যাই বলুন, তো এইগুলো মুখরোচক না হলে তো ওরা বাজার করতে পারবে না। আর মুখরোচক আমি সহ্য করতে পারবো কি সেটা আমাকে ভাবতে হবে। তো সেই জায়গাটা আপনি যদি মনে করেন খান যা খুশি, আপনি 5 ফোঁটা মুক্তধারা খেয়ে নেবেন, আপনার সবটাই এনজয় হয়ে যাবে। অতএব মুক্তধারা বাড়িতে না, ব্যাগে না, পকেটে রাখার জিনিস, আপনারা একটা ব্যবহার করুন, মেলা পয়সা খরচা করেছেন, আরও করবেন যেদিন বাঁচবেন, শরীর তো কাউকে অসুখ বলে আসবে না, আর কার কাছে ভালো হবে তা বলা যাবে না, আর আপনিও চুপ করে বসে থাকতে পারবেন না। তো তার মধ্যে দিয়ে একটা মুক্তধারা পাড়াটা রাখুন, নিয়মগুলো পড়ুন, সেই নিয়ম অনুসারে ব্যবহার করুন, তারপরে আপনার সাথে আমার কথা হবে। তবে আমি আর আজকে বেশি বাড়াচ্ছি না, আমি ওই আপনার নাম্বারটা একটু লিখে নেন তাহলে সুবিধা হয়, 9609977275, দেখুন মিলিয়ে নেন, 9609977275, এই নাম্বারে আপনি অনুষ্ঠান চলাকালীন ফোনটা করবেন না, তারপরে করবেন বা তার পরের দিন করবেন, সারাদিনই খোলা থাকে। আমাদের পুরনো নতুন যত চিকিৎসা হয় সব আমাদের এই হরিহর পাড়া চেম্বার থেকেই হয়। আমাদের ওষুধের মধ্যে সর্বভৌম ওষুধ আছে, চিকিৎসা পুরনো রোগের নতুন রোগের চিকিৎসা করা হয়। আপনারা সুবিধা মতো ফোনে যোগাযোগ করে নেবেন, নিয়ে আসবেন, দেখবেন, তাহলে আপনার আস্তে আস্তে একটা সাহস চলে আসবে যে এই কেমিক্যালসের এক মুক্ত ধারা সমস্ত রকম কাজ করে, আর আমাদের অন্য কিছু দরকার নেই। তাই আমরা মুক্ত ধারা সবসময়ের জন্য মুক্ত মনে আমরা একটা কাছে রাখি। আর আজকে এই পর্যন্তই রাখলাম, আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকুন। আমাদের ওষুধপত্র আপনারা একটু একটু করে ব্যবহার করে এর গুণগত মানটা বুঝে নেন। আজকের মতো এখানেই শেষ, খোদা হাফেজ।
2: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগি ও মূর্ছায় দুফোঁটা তুলে ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং পাঁচ ফোঁটা করে দিনে দুবার খান।
1: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে দুফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
2: মুক্তধারা, নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় এক চামচ ঠান্ডা জলে দুফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে পাঁচ ফোঁটা করে দিনে দুবার সেবন করুন।
1: মুক্তধারা, চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জলিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে দুবার করে আধ ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর ঘুরিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনে এ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275,
4: 9434640048,
1: ওয়েবসাইট www.akechemicalspvt.ltd.com, উপস্থাপনা সাদাতুল নাজমিন, প্রযোজনা হাতিমুল ইসলাম, সম্পাদনা সুখময় ব্যানার্জি।
5: বিজ্ঞাপন বেতনের আয়োজিত অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে।
6: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी 20 जून को हुगली पश्चिम बंगाल से प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किश्त जारी करेंगे। इसके तहत 9 करोड़ 44 लाख से अधिक किसानों के खातों में 18,880 करोड़ रुपए से अधिक की सम्मान राशि सीधे हस्तांतरित की जाएगी। पीएम किसान की इस किश्त के साथ ही किसानों को हस्तांतरित कुल राशि 4,46,000 करोड़ रुपए से अधिक हो जाएगी, जो करोड़ों किसान परिवारों को आर्थिक

আধুনিক বাংলা গান শুনছেন। এখন একটি ঘোষণা। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2026 সালের 19 জুন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রোজগার মেলা 2026 আয়োজন করবে। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঘোষণাটি শুনলেন। আগামী 20 জুন 2026 পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রকাশ করা হবে। ঘোষণাটি শুনলেন। এবারে আধুনিক বাংলা গান শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন বাংলা আধুনিক গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে 8:50 থেকে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বিধানসভা পর্যালোচনা। তারপর রাত 9টার থেকে শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।
1: আকাশবাণী কলকাতা বিধানসভা পর্যালোচনা। পর্যালোচনা করছেন সাংবাদিক শ্রী সুরজিৎ দত্ত।
2: রাজ্যে পালাবদলের পর বৃহস্পতিবার বিধানসভায় প্রথম অধিবেশন শুরু হল। বিজেপি সরকারের এটাই প্রথম অধিবেশন। আজ সকাল 11টায় অধিবেশনের শুরুতে রাজ্য বিধানসভায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী সুরেন্দ্র অধিকারী। ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিগত সরকারের সময় শাসক এবং বিরোধী সংঘাত চরম পর্যায়ে পৌঁছতে দেখা গিয়েছিল। এবার সেই জায়গায় শাসক এবং বিরোধী উভয়ই একসঙ্গে রাজ্যপালকে স্বাগত জানানোর ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিন শুরুতেই পুলিশ ব্যান্ডের বন্দে মাতরমের মাধ্যমে তাকে বিধানসভায় স্বাগত জানানো হয়। নতুন বিজেপি সরকারের প্রথম অধিবেশন, তার মানে এখানে নতুন সরকারের প্রতিশ্রুতি বা তারা কি করতে চাইছে তাই নিয়ে একটা দিশা থাকবে এমনটাই সাধারণ মানুষের কাছে ধারণা ছিল। সেই মতোই নতুন বিজেপি সরকারের প্রথম অধিবেশনে আগামী দিন কীভাবে এই সরকার কাজ করতে চায় তার একটা ধারণা পাওয়া গেল প্রথম অধিবেশনের প্রথম দিনেই। আর প্রথম দিনেই রাজ্য জাতীয় সংহতি রক্ষা, দুর্নীতি দমন ও সার্বিক উন্নয়নের প্রশ্নে নয়া বার্তা দিল মুখ্যমন্ত্রী সুরেন্দ্র অধিকারীর নেতৃত্বাধীন নয়া সরকার। এদিন রাজ্যপাল সরকারের লিখে দেওয়া এই বক্তব্য পাঠ করলেন। রাজ্যপালের বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে বিগত দিনের তোলাবাজি ও সিন্ডিকেট রাজের অবসান ঘটিয়ে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাই এই সরকারের প্রধান লক্ষ্য। এই প্রসঙ্গে রাজ্যপাল তার ভাষণে জানান, আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সুরেন্দ্র অধিকারীর নেতৃত্বে গঠিত নতুন সরকার জাতীয় সংহতি, সমৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে অবিচল থেকে রাজ্যের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণের পথ অনুসরণ করবে। নারী নির্যাতন ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও তার সরকারের কড়া অবস্থানের কথা জানিয়েছেন এদিন রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছেন এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ে তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে দুটি পৃথক কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনগুলির তদন্তকারী শাখার নেতৃত্বে থাকবেন প্রবীণ IPS আধিকারিকরা। নারী ও শিশুদের উপর অত্যাচার, নারী প্রচার রোধেও এই সরকার যে জিরো টলারেন্স নীতি নিতে চলেছে তা এদিন রাজ্যপালের ভাষণেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। এছাড়াও বেআইনি কয়লা খনি, খাদান ও অন্যান্য দুষ্কৃতিমূলক কাজ বন্ধ করা এবং সমাজবিরোধীদের প্রভাবমুক্ত সমাজ গড়ে তুলতে এই সরকার সচেষ্ট থাকবে বলে তিনি জানিয়েছেন। দীর্ঘদিনের অনুপ্রবেশ সমস্যা নিয়ে এদিন দর্থহীন বার্তা দিয়েছে নয়া প্রশাসন। দীর্ঘ সময় ধরে রাজ্যের সীমান্ত সমস্যা নিয়ে একটা বড় অভিযোগ উঠছিল। নতুন সরকার কিন্তু এই সীমান্ত সমস্যা নিয়েই একটা বড় পদক্ষেপ নিয়েছে। এদিন রাজ্যপালের ভাষণেও সে কথা তিনি জানিয়েছেন। রাজ্যের অনুপ্রবেশের কারণে যে জনবিন্যাসে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে সে কথা স্মরণ করিয়ে দিয়ে রাজ্যপাল বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে অবৈধ বিদেশিদের চিহ্নিত করে দ্রুত প্রত্যার্পণের জন্য আমার সরকার তৎপরতার সঙ্গে পদক্ষেপ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই সীমান্ত সুরক্ষাকে মজবুত করতে BSF-কে 85 একরের বেশি জমি হস্তান্তর করা হয়েছে এবং আরও প্রায় 900 একর জমি এই কৌশলগত কারণেই দেওয়ার প্রক্রিয়া চলছে। নারী ক্ষমতায়ন ও জনকল্যাণমুখী প্রকল্পগুলো নিয়েও এদিন গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাজ্যপাল। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক 3,000 টাকা সহায়তা প্রদান করার কথা এদিন তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও কার্যকর করেছে যে তার সরকার, সেটাও তিনি জানিয়েছেন। স্বাস্থ্যক্ষেত্রে বড় চমক হিসাবে রাজ্যের 469টি নতুন জনঔষধি কেন্দ্র খোলার কথাও এদিন রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। একই সঙ্গে এখানে বলা হয়েছে এই জনৌষধি কেন্দ্রগুলির মাধ্যমে সাধারণ মানুষকে বাজার দরের চেয়ে 50-80% কম দামে উন্নত মানের জেনেরিক ওষুধ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলিকে বার্ষিক 5 লক্ষ ক্যাশলেস স্বাস্থ্য বিমা প্রদানের কথাও এদিন উল্লেখ করেছেন রাজ্যপাল। শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 2020 সার্বিক বাস্তবায়নের উপরে জোর দেওয়া হয়েছে রাজ্যপালের ভাষণে। পড়ুয়াদের ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে রাজ্য সরকার যে বদ্ধপরিকর এটাও তিনি জানিয়েছেন। এই লক্ষ্যে সমস্ত স্কুল এবং মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘমেয়াদী বঞ্চনার কথা মাথায় রেখে সেখানে একটি আইটিআই, একটি আইআইএম সমতুল্য প্রতিষ্ঠান, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও এদিন বলেছেন রাজ্যপাল। সর্বোপরি উত্তরবঙ্গের মানুষকে আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বহুল প্রতীক্ষিত এইমসের নির্মাণের কথাও এদিন রাজ্যপালের ভাষণে বলা হয়েছে। এদিন রাজ্যপালের ভাষণে গোর্খাল্যান্ড ইস্যুতে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছানোর বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। রাজ্যে থমকে থাকা 36টি রেল প্রকল্প এবং কলকাতা মেট্রোর কাজে দ্রুত গতি আনার কথা এদিন বলা হয়েছে। সরকার প্রয়োজনীয় জমি এবং সব রকম সহযোগিতা যে করবে এদিন রাজ্যপালের ভাষণে সে কথা বলা হয়েছে। ভাগীরথী নদীর উপর 1800 কোটি টাকা ব্যয়ে কালনা সেতু নির্মাণের কথাও এদিন রাজ্যপালের ভাষণে বলা হয়েছে। অন্যদিকে তাজপুর বন্দর ও হলদিয়ায় শিল্প হাব গড়ে তোলার কাজ যে চলছে এটাও এদিন রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের জট কাটাতে পুরানো ওবিসি তালিকা বাতিল এবং নতুন করে সমীক্ষার মাধ্যমে তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথাও এদিন রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। নিয়োগে স্বচ্ছতা আনতে 100 পয়েন্ট রোস্টার চালু হয়েছে। চাকরি প্রার্থীদের সুবিধার্থে বয়সের ঊর্ধ্বসীমাও 5 বছর বাড়ানো হয়েছে, একথা এদিন রাজ্যপালের ভাষণে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এছাড়াও দেশের পাশাপাশি আগামী দিনে অর্থাৎ 2027 সালের ডিজিটাল আদমশুমারির কাজ যে ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে সেটাও রাজ্যপালের ভাষণে জানানো হয়েছে। ভাষণের শেষে রাজ্যপাল আশা প্রকাশ করেন যে সমস্ত বাধা এবং প্রতিকূলতা পেরিয়ে পশ্চিমবঙ্গ ফের দেশের মধ্যে তার ঋত গৌরব ফিরে পাবে। সরকারের এই জনকল্যাণমুখী ও কঠোর নীতির জোড়া ফলা আগামী দিনে রাজ্যের সার্বিক চিত্রটাই বদলে দেবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যপাল। বক্তব্যের শেষে রাজ্যপালকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন অধ্যক্ষ এবং মুখ্য ছিলেন বিরোধী দলনেতা। এখানেই শেষ হয় প্রথমার্ধের অধিবেশন। দ্বিতীয়ার্ধের শুরুতে শাসক দলের মুখ্য সচেতক অম্লান ভাদুরী রাজ্যপালের বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপন নিয়ে একটি প্রস্তাব দেন, অধ্যক্ষ তা গ্রহণ করেন। এরপরই এদিনের মতো কার্যক্রম সমাপ্ত করে দেন অধ্যক্ষ।
1: এতক্ষণ শুনলেন বিধানসভা পর্যালোচনা। পর্যালোচনা করলেন সাংবাদিক শ্রী সুরজিৎ দত্ত।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, FIFA World Cup 2026।
1: তার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো, ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণ পরে রাত 10টায় কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউক্রেন এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার সুইজারল্যান্ড, বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের মুখোমুখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026 সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উদ্ভাবকদের ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার এবং সবার জন্য সুফল বয়ে আনার আহ্বান জানান। এরপর সেদেশের প্রবাসী ভারতীয়দের এক সমাবেশেও বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসের ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা বলেন। স্যাঁ গোবের চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত

উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাগোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরে মূলত বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্যারিসে সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারত ও ফ্রান্স যৌথভাবে নিস শহরে ভারত ইনোভেট উদ্যোগ চালু করেছে, যা ভারতীয় ডিপ টেক স্টার্টআপগুলির জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে। এই কর্মসূচিতে 120টিরও বেশি ভারতীয় স্টার্টআপ অংশ নেয়। ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফার্মাকোপিয়াসের ষোড়শ আন্তর্জাতিক সম্মেলনে ওষুধ সংক্রান্ত গুণগত মানের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণে ভারত ক্রমবর্ধমান নেতৃত্বের বিষয়ে পুনরায় নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশনের একটি প্রতিনিধি দল চলতি মাসের 15-17 পর্যন্ত আয়োজিত 3 দিনের এই সম্মেলনে অংশ নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেছেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাঁরা কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা দিল বলে উল্লেখ করেছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেস্কিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলে বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালাল ইউক্রেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ন্ত্রণে এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশের হামের প্রকোপ আরোই বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় হাম ও হামের মতো উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5টি শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS জানিয়েছে, মৃতদের মধ্যে 93 জনের দেহে হামের জীবাণু ধরা পড়েছে, বাকি 573টি শিশু প্রাণ হারিয়েছে হামের মতো উপসর্গ নিয়ে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের উপর জোর দেন মন্ত্রী। যাবতীয় প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিযুক্ত আধিকারিকরা বিভিন্ন রাজ্যে মোতায়েন থাকবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশকের নেতৃত্বে কেন্দ্রীয় কমান্ড সেন্টারে রিপোর্ট দেবেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার 20 জুন হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। 2,18,00,000 বেশি মহিলা কৃষকও এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। শ্রী মোদী এই উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প। এই প্রকল্পে 2026-27 আর্থিক বছরে 1,10,00,000 বেশি কৃষককে বীমার আওতায় আনা হবে। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠক করেন। বৈঠকে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার এবং এই দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ও। জেলাশাসকরাও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। জলজীবন মিশন নিয়ে জেলাশাসকদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয় বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল। বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে।

0: নিয়ে আজ নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
1: আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন।
0: রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। তিনি আজ রবীন্দ্র সদনে ভবিষ্যতে নাটককে কিভাবে দেখতে চাই শীর্ষক আলোচনা সভায় আরো জানান, এনএসডির তত্ত্বাবধানে একটি নাট্য কর্মশালা এবং 3 মাসের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নৈতিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বিকাশও সমানভাবে প্রয়োজন বলে সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিমত প্রকাশ করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে চেক প্রজাতন্ত্র 1-0 এগিয়ে। এদিকে গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেন সরণী, কলকাতা 13।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে।

নমস্কার বন্ধুদেরকে, আজকের কথা ও গানে অনুষ্ঠানে চলে এসেছি আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজমান। আজ কথা ও গানে অনুষ্ঠানে একটা বিশেষ কারণে আজকের এই বিষয়, সামনেই ফাদার্স ডে অর্থাৎ পিতৃদিবস, যদি বলি বাবা দিবস, পিতৃদিবস উদযাপন, বাবাদেরকে মনে করে, বাবাদেরকে তাদের যে আমাদের জীবনের প্রতি বা আমাদের জীবনে তাদের যে ভূমিকা সেইটাকে নতুন করে ফিরে দেখা এবং থ্যাংক ইউ বলা। আচ্ছা, একটা ফোন এসে গেছে, বিষয়টা বলে দিই আগে, বাবার কাছে শেখা, দেখি এই বিষয় নিয়ে কোন বন্ধু এসেছে। নমস্কার, কে বলছেন কোথা থেকে? আচ্ছা বলুন। আচ্ছা আচ্ছা, বিষয়টা বলে নিই। এবার এই বাবার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, এই শেখার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যেমন মায়ের কাছ থেকে কি শিখছি সঙ্গে সঙ্গে বুঝে নিই, কিন্তু দেখা যায় বাবার কাছ থেকে যেটা শিখছি প্রথমে মনে হয় বাবা অনেক এত কঠিন, কিংবা এত দায়িত্ব, কিংবা এত পরিশ্রম, কিংবা এত এরকম ধরতে পারা যায় না। একটু একটু করে যখন বড় হই তখন বুঝি, ও আচ্ছা আচ্ছা, তাই তো ভাগ্যিস বাবা ওই সময় ওটা শিখিয়েছিলেন। এই জায়গা থেকে আজকের আমাদের বিষয় কথা ও গানের, যে বাবার কাছে শেখা, আপনি আপনার বাবার কাছে কিংবা আপনার পিতৃস্থানীয় কারোর কাছ থেকে কি শিখেছেন যেটা আপনার জীবন আমূল বদলে দিয়েছে কিংবা জীবনে চলার পথে আপনাকে অনেক সাহায্য করেছে। সেই জন্য আজকের বিষয় কি, কথা ও গানের বিষয় বাবার কাছে শেখা। আসলে কি হয়, এই মা বাবা গোছের যারা, তাদেরকে আমরা ঠিক ওই টেকেন ফর গ্রান্টেড, আমরা জানি তো আছেই আর কি, এমনি আছে, সেইখানটাতে আমরা করি কি, আমাদের নিজের জীবনে চলার ছন্দে এগিয়ে চলছি, একদম দ্রুত গতিতে সামনের দিকে ছুটছি ছুটছি ছুটছি, কিন্তু যারা নীরবে আমাদের পাশে থাকেন তাদের কথা আমরা ভুলে যাই। তাই আজকে বাবা দিবসে আমাদের আজকের বিষয় বাবার কাছে শেখা।

0: আমাদের সঙ্গে কি বন্ধু এসেছেন আমরা একটু দেখে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: হ্যাঁ, দিদি, আমি বীরভূমের বিবাহপুর থেকে, আমি তো ঘোষ।
0: আচ্ছা বলুন।
1: হ্যাঁ দেখুন, বাবার কাছ থেকে যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে একটা পরম্পরা। মানে বাবা আমাদেরকে যেমন আদর করেছে, এমনি শাসনও করেছে। হ্যাঁ, আবার অনেক মানে না চাইতেই অনেক কিছু আমরা পেয়েছি। আবার ধরুন লেখাপড়ার দিক থেকে, হ্যাঁ, বাবা আমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতেন যে আমরা লেখাপড়াটা ঠিক মতো করছি কিনা। তো সেই পরম্পরাটা আমি এখন বাবা হয়েছি, আমি ছড়িয়ে দিয়েছি আমার পুত্র এবং কন্যার মধ্যে। এবং এই বাবার আদর্শ ধরে যখন আমি তাদেরকে এই জিনিসের শিক্ষাটা দিয়েছি, তখন কিন্তু তারা নিজেরাই প্রতিষ্ঠিত হয়েছে নিজেদের জীবনে। আর এই বাবা দিবস উপলক্ষে যে গানটা যদি আমি শুনতে চাই, সেটা হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম, কিশোর কুমারের কণ্ঠে। যদি থাকতে সংগ্রহে অনুগ্রহ করে শোনাবেন, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং নমস্কার।
0: নমস্কার, অবশ্যই আপনি সঙ্গে থাকুন।

0: নাম্বার 8 ফোন এসেছে দেখে নেব। নমস্কার, কি বলছেন, কোথা থেকে?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: শুভ সন্ধ্যা দিদি ভাই।
0: শুভ সন্ধ্যা, কি বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল দিদি ভাই।
0: আচ্ছা আচ্ছা, বলুন বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন বাবার কাছে আমাদের শিক্ষা হচ্ছে যে বাবার কাছে স্বয়ংশীলতা, মানুষের সাথে মানুষকে ভালো মতন মিশতে হবে, ভালো করে ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের সেই সম্মানটা দিতে হবে। হ্যাঁ, এবং আমরা যেন চোর চুরি না করি, লোককে বাজে কথা কটু কথা না বলি। হ্যাঁ, এবং এই যে মেনে চলা, এইটা বাবা শিখিয়ে গেছেন এবং আজও পর্যন্ত আমার ছেলে মেয়েদেরকে আমি ওইভাবেই শেখাচ্ছি। হ্যাঁ, বাবা মারা গেছেন কিন্তু একটা জিনিস বলে গেছে, বাবা তুই আমার এখন বটগাছ, আমি তো চললাম, তুই এখন হবি মা। 70 বছর বয়স, মাকে নিয়ে এখন চলছি দিদি ভাই, মায়ের সাথে সেইভাবেই স্মরণশীলতা, হ্যাঁ সহানুভূতি, মাকে সঙ্গে নিয়ে চলছি। মায়ের শরীর খারাপ হলে আমারও একটা শরীর খারাপ হয়, মা এখন আমার কাছে বটগাছ, সেই বটগাছকে যতদিন বাঁচিয়ে রাখতে পারবো ততদিনই আমার কাছে সেই বাবার শেখানো জিনিসটা আমার কাছে থাকবে এবং রাখবো। জানি না ভগবান কতদিন আমাকে সেই জায়গাটা রাখতে পারবে তা জানি না। হ্যাঁ, আর আপনাদেরও আশীর্বাদ সহানুভূতি, হ্যাঁ এইটা পাবো এবং থাকবে, এইটুকু বলে শেষ করলাম দিদি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনারাও সবাই খুব অবশ্যই ভালো থাকুন। এইখানে একটা কথা আছে যে এই কোন কথাগুলো হয় না যে বলা হয়ে ওঠেনি, বলে ফেলুন চট জলদি। এই পারলে এই মানে ফাদার্স ডেতে, এই বছরের মানে 2026 ফাদার্স ডে হচ্ছে 20 জুন, তাহলে সেই দিনই কিন্তু যেটা মনের কথা সেটা একদম গিয়ে সরাসরি বলে দিন, বলে দিয়ে দেখবেন নিজেরও মনটা ভালো লাগছে আর বাবা তো অবশ্যই খুশি হবেনই। আচ্ছা, আরও একজন ফোনে কি এসেছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে? না বন্ধু ছিলেন তো এই আমাদের বন্ধুর কথা রেশ ধরে একটা গানে যাবো।

0: আছে আমাদের সঙ্গে সম্মানিত বন্ধু এসেছেন। নমস্কার, কি বলছেন কোথা থেকে?
1: আমি 5 গ্রাম খড়িকাড়া থেকে বলছি।
0: আচ্ছা, কি নাম আপনার বলুন?
1: রাসেল শেখ।
0: আচ্ছা বলুন।
1: আমার বাবার নাম মাসেন শেখ, এখন বয়স চলছে 79 বছর। মায়ের নাম কমলা দিদি, বয়স চলছে আপনার 76 বছর বয়স।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: কিন্তু বাবার কাছে পাথন বলতে গেলে বহুত কিছুই পাওয়া যায়
0: নিশ্চয়ই,
1: এবং কি 80 বছর বয়স হয়ে যাচ্ছে, আমাদেরকে এত বড় হয়েছে এবং কি মানুষ করেছে, এবং কি এখনো অবধি যা মানে পাচ্ছি আর কি
0: আপনার কাছে আপনার বাবা অনেক কিছু, কিন্তু সেই সবটা এখানে খানিক ধরা পড়লো, বাকিটা আমরা বুঝে নিতে পারছি।
1: যদি আমার আব্বা ধরেন, বাঘ ধরবে।
0: একদম একদম, সঙ্গে থাকুন বন্ধু, খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে। আজকে তাহলে আমাদের কথা গানের বিষয় হচ্ছে বাবার কাছে শেখা। বাবার কাছে আপনি কি শিখেছেন, কি পেয়েছেন, কি উপলব্ধি করতে পেরেছেন, শুনবো জানবো আজকে সেই সমস্ত কিছুই। আর একটু আগেই একজন বন্ধু বলছিলেন না যে বাবা অনেক কিছু শেখান, কোনটা করব কোনটা করব না, স্পেশালি বাইরের পৃথিবীতে কেমন করে চলবো। সেই যে সেই একটা কথা আছে না যে দুটো পথ আসে সামনে আমাদের, কোন পথটা নেব, সহজ পথ নাকি সঠিক পথ, এই জায়গাগুলোতে কিন্তু বাবাদের হেল্প একেবারে মারাত্মক লেভেলের।

করো বেশি বাংলা কি করে গায়ে ঠেকাবে সেসব ভাবনা আজ না আজ শুধু খোটা শুধু ছুটে চলা সেসব।

0: চলে যাবো আমাদের সঙ্গে। বন্ধু এসেছেন কি? নমস্কার, কে বলছেন, কোথা থেকে? বন্ধু বলুন কে বলছেন, আপনি রয়েছেন আমাদের সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে?
1: হ্যালো দিদি, আমি 5 গ্রাম খড়িগাঁ থেকে বলছি।
0: আচ্ছা বলুন
1: দিদি, আমি তো ধরেন কলটা এখনো কাটছে না কেন, সেদিন হয়েছিল আজকেও হয়েছে।
0: আচ্ছা, এই তো এখন পেয়ে গেছেন, বলুন
1: না দিদি। আমি তো ধরেন এর আগে ফোন করলাম, বুঝলেন, 5 গ্রাম খড়িগাঁ থেকে এসরাফিল বলছি।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন
1: দিদি। আমি 2 বা 3 বার ফোন করলাম, আমার ফোন কাটছে না কেন আমার।
0: ও আচ্ছা আচ্ছা, সেটা বলতে পারবো না। এটা একটা কাজ করা যেতে পারে, যেটা আমি করি, আপনিও হয়তো করেন, এখনো হয়তো সেটা করতেও পারেন, সেটা হচ্ছে একবার বাবার কাছে গিয়ে একটু জিজ্ঞেস করে নিন, বাবা এটা হয়েছে আমি কী করবো বুঝতে পারছি না। আমাদের তো ওই যা হয় গিয়ে চলে যাওয়া, যে এই জায়গাটা কী করব, এরকম আটকে গেছি, এরপরে কী কী করণীয়, তো সেইখানটাতে বলতে পারি, আপনি সেইভাবে একটা ট্রাই করতে পারেন। আজকে আমরা আমাদের কথা ওখানে বিষয় হচ্ছে বাবার কাছে শেখা। আচ্ছা, সেই বিষয় নিয়ে আমাদের বন্ধু চলে এসেছেন হোয়াটসঅ্যাপে, মেসেজে, হোয়াটসঅ্যাপ মেসেজে আর কি, তো চলুন পড়ে নি। পাঠিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে, লিখছেন বাবার কাছে শেখা। নমস্কার নীলেন, খুব সুন্দর অনুষ্ঠান। আমার বাবার নাম শ্রী জ্ঞানেন্দ্রনাথ পাল, তাকে আমার সম্মান জানাই। ফাদার ইজ লাইক ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, জন্মদাতা পিতা তিনি বাবা আমাদের। ছেলে মেয়েকে আদরে সযত্নে আদর্শ নাগরিক গড়ে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন। বাবা শিখিয়েছেন ওয়েল ডিসিপ্লিনড, ইতিবাচক আচরণ, নারীর প্রতি সম্মান জানানো। সকালে উঠে আমরা বলি মনে মনে যেন সারাদিন ভালো হয়ে চলি, পিতৃ শ্রদ্ধা, মাতৃভক্তি, ভালো হয়ে চলা, এই শিক্ষার আলোতে বাবা একজন প্রজ্বলিত প্রদীপ। বাবার নৈতিকতার প্রজ্ঞা আদর্শ প্রতিটি সন্তানের অনুকরণ করে একজন ভালো নাগরিক হিসেবে পরিচিত হোক, এটাই আজ সন্ধ্যার উপলক্ষ। একদমই। আচ্ছা, পরের মেসেজ পাঠিয়েছেন মন্টালি দে বিরাটি থেকে আমাদের প্রবীণ শ্রোতা। উনি লিখছেন, শুভ সন্ধ্যা সাদাতুম্মা, তোমার জন্য রইল অনেক আদর ও ভালোবাসা। বাবার কাছে একটা শিক্ষা পেয়েছি, সেটা হচ্ছে যে যেমন তাকে সেইভাবে সম্মান করবে, ছোটকে ছোট মতো সম্মান করবে আর বড়দেরকে বড়দের মতো সম্মান করবে। আজও সেই শিক্ষা মনে রেখেছি, আমিও আমার নাতি অভিরূপকে সেই শিক্ষাই দিই। এইভাবে আমাদের বন্ধুরা চলে আসছেন, মেসেজে জানাচ্ছেন তাদের মনের কথা, তারা তাদের বাবার কাছ থেকে কি শিখেছেন। আর শুনবো আপনাদের কথা, যারা রয়েছেন ফোনের ওপারে, তারা জানান আমাদেরকে যে আপনি আপনার বাবার কাছ থেকে কি শিখেছেন। এই যেমন ধরুন, আমার মনে আছে যে ধরুন একটু হাটকে যদি আপনি কিছু একটা করতে চান, তখন কি হয়, আশপাশ থেকে একটা কথা ওঠে, একটা রোল ওঠে যে ও মা এইটা করে কি হবে, তখন কিন্তু মনে হয় যে হ্যাঁ, বাবা পাশে দাঁড়িয়ে যখন বলেন যে ঠিক আছে তোমার যেটা মনে হয় তুমি সেটাই করবে, আমি তোমার পাশে আছি, চলো করো, কি আছে, কেউ কি বলছে না বলছে এই সমস্ত নিয়ে ভাবার কোনো দরকার নেই। তখন একটা কবিতা মনে পড়ে যায়, জানেন, বিশ্বাসই হতে চায় না যে বাবাও কোনো একটা সময় ছোট ছিলেন। সেই একটা কবিতা পড়েছিলাম না, বাবাও নাকি ছোট্ট ছিলেন, মা ছিলেন এক রত্তি, ঠাম্মি দিদি বলেন এসব মিথ্যে নয় সত্যি। সত্যিই তাই, বাবাও যে একসময় ছোট থেকে বড় হয়েছেন মনেই হয় না, ওনার কাছে গেলে যেন সমস্ত প্রবলেমের সলিউশন আছে, সেই প্রবলেমের সলিউশন নিয়ে উনি ওয়েট করছেন যে যা হবে হোক আমি আছি, নো পরোয়া। সেইখান থেকেই কিন্তু ভরসা পাই যে হ্যাঁ, জীবনের পথে যদি একটু আলাদা পথ ধরি, সেই পথটাতে যেন এগিয়ে যেতে পারি।

0: আচ্ছা, একজন বন্ধু মনে হচ্ছেন ফোনে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: নমস্কার,
0: হ্যাঁ
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: বাবার কাছে কি শিখেছি? আসলে গোটা জীবনটাই তো একটা শিক্ষা, সেই শিক্ষাটা বাবার কাছ থেকে পাচ্ছি,
0: একদম
1: তাই না? আর
0: একদম
1: ফাদার্স ডে বলে আমার, হ্যাঁ ফাদার্স ডে বলে কিন্তু আমার কাছে কিচ্ছু নেই। আমার কাছে এভরিডে ফাদার্স ডে, এভরিডে মাদার্স ডে। এবার বিষয়টা হচ্ছে কি, যে বাবার কাছে শিখেছি সে তো সে বিয়ে শুরু থেকে দিনে শেষ পর্যন্ত, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত তো শিখছি প্রতিনিয়ত। এইবার একটা মজার অভিজ্ঞতা বলি আমার, আমি তো সেভাবে লিখতে পারি না, তবে আমার প্রবলেমটা আমি আপনাদের জানিয়েছি, বারবার বলেছি। তো তাও আমি যখন একটু একটু গ্রিপে চকটা ধরতে পারতাম, সেই সময় একবার ল লেখাতে গিয়েছে বাবা আমাকে, ল বাংলা কই ল, ওই ল লেখাতে গিয়ে বাবার কাল ঘাম ছুটে গিয়েছে। হ্যাঁ সেটা আমি কিন্তু লিখতে পারি, মানে বোর্ডে বোর্ড ওয়ার্ক মানে নিজের মতন করে একটা হতেই পারে, বড় বড় হতে পারে। তো সেটা দেখি যে ল লেখাতে গিয়ে বাবার একদম আমরা ল কিছু লিখতে পারছি। হ্যাঁ সেটা একটা গেছে, এটা শিখতে গিয়ে আর একটা জীবনে প্রথম একটা গান বাবা হারমোনিয়াম বাজাচ্ছেন, আর আমি বাবার সাথে গলা মেলাচ্ছি, সেটা এখনো মনে আছে। তিরঙ্গের উপরে একটি নজরুল গীতি অঞ্জলি রকম সঙ্গীতে, এইটা কিন্তু বাবার কাছে প্রথম আমার গানে হাতে খড়ি। আর আর একটা ব্যাপার হচ্ছে যে বাবা আমার জীবনে, এই যে বললাম আমার তো প্রচুর প্রচুর মানে প্রচুর বলতে গেলে মানে মানে অনেকগুলো না পারা না পারা না পাওয়া আছে, সেই না পাওয়া গুলোকে বাবা কোনো দিনও বুঝতে দেয়নি। এবং বাবার কাছে আর একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে মানি মেনে নেওয়া ও মানিয়ে নেওয়া। ঠিক আছে, মানে এই যে ভালো মন্দ যাহাই অসুখ সত্যের সহজ, তুমি পারছো না আর পাঁচ জনের মতন তোমাকে পারতে হবে না, তুমি তোমার মতন এই যে স্পেশাল ফিল করানো,

0: এটা কিন্তু তবে হ্যাঁ মাঝে মধ্যে বাবা বাবা তো বাবা বাবা ভোলানাথ আমার কাছে মাঝে মাঝে সেই ভোলানাথ এর শিশুদের খোঁচাটাও খেতে হয়, সেটা খাওয়াটা দরকার আছে তাই না?
1: একদম একদম,
0: এই শিশুদের খোঁচাটা আসলে আপনাদের অনুষ্ঠানে দুটো মন খুলে বলতে পারি, আমি লিখতে পারি না, আপনারা যে আমাকে বলতে দেন সেটা তার জন্য আপনাদের প্রণাম জানাই।
1: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন এই পিতৃ দিবস। একটুখানি ফিরে দেখা, আসলে পিতাদের সম্মানার্থে পালিত একটা দিন যেটা বিশ্বের অনেক দেশেই উদযাপিত হয়। এর উৎপত্তি হয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, আর এই দিনটার কৃতিত্ব সাধারণত দেওয়া হয় সোনোরা স্মার্ট ডড। ডডের বাবা তিনি গৃহযুদ্ধের একজন সৈনিক ছিলেন। ডডের মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যাওয়ার পরেও সোনোরা ও তার পাঁচ ভাই বোনকে লালন পালন করেন। প্রথম পিতৃদিবস 1910 সালের 19 জুন অনুষ্ঠিত হয়েছিল, যে মাসে ডডের বাবার জন্মদিন ছিল। 1972 সালে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিনে পরিণত হয়। আর রিচার্ড নিক্সন জুন মাসের তৃতীয় রবিবারকে পিতৃদিবস হিসেবে ঘোষণা করে একটি আইনে স্বাক্ষর করেন। আরও অন্যান্য দেশে বিভিন্নভাবে বা বিভিন্ন দিনে অনেক সময় আমরা দেখেছি যে পিতৃদিবস উদযাপন হচ্ছে, কিন্তু এইটা হলো এই রকম, এটা হচ্ছে মেন ব্যাপারটা। যেমন ধরুন 1908 সালে মনুঙ্গা খনি দুর্ঘটনার পরে পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টে পিতাদের সম্মান জানাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর আয়োজক ছিলেন গ্রেস গোল্ডেন ক্লেটন, যার বাবা এই দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। তিনি তার বাবা এবং অন্যান্য মৃতদের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার অনুরোধ করেছিলেন। আর কেউ কেউ মনে করেন পিতৃদিবসের এটাই প্রথম অনুষ্ঠান। এইবার যেটা সেটা হচ্ছে একটা ছবির কথা মনে পড়ছে, একটা সিনেমার কথা মনে পড়ছে। সিনেমাটার নাম হচ্ছে দঙ্গল, যেখানে কিন্তু আমরা দেখছি বা পরবর্তীতে জানতে পেরেছি যে গীতা ফোগাট কুস্তিগির হতেই পারতেন না যদি না তার বাবা মহাবীর সিং ফোগাট তিনি ওইভাবে জোর জবরদস্তি করে মেয়েকে শেখাতেন। একটা সময় মনে হতো মেয়ের যে বাবা বউ আর পারছি না, ইনি এত জবরদস্তি করে এই রকম অবস্থায় আমাদেরকে ফেলে পৃথিবীতে। তো এই সমস্ত করতে করতে যখন একটা টাইমে উনি বুঝলেন, তখন বুঝলেন হ্যাঁ এটাই জীবন, আর এই জীবন বাবার হাত ধরেই পাওয়া, সুন্দর সফল এই জীবন।

0: ফোনে বন্ধু এসেছেন কি? নমস্কার, কি বলছেন, কোথা থেকে?
1: প্রথমে আপনাকে অজস্র অজস্র অভিনন্দন।
0: ধন্যবাদ।
1: বাবার কাছে শিখেছি কিভাবে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। জীবন ধারাবাহিক প্রক্রিয়া, সেই ছোটবেলা থেকে সৎসাহস নির্ভীকতা শিখেছি। বাবার মৃত্যুর পর সেই পথে হাঁটছি এবং এগিয়ে যাচ্ছি। বাবার অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে পেরেছি, সেটা চরম তৃপ্তি। নমস্কার।
0: নমস্কার, সঙ্গে থাকুন। আমরা কিন্তু এবার পড়ে নেব আমাদের মেসেজগুলো। পাঠিয়েছেন আব্দুল হাবিব বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে। শুভ সন্ধ্যা, আজকের বিষয় দিয়েছেন খুব সুন্দর। বাবা হচ্ছেন আকাশ, সন্তান সেই আকাশের তারকা। একজন আদর্শবান বাবা সবসময় সন্তানদের সঠিক পথে পরিচালনা করেন। সংসার জীবনে বাবা পথপ্রদর্শক এবং পরামর্শদাতা। যদি কোনো আপদ আসে তখন তিনি সাহস নিয়ে এগিয়ে যেতে সাহস দেন। আচ্ছা পিসিমণি, আমি সারগাছি বিনকার থেকে মৃণাল পাল বলছি। আমি বাবার কাছে শিখেছি যে সবসময় উচিত কাজ ও সত্যি কথা বলা, বড়দেরকে সম্মান করা। আমার বাবা মৃত্যুঞ্জয় পাল। পরের মেসেজ পাঠিয়েছেন পিসিমণি, আমি সারগাছি, আচ্ছা মৃন্ময়ী পাল। আচ্ছা মৃন্ময়ী পাল, আজকের বিষয় বাবার কাছে শেখা। আমি যা শিখি তা বইয়ে লেখা থাকে না, থাকে সেটা কাজে ও আচরণে। বাবার কাছে শিখেছি কষ্ট সহ্য করে হাসি মুখে দায়িত্ব পালন করতে। উনি বলতেন সৎ পথে চলতে, সৎ পথে চললে রাস্তা আপনি খুলে যাবে। আরও শিখেছি রেগে গেলেও বড়দেরকে সম্মান দিতে। এবারে নজরুল ইসলাম উত্তর চরমাঝার দিয়া রানীনগর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, বাবার কাছে প্রথমত পেয়েছি বিদ্যাসাগরের বর্ণমালা, দ্বিতীয়ত সততা ও বড়দের সম্মান করা, এবং উত্তরাধিকার সূত্রে যেমন পাওনারা তাকে বুঝিয়ে দেওয়া। এরপরের মেসেজ পাঠিয়েছেন রীতা দে চুয়াপুর থেকে। লিখছেন শুভ সন্ধ্যা দিদি ভাই, নমস্কার। আমি বাবার কাছে অ আ লেখা শিখেছি। প্রথমে আমি অ লিখতে পারতাম কিন্তু অ এর পাশে আকারটা লিখতে পারতাম না। তারপর আমার বাবা খুব রেগে গিয়েছিলেন, এমন বকা দিলেন যে আমি আ লেখা শিখে গেলাম। আচ্ছা এইভাবে সুন্দর করে কিন্তু উঠে আসছে আপনাদের নানান কথা এবং অবশ্যই যেগুলো মনের কথা। এইবার একটা কথায় চলে আসতেই হবে, সেটা হচ্ছে আবারও একটা ছবির কথা বলবো। দেয়ানিয়া ছবির কথা মনে আছে, যেখানে গান গাওয়া নিয়ে মনোমালিন্য, যে বাবা চাইছেন যে ছেলে ব্যবসার কাজে মন দিক, তিনি প্র্যাকটিক্যাল মানুষ বাবা হিসেবে ঠিকই, আবার ছেলে বলছেন যে না আমি গানই গাইব, গানটাকেই আমার প্রফেশন করব। সেই নিয়ে মনোমালিন্য, ছেলের গৃহত্যাগ ইত্যাদি প্রভৃতি করে একদম শেষে বাবা যখন উপলব্ধি করলেন যে না ছেলে যেটা করছে সেটা তো খুব ভালো, ছেলে খুব মন খারাপ কিন্তু তারপরেও তিনি শেষে অন্যরকম একটা সুন্দর মুহূর্ত দিয়ে ছবিটা শেষ হয়। একটা স্পেশাল গান আছে, সেই গানটা ওই বাবা তার ছেলের গান শুনছেন, অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখছেন এত মানুষ আমার ছেলেকে ভালোবাসে। ওই যে মোমেন্ট, ওই যে অনুভূতি, সত্যিই মনে রাখার।

0: আমাদের সঙ্গে বন্ধু এসেছেন কিনা একবার দেখে নেবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: ধাবলা থেকে জয়দেব চক্রবর্তী।
0: হ্যাঁ বলুন।
1: বাবার কাছে কি শিখেছি? বাবার কাছে শিখেছি কর্তব্য পালন, কি করে কর্তব্য করতে হয়, আর বাবা ঝগড়া করতে না, এটা বলে গেছে যে কাউরের সঙ্গে তুমি ঝগড়া করবে না, এটাই শিখেছি, কারোর সঙ্গে ঝগড়া করি না।
0: একদম, সঙ্গে থাকুন, খুব ভালো করে ছোট্ট করে বলে গেলেন মনের কথা। আর পড়ে নেবো এবার মেসেজ। পারস সরকার মধুপুর থেকে লিখেছেন, দিদি ভাই কেমন আছেন? ছোটবেলায় বাবা মায়ের শিক্ষা এখনো পর্যন্ত মেনে চলি, যে যেমন তার সঙ্গে তেমন, যখন যেরকম তখন সেরকম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, আর স্থান কাল পাত্র বিবেচনা করে কথা বলো। অতএব বাবার শিক্ষা কোনোদিন ভোলা যাবে না, এটাই হচ্ছে আসল ব্যাপার। আসলে কি হয় জানেন তো, মানে বাবারা যে ভালোবাসেন না এরকম নয়, আসলে তারা চিন্তা বেশি করেন, যে কঠিন পৃথিবীর রূপ তারা দেখেছেন সেটা থেকেই ভাবেন যে কি জানি এই এত কিছু ভাবছে, যদি সেগুলো না হয় তখন কতটা দুঃখ পাবে, সেটাই। আর ওই যে বাবা হচ্ছেন পরিবারের প্রধান, পরিবারের মাথা, এবার পরিবারের মাথা হলে যেমন ক্ষমতা আসে তেমনি তার সঙ্গে আসে দায়িত্ব, আর সেইখান থেকেই ওই রকম ব্যবহারটা আমরা দেখি, যে যেখানে একটু প্র্যাকটিক্যাল সেই ব্যাপারটা চলে আসে। কিন্তু তার মাঝখানেও মেয়েদের জন্য, মানে আমি যেহেতু আমিও নিজেও বুঝতে পারছি, তো সেই জায়গাটাতে কিন্তু বাবা এত কিছুর পরেও সেই অন্যরকম ব্যাপারটা আছেই। আর সেইটার জন্য একটা গান শুনতে শুনতে বিদায় নিয়ে নেবো আজকের মতো কথা গান অনুষ্ঠান থেকে। আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, কারিগরি সহায়তা অমিতাভ চ্যাটার্জী।

শুনলেন লাইভ ফোন অনুষ্ঠান কথা ও গানে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব, আগামীকাল অর্থাৎ 19 জুন শুক্রবারের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 9:50 সকাল 6:00। ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 6:20 কলকাতা কেন্দ্রীয় ব্যাঙ্গালোর সংবাদ। সকাল 7:25 কলকাতা কেন্দ্রীয় ব্যাঙ্গালোর সংবাদ। 7:35 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে। সকাল 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুভ সকাল। আগামীকালকের বিষয় নিজের সাথে কিছুক্ষণ, উপস্থাপনায় মানসী মিত্র। বিকেল 5:00 ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বিকশিত ভারত রোজগার ফেড যোজনার অধীনে 2026 সালের 19 জুন অর্থাৎ আগামীকালকে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রোজগার মেলা 2026 আয়োজন করবে। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্ধ্যা 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 6:25 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 8:50 শুনবেন বিধানসভা পর্যালোচনা। 10:10 মজলিশ অনুষ্ঠান। আগামীকালকের বিষয় কবিতার গানের মজলিশ, উপস্থাপনায় ফিরদৌস আরা বেগম। 10:58 আবহাওয়ার পূর্বাভাস। 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালকের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সারা জেলা জুড়ে, এবং বৃষ্টিপাতের ফলে আগামী 24 ঘন্টা তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কম থাকতে পারে। অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে জেলা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে কৃষক পঞ্জীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে, এবং সতর্কবার্তায় জানানো হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। জয় হিন্দ।